সুমনা ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম ঝড়ো ঝড়ো বরিশে বাড়িধারা। বাড়িধারা শব্দটা খুব সুন্দর। এরপর কবির সুমনের কণ্ঠে আমার নিশ্চিত রাতেরও বাদল ধারা।

গানটা শুনলাম সুগত মজুমদারের কণ্ঠে এবং উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট, একটু অন্যরকম উপস্থাপনা। এরপর সমৃতা,

আমরা গানটা শুনলাম শ্রেয়া গোঠাকুরতার কণ্ঠে। আজকের আনন্দধ্বনি শেষ গান রেজওয়ানা চৌধুরী বন্যা।

শুরু হলো আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 6 জুলাই সোমবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 এবং বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে

আকাশবাণী মৈত্রী, পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য ঘোষণা। ঝোড়ো হাওয়া যা বেড়ে 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং মাঝে মাঝে দমকা হাওয়া যা 65 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং জোরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সমুদ্র এলাকায় বা পশ্চিমবঙ্গ সংলগ্ন সমুদ্র এলাকায় এবং উত্তর উড়িষ্যার উপকূলীয় স্তরে 5/7/2026 থেকে 6/7/2026 এবং জোরো হাওয়া বা দমকা হাওয়া যা বেড়ে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং মাঝে মাঝে দমকা হাওয়া যা বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘন্টায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সমুদ্র এলাকায় বা পশ্চিমবঙ্গ সংলগ্ন সমুদ্র এলাকায় এবং উত্তর উড়িষ্যার উপকূলীয় স্তরে 7/7/2026 পর্যন্ত বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন সমুদ্র বরাবর বা সমুদ্র ঘেঁষে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সমুদ্র এলাকায় বা পশ্চিমবঙ্গ সংলগ্ন সমুদ্র এলাকায় ও উত্তর উড়িষ্যার উপকূলীয় স্তরে 5/7/2026 থেকে 7/7/2026 পর্যন্ত কোনো রকম মৎস্য অভিযানে না যান। মৎস্যজীবীদের জন্য ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মৈত্রী, সুচিন্তন। আজ শুনবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

1906 সালে পুজোর ছুটিতে সবাই আমরা কাশী বেড়াতে গেলাম। খুব ভালো লাগতো রেলে যেতে আর দেশ দেখতে। বড়দা স্কুলে পড়ছে আর আমি পড়ব না এ সহ্য করতে পারলাম না। বাবাকে ধরলাম যে আমিও স্কুলে যাব। 1905 সালে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন খোলা হলো। বীরেশ্বর মিত্র প্রতিষ্ঠাতা ও সম্পাদক, বাবা হলেন সভাপতি, হেডমাস্টার মশাই ছিলেন সতীশচন্দ্র বসু। এর কাছেই অনেক কিছু ছেলেবেলায় শিক্ষা লাভ করেছি। ইংরেজিতে দখল ছিল অসাধারণ। যা কিছু ইংরেজি শিখেছি তার জন্য অনেকটাই এর কাছে ঋণী। বিশ্বেশ্বরবাবুও অসাধারণ ব্যক্তি ছিলেন। তাঁর কাছে নোট বই থাকত, প্রত্যেক ক্লাসের

উপযোগী ফ্রেজেস ও ইডিয়ামস, ছোট ছোট বড় বড় বাক্য সব তাতে লেখা থাকত। দুটো চারটি করে পড়িয়ে যেতেন, ছেলেরা তাই শিখত, মুখস্থ করত। আমি যথেষ্ট ঋণী তাঁর কাছে আমার শিক্ষার জন্য। ছেলেবেলায় খুব দুষ্টু ছিলাম সবাই বলে। আমার প্রথমে নাম রাখা হয় বেনি। স্কুলে যাবার কিছুদিন পরে যখন শিশু পাঠ পড়ছি তখন বেনির গল্প পড়লাম, বেনি বড় দুরন্ত ছেলে ইত্যাদি। সবাই আমাকে খ্যাপাত যে আমি সেই বেনি। আমার একটুও ভালো লাগতো না বেনি নাম ধরে কেউ আমাকে ডাকে। বাবাকে এসে ধরলাম যে বেনি নাম আমার বদলাতেই হবে। তখন নাম হল শ্যামাপ্রসাদ। সব ভাইদের প্রসাদ দেওয়া নাম রাখা ঠিক হল। যা হোক, প্রথম যখন 5 বৎসর বয়সে স্কুলে গেলাম তখন নিতান্ত ছেলে মানুষ, পড়া বিশেষ করার মতো মনোযোগ বা অভ্যাস ছিল না, কিন্তু স্কুল যাওয়া চাই। 5 বছর বয়সে কাপড় চোপড় পরে অতক্ষণ বন্দি থাকা যেন এক এক সময় অসহ্য বোধ হতো। তখন স্কুল হতো ভবানীপুরে কাঁসারি পাড়ায়। যারা তখন পড়াতেন তাদের ভেতর হেডমাস্টার মশাই, হরিবাবু, বিভূতিবাবু, হেড পণ্ডিত মশাই, দুলালবাবু, নগেনবাবু, এসব লোকের কথা মনে পড়ে। নগেনবাবু ছিলেন মার দেবার ওস্তাদ। গাঁট্টা মারা, দুই আঙুলের মাঝে পেন্সিল রেখে আঙুল চেপে ধরা ইত্যাদি নানা কোমল উপায়ে তিনি তার শাসন চালাতেন। আশু ঘোষ পরে এলেন, কি সুন্দর গল্প বলতেন। তিনি স্বদেশী যুগের মানুষ ছিলেন, অনেক কিছু গোপন কাজও করেছিলেন। সেই সব লুকিয়ে শোনা কথাগুলো যেন মনের মধ্যে ঘুরে বেড়াত ও তাঁর ওপর শ্রদ্ধা হতো। 1908 সালে আমাদের সংসারে একটা খুব স্মরণীয় ব্যাপার ঘটে। দিদি বিধবা হন মাত্র 10 বৎসর বয়সে, বিবাহের কয়েক মাস পরেই। প্রায় তাকে বাবা নিজের কাছেই রাখতেন, যদিও তার শাশুড়ি বঙ্কিমচন্দ্রের কন্যা খবর নিতেন ও নিয়ে যাবার জন্য তাগিদও দিতেন। বাবার সংকল্প হল দিদির পুনরায় বিবাহ দেবেন। বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন করার জন্য বিপুল আন্দোলন করেছিলেন, কিন্তু তাঁর মতো অসাধারণ পুরুষের শতচেষ্টা সত্ত্বেও সমাজ তখনও বিধবা বিবাহের পরিকল্পনাকে শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে দেখত না। বাবার প্রস্তাবেও নানা দিক থেকে বাধা ও আপত্তি উঠেছিল, কিন্তু তিনি সেসব কিছু গ্রাহ্য না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করতে অগ্রসর হলেন। সুপাত্র পাওয়া সহজ ছিল না, কিন্তু তাও মিলেছিল। সুচরিত্র ও সুপুরুষ ব্রজেন্দ্রনাথ কাঞ্জিলাল পাত্র নির্বাচিত হন। তিনি হাইকোর্টের সুপ্রসিদ্ধ উকিল ডাক্তার যদুনাথ কাঞ্জিলালের ভ্রাতুষ্পুত্র।

সুচিন্তন। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত, আর সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে আজ শুনবেন আহিরি এবং রামকেলি রাগে শরদ, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। এখন শরদ।

শুনছিলেন শরৎ। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন আজ। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে আজ অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন শুরু হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি নরওয়ের। রাউন্ড অফ সিক্সটিনে আর কিছুক্ষণ পর ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হচ্ছে। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন আজ। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফর নিয়ে এটি প্রধানমন্ত্রীর চতুর্থবার ইন্দোনেশিয়া যাত্রা। শ্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী মূল কর্মসূচি জাকার্তায়, এছাড়া তাঁর সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। জাকার্তায় শ্রী মোদী অনাবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। তিন দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখে তিন দিনের সফরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে তিনি যাবেন নিউজিল্যান্ডে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনুষ্ঠান সরকারের সহকার শ্রী সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ বেশ কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে 232টি শস্য সংরক্ষণ গুদাম, সহকার ভ্যানের ভূমিপূজা, এছাড়া মহারাষ্ট্র উত্তরপ্রদেশের টিস্যু কালচারের ভূমিপূজা, জাতীয় সমবায় তথ্য ভাণ্ডার NCD 3.0 উদ্বোধন, জিওট্যাগ মোবাইল অ্যাপ্লিকেশন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের দুগ্ধ সরবরাহ পর্যালোচনা ড্যাশবোর্ড পোর্টালের সূচনা। এই অনুষ্ঠানে মন্ত্রকের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য সম্বলিত একটি গ্রন্থ প্রকাশ করা হবে। অনুষ্ঠানে পশুপালন, ডেয়ারি ও মৎস্য দপ্তরের প্রতিমন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লন সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সমবায় প্রতিমন্ত্রী কৃষণ পাল গুজ্জর ও মুরলীধর মোহন উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এ উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পরে তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ ভারত কেশরীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সব শেষে সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা VBG রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প MG নারেগার উত্তরসূরি হিসেবে VBG রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, MG নারেগা বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ VBG রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে।

0: मनरेगा को पूरे देश में लागू करने में 3 साल लगे थे, लेकिन मुझे आप सब पर गर्व है, 1 साल 2 साल नहीं, पहले दिन ही विकसित भारत जी राम जी योजना एक साथ पूरे देश में लागू हो गई। 100 दिन नहीं, अब 125 दिन रोजगार, 5 साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई, तो गांव संपूर्ण विकसित हो जाएंगे, समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा।
1: केंद्रीय मंत्री ज्योतिरादित्य सिंधिया एवं मध्यप्रदेशের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব গতকাল শিবপুরীতে একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 2,500 কোটি টাকা বিনিয়োগে আদানি গোষ্ঠী জাতীয় সড়ক 27-এর পাশে পালিগ্রামে এই কারখানাটি নির্মিত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শিবপুরীর ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স দেশগুলির প্রধান মাদক বিরোধী এজেন্সি দুদিনের সম্মেলন শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এই সম্মেলন প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে যেমন এক মঞ্চে নিয়ে আসবে, পাশাপাশি ব্রিক্সের সদস্য দেশের অভিজ্ঞ আধিকারিকরা মাদক চোরাচালান প্রতিরোধের ব্যবস্থা মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। মাদক সংক্রান্ত উদ্ভূত বিপদ মোকাবিলায় মাদক চোরাচালান রোধের ক্ষেত্রে সমন্বয়, তথ্য আদান প্রদান, সম্মিলিত যোগদান প্রভৃতি বিভিন্ন দিক বৈঠকে গুরুত্ব পাবে। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনের সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আজ থেকে 8 তারিখ পর্যন্ত এই অধিবেশনটির আয়োজন করেছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলি উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলি পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন যে উভয় নেতা কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের মোকাবিলা করতে গিয়ে পাক রেঞ্জার্সের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত একাধিক রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সুরাহা ও মৌলিক অধিকারের দাবিতে বিক্ষোভরত জনতার উপর গুলি চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইসলামাবাদ বিরোধী আন্দোলন চলাকালীন 600-এরও বেশি নাগরিক অধিকার রক্ষায় নিয়োজিত সক্রিয় কর্মী গ্রেপ্তার হন। এদিকে লন্ডনে আন্দোলনকারীদের সমর্থনে প্রতিবাদ মিছিল বের করা হয়। মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় গত রাতে ভারী বৃষ্টির ফলে 3 তল একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়লে কমপক্ষে 6 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আর 1 জনকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাকে খুঁজে বের করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এ আর কিছুক্ষণের মধ্যেই ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সকাল 6:30। অন্যদিকে গত রাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ে 79 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে 1টি গোল শোধ করেন। হালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে 3 জনেরই গোল সংখ্যা 7। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লর্ডসে গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 150 রান তোলে। অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ড 58 রানে, ফ্রেয়া ক্যাম্প 44 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 3 উইকেট হারিয়ে 17 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বেদমণি 64, ফিবি লিজফেল্ড 48 রান করেন। বেদমণি ম্যাচের সেরা ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন।

0: শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন আজ। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। খবর শেষ হল, এরপর খবর সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন ক্ষিতিমোহন সেনের জীবন কথা।
2: আচার্য ক্ষিতিমোহন সেন শাস্ত্রী ছিলেন এক অনন্য প্রতিভাধর জ্ঞান তপস্বী। রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে এসে তিনি হয়েছিলেন আরও ঋদ্ধ সমৃদ্ধ। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের গুণীজন সভার তিনি ছিলেন এক মহামূল্যবান রত্ন। রবীন্দ্রনাথের অগ্রজ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, একা নবরতন ক্ষিতিমোহন ভকতিরসের রসিক, কবির কামধেনু করি দোহন তোষেন তৃষিত পথিক। জহর চিনতে ভুল করেননি জহুরী রবীন্দ্রনাথ। সঠিকভাবেই বলা হয় রবীন্দ্রনাথের আশ্চর্য আবিষ্কার ক্ষিতিমোহন সেন। ক্ষিতিমোহনের পূর্বপুরুষদের আদিনিবাস ছিল তৎকালীন পূর্ববঙ্গের ঢাকা জেলার বিক্রমপুরের সোনারং গ্রামে। একসময় তাদের পরিবার কাশীতে বসবাস শুরু করে। 1880 সালে 2 ডিসেম্বর কাশীতেই জন্মগ্রহণ করেন ক্ষিতিমোহন। কাশীর একটি চতুষ্পাঠীতে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে তিনি সেখানকার কুইন্স কলেজ থেকে প্রথমে বিএ এবং পরে সংস্কৃত বিষয়ে এমএ পাশ করেন এবং শাস্ত্রী উপাধি লাভ করেন। ক্ষিতিমোহন 1907 সালে করদরাজ্য চম্বার একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে যোগদান করেন। রবীন্দ্রনাথ কালীমোহন ঘোষের কাছে ক্ষিতিমোহনের কথা প্রথম শোনেন। তিনি তাকে শান্তিনিকেতনের কাজে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। 1908 সালে ক্ষিতিমোহন শান্তিনিকেতনের ব্রহ্মচর্য আশ্রমের শিক্ষক হিসেবে যোগদান করেন। তাঁর প্রগাঢ় পাণ্ডিত্য, নিষ্ঠা ও কর্মকুশলতার পরিচয় পেয়ে রবীন্দ্রনাথ তাঁকে নানাবিধ কাজের দায়িত্ব দেন। ক্ষিতিমোহনও সমস্ত দায়িত্ব সুচারুভাবে পালন করে রবীন্দ্রনাথকে সন্তুষ্ট করেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন, পণ্ডিত ক্ষিতিমোহন সেনের গবেষণা এবং কার্যাবলী বিশ্বভারতীর সম্পদ বৃদ্ধি করিয়াছে এবং তাঁহার অবদান বিশিষ্ট মনীষীদের প্রশংসা লাভ করিয়াছে। রবীন্দ্রনাথের দুই প্রিয় মানুষ দীনেন্দ্রনাথ ঠাকুর এবং বিধুশেখর শাস্ত্রী একসময় শান্তিনিকেতন ছেড়ে চলে যান। তখন ক্ষিতিমোহনও শান্তিনিকেতন ছেড়ে চলে যেতে চান। রবীন্দ্রনাথ তখন তাকে অসহায়ভাবে বলেন, ক্ষিতিবাবু, আপনিও আমাকে ছেড়ে যাবেন? সে কথা শুনে ক্ষিতিমোহন সেদিন কেন কবির জীবদ্দশায় কোনো দিন শান্তিনিকেতন ছেড়ে যাননি। তিনি রবীন্দ্রনাথের সঙ্গে গুজরাট এবং চীন ভ্রমণেও গিয়েছিলেন। ক্ষিতিমোহন বাংলা, ইংরেজি, হিন্দি, গুজরাটি, রাজস্থানী, আরবি, ফার্সি ভাষাতে পারদর্শী ছিলেন। ক্ষিতিমোহনের লেখা অসংখ্য বইয়ের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল কবির, বাংলার সাধনা, বাংলার বাউল, রবীন্দ্র প্রসঙ্গ ইত্যাদি। বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধি তিনিই প্রথম পেয়েছিলেন। এছাড়াও তিনি বিশ্বভারতী থেকে রবীন্দ্র স্মৃতি স্বর্ণপদক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সরোজিনী বসু স্বর্ণপদক, হিন্দি ভাষা প্রচার সমিতি থেকে মহাত্মা গান্ধী পুরস্কার এবং হিন্দি সাহিত্য সম্মেলন থেকে মুরারকা পুরস্কার পান। ক্ষিতিমোহন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে অধরচন্দ্র মুখোপাধ্যায় স্মারক বক্তৃতা এবং লীলা বক্তৃতা দেন। রবীন্দ্রনাথের জীবনাবসানের পর তিনি শান্তিনিকেতনের আশ্রমগুরু হয়েছিলেন। 2 বছর বিশ্বভারতীর উপাচার্য পদেও আসীন ছিলেন। এক বিশিষ্ট সাহিত্যিককে অনুসরণ করে বহুমুখী প্রতিভার অধিকারী ক্ষিতিমোহন সম্বন্ধে বলা যায়, তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, সন্তধর্মের প্রচারক, রবীন্দ্র সাহিত্যের সুসমালোচক, বৌদ্ধ ধর্মের গবেষক, বাউল গানের সংগ্রাহক, অনন্য শব্দতাত্ত্বিক, বেদজ্ঞ পুরোহিত, জিজ্ঞাসু পর্যটক, ছাত্রদরদী অধ্যাপক, বিশিষ্ট লেখক এবং অসাধারণ বাগ্মী। পাশাপাশি তিনি ছিলেন সঙ্গীত, নাটক, অলঙ্কার শাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র এবং রন্ধনশাস্ত্রেও পারদর্শী। তিনি একবার তার পিতার পেশা কবিরাজি চর্চা করতে মনস্থ করেন, কিন্তু রবীন্দ্রনাথ তাকে সে বিষয়ে নিরুৎসাহ করায় তিনি সে পথে পা বাড়াননি। রসিকতা করে তিনি

0: বলছিলেন কবি রাজি হলেন না, তাই কবি রাজি করা হল না। ক্ষিতিমোহন শুধু নীরস পণ্ডিত ছিলেন না, তিনি ছিলেন একজন রসিক চূড়ামণিও। আত্মপরিচয় দিতে গিয়ে তিনি বলেছিলেন, কেন যে আমার নাম ক্ষিতিমোহন দেওয়া হলো জানি না, ক্ষিতি দমন রাখলেই ভালো হতো, সঙ্গত হতো, প্রতি পদক্ষেপে আমি ক্ষিতিকে দমন করতে করতে চলি। প্রসঙ্গত উল্লেখ্য, নোবেলজয়ী বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন ক্ষিতিমোহনের দৌহিত্র, তাঁর কন্যা অমিতা সেনের পুত্র। 1960 সালের 12ই মার্চ মহান জ্ঞান তপস্বী ক্ষিতিমোহনের মহাপ্রয়াণ ঘটে।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন ক্ষিতিমোহন সেনের জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক

সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রীর প্রজাতরঙ্গে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী অয়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ, এ বিষয়ে বলছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান কলকাতা শাখার প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রধান ডক্টর তাপস কুমার ঘোষাল।
2: আপনি যে কথাটা বললেন, এটা হচ্ছে অবৈধ। অবৈধ মানে হচ্ছে ইললিগ্যাল, এবং অনিয়ন্ত্রিত মানে আনরেগুলেটেড। এই যে মাছ ধরা অবৈধ উপায়ে, সেটা কিন্তু আমরা দেখছি যে আমাদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমরা যখন নর্থ বেঙ্গলে যাই, পাহাড়ি নদীগুলোতে আমরা দেখি যে ওই যে সোলার লাইট আছে না, তার যে আপনার ওই ইলেকট্রিক যে প্যানেল আছে, সেটা দিয়ে কিন্তু ওরা ওই জলের মধ্যে একটা ইলেকট্রিক শক দিয়ে দেয়। ইলেকট্রিক শক দেওয়ার ফলে কী হচ্ছে যে আমাদের মাছগুলো তাৎক্ষণিকভাবে অজ্ঞান হয়ে যায়, এবং দিয়ে কিন্তু অনেক মাছকে তারা কিন্তু একসঙ্গে ধরে ফেলে। এটা যেন একটা বিষয়। আবার আমরা দেখেছি যে কিছু কিছু আমাদের কীটনাশক, ক্ষতিকারক কীটনাশক দিয়ে আমরা কিন্তু মাছ ধরছি, বা বিষাক্ত যে কিছু কেমিক্যালস আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা মাছ ধরছি। তো এইগুলো কিন্তু সবই কিন্তু একটা অবৈধ মাছ ধরা, যেগুলো করা উচিত না। কারণ এই অবৈধ মাছ ধরলে আমাদের শুধু যে আমরা যে মাছটা চাইছি সেটা তো নয়, আরও অনেক মাছ, অন্যান্য প্রজাতির মাছ যেগুলো এই নদী নালাতে আছে, সেই বা সমুদ্রে আছে, সেই মাছগুলো কিন্তু আস্তে আস্তে তারাও কিন্তু ওখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেই মাছগুলো কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে আমাদের অবলুপ্ত হয়ে যাচ্ছে। আর এর সঙ্গে আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের অবৈধ মাছ মানে হচ্ছে আমাদের যে জালের ফাঁস,

0: অর্থাৎ সমুদ্রে যারা মাছ ধরে তাদের ক্ষেত্রে জালের ফাঁসের কিন্তু আমার অনেকগুলো নিয়মকানুন বলা আছে। এবং এই প্রসঙ্গে আমাদের রাজ্যের দুটো অ্যাক্ট আছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেরিন ফিশিং রেগুলেশন অ্যাক্ট, অর্থাৎ সমুদ্রে মাছ ধরলে কী ধরনের কী কী নিয়মকানুন আছে, এবং একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট। ইনল্যান্ড ফিশারি মানে নদী নালাতে রিজার্ভারে মাছ ধরলে যেটা আছে, তাতে পরিষ্কার বলা আছে যে আমরা যদি গিল নেট বা টানা জাল ড্র্যাগনেট ব্যবহার করি সেখানে কিন্তু আমাদের জালের ফাঁস 25 মিলিমিটার বা তার বেশি হতে হবে, আর যদি ব্যাগনেট বা ডোলনেট হয় তাতে কিন্তু 37-37 মিলিমিটার বা তার বেশি হতে হবে। আর এটা সাধারণ মাছের ক্ষেত্রে। আর ইলিশ ধরার ক্ষেত্রে তো আরেকটু আইনকানুন খুব স্ট্রিঞ্জেন্ট, কারণ আমরা জানেন যে ইলিশ আজকে কিন্তু আমাদের অনেক কমে এসছে, ইলিশের সংরক্ষণ খুব জরুরি। এবং আমাদের যে ইলিশ ধরার জন্য যে মনোফিলামেন্ট গিল নেট বা অন্যান্য যে নেট ইউজ করি তার কিন্তু ফাঁসের সাইজ বলা আছে 90 মিলিমিটারের অবশ্যই বেশি হতে হবে। এবং আমাদের যে ইলিশের সাইজ, ছোটো ইলিশ কিন্তু ধরা চলবে না, 500 গ্রাম নিচে সাইজের ইলিশ ধরা আমাদের অবৈধ। তো এই সব জিনিসগুলো হচ্ছে অবৈধ ফিশিং। আর যেটা বলছিলাম যে অনিয়ন্ত্রিত ফিশিং, অনিয়ন্ত্রিত ফিশিং হচ্ছে যে আমরা আমাদের যেসব জায়গায় আমাদের নজরদারি নেই, যেমন গভীর সমুদ্রে বলুন, সুন্দর বলে বলুন, যেসব জায়গায় নজরদারি নেই সেসব জায়গায় কিন্তু যারা মাছ ধরেন তাদের কিন্তু নিজেদেরকেই সচেতন হতে হবে যে তারা যেন আমাদের প্রচুর মাছ ধরে সব সম্পদকে নষ্ট না করে দেন, অর্থাৎ যেটাকে আমরা বলি এক্সপ্লয়টেশন, মানে আমাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাছ আমরা ধরে নিচ্ছি। তো সেইটা হচ্ছে কিন্তু অনিয়ন্ত্রিত ফিশিং। এর জন্য আমরা দেখেছি অনেক সময় যে ট্রল নেট একদম বটম ট্রলিং করে সব মাছ ধরে নিচ্ছে, এবং দেখা যাচ্ছে কি যে একটা প্রয়োজনীয় মাছ ধরার সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য যে জলজ প্রাণী যেমন ডলফিন, আমাদের কচ্ছপ, আমাদের অন্যান্য আরও যে অসংখ্য প্রাণী আছে তারা কিন্তু ওই নেটের মধ্যে একবার আবদ্ধ হয়ে গেলে তারা কিন্তু আর বাঁচতে পারে না। কাজেই আমরা কী করছি, এর ফলে কী হচ্ছে, আমাদের যে জলজ বাস্তুতন্ত্র, আমাদের যে একটা খাদ্য খাদক সম্পর্ক আছে সেই বাস্তুতন্ত্র কিন্তু আমাদের কিন্তু আস্তে আস্তে বাস্তুতন্ত্রে প্রভাব ফেলছে। তো আমরা মাছ চাষ করতে গেলে দেখি যে এখন যেন মাছ চাষ, আমরা পুকুরে মাছ চাষ করি, অবশ্যই এমন কিছু পেস্টিসাইড ইউজ করা চলবে না যেগুলো অবৈধ। কিন্তু আবার আমরা দেখি যে আমরা পোনা মাছের চাষ করতে গেলে আমরা মহুয়া খোল ইউজ করি, সেটা হচ্ছে অর্গানিক, এবং সেই মহুয়া খোলকে দিয়ে আমরা কী করি না অবৈধ মাছকে মেরে দিই জলের মধ্যে, এবং সেখান থেকে একটা সার তৈরি হয়, তার ফলে পরবর্তীকালে যখন আমরা মাছ উৎপাদন করি মাছের প্রচণ্ড ফলন ভালো হয়।
1: শুনলেন অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকার, এ বিষয়ে বললেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান কলকাতা কার্যালয়ের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রধান ডক্টর তাপস কুমার ঘোষাল।
0: নমস্কার।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আজ 6 জুলাই সোমবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সকাল 7:05 শুনবেন আজ লোকগীতির অনুষ্ঠান, সকাল 7:15 আসুন বেরিয়ে যান ভারতে উপস্থাপনায় গোপীনাথ পাল, সকাল 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় গোপীনাথ পাল, সকাল 8:30 অতিথি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে কৌশিক সেন, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শুভ ঘোষ রাগ ভাটিয়ার, তবলায় অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে থাকবেন প্রদীপ পালিত, সকাল 9:30 মনের মতো গান উপস্থাপনায় থাকবেন পৃথা কুণ্ডু, সকাল 10:30 রামধনু, রামধনু অনুষ্ঠানে শুনবেন প্রথমে গজল, শিল্পী সানন্দা ঘোষ মজুমদার, তারপর শুনবেন লোকগীতি, শিল্পী অনির্বাণ দাশগুপ্ত। শুনছেন অনুষ্ঠান পরিচিতি। এবার বলবো বেলা 12:11 বেলা 11:00 শুনবেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে অনুষ্ঠান, 11:15 নজরুল গীতি, শিল্পী সৃজনী দাস, 11:30 রম্যগীতি, দুপুর 12:00 অল্প অল্প গল্প কথা যুবাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন মৌলী চৌধুরী, 12:30 আজ শুনবেন লোকগীতি।

এর অনুষ্ঠান দুপুর একটায় বাংলা নাটক আঁচরাক, রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, নাট্যরূপ সৌমিত্র বসু, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচারতরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় দুপুর 3:35 আজ শুনবেন অনুরোধের আসর। উপস্থাপনায় থাকবেন পৌলমী ঘোষ। অনুরোধের আসর শুনবেন দুপুর 3:35। বিকেল 4:05 মহিলাদের আসর, গল্প পাঠ, উপস্থাপনা সঞ্চিতা বটব্বাল থাকবেন। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায় ও ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন পৌলমী ঘোষ। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, লবণাক্ত অঞ্চলে খরিফ ফসলের চাষ, এ বিষয়ে ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গির সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য শুনবেন আজ 7:00 রেডিও নাটক আঁচরাক, রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, নাট্যরূপ সৌমিত্র বসু, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 8:15 আজ রাতে বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, 10:15 শাস্ত্রীয় সঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, পণ্ডিত পরিমল চক্রবর্তী, তাল, ঝাঁপতাল ও রূপক, হারমোনিয়ামে হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সাক্ষ্যদীপা সরকার। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: লোকগীতির অনুষ্ঠানে গানটি শুনছিলেন তুলিকা হাজরার কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে। সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের বলবো, সময় সুযোগ পেলেই ঘুরে আসতেই পারেন পুরুলিয়ার পাহাড়পুর থেকে। হ্যাঁ, আজ বলবো পুরুলিয়ার পাহাড়পুর। এবার বলি, পুরুলিয়ার পাহাড়পুর আদ্রা স্টেশনের ট্রেন থেকে নেমে যদি আপনি গাড়িতে যান, তবে পাহাড়পুরে পৌঁছতে সময় লাগবে 40 মিনিট। এখন একটা কথা বলা খুবই দরকার, সেটি হলো প্রথম দর্শনেই অর্থাৎ পুরুলিয়ার পাহাড়পুর দেখে আপনার চক্ষু আরাম মিলবেই। সাধারণত যে কোনো পর্যটক স্থলে পর্যটকদের ভিড়, দোকানপাট, হোটেল, রিসর্টের আধিক্যের ফলে সেই পর্যটক স্থান অস্থির হয়ে ওঠে। আর আমরা অস্থিরতার থেকে একটু আমরা শান্তি পেতেই কিন্তু ভ্রমণে বেরোই। কিন্তু এরকম কোনো কিছু, এই যে অস্থিরতা, বিভিন্ন পর্যটক স্থলে দোকানপাট, হোটেল, রিসর্টের আধিক্য, এরকম কোনো কিছু কলুষতা ছাপ ফেলতে পারেনি পাহাড়পুরে। শুধু আপনি দেখতে পাবেন চোখ জুড়ানো পাহাড়, ছোট ছোট সাঁওতাল গ্রাম, নানা রঙের চাষের ক্ষেত, সোনাঝুরি ও অন্যান্য গাছের নিবিড় জঙ্গল, দ্বারকেশ্বর নদের প্রবাহ, রং বেরঙের পাখির আনাগোনা, সব মিলিয়ে অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য। সাধারণত এখানে খড়ে ছাওয়া কটেজগুলির দেওয়ালে স্থানীয় আদিবাসীদের আঁকা ছবি। যদি আপনি আদ্রা স্টেশন থেকে

কাশীপুর হয়ে তালাজুড়ি মোড়ে আসেন এবং মূল রাস্তা থেকে আলাদা হওয়া একটি রাস্তা ধরে পাহাড়পুর রিসর্টে পৌঁছতে পারেন। তাহলে রিসর্ট থেকে তালাজুড়ি মোড়ে পৌঁছানোর কিছুটা আগেই পড়ে বরুণেশ্বর শিব মন্দির। হ্যাঁ, এই শিব মন্দিরটি বিশেষজ্ঞদের মতে অষ্টম শতাব্দীতে নির্মিত। এই মন্দিরের দেবতা শিব, গর্ভগৃহে কালী ও দুর্গার দুটি পাথরে খোদাই করা ছোট মূর্তি আছে। মূল মন্দিরের বাইরে কিছু জৈন মূর্তি রয়েছে। জানা যায় এগুলো দীঘি সংস্কারের সময় পাওয়া যায়। যখন আপনি এখানে গাড়িতে করে যাবেন তখন পথের ধারে গাঢ় হলুদ ত্রিকম গাছগুলো দূরকে আড়াল করে। এই পাহাড়পুরে পলাশ গাছের আধিক্য চোখে পড়ার মতো। কিছু দূর যাওয়ার পর গাড়ি যখন বাঁকুড়াগামী প্রধান সড়ক ছেড়ে ডান দিকে ঢুকবে তখন গ্রামের মধ্য দিয়ে দেখতে পাবেন সবুজ প্রান্তর। এখানেই ছিল মাইকা মাইন্স বা অভ্র খনি। চারপাশের মাটিতে অভ্রের গুঁড়ো ছড়িয়ে আছে দেদার। সূর্যের আলো যখনই পড়ছে হীরের মতো চকমক করছে। এই অভ্রগুলো পেরিয়ে পৌঁছে যেতে পারেন সোনাঝুড়ি অরণ্যে। হ্যাঁ, পালসারা পাহাড়ের আগের শেষ গ্রাম ধনারুড়ি। এই পালসারা পাহাড়ের মাথায় উঠে সূর্যাস্ত দেখা সেও কিন্তু এক দারুণ ব্যাপার। অনেকেই বলেন রাতে এই পালসারা পাহাড়ে ভৌতিক ব্যাপার লক্ষ্য করা যায়। সাধারণত লোকমুখে প্রচলিত, এককালে এখানে ডিনামাইট দিয়ে পাথর ফাটিয়ে তা বাইরে রপ্তানি করা হতো এবং এই পাথর ভাঙার কাজ করতেন স্থানীয় আদিবাসীরা। আর তেমনই একজনের মৃত্যু হয় এই ডিনামাইটের বিস্ফোরণে, ফলে রাতের দিকে পালসারা পাহাড়ে একটা ভৌতিক ব্যাপার লক্ষ্য করা যায় বলে লোকমুখে প্রচলিত, গোটাটাই জনমুখ প্রচলিত। পালসারা পাহাড় আসলে টিলাই গাছপালায় মোড়া, টিলার রং কিন্তু সবুজ। গাছপালার মধ্য দিয়ে নুড়ি পাথরময় হাঁটা পথটি বেশ চড়াই। মিনিট দশেক হাঁটলেই পৌঁছে যাবেন এমন এক জায়গায় যেখান থেকে দেখলে বহু দূরের দৃশ্য আপনি দেখতে পাবেন, কেননা এখানে গাছের কোনো ভিড় নেই। দূরে দেখতে পাবেন ছোট ছোট গ্রাম, বিভিন্ন রঙের চাষের ক্ষেত, দিঘির জলে মহিষের স্নান, সব মিলিয়ে এক দারুণ দৃশ্য। টিলার চূড়া থেকে দেখতে পাবেন ব্রিটিশ আমলে ইটের তৈরি উঁচু সেমাফোর টাওয়ার। যদিও কালের গ্রাসে জীর্ণ, তবু এই টাওয়ার টিলার এক বড় আকর্ষণ। ব্রিটিশ রাজত্বে 1818 থেকে 1830 সাল পর্যন্ত নানা জায়গায় সেমাফোর টাওয়ার তৈরি করা হয়েছিল। সাধারণত এগুলিকে অপটিক্যাল টেলিগ্রাফ হিসেবে ব্যবহৃত করা হতো। টাওয়ারের মাথায় থাকা ধাতব রড বা পাত্রের বিশেষভাবে ওঠানামার সাংকেতিক অর্থ বহু দূরে থাকা আর এক সেমাফোর টাওয়ার থেকে টেলিস্কোপ দিয়ে বোঝা যেত। এইভাবে যে বার্তা পাঠানো হতো সেটি সম্মুখভাবে আবার একই পদ্ধতিতে পাঠিয়ে দেওয়া হতো পরবর্তী টাওয়ারে। এবং এখানে যে মন্দিরটি 1360 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুগলকের আক্রমণে এই মন্দির বিধ্বস্ত হয়, বর্তমানে অবশ্য পুরুলিয়ার সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মন্দিরগুলির অন্যতম হচ্ছে বান্দা দেউল। বালি পাথরে নির্মিত এই মন্দিরের দেওয়ালে সুনিপুণ কারুকার্যের নিদর্শন এখনও দেখতে পাওয়া যায়। সুন্দর ফুলের নকশা ও মকরের মুখ, খোদাই করা জল নিকাশির জায়গা নজর কাড়ে। এবার বলি প্রাচীন জনপদ চেলিয়ামার কথা। চেলিয়ামা গ্রাম রাধা বিনোদ মন্দিরের জন্য বিখ্যাত। টেরাকোটার এই মন্দিরটি নির্মিত হয় 1619 খ্রিস্টাব্দে। দেওয়ালে টেরাকোটার প্যানেলে রাম রাবণের যুদ্ধ, কৃষ্ণলীলা ইত্যাদি খোদাই করা ভাস্কর্য, গর্ভগৃহে রাধাকৃষ্ণের মূর্তি। এতক্ষণ আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে, আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম কিছু কথা পুরুলিয়ার পাহাড়পুর নিয়ে। এবার বলবো যদি মন চায় পুরুলিয়ার পাহাড়পুরে কিভাবে যাবেন। কলকাতা থেকে সড়ক পথে দুভাবে পৌঁছানো যায় পাহাড়পুর। আরামবাগ, জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর বাইপাস হয়ে গেলে দূরত্ব 210 কিলোমিটার, গাড়িতে সময় লাগবে 5 ঘন্টা। পুরুলিয়াগামী বাসে গেলে নামতে হবে রঘুনাথপুর স্টপেজে। রঘুনাথপুর থেকে পাহাড়পুর মোটামুটি ওই 29 কিলোমিটার। ট্রেনেও যেতে পারেন, পাহাড়পুরের কাছের স্টেশন ইন্দ্রবিল, দূরত্ব মাত্র 8 কিলোমিটার। তাই মন চাইলেই আর সময় পেলেই, সুযোগ হলেই ঘুরে আসতে পারেন পুরুলিয়ার পাহাড়পুর। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি গোপীনাথ পাল। শুনলেন
আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠান।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে আজ অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির 2 দিনের সম্মেলন শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রায়গড় জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। মুম্বাইয়ে গতরাতে ভারী বৃষ্টির ফলে 3তলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে কমপক্ষে 6 জন নিহত। ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি নরওয়ের। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া 7ম মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তার প্রথম দ্বিপাক্ষিক সফর ধরলে এটি প্রধানমন্ত্রীর 4থবার ইন্দোনেশিয়া যাত্রা। শ্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি জাকার্তায়, এছাড়া তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। জাকার্তায় শ্রী মোদীর অনাবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। 3 দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখে 3 দিনের সফরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন

0: যাবেন। সফরের শেষ পর্যায়ে শ্রী মোদি যাবেন নিউজিল্যান্ড। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনুষ্ঠান সরকারের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ বেশ কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে 232টি শস্য সংরক্ষণ গুদাম, সহকার ভ্যানের ভূমিপূজা, এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের টিস্যু কালচারের ভূমিপূজা, জাতীয় সমবায় তথ্য ভাণ্ডার NCD 3.0 উদ্বোধন, জিওট্যাক মোবাইল অ্যাপ্লিকেশন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের দুগ্ধ সরবরাহ পর্যালোচনা ড্যাশবোর্ড পোর্টালের সূচনা। এই অনুষ্ঠানে মন্ত্রকের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য সম্বলিত একটি গ্রন্থ প্রকাশ করা হবে। অনুষ্ঠানে পশুপালন, ডেয়ারি ও মৎস্য দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লন সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সমবায় প্রতিমন্ত্রী কৃষণ পাল গুজ্জর ও মুরলীধর মোহন উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা কলকাতায় আসছেন, তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ ভারত কেশরীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সব শেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প MG নারেগার উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, MG নারেগা বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে।
1: मनरेगा को पूरे देश में लागू करने में 3 साल लगे थे, लेकिन मुझे आप सब पर गर्व है, 1 साल 2 साल नहीं, पहले दिन ही विकसित भारत जी राम जी योजना एक साथ पूरे देश में लागू हो गई। 100 दिन नहीं, अब 125 दिन रोजगार, 5 साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई, तो गांव संपूर्ण विकसित हो जाएंगे, समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा।
0: অসম বিধানসভায় বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। গতকাল গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার বিধানসভা অধিবেশনে একগুচ্ছ বিল পেশ করা হবে। এই বিলগুলি ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে অসম MSME বিল 2026, অসম জনবিশ্বাস বিল 2026, অসম পর্যটন উন্নয়ন ও নথিভুক্তিকরণ সংশোধনী বিল ও অসমে সহজে ব্যবসা করা সংক্রান্ত সংশোধনী বিল। বৈঠকে রাজ্য মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সংগঠনের সদস্যদের নিয়ে আজ বৈঠক ডেকেছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান গণনা সংক্রান্ত বিষয়ে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্টও পর্যালোচনা করা হবে। রাম মন্দির প্রাঙ্গণে বৈঠক শুরু হবে বিকেল 3টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: কি?
1: ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এই সম্মেলন প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে যেমন এক মঞ্চে নিয়ে আসবে, পাশাপাশি ব্রিক্সের সদস্য দেশের অভিজ্ঞ আধিকারিকরা মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ

0: গোষ্ঠীর নবম অধিবেশনে সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা চলতি মাসের 6-8 তারিখ পর্যন্ত এই অধিবেশনটির আয়োজন করছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ে খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলি উপস্থিত থাকবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও সিন্ধুদুর্গ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া রায়গড় জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়ার এই দুর্যোগপূর্ণ পূর্বাভাসের প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও রায়গড় জেলার সমস্ত সরকারি ও পৌর ও বেসরকারি স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বাইয়ের মানখুর জেলায় গতকাল ভারী বৃষ্টির ফলে তিনতলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়লে কমপক্ষে 6 নিহত ও 1 আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজনের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের খুঁজে বের করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী দল কাজ চালাচ্ছে। কেরালার কান্নুর ও কাশারগড় জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। অন্য 6 জেলায় দেওয়া হয়েছে হলুদ সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এ ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে ইংল্যান্ড 2-1 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গত রাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ের হয়ে 79 ও 90 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। হালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে তিনজনেরই গোল সংখ্যা 7। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লর্ডসে গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 150 রান তুলে অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ড 58 রানে, ফ্রেয়া কেম 44 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 3 উইকেট হারিয়ে 17 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বেথমুনি 64, ফেবি লিচফিল্ড 48 রান করেন। বেথমুনি ম্যাচের টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকালের আড্ডা অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গেছি আমি গোপীনাথ পাল। সকলে জানেন সকালের আড্ডা ঠিক কখন শুরু হয়, তবুও একবার বলি, ভারতীয় সময় ঠিক সকাল 7:35 এবং বাংলাদেশ সময় সকাল 8:05 সকালের আড্ডা অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে যাই আমরা। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: প্রথমেই বলব

সকালের একটা অনুষ্ঠানে আজ আপনারা কি কি শুনতে পাবেন, অর্থাৎ সকালের একটা গোটা অনুষ্ঠানের এক ঝলক। সকালের একটা অনুষ্ঠানে প্রথমেই বলবো, ভারতে চালু হলো পরিবেশ বান্ধব হাইড্রোজেন চালিত ট্রেন। জার্মানি, সুইডেন, জাপান ও চীনের পরে ভারত বিশ্বের পঞ্চম দেশ যেখানে এই ট্রেন চলবে। বলবো সকালের একটা অনুষ্ঠানে সুন্দরবনে গড়ে উঠতে চলেছে আন্তর্জাতিক মানের একটি জাদুঘর। কাজের জন্য আপনি বাইরে বেরিয়েছেন, প্রচণ্ড রোদ, বাড়ি এসেই যেটি আপনি করেন বলে ওঠেন, উফ যা গরম, ফ্যানের সুইচ বা এসিটা অন করে দেন। কিন্তু এখন যে স্কিমার পাখির কথা বলবো সকালের একটা অনুষ্ঠানে, মরুর মাটি যখন 60°C তাপমাত্রায় পৌঁছয়, তখন সেই ভয়ঙ্কর উত্তাপকেও দিব্যি সহ্য করে নেয় এরা, এই প্রাণী। বিস্তারিত বলবো সকালের একটা অনুষ্ঠানে। শুনবেন আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় দৃষ্টিকোণ। আজকের দৃষ্টিকোণে শুনবেন বিশিষ্ট অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের স্মরণে আজকের দৃষ্টিকোণ। শুনবেন অনুষ্ঠান জানা অজানা। এছাড়াও সকালের একটা অনুষ্ঠানে বলবো একটি রান্না, যেটি তৈরি, সেই রান্নাটা প্রস্তুত করার একটা সহজ উপায় গোটাটাই বলবো, এবং সেই সঙ্গে সঙ্গে চলতে থাকবে সুন্দর সুন্দর গান। যেমন এখনই প্রথম গানটি জুবিন গর্গের কণ্ঠে, প্রথম গান।

জুবিন গর্গের কণ্ঠে প্রথম গানটি শুনলেন সকালের আড্ডা অনুষ্ঠানে। সকালের আড্ডা অনুষ্ঠানে এবার আপনাদের বলবো ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন, যেটি একটু আগেই বলছিলাম সম্প্রতি রেল বোর্ড রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনকে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমোদন দিয়েছে। হরিয়ানার জিন্দ থেকে সোনপথ রুটে 10 কোচের এই ট্রেন চলবে। এটি বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন চালিত ব্রডগেজ ট্রেন। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ 75 কিলোমিটার প্রতি ঘন্টায়। এর ইঞ্জিন 2400 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। পরিবেশ বান্ধব এই ট্রেনে ডিজেল বা বিদ্যুতের পরিবর্তে ব্যবহার হবে কি জানেন? হাইড্রোজেন ফুয়েল, ফলে ইঞ্জিন থেকে বাতাসে কার্বন ডাইঅক্সাইড কিন্তু নির্গত হবে না। ফলত জার্মানি পরিবেশ বান্ধব এই ট্রেনটি। জার্মানি, সুইডেন, জাপান ও চীনের পরে ভারত বিশ্বের 5ম দেশ যেখানে এই ট্রেন চলবে। ভারতীয় রেল সূত্রে খবর, ছাড়পত্র পেলেও এই রুটে এখনও যাত্রী পরিবহন শুরু হচ্ছে না, কেননা বেশ কিছু যাচাই পর্ব চলবে, তারপর যাত্রা শুরু হবে। শুনছেন সকালের আড্ডা, আবারও গানে ফিরে আসছি, এখন রূপঙ্কর বাগচি ও জয়ীর কণ্ঠে এই গানটি।

গানটি শুনছিলেন সৌম্যলতা আচার্য চৌধুরীর কণ্ঠে। শুনছেন সকালের আড্ডা, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। এবার আপনাদের বলবো সুন্দরবনের জাদুঘরের কথা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। সেই সুন্দরবনের গোসাবা দ্বীপে এবার গড়ে উঠবে আন্তর্জাতিক মানের একটি জাদুঘর। সম্প্রতি আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে তারই সফট লঞ্চ বা প্রাথমিক উন্মোচন অনুষ্ঠিত হল কলকাতায়। এই জাদুঘরে 14টি গ্যালারিতে সুন্দরবনের নৌকা ও জাহাজ, জলদস্যুদের কাহিনী, আদিবাসীদের জীবন, বনজ সম্পদ, হস্তশিল্প, ঘূর্ণিঝড়, জলবায়ু পরিবর্তন, সংরক্ষণ প্রচেষ্টা, স্থানীয় জীবিকা ইত্যাদি তুলে ধরা হবে। এছাড়াও 3D প্রজেকশনের মাধ্যমে সুন্দরবনের অরণ্যের পরিবেশ এবং সুন্দরবন খ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির এবং অন্যান্য বন্য প্রাণী দেখানো হবে, যা সেটা দেখে দর্শকদের মনে হবে তিনি যেন সুন্দরবনের অরণ্যের মধ্যেই রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন মিউজিয়ামটিকে শুধুমাত্র একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র হিসেবে ভাবা হয়নি, এর লক্ষ্য একটি শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হয়ে ওঠা। এখন যে গানটি আপনারা শুনবেন লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে।

চক্রযাত্রা অনুষ্ঠানে গানটি শুনছিলেন লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় দৃষ্টিকোণ। আজকের দৃষ্টিকোণ বিশিষ্ট অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের স্মরণে আজকের দৃষ্টিকোণ।

চেহারায় বেশ একটা সতেজ বুদ্ধিদীপ্ত ভাব তার, দুষ্টুমিষ্টি ছাপ তরুণ নায়কের চোখে মুখে হাবে ভাবে। ডাক্তার হয়েও অভিনয়ের নেশাটাকে পেশা করে নেওয়া শুভেন্দু চট্টোপাধ্যায়, ছবিতে আত্মপ্রকাশ 1965, মৃণাল সেনের আকাশ কুসুমে। ছবির দুনিয়ায় তখন দাপটে রাজত্ব করছেন উত্তম কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায়, অন্যান্য প্রতিভাবান অভিনেতারাও রয়েছেন। তেমন এক সময়ে নিজের স্বাতন্ত্র প্রতিষ্ঠা করা বড় সহজ ছিল না। তবে শুভেন্দু ক্রমশই রূপলী পর্দায় নিজের এক শক্তপোক্ত জায়গা করে নেয়।

0: কাজ করেছেন সত্যজিৎ রায়, তপন সিংহ, গৌতম ঘোষ প্রমুখ বিশিষ্ট পরিচালকদের সঙ্গে।
1: সঞ্জীব চ্যাটার্জির মতে এই শব্দটার মধ্যে একটা বিষণ্ণতার ভাব আছে। সত্যি এসব জায়গায় এলে আয়ু বেড়ে যায়।

0: আয়ুটা আদৌ বাড়ানোর প্রয়োজন আছে কিনা সেটা ভাবা দরকার।
1: কেন? তোর তো এখন অ্যাসেন্ডিং কার্ভ, যত বাঁচবি তত উঠবি।
0: যত উঠব তত নামব।
1: আমাদের সেই ত্রৈমাসিকটার কথা তোর মনে পড়ে?
0: হ্যাঁ, একটু আগেই ভাবছিলাম।
1: কি খাটায় খাটতাম বলতো? ভাবা যায় না, দিনে 16 ঘন্টা।
0: রোজগারটা এখন অনেক কম খেটি হচ্ছে, যত খাটনি লোকসানের পেছি।
1: তবে একটা কথা বলতে হবে, কখনো কিন্তু কোনো বাজে লেখা ছাপাই বুঝতে পার।
2: বহু সিনেমাতে একই সঙ্গে উত্তম শুভেন্দু, সৌমিত্র শুভেন্দুর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। চৌরঙ্গিতে উত্তমের পাশাপাশি দর্শকদের বেশ নজর কাড়েন তিনি।
3: কাজকর্ম সব দেখে শুনে নিচ্ছ তো? শঙ্কর, রোজি যখন ছিল তখন ম্যানেজমেন্টের কোনো অসুবিধে হতো না, আমি যখন যা বলতাম সব হাসি মুখে টাইপ করে দিত। থাকো কোথায়?
4: কাশুন্দে।
3: What? Never heard of this?
4: I mean, how are I, sir?
3: কাশুন্দে। You know, রোজি আমার আগের থাইপিস্ট, সে এখানেই থাকতো, তাতে ম্যানেজমেন্টের খুব সুবিধে হতো। সো ইট উড বি বেটার যদি তুমিও এখানে থাকতে আরম্ভ করো। তো নেসেসারি অ্যারেঞ্জমেন্টস উইল বি মেড, আমি স্যাটাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি।
2: আবার এই জুটি দর্শককে হাসিতে ভরিয়ে আমোদিত করে তোলেন ছদ্মবেশী ছবিতে।
5: আপনার চা?
1: আপনি এনেছেন? আপনার অপেক্ষায় সময় গুনছিলাম।
5: কেন?
1: আমার অপেক্ষায় দিন গুনছিলেন বলে?
5: চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন।
1: জানেন, কাল সারা রাত ঘুমোতে পারিনি।
5: সুলেখাদির কথা ভেবে?
1: না, আপনার কথা ভেবে না, মানে ওই আমার অপেক্ষায় আপনার দিন গোনার কথা ভেবে।
5: না, কথাটা এমন কিছু নয়, আপনি এলে ভেবেছিলাম বটনিটা আপনার কাছ থেকে ভালো করে বুঝে নেব, এই আশাতেই বসে আছি।
1: ও, শুধু এই আশা?
5: জানেন, বটনিতে না আমি ভীষণ কাঁচা।
1: আপনি শুধু বটনিতেই কাঁচা?
5: হ্যাঁ।
1: আর ফিজিক্সে?
5: ওটা মোটামুটি তৈরি আছে।
1: এইটাই ভুল, জানেন ফিজিক্স অত্যন্ত গোলমেলে সাবজেক্ট, মনে হয় তৈরি হয়েছে অথচ হয়নি, মনে হয় বুঝেছি অথচ বুঝিনি। বটানি তো সে তুলনায় সহজ সরল সাদা সিটে, বই মুখস্থ করলে হয়ে যায়।
5: কিন্তু আপনি তো বটানিতেই ডক্টরেট পেয়েছেন।
1: হ্যাঁ, কিন্তু আমার ফিজিক্স অনার্স ছিল।
5: কিন্তু ওই বটানিটাই আমার দরকার, জানেন বটানির কারুলার ফাংশনটা আমি কিছুতেই বুঝতে পারি না, ওটা আমাকে একটু বুঝিয়ে দেবেন।
1: মানে এতে না বোঝার কি আছে, মানে এ তো খুব, আপনি উচ্ছের ফাংশন নিশ্চয়ই জানেন? উচ্ছে জানেন না? এ তো খুব সোজা, মানে উচ্ছে আর করলা তো প্রায় একই ফাংশন, তবে করলা কিন্তু উচ্ছের থেকে একটু কম তেতো।
5: আমি ও করলার কথা বলছি না, বটানির করলার ফাংশন।
1: ও, বটানির করলা, এ তো খুব সোজা ব্যাপার, মানে এতে অনেক কিছু বলা যায়। তো আপনি আপনি কি এক্ষুনি জেনে নেবেন?
5: না না, যখন আপনার সুবিধা হবে।
1: বেশ, তাহলে এখন আমরা ফিজিক্স দিয়ে শুরু করি।
5: না, বটানিতে আমি খুব কাঁচা, ওটাই আপনি আমাকে একটু দেখিয়ে দেবেন।
2: শুভেন্দু চট্টোপাধ্যায়ের জন্ম 1936-এর 29শে নভেম্বর। তার অভিনীত জনপ্রিয় ছবির তালিকাটি বেশ দীর্ঘ। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে চিড়িয়াখানা, হংসমিথুন, আরোগ্য নিকেতন, বিগলিত করুণা, জাহ্নবী যমুনা, নায়িকার ভূমিকায় অরণ্যের দিনরাত্রি, গণশত্রু, জীবন রহস্য, এখনই, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, প্রথম কদম ফুল, আবার অরণ্যে, অমৃত কুম্ভের সন্ধানে প্রভৃতি।
6: অমৃতের সন্ধানে গিয়েছিলাম, কি নিয়ে ফিরছি জানি না, যেদিকেই তাকাই সেইদিকে বড় ভারী মনে হয়, চোখের জল যে এত লবণাক্ত আগে কখনো টের পাইনি। যে অমৃতের স্বাদ এত কটু, এত তিক্ত, সে অমৃতের কি প্রয়োজন?
2: নায়কের ভূমিকা থেকে ক্রমে সরে আসেন চরিত্রাভিনেতার স্থানে, বাদ যায়নি খল চরিত্র অভিনয়ও। সিনেমার সঙ্গে সঙ্গে প্রভাব বিস্তার করেছেন মঞ্চেও। 2007-এর 5ই জুলাই শিল্পীর যাত্রা অমৃতলোকে, তার স্মৃতিতে রইল

0: এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগের প্রযোজনায় দৃষ্টিকোণ। আজ শুনলেন বিশিষ্ট অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের স্মরণে দৃষ্টিকোণ।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যিক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
2: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবে চিনতে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
3: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
0: শুনছেন সকালের আড্ডা অনুষ্ঠান, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। বন্ধুরা, সকালের আড্ডা অনুষ্ঠানে আরো কথা, গল্প এবং সেই সঙ্গে দারুণ দারুণ গান আপনাদের জন্য অপেক্ষা তো করছি। তার আগে যারা অপেক্ষা করে আছেন যে আজ রাতে হারানো দিনের গানের বিষয়টি একটু যদি জানতে পারতাম। আজ রাতে হারানো দিনের গানের বিষয়টি আপনাদের একটু জানিয়ে দিই, রাত 11টায় প্রত্যেক দিনের মতো আজ রাতে হারানো দিনের গানে। বিষয়, আজানুকেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা যেন প্রাণ পেল সেতারের ঝংকারে, অপু দুর্গার বৃষ্টিস্নাত দৃশ্যে। যারে উড়ে যারে পাখির ইন্টারলিউডে স্যাক্সোফোনের ব্যবহার যেন পাখিদের দিগন্তে ওড়ায়, আবার গোলাপের অলি আছে তাদের তবলার উদ্যমতা। সত্যজিৎ, সলিল, নচিকেতা এমন সব সঙ্গীত পরিচালকের ভাবনায় মিউজিক অ্যারেঞ্জমেন্ট প্রাণ সঞ্চার করে কোনো দৃশ্য বা গানে। সেই নিয়ে আড্ডায় আজকের হারানো দিনের গানে। যন্ত্রেরাও কথা বলে, আপনাদের অপেক্ষায় থাকবে মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার, ঠিক রাত 11টায় শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে। শুনলেন আজ রাতের হারানো দিনের গানের বিষয়।
4: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
5: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
1: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর, রাস্তাঘাট। থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
0: সকালের একটা অনুষ্ঠানে এবার আপনাদের বলি, কাজের জন্য আপনি বাইরে বেরিয়েছেন, প্রচণ্ড রোদ, বাড়ি এসেই আপনি কি করেন? যেটি করেন বলে ওঠেন, উফ যা গরম পড়েছে, বলেই ফ্যানের সুইচ বা এসিটা অন করে দেন। কিন্তু এখন যে প্রাণীর কথা বলবো, সে মানুষ নয় অবশ্য, পাখি, কিন্তু তারও তো প্রাণ আছে। সেই পাখি যে স্কিমার পাখির কথা, মরুর মাটি যখন 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায় তখন সেই ভয়ঙ্কর উত্তাপকেও সে দিব্যি সহ্য করে নেয়। সাধারণত সাহারা মরুভূমির দক্ষিণে বিস্তৃত অঞ্চলে বা সাব সাহারা

আফ্রিকায় নদী, হ্রদ বা উপর হ্রদগুলোর তীরে দেখা যায় আফ্রিকান স্কিমার পাখিদের। বুকের দিকটা সাদা, পিঠ কালো, কমলা রঙের ঠোঁট বা পা বিশিষ্ট প্রায় 15 ইঞ্চি লম্বা এই সুন্দর পাখিটিকে চেনা খুব একটা কঠিন নয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতে এরাই হলো বিশ্বের সবচেয়ে তাপ সহনশীল পাখি। মরুর মাটি যখন 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছায় তখন সেই ভয়ঙ্কর উত্তাপকে ওরা দিব্যি সহ্য করে নেয়। পার্শ্ববর্তী কোনো জলাশয়ে উড়ন্ত অবস্থাতেই বুক পেট জলে ভিজিয়ে শরীর ঠান্ডা করে। সেই ভেজানো শরীরের সংস্পর্শেই বাসায় ছানাদের শরীরও ঠান্ডা হয় ও তারা গরম মানে বিরাট গরম থেকে পুড়ে যাওয়ার হাত থেকে তারা বাঁচে। শিকারের বুদ্ধিও কম নয়। এদের নিচের ঠোঁটটি উপরের ঠোঁটের থেকে লম্বা। ঠোঁট খোলা রেখে জলের মধ্য দিয়ে যাওয়ার সময় মাছের স্পর্শ পাওয়া মাত্রই ঠোঁট দ্রুত চেপে ধরে যাতে আটকা পড়ে মাছ। এরা প্রকৃতপক্ষে একটি আন্ত আফ্রিকান পরিযায়ী পাখি। গ্রীষ্মের শুরুতে দক্ষিণে যায়, আবার বর্ষার শুরুতে উত্তরে ফিরে আসে। অনেকে বলে এদের গরম সহা পাখি। এখন যে গানটি আপনাদের জন্য অপেক্ষা করছে শিলাজিতের কণ্ঠে, শিলাজিৎ মজুমদারের কণ্ঠে, জল ফড়িং।

0: জানা অজানায় পরপর তিন দিন শুনছেন ধারাবাহিক কথিকা টিটিকাকার হদের রহস্য। আজ দ্বিতীয় পর্ব, বলছেন কমল বিকাশ বন্দ্যোপাধ্যায়।
1: হ্রদে এসে পড়া নদীগুলোর অধিকাংশেরই উৎসস্থল উঁচু পর্বতে, সেগুলি দিয়ে বয়ে আসে বরফ ঠান্ডা জল। হ্রদটিরও আবাসস্থল উঁচু পার্বত্য এলাকায়, ফলে সেখানে সর্বক্ষণই প্রবাহিত হয় কনকনে ঠান্ডা হাওয়া। এই দুটি কারণে হ্রদের জলের উপরিতলের গড় উষ্ণতা সারা বছরই কম থাকে। এখানকার তাপমাত্রা মোটামুটি 17 ডিগ্রি ও 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। সারা বছর 610 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। এর বেশিরভাগটাই সাধারণত গরমকালেই হয়ে থাকে। শীতকালের আবহাওয়া মূলত ঠান্ডা ও শুষ্ক থাকে। টিটিকাকা হ্রদের আরেক বিস্ময় ভাসমান দ্বীপ। একটা দুটো নয়, ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলি ভাসমান দ্বীপ আছে এই হ্রদে। প্রতি বছর এই দ্বীপগুলির আকর্ষণে বহু পর্যটকের সমাগম হয় এখানে। ভাসমান দ্বীপগুলোর কোনোটাই প্রাকৃতিক নয়, সবকটাই কৃত্রিম। টিটিকাকা হ্রদে নলখাগড়ার মতো এক ধরনের জলজ উদ্ভিদ জন্মায়, এগুলোকে বলা হয় টটোরা। এই উদ্ভিদ দিয়ে উরু বা উরোজ জনজাতির লোকেরা এই দ্বীপগুলো তৈরি করে। বিশেষজ্ঞদের মতে উরুদের আদি নিবাস আমাজন জঙ্গলে, পরে তারা টিটিকাকা হ্রদের তীরে এসে বসবাস শুরু করে। কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের এই আগমন মেনে নিতে পারেনি, ফলে প্রায়শই তাদের মধ্যে ঝামেলা হতো। স্থানীয় অধিবাসীদের আক্রমণের উরুরা কোথাও স্থায়ীভাবে বসবাস করতে পারছিল না।

0: পালিয়ে বেড়াতে হতো। এই ঝামেলা এড়ানো এবং স্থায়ীভাবে বসবাসের জন্য হ্রদের জলে তারা এই ভাসমান দ্বীপগুলো বানাতে শুরু করে। শত্রুর হাত থেকে বাঁচার জন্য প্রথম দিকে তারা দ্বীপগুলো হ্রদের মাঝখানে তৈরি করত, প্রয়োজনে বা বিপদের সময় যাতে তারা তাদের আবাস অর্থাৎ গোটা দ্বীপটাই অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পারে। বর্তমানে সেরকম কোন বিপদের আশঙ্কা না থাকায় এবং ১৯৮৬ সালে হওয়া বড় এক ঝড়ের পর উরুরা হ্রদের মাঝখানে দ্বীপনা বানিয়ে হ্রদের তীর বরাবর দ্বীপগুলো বানাতে শুরু করে। যেহেতু এরা মূলত পেরুর অধিবাসী, তাই ভাসমান দ্বীপগুলো পেরুর অংশের হ্রদেই দেখতে পাওয়া যায়। ইচ্ছে করলে তারা মূল ভূখণ্ডে বাস করতে পারে, কিন্তু ভাসমান দ্বীপে বাস করার বহুদিনের অভ্যাস থেকে তারা আজও মুক্ত হতে পারেনি। আগেই বলেছি, দ্বীপগুলো তৈরি হয় টটোরা নামের এক ধরনের জলজ উদ্ভিদ দিয়ে। প্রথমে টটোরার শিকড় একটার সঙ্গে আর একটা বেঁধে একটা ভিত্তি তৈরি করা হয়। ভিত্তিটা পাতলা কিন্তু মজবুত হওয়া চাই। এরপর এই ভিত্তির উপরে টটোরা উদ্ভিদের একটির পর একটি স্তর বসিয়ে দ্বীপগুলো তৈরি করা হয়। শুকনো মৌসুমে মাসে একবার এবং বর্ষা ঋতুতে সপ্তাহে একবার টটোরার নতুন স্তর যোগ করে দ্বীপগুলো রক্ষণাবেক্ষণ করলে এক একটা দ্বীপকে ৩০ বছর পর্যন্ত টিকিয়ে রাখা যায়। হ্রদে ভাসমান দ্বীপের সংখ্যা নির্দিষ্ট নয়, কখনো বাড়ে কখনো কমে, কারণ কখনো দুটো ছোট দ্বীপ জোড়া লাগিয়ে একটা বড় দ্বীপ তৈরি করা হয়, আবার কখনো একটি বড় দ্বীপকে ভেঙে দুটো দ্বীপ তৈরি করা হয়। এছাড়া নতুন নতুন দ্বীপ তৈরি করার কাজ যেমন চলতে থাকে, তেমন পুরনো দ্বীপ পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে যায়। বর্গাকার দ্বীপগুলো সাধারণত ৫০ ফুট বাই ৫০ ফুট মাপের হয়ে থাকে। বড় দ্বীপগুলো একটি ফুটবল মাঠের অর্ধেক আকারের হয়। দূরের কোনো কিছুর উপর লক্ষ্য রাখার জন্য এরা কোনো কোনো দ্বীপে ওয়াচ টাওয়ার তৈরি করে। এগুলো তৈরি হয় টটোরা উদ্ভিদ দিয়েই। উরু সম্প্রদায়ের অধিকাংশ মানুষই এই ভাসমান দ্বীপগুলোতে বসবাস করে। দ্বীপগুলো যেমন টটোরা উদ্ভিদ দিয়ে তৈরি হয়, তেমন এদের ঘরবাড়িগুলো ওই একই উপাদান দিয়ে তৈরি হবে। এমনকি নৌকা তৈরিতেও কাজে লাগে এই উদ্ভিদটি। জীবনধারণের জন্য হ্রদের মাছ ধরা এদের প্রধান পেশা। পাশাপাশি হাঁস, গাংচিল সহ বিভিন্ন ধরনের পাখি শিকারও করে থাকে এরা। প্রতিদিন যেসব মাছ এদের জালে বা বর্শিতে ধরা পড়ে, তা থেকে নিজেদের খাওয়ার মতো মাছ রেখে বাকিটা মূল ভূখণ্ডে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। এছাড়াও নিজেদের হাতে বানানো নানান সামগ্রী পর্যটকদের কাছে বিক্রি করে বাড়তি উপার্জন করে। পর্যটকের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় উরুদের যেমন আর্থিক সমৃদ্ধি ঘটেছে, তেমন তাদের স্বকীয় বৈশিষ্ট্যগুলি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন ধারাবাহিক কথিকা টিটিকাকা হ্রদের রহস্য। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। বললেন কমল বিকাশ বন্দ্যোপাধ্যায়।
2: শুনছেন সকালের আড্ডা অনুষ্ঠান। সকালের আড্ডা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। বন্ধুরা, এখন আপনাদের বলবো, আমরা বাঙালিরা সাধারণত প্রত্যেকেই প্রায় খেতে এবং খাওয়াতে বড্ড বেশি ভালোবাসি, এবং এই রসনাতৃপ্তি যদি তার জন্য কিছু রেসিপি আমরা নিজেরা তৈরি করতে পারি ঘরোয়া উপায়ে, খুব সহজ উপায়, তাহলে কিন্তু সেটি আরও বেশি মানে সবার কাছে একটা প্রেজেন্টেবল হয়। আজ একটা সহজ রান্না বা রেসিপির একটা তৈরির আপনাদের বলে দিই, পটল চিংড়ির রসা। বহুল পরিচিত এবং সহজ উপায়ে এটি কিন্তু আপনি খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন। যদি আমি সাধারণত একটু একটা ছোট ১০টা পটল নিলেন, ৪টে আলু, চিংড়ি মাছ ২ কাপ, পেঁয়াজ ২টি, টমেটো ২টি, হলুদ গুঁড়ো ১ চামচ, ধনে গুঁড়ো ১ চামচ, জিরে গুঁড়ো, সব মশলা একটু একটু নিয়ে নিলেন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ১ চামচ, এবং আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা ১ টেবিল চামচ, কাজু বাদাম ৮-১০টা, একটু পোস্ত ১ চামচ বা ১.৫ চামচ, ৪ মগজ, নারকেলের দুধ ১/২ কাপ মতো, এবং চিংড়ি মাছ বা পটলগুলো ভাজার জন্য সর্ষের তেল, ফোড়ন দেওয়ার জন্য সাথে সঙ্গে রাখবেন গোটা জিরে ১ চামচ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ ২-৪টে এবং ছোট এলাচ। প্রথমে পটল আলুগুলো ছোট ছোট করে কেটে নিলেন। কেটে নেওয়ার পর চিংড়ি

নুন হলুদ মাখিয়ে রেখে দিলেন। কড়াইতে একটু পরিমাণ মতো তেল, যতটা পরিমাণ যেমন রান্না করবেন যতজনের জন্য পরিবেশন করবেন ততটাই, সেই হিসাবে পটল নেবেন, চিংড়ি নেবেন, আলু নেবেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবার কড়াইতে একটু পরিমাণ মতো তেল দিলেন, যতটা আলু বা পটল নিয়েছেন সেগুলো একটু ভেজে তুলে নিলেন। এবার ওই তেলে একটু চিংড়ি মাছ ভেজে তুলে নিন। চিংড়ি মাছগুলো ভাজার পর যে তেলটায় ভাজলেন ওই তেলেই ফোড়নের উপকরণগুলো দিলেন। ফোড়নের জন্য যেমন বলেছিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ এগুলো দিলেন। এরপর পেঁয়াজ বাটাটা দিন, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ কষিয়ে টমেটো বাটা দিন। মশলার মধ্যে একটু ঘি দিন, ঘি দিলে বেশ গন্ধটা ভালো আসে। এবার তাতে আলু পটল ও চিংড়ি দিয়ে দিন, একটু নাড়াচাড়া করে বাকি মশলা মিশিয়ে নিন। এরপর কাজু, পোস্ত, চারমগজ বাটা দিয়ে কষিয়ে নিন এবং হাফ কাপ জল, পরিমাণ মতো নুন চিনি মিশিয়ে সেদ্ধ করে নিন। তারপর নারকেলের দুধ মিশিয়ে ফুটিয়ে ঝোলটা একটু ঘন করুন এবং সব শেষে একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিন। আহ, কি দারুণ যে খেতে লাগবে, এবং আপনি যাকে পরিবেশন করবেন তারাও মানে সন্তুষ্টি পাবে খেয়ে। যাই হোক, একটা সহজ একটা ঘরোয়া উপায় বললাম আপনাদের পটল চিংড়ির রসা। সকালে একটা অনুষ্ঠান প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, বিদায় নেব, কিন্তু তার আগে প্রত্যেককেই বলা, সকলে সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, গোপীনাথ পাল।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান অতিথি।
1: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি পরাণ বন্দ্যোপাধ্যায়, আলাপচারিতায় কৌশিক সেন।
2: দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের অতিথি অনুষ্ঠান। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে যিনি উপস্থিত হয়েছেন, এই আকাশবাণীর সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক, একটা সময় নিয়মিত তিনি উপস্থিত হতেন অভিনয় করতে, নাটকের অভিনয়, রেডিও নাটকের অভিনয়। কিন্তু আজকে আমরা তাকে পেয়েছি আমাদের অতিথি হিসাবে। কিভাবে রেডিও সঙ্গে এই সংযোগ সে কথা শুনব, তবে তার আগে আপনাদের আগ্রহ নিবারণের জন্য বলি যে আজ আমাদের অতিথি বিশিষ্ট অভিনেতা নাট্যকার পরাণ বন্দ্যোপাধ্যায়।
3: নমস্কার।
2: নমস্কার পরাণদা, স্বাগত স্টুডিওতে। যে কথা বলছিলাম যে এই রেডিওর সঙ্গে সংযোগ অবশ্যই নাটক সূত্রে, তো কিভাবে
3: কিভাবে এখানকার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটার মধ্যে দিয়ে হয়েছে। তবে যেমন অ্যাপ্লাই করতে হয়, তারপরে এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে লেটার যায়, সেটা আমি পেয়েছিলাম। তখন আমি পড়ি আর কি, কলেজে পড়ি কি স্কুলের শেষের দিকে, তো রেডিও সেই সময় মনে হতো দেবদূত। সে রেডিও শব্দ, রেডিও নাটক, রেডিওর কাছাকাছি মানুষ যেন বিগলিত হয়ে যেত। তো সেই সময় আমি অ্যাপ্লাই করেছিলাম, তো আমার রেডিও থেকে একটা চিঠি গেল। তো রেডিও, সেই চিঠিটা দেখে অল ইন্ডিয়া রেডিও লেখা, সেই খামটা আমি দুদিন খুলিনি, এত মানে ইয়ে হয়ে চার্জ হয়েছিলাম। বন্ধু বান্ধব, ওটা কী রেডিও থেকে চিঠি এসেছে, মানে কী আছে ভেতরে, খুলিনি এখনো। এরপরে দুদিন বাদে যখন খুললাম, তার মধ্যে রিগ্রেট লেটার, ছাপানোর সাইকেল সেট করা থাকে, ওগুলো শুধু পোস্ট করা হয়।

0: তো যাই হোক, আমি বলো যে না ওই লেখা আছে, তুমি আবার সামনের বারে ইয়ে করবে, অ্যাপ্লাই করবে, তা আমি তারপরে আর অসম্ভব হবে না, লোকমুখে শুনছি এক বছর বাদে আবার করলে আবার ইয়ে হবে, এই একই জিনিস। তো তারপরে অনেক পরে যখন আমি আইপিটিএ করছি, সেই সময় আমার শাখা থেকে আমি একটা নাটক পরিচালনা করছি স্পার্টাকাস, যাত্রা ফর্মে অরুণের লেখা, মানে নাট্যরূপ, নাট্যরূপটা আর কি, হলফাস্টের। তো সেটা ত্যাগরাজ হলে হচ্ছিল। তো শোটা শেষ হওয়ার পরে আমি ওখানে দুটো সিনে ছিলাম, ফার্স্ট সিন আর লাস্ট সিন। তো শেষ হওয়ার পরে আমরা যখন গ্রিন রুমে এসেছি, তখন একজন সুন্দরী মহিলা, তিনি এসে আমাকে বললেন, অপূর্ব হয়েছে, আপনি রেডিওতে নাটক করেন না কেন? আমার শুনে মনে হলো যে যদি কেউ মনে করে সকালে উঠে গাটা ম্যাজাজ করছে, যাই রেডিওতে নাটক করে আসি, এরম ভাব যেন। তো আমি সেইটাই বললাম ওনাকে, সম্ভব যে আমার সকালে উঠে মনে হলো যাই এবার আজকে রেডিওতে নাটক করে আসি, রেডিওতে ঢুকলাম, নাটক করলাম, চলে এলাম। হয় বলি না তা কেন, তাহলে বলে আপনি আসুন একদিন, মানে ফর্মটা ফিল আপ করতে হয়, তো আপনি চলে আসুন। কবে যাবো? বললাম কালকেই চলে আসুন। তো যেহেতু তখন আমি চাকরি করছি, 9 এসপ্ল্যানেড স্ট্রিটে আমার অফিস, আমি এই 12:30 চলে এলাম, ওয়াকিং ডিস্টেন্স, এর ফর্ম দিয়ে বললেন এটা ফিল আপ করুন। আমি ফিল আপ আমি করতে পারবো না, এটা আপনি করে দিন, আমি সই করে দিচ্ছি, ফিল আপটা করে দিন, আমি সই করে দিলাম। এর 7 বাদে আমি চিঠি পেলাম যে অমুক দিন তোর অডিশন আছে।
1: আচ্ছা
0: আচ্ছা, অডিশনে এই প্রথম ঢুকলাম তো আমি, অনেক মানুষ বসে আছে, তাদের স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, তো আমাকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, আমি পড়েছি একটু সড়গড় করার জন্য, যাতে ওখানে গিয়ে আটকে না যায়। সবাই বলছেন এক পাতা, দেড় পাতা, দু পাতা করে বলছে। এবার আমাকে ডাকলো, আমি প্রথম লাইনের অর্ধেকটাকে 3/4 এগিয়েছি, ধন্যবাদ, নমস্কার, আসুন, হয়ে গেল। ওরা 3 পাতা পড়ার সুযোগ পেলো, আমি 1 লাইনও কভার করতে পারলাম না, আমাকে বললো আসুন, আমাকে হয়ে গেছে। সেই রিগ্রেট লেটার কথা মনে পড়ছে আমার। অডিশন হলো, 7 বাদে বলছে অমুক দিন আপনার রেকর্ডিং।
1: আচ্ছা,
0: হ্যাঁ, মানে আমি ফর্মটা দেওয়ার 15 মধ্যে আমি রেকর্ডিং করতে এলাম,
1: প্রথম রেডিও নাটকের,
0: প্রথম রেডিও নাটকের। সেটা বোধ হয় খুব সম্ভব নাটকটা ছিল লাল দিঘির দিনদাত্রী।
1: আচ্ছা, প্রযোজনা কি করেছিল?
0: প্রযোজনা করেছিলেন আমাদের প্রমোদ দা, মনে হয়।
1: আচ্ছা, প্রমোদ গঙ্গোপাধ্যায়।
0: প্রমোদ ছাউন রিটায়ার করেছেন কিন্তু
1: ইনভাইটেশন,
0: হ্যাঁ। তো মজা আছে এতে, তার থেকে আমার লেসন এলো, সেখানে কি আনন্দ যে হচ্ছে ভাবা যায় না, মানে রেকর্ডিং আছে আজকে, যখন চিঠিটা পেলাম সে যে কি আনন্দ আমি বোঝাতে পারবো না। তারপরে শুরু হলো, এখানে যে প্রথমে তো একটু রিহার্সাল হয়, তারপর চা খেতে যাওয়া হয়, এ তখন রেকর্ডিংটা সাজানো হয়, গোছানো হয়, রেডিও করা যন্ত্র টন্ত্র, আর চা খেয়ে এসে রেকর্ডিং শুরু হয়, সে তোমরা জানো তো। এইবার রিহার্সাল হচ্ছে যখন, তখন একটি ছেলে, আমি হয়েছিলাম একটা বাড়িওয়ালা, দুটো সিন ছিল আমার, এটা টিপিক্যাল, খুব আনন্দ হয়েছে। আরেকটি ছেলে, সে কাবলিওয়ালার রোল করছে নতুন, তো আমি দেখছি যে কাবলিওয়ালার ইন্টোনেশনটা হচ্ছে না, আমি থিয়েটারের মানুষ, আমার ওই দিকে নজর চলে গেছে। তো আমি বলি যে প্রমোদ, এটা তো ঠিক কাবলিওয়ালার ইন্টোনেশন হচ্ছে না, এতে একটা বিহারি হিন্দুস্তানি এর মনে হচ্ছে, যে হিন্দি ভাষী বিহারি এর মনে হচ্ছে। বললো তুমি একটু করো। প্রমোদ দাস গলাটা ছিল জানো, জাগর ছয় বিশ্বাস, তোমাকে শুনেছি কিনা জানি না, মানে কোনো বিশেষজ্ঞ বলতে পারবে না যে ইনি কে, একেবারে ভুয়ো, মানে ছয় বিশ্বাস বসানো কণ্ঠ, শান্ত, ভীষণ মাইডিয়ার। তা এটা তো হচ্ছে না, ঠিক তুমি একটু করো তো। আমি করলাম, হ্যাঁ তাহলে তুমি করো, ও তোমারটা করুক। আমি তখন বললাম, হায় কপাল, কী করলাম আমি, ওর একটা সিন, আমার দুটো সিন ছিল, এইবার আমার সিনটা হলো একটা, ও দুটো সিন পেয়ে গেল। সেই থেকে প্রতিজ্ঞা করলাম যে এই প্রফেশনাল জায়গায় এসে অযাচিতভাবে তোমার 1000 কষ্ট হলেও উপদেশ দিতে যাব না।
1: আচ্ছা,
0: যাই হোক, সেটা

0: সেই মানে প্রথম। তারপরে তো মানে আমার আমাকে বলতো সব, বুঝলাম শুনলাম নাকি রেডিও তোমাকে একটা কোয়ার্টার দিয়েছে, তুমি তো ঘরজামাই হয়ে গেছো, এরকম ঠাকুরি আর কি হতো আর কি। আমি মাসে দু তিনটে করে করতাম, কাড়াকাড়ি হতো, বলছি আমি তো আগে নিয়েছি, ও আগে নিয়েছি। তখন আমি কি করতাম, আমার ভেতরে ভেতরে একটা কি একটা রোয়াব হতো না, কারণ এখানে ছ মাস এক বছর অন্তর প্রোগ্রাম পাওয়া যায়, মানে এমনই একটা রেডিও স্টেশন, রেডিও এমনই তার ভীষণ বলবো, ভীষণ শব্দটা যায় হল, হ্যাঁ, সে এমন রাগী, সে এমন নিয়ম মাফিক পথ হাঁটে যে সেখানে কারো কিছু করার থাকে না।
1: আচ্ছা পরণদা, মঞ্চ নাটক করতে করতে আপনি রেডিওতে আসবার ডাক পেলেন, তো এই স্পার্টাকাসে বিশেষত আপনার কি এমন কোনো চরিত্র ছিল, এমন কোনো ভূমিকা ছিল যেখানে কণ্ঠের ব্যবহার, কণ্ঠের ওঠানামা যেখান থেকে
0: আকর্ষণ ব্যাপার হচ্ছে যে পুরো যাত্রাটাকে আমি বেঁধেছিলাম আমাদের লোকাঙ্গিকের ভঙ্গিমায়, কিন্তু আমি শুধু কণ্ঠ ব্যবহার করেছিলাম। ওদের যেমন দিক চেঞ্জ করতে হয় এভরি আফটার সার্টেন শর্ট ইন্টারভেল, দিকটা চেঞ্জ করতে হয়, তারপরে হাতের জেস্চার, বডির জেস্চার সব কিছু মিলিয়ে কণ্ঠের ইন্টোনেশনের সঙ্গে মেলানো থাকে। আমি শুধু একটা জায়গায় দাঁড়িয়ে শুধু কণ্ঠ ব্যবহার করেছিলাম।
1: আচ্ছা,
0: তো এইটা হয়তো ওই যিনি আমাকে এনেছিলেন আর কি, শুক্লা বন্দ্যোপাধ্যায়, সে কণ্ঠ আকর্ষিত হয়ে হয়তো বলেছিলেন আর কি। তো পরে আমি জানতে পারলাম আর কি যে উনি যখন পরে আলোচনা হয়েছে, তুমি হঠাৎ আমাকে বললে কেন, তখন ক্লোজ হয়ে গেছে আর কি। তারপর যে আমি আমার কণ্ঠটা খুব ভালো লেগেছিল সেই জন্য।
1: বেশ, আচ্ছা রেডিও নিয়ে তো অনেক গল্প আছে আপনার, সে প্রসঙ্গে আসবো যে আপনি মঞ্চ নাটক করেছেন, আপনি ছোট পর্দা, বড় পর্দা এবং রেডিওর অভিনয়, এর তো বিভিন্ন মাধ্যম, তার বিভিন্ন আঙ্গিক রয়েছে, সে জায়গায় আসবো। তবে এই যে স্পার্টাকাস, এই যে আইপিটিএ, স্পার্টাকাসের যখন মহড়া চলছিল সেই সময় ঋত্বিক ঘটকের সঙ্গে আপনার একটা সাক্ষাৎ হয়েছিল এবং সেটা অসম্ভব, এটা কি বলবো, শিহরণ জাগানো আপনার অভিজ্ঞতা, তো সেটা একটু শুনি না।
0: হ্যাঁ, আমরা তো রিহার্সেল শেষ করে, এটা হচ্ছে চক্রবেড়িয়ায় হতো রিহার্সেল, রিহার্সেল শেষ করে আমি, সীতাদি আর সঙ্গে আরেকজন কে ছিল আমরা নিচে নেমেছি, তখন ঋত্বিকদা উজ্জ্বলের সাথে, মানে গঙ্গায় যে অ্যাসেন্ট ডাইরেক্টর ছিল, ইচ্ছা করে পরণডারের যে গান গেছিল, ওরা দুজনে এসে সীতাদির সঙ্গে তো ঋত্বিকদের অনেক আগের আলাপ, আইপিটিএ থেকেই আলাপ, তুই তো গাড়ি করতো ওরা, তো ঋত্বিকদা সীতাদিকে, কি রে সীতা তুই কী করছিস এখানে, তা বলছে রিহার্সেল করছে, কিসের রিহার্সাল, বলে যে স্পার্টাকাস পরাণ ডিরেকশন দিচ্ছে আইপিটিএর কলাকার শাখায়। তো কথাটা ধরার পর ওকে মান খাবি, বলে হ্যাঁ খাবো, তো চল, তখন একটা গালাগাল দিয়ে বলো না আমি তোর সঙ্গে যাবো না। তারপরে জিজ্ঞেস করি যে এই প্রশ্নটা, যে আইপিটিএর কথা শুনেই উনি বললেন যে আইপিটি এখনো আছে, তো এইবার আমার মস্তিষ্কে পোকা নড়ে উঠলো যে এইবার একটু দেখি কি হয়। তাই আমি বললাম যে আপনি আইপিটিএর কোনো নাটক দেখেছেন ইদানিংকালে, দেবো যে না, তাহলে আপনি ইন্দিরা গান্ধীর মধ্যে কথা বলছেন কেন, যেই না বলেছি সঙ্গে সঙ্গে আমি ছিলাম ওনার বাঁ দিকে, আস্তে আস্তে মানে এরপরে, এর আগে সীতাদি অনেক কথা চল্লি কোথায় ইত্যাদিতে ওনার একটু তো অভ্যাস ছিল, সেই অভ্যাস পূরণের জন্য ওইদিকে যাচ্ছিলেন, তা আমি ওনার বাঁ দিকে ছিলাম, হঠাৎ বাঁ হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন এবং আস্তে আস্তে চাপ দিচ্ছেন, কোনো কথা বলছেন না, এইটি কোথাও লেগে গেল নাকি আমি অপমান করে ফেললাম, নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, আর বাঁ হাত দিয়ে চাপছেন, চাপতে চাপতে বলছেন ঋত্বিক ঘটক জীবনে কখনো কালচারালি বিট্রে করেনি, সেই জন্যই তো আমাদের মতো মানুষের দৃষ্টি এবং মস্তকটা সবসময় আপনার পায়ের দিকে থাকে। তারপরে কি করলেন, বাঁ হাত দিয়ে আর চাপলেন, আমার একটু কষ্ট হচ্ছে কারণ তখন রোগা ছিলাম একটু, তো বাঁ হাত দিয়ে চাপছেন আর ডানাতে আমার বুকের উপর দিয়ে গলার এখান থেকে নিচের দিকে নামাচ্ছেন,

0: ক্রমে একবার উপরে পাচ্ছেন, নিচে নামাচ্ছেন, যেন মালিশ করছেন মনে হচ্ছে। এবং এটা করতে করতে বলছেন, অনেক চড়াই অনেক উতরাই পথ হাঁটো, আবার রিপিট করলেন, অনেক চড়াই অনেক উতরাই পথ হাঁটো। আমি প্রায় অজ্ঞানের মতন কিরম যেন একটা ভিড়মির মতো লাগছে, একটা ব্রেনে কিরম যেন হচ্ছে, আর শরীরটা একটু ঝিমঝিম ঝিমঝিম করছে। তখন আমার মনে হলো, তখন মনে হয়নি, পরে মনে হয়েছে, তখন মনে হওয়ার মতো কোনো অবস্থা ছিল না। আমি শুধু ভাবছি উনি আমাকে ছাড়লে আমি দাঁড়াতে পারবো তো। তারপরে ছেড়ে দিলেন, পথ হাঁটো বলে ছেড়ে দিলেন, পথ হাঁটো পথ হাঁটো। কিরম যেন বিহ্বল হয়ে গেলাম। তখন ভাবলাম যে এইটাই কি সেই অনুভূতি, যে অনুভূতি আমি ওনাদের মানে ইয়ে করে বলছি না, বিবেকানন্দ হয়েছিল, তাহলে এরকম হয়তো একটা অনুভূতি, মানে যে রিলেশন ছিল এটা সম্পর্কের উপরে নির্ভর করে। রামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের সম্পর্কে যে জায়গাটা, সেটা যে কি স্বর্গীয়, কি অপূর্ব, কি ব্যাপার। তা আমি ঋত্বিক ঘটক মানেই আমাদের বাঙালির জীবনে একটা, তো তিনি আমাকে ওইভাবে বাঁধ দিয়ে চেপে ধরেছেন, ডানারটা বুকে টেনে দিচ্ছেন, আর আমরা তাকে এত ভালোবাসি। ফলে হলো কি, আমার অনুভূতির জায়গাটা ওইভাবে যেন মানে কিরম একটা ঘেঁটে গেল, সেইটাকে আমাকে অনেক। আমি তারপরে ওখানে মিষ্টির দোকান ছিল, উনি চলে যাওয়ার পরে ওখানে আমি কিছুক্ষণ বসেছিলাম, বসে নিজেকে একটু ধাতস্থ করে তারপরে আমি বাড়ি গিয়েছিলাম। তো এইটা তো আমি জীবনে কখনো ভুলবো না।
1: সেটাই, হ্যাঁ সেটাই। আচ্ছা পরনদা, ঘড়ির দিকে তাকিয়ে আমরা তো বেশি কথা জানতে পারছি না। আমার খুব জানতে ইচ্ছে করছে, যখন এই আইপিটিএ প্রসঙ্গটা এলো ভারতীয় গণনাট্য সংঘ, তো এই আইপিটিএ আপনার মঞ্চ ছাড়াও আপনার জীবনে আপনার দৃষ্টিভঙ্গিকে কি কিছুটা অন্যদিকে ফিরিয়েছে? মানে মানুষ হবার মন্ত্র কি আপনি এখানে?
0: এই পরের শব্দটা ভালো হলো, অন্যদিকে ফেরানোর কোনো ব্যাপার নেই।
1: হ্যাঁ,
0: মানে সবাই তো আমরা মানুষ হতে পারি না, সত্যিকারে মানুষ হতে গেলে সবাই সবটা তো পারে না, চেষ্টাটা করে, কিন্তু চেষ্টা করার আগে কিছু সন্ধান কিছু পেলে তাকে অবলম্বন করে মানুষ এগোতে পারে। আইপিটি এর আদর্শটা এমন একটা আদর্শ যা আমার মানে সাংস্কৃতিক আদর্শ, সেটা মনে হয় যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত তারা যদি সবাই ওই আদর্শটাকে আন্তরিকভাবে গ্রহণ করে আত্মস্থ করতে পারেন, তাহলে তার পথ চলাটা সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক সোজা হবে। এবং শুধু তাই না, যে উদ্দেশ্য নিয়ে মানুষ সংস্কৃতি করে মানুষের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, সে পথটা অনেক সাবলীল হবে।
1: তো আপনার এই আইপিটিএতে যখন যোগ, তখন আপনি অনেকটা অভিনেতা হিসাবে পরিণত, আপনি তার আগে গ্রুপ থিয়েটারও কিছুদিন করেছেন, নাটক করছেন। কিন্তু আমরা যদি এবার একটু সেই সলতে পাকানোর পালাতে চলে যাই প্রদীপ জ্বালানোর আগে, তাহলে এই নাটক শুরু হলো কিভাবে? আপনার তো অবিভক্ত বাংলার যশোর জেলায় জন্ম, এবং সেটা ১৯৪০ সালের ১৮ অক্টোবর। আচ্ছা, তো আমরা সেই জল পার হয়ে বাংলাদেশ যখন, তখন তো জল পার হয়ে যেতে হবে। তো সেখান থেকে আপনার একদম শৈশব জন্ম, আপনার কি শৈশবেই আপনি মাতৃহারা হন বোধ হয়, না?
0: আসলে আমার যখন ৫ মাস বয়স, তখন আমি মাকে মার্ডার করে পৃথিবীতে এলাম আর কি, মনে হলো। তো আমার জন্ম হয়েছিল বেলেঘাটায়, বাপের বাড়ি ছিল যশোরে গোপের ঘাটে। সে বিরাট ফ্যামিলি, সেখানে তিন চার ভাই। তো সেখানে আমি পরে জানতে পারি এগুলো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো পরে জানতে পারলাম যে বাবা তার এক পিস্তৃত বোনের কাছে আমাকে গচ্ছিত করে দেয়। তো আমি তার কোলেই মানুষ হই, তার স্তন্যপানও করেছি আমি। সুতরাং মা বলতে আমি, যেহেতু আমি আমার গর্ভধারিণীকে দেখিনি, জ্ঞান হওয়ার পর থেকে আমি আর এই আর অন্য কোনো ভাবনা আমার আসেনি। আমার যে মায়ের করে বড় হচ্ছি, যার আদর পাচ্ছি, সেই আমার মা, এবং সারা জীবনের মা সেই। গর্ভধারিণী হিসেবে তার কাছে আমি কৃতজ্ঞ, পৃথিবীর আলো দেখিয়েছেন, এই আর কি।
1: আচ্ছা, এই যে গোপের ঘাট বললেন, গোপের ঘাট এলাকায় রাত্রিবেলা, অনেক রাত্রিবেলা আপনার বাবা ফিরছেন অন্ধকারের মধ্যে, এবং তার কণ্ঠের সেই গান, এই কথা আপনারই এক জায়গায় স্মৃতিচারণে শুনেছিলেন?
0: হ্যাঁ, সেটা গোপের ঘাটে না, আমি যেখানে মানুষ হচ্ছি।
1: আচ্ছা,
0: সেটা গোপের ঘাট থেকে

0: একটা গ্রাম পার হয়ে।
1: আচ্ছা।
0: সেখানে খুব দারিদ্রের মধ্যে মানুষ হচ্ছে, সে ওরম দারিদ্র চারিদিকে ছড়ানো ছিল তখন। তো মা আর ওনার যে মা, তাকে আমরা দাদু বলে ডাকতাম, দিদিমা দাদু বলে ডাকতাম। আমি রাত্রে তার কোলের মধ্যে ঘুমাতাম, শুতাম। এবার বাবা সংসারের সঙ্গে ওই যে মা চলে যাওয়ার পরে

0: করার মধ্যে দরকার নেই, চোখ ফেরানো যায় না। যাই হোক, এবার বাবা মানে গ্রামে যারা একটু বদ্ধিষ্ণু যারা গান টান করেন, বাবা একটু সুকণ্ঠের অধিকারী ছিলেন, গান শেখাতেন আর রাত্রিরে ফিরতেন। কারোর না কারোর বাড়িতে তারা পাত পড়তো, সুতরাং নিজের সংসারের পাতের দিকে তার একটা খুব নজর ছিল না, কোনো দিকে নজর ছিল না। তো মেজোভাই টেজোভাই তারা চাষবাস করতো, তারা ইয়ে করতো, বাবারও সব কোনো ইয়ে ছিল না। তো বাবা যখন ফিরত রাত্রিরে, তখন ওই আমি যেখানে থাকি আর কি চেঙ্গুটিয়া, ওই বাড়ি থেকে নেবে একটা রাস্তা, সেই মূল রাস্তা, সেই রাস্তায় ওই গোপের ঘাটে যেতে হয়। ওই রাস্তার কাছাকাছি এসে দাদুকে ডাকতো, অফিসি বলে ডাকতো, আর আমার ভাষাটা যে ভাষায় ডাকতো সেই ভাষাতে বলছি, পরান ঘুমাইছে।
1: আচ্ছা আচ্ছা।
0: তখন দাদু বলতো, না জাগে আছে, তুই ফেতেছিস। আর মানে গ্রামে গভীর রাতে, তখন বেশি গভীর রাত নয়, তো সাতটা সাড়ে সাতটা হয়ে গেলেই তো মনে হবে দেড়টা দুটোর সঙ্গে তার কোনো তফাত নেই। তো দশটা সাড়ে দশটা হয়তো ফিরছেন, কি নটা আট সাড়ে আটটা ফিরছেন, গায়ে গানটা সে গিয়ে খাওয়া দাওয়া করে ফিরছেন। যখন দূর থেকে ভেসে আসতো গানটা, তো এই অন্ধকারে আসার জন্য না নারকল পাতার জ্বলিয়ে আসতো আর কি, কেড়ে বলা হয় তাকে। তো দাদু বলতো, ওই তোর বাবা ফেরতেছে, বাবা ফেরতেছে, মানে ফিরছে আর কি। ওই গানের সুর পাওয়ার সাথে সাথে কাছাকাছি এসে যখন জিজ্ঞাসা করতো, তখন না ওই যে জাগিয়ে আসে, গাইতে গাইতে আবার চলে যেত।
1: তো কোনো বিশেষ গান ছিল না, যে কোনো গান
0: না বিশেষ গান,
1: নির্মল করম।
0: হ্যাঁ, ওটা হয়েছিল কি, আমার যে আগের ভাই সে কাকাদের সংসারের মানুষ হচ্ছে, সে মাঝে মাঝে এই বাড়িতে আসতো। তো তাকে নিয়ে আর আমাকে নিয়ে বাবা ওই পিসির অনুমতি নিয়ে গোবের ঘাটে যে ভৈরব নদী আছে একদম পাড়ে, গোবের ঘাটে যে ভৈরব নদীর পাড়ে, পাড়ে ঠিক না একটু দূরে, তো ওইখানে একটা মেলা বসত, রথের মেলা হোক বিজয়ের মেলা হোক। তো সেই মেলা দেখাতে নিয়ে যায় বলে আমাকে পিসির কাছ থেকে নিয়ে গেছে, নিয়ে ওই ভাইকেও নিয়েছে, বড় ভাইকে নিয়েছে, নিয়ে ওই ভৈরব নদীর পাড়ে তীরে ওই মেলাটা বসত। এবং সেটা অন্ধকারে, সেটা সে কুপি জ্বলতো, হেরিকেন জ্বলতো, মনে হতো যে আকাশের তারাগুলো একটু বড় হয়ে নেমে এসেছে, এর মনে হতো অন্ধকার। তো তখন সন্ধে হয়নি পড়ন্ত, সেই সময় আমাকে নিয়ে আর ওই দাদাকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে বলছে এখন যাবো না পরে যাবো, এমন একটা বয় এনে, একটা কালভার্ট ছিল, সেইখানে আমরা দুজনে বসেছি, আমি দুপাশে, আমরা দুপাশে, বাবা মাঝখানে, মানে সানডাউন হলে অন্ধকার হলে ওখানে গেলে সুন্দর লাগবে। তখন ওই দাদা বাবাকে বলেছিল, আপনি করে বলতো, বাবা আপনি একটা গান ধরেন। বাবা ওই গানটা ধরেছিল, নির্মল করে মঙ্গল করে মলিন মর্ম মুছায়, এই গানটা ধরেছিল। তখন আস্তে আস্তে সানডাউন হলো, এ হলো তা হলো, তারপর আমি চলে গেলাম, মেলায় গেলাম, মেলায় গিয়ে কেনাকাটা হলো, তার বাড়ি ফেরত দিয়ে, তো অনেক এই হয়ে গেল। এই যেহেতু এই প্রসঙ্গটা তুললে, এটা এইখানে তো শেষ নয়, এটা কালমিনেশন আছে। আমি চলে এসেছি কলকাতায় ৪৫ আগে, পিসি দাদু আসেনি, তারপরে আমার মামা টামা সব এখানে চলে এসেছে। এখানে ওই যে পিসি যেখানে মানুষ হচ্ছে আমি মা, তার বড় বোন থাকতো এখানে, তার আবার মেয়েরা সব থাকে এখানে, সব ফ্যামিলি এখানে এসেছে। এখানে এসে যখন বেশ কিছুদিন পর, তখন আমি পড়াশোনা সেরে কলেজে ভর্তি হয়েছি, কলেজে তখন আমি সেকেন্ড ইয়ার, সেই সময় খবর এলো, চিঠি, একটা চিঠি এলো যে বাবা মারা গেছে। তো কাকা লিখেছে চিঠিটা যে তোমার বাবা কত হয়েছেন, তুমি কিছু পয়সা করে নিয়ে এখানে এসো, অমুকদিন তার কাজ। তো এখানে যে দিদি আছে আমার, সেই দিদি খুব রেগে গেল, ওর সব এখানে হবে। ওই দাদা তখন গোবের ঘাট থেকে হাওড়ায় চলে এসেছে, ওখানে আত্মীয়র বাড়িতে কাজকর্ম করে। তো তখন তাকে ডেকে পাঠিয়ে বললো ওই ওই বড় কাজ বাবার কাজটা করবে, ওখানে যাওয়ার দরকার নেই দেশে। তখন ওই স্টুডেন্ট আমাকে টাকা পয়সা নিয়ে যেতে বলেছে, ওই যা সম্পত্তি আমি দেখেছিলাম পরবর্তীকালে যখন রিয়েলাইজ করে ফেলেছিলাম, মানে এখনকার দিনে কয়েক কোটি টাকার সম্পত্তি। যাই হোক, সে বাবা কাজের জন্য আমাকে টাকা নিয়ে যেতে বলেছে, এইটা দিদি শুনে খুব ভয়। তো যাই হোক,

0: ওই দাদাও খুব ভালো গান গাইত। তাকে ডেকে আনা হয়েছে দিদির বাড়িতে, কাজ এখানে হবে, তো সে গল্প টল্প করছে। তো আমার এক বোঠান, সে ওকে অনুরোধ করেছে গান গাইবার জন্য। আর আমি তখন সবে বাড়িতে খেলাধুলো করে ফিরেছি, ফিরে কলতলায় মুখটুক ধুচ্ছি, আর ওই দাদা সেই সময় গানটা ধরেছে, দম নির্মল করে মঙ্গল করে মোটি নমর মঙ্গছায়। এই প্রথম আমার চোখটা কড়কড় করে উঠল, কারণ এর আগে বাবাকে আমি কাকা বলে ডাকতাম।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এই যে বাবা মৃত্যুর সঙ্গে যখন দিদি চিঠিটা এগিয়ে দিল আমার সামনে, চোখের সামনে, আমার কোনো অনুভূতি কাজ করলো না। বাবার মৃত্যু সংবাদ পেয়ে কোনো অনুভূতি কাজ করলো না, কারণ তাকে তো আমি কাছে পাইনি সেইভাবে।
1: ঠিক, ঠিক।
0: কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম যে তার কি যন্ত্রণা ছিল, কথা একা ছিল।
1: কিন্তু পরমদা, গানটা কি আপনার কাছে এইভাবেই এসছে?
0: হ্যাঁ,
1: বাবা দাদা এই বাড়ি বাড়ি, আপনি পরবর্তী যেটাকে পরাণ রাগে গাওয়া বলেছেন আর কি,
0: বাবা সব জানে।
1: আমরা আজকের এই পর্ব শেষ করব আপনার একটা গান দিয়ে আর কি।
0: এই তো,
1: হ্যাঁ, এই এইটা দিয়ে আমরা এই পর্ব থেকে বিদায় নিয়ে আবার আগামী পর্বে আসব।
0: না মানে কি হচ্ছে কি, আমি গান আমার ভীষণ প্রিয়, হ্যাঁ, কিন্তু আমি তো সঙ্গীত শিল্পী নই।
1: হ্যাঁ,
0: আমি আত্মরক্ষার্থে গান গাই, এই যেমন এখন গাইতে হবে। সুতরাং তারপরে সাউন্ড বক্সটা উল্টে গেছে, এখন একটু ভয়েস রেস্টে আছি, সব কিছু মিলেমিশে কী গান বেরোবে আমি জানি না।
1: না ঠিক আছে, আপনার যেটা বেরোবে সেটাই আমাদের অনেক।
0: হ্যাঁ, তোমাদের মতো আমিও তো চাই যে আমারও অনেক হোক। তর মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে যুথলিয়া। তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে যুথলিয়া। আজ সবাই কেহ না কেহ মরমিয়া, হয় একলাই আমার শুধু নাই প্রিয়া। দুষ্ট পাপিয়া বলে পিয়া পিয়া পিয়া পিয়া, হয় কি যে করিয়ে মননিয়া। সে যে প্রণয় হতাশে ওঠে উথলিয়া, দুষ্ট পাপিয়া বলে পিয়া পিয়া পিয়া পিয়া পিয়া, হয় কি যে করিয়ে মননিয়া। সে যে প্রণয় হতাশে ওঠে উথলিয়া।
1: হ্যাঁ, এই কুজন আমাদের হিয়াকেও কিন্তু একদম মিষ্টি করে দিল। তা আমরা পরান্দাকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নেব। পরাণ বন্দ্যোপাধ্যায় আমাদের অতিথি, তাকে নিয়ে আমরা উপস্থিত হব পরের সপ্তাহে এই অতিথি অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে। নমস্কার পরান্দা।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, আলাপচারিতায় ছিলেন কৌশিক সেন, প্রযোজনা অনন্যা মজুমদার।
3: শুনলেন অনুষ্ঠান অতিথি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com।

0: kathamaitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ ভাটিয়ার রাগে শুনবেন খেয়াল, পরিবেশনায় শিল্পী শুভ ঘোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায় এবং হারমোনিয়ামে প্রদীপ পালিত।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন ভাটিয়ার রাগে খেয়াল পরিবেশন, শিল্পী শুভ ঘোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অভিষেক চট্টোপাধ্যায় এবং হারমোনিয়ামে প্রদীপ পালিত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

প্রতিদিনের সকালে এখন ঘুম থেকে উঠে আমাদের বেশিরভাগের চোখে ঠিক কি পড়ে? ল্যাপটপের স্ক্রিন, মোবাইলের ডিসপ্লে, নাকি জানলার বাইরে কংক্রিটের ধূসর দেওয়াল? এই ধূসরতার ভিড়ে আমরা যেন ভুলেই গেছি আমাদের মনেরও একটা রিফ্রেশ বাটন দরকার। আর সেই রিফ্রেশ বাটনের নাম যদি হয় সবুজ, তাহলে কেমন হয়? একটু যদি ফিরে তাকাই অতীতে, সবুজের ডাকেই ধরিত্রীর প্রথম ঘুম ভেঙেছিল। জন্মলগ্ন থেকেই সে আমাদের পরম আত্মীয়, অকৃত্রিম বন্ধুর ভূমিকায় অবতীর্ণ হয়েছে, দিয়েছে বেঁচে থাকার রসদ, প্রাণের নিঃশ্বাস, আশ্বাস। বলছি প্রকৃতির দেওয়া আমাদের এক আদিম ও অনন্য উপহার, সবুজ গাছ অরণ্যের কথা। খ্রিস্টের জন্মের প্রায় 10,000 বছর আগে প্রথম কৃষি বিপ্লব থেকে শুরু করে বর্তমান সময়, সবুজ অরণ্য আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর আমাদের জীবনের সঙ্গে যা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, অঙ্গাঙ্গীভাবে রয়েছে, তাই ধরা দেয় সাহিত্য, চলচ্চিত্র আর গানের অন্দরে। আজ মনের মতো গান এই অনুষ্ঠানে সবুজ ঘিরে থাকবে, গান, গল্প, আড্ডায় সঙ্গে থাকবো আপনাদের মৈত্রী বন্ধু রমা। প্রথমেই যে গান দিয়ে আজকের মনের মতো গান অনুষ্ঠান শুরু করব, থাকবেন পিন্টু ভট্টাচার্য।

সত্যজিৎ রায়। তাঁর গুপি বাঘা সিরিজের গুপি গাইন বাঘা বাইন এই সিনেমার কথা মনে পড়ছে খুব। এখানে এই সিনেমার কথা বলতে গেলেই বলতে হয় এখানে সবুজ দুটি মানুষের প্রথম সাক্ষাতের কেন্দ্রস্থল। হ্যাঁ, তাই তো, গুপি বাঘা এই দুই চরিত্রের সাক্ষাৎ এবং প্রথম সাক্ষাৎ এবং বন্ধুত্ব গড়ে উঠেছিল অরণ্যের মধ্যে এক বাঁশ বনে। আর এখানেই দেখা মেলে সেই আইকনিক চরিত্র ভূতের রাজার। ভূতের রাজার বরেই তো বদলে যায় গায়ক গুপি ও ঢোলবাদক বাঘার জীবন। এই সিনেমার শুটিং হয়েছিল সিউড়ির এক বাঁশবনে। আর এসে সেই সবুজ বাঁশবন থেকেই ফুটে উঠতে শুরু করে সত্যজিৎ রায়ের ম্যাজিক। তার নির্মিত ভূতের রাজা বাঙালিদের কাছে নস্টালজিয়ার এক অন্য নাম। আর ভূতের রাজা, সে তো আমাদের কাছে চিরসবুজ, এভারগ্রিন এক চরিত্র।

0: তের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও, জলদি লাও,
1: কোরমা কালিয়ে।

的老将的老将的老将的老将的老将的老将的老。সত্যি তো, সবুজের মধ্যে থাকলে আমাদের মন শরীর দুই ভালো থাকে। সত্যি আমাদের ভাবনা চিন্তা কিছুই যেন থাকে না। শুনলাম গোপী গায়েন বাঘা বায়েন ছায়াছবি থেকে অনুপ ঘোষাল এবং রবি ঘোষের দ্বৈতকণ্ঠে এই গান। সবুজ আমাদের ফিরিয়ে নিয়ে যায় শৈশবে। কারো কারোর সময়ে শৈশব ছিল ঝড়ের দিনে আম কুড়ানো, সবুজ ঘাসে খালি পায়ে ছুটোছুটি করে বেড়ানো, কিংবা খাতার পাতায় কচি সবুজ পাতা লুকিয়ে রাখা। স্কুল থেকে দৌড়ে ফিরে দুমুঠো খাওয়া সেরেই আবার দৌড় ওই মাঠের দিকে, বন্ধুরা ওখানে অপেক্ষা করছে যে। আজ আমরা যতই কাজে ব্যস্ত থাকি না কেন, মনের কোণে কোথাও না কোথাও একটা সবুজ মাঠ কিন্তু ঠিকই লুকিয়ে আছে। গানে গানে এখন লোপামুদ্রা মিত্র।

সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অরণ্যের দিনরাত্রি। এই উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র অরণ্যের দিনরাত্রি নিশ্চয় অনেকেই দেখেছেন। সভ্যতা আর নগরায়নের বেড়াজালে নত হয়ে থাকা মনস্তত্ত্বকে মুক্ত করতে চার বন্ধু অসীম, হরি, সঞ্জয় ও শেখর, এই চার বন্ধু পৌঁছে গিয়েছিলেন পালামৌতে, আর খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন অরণ্যের দিন আর রাত্রি। আসলে বাড়িতে থাকলে বা কাজের জায়গায় থাকলে দিন রাত সেটা হয়তো শুধু ঘড়ির সময়ে বা ঘড়ির কাঁটাতেই আটকে থাকে। কবে যে সকালবেলায় ঠিক সূর্যটা ওটা দেখা হয়েছে বা সূর্যটা বিকেলে অস্ত যেতে দেখতে পেয়েছি সেটা হয়তো আমরা অনেকেই বলতে পারবো না। তাই আর বিশেষ করে সবুজের মধ্যে দিন আর রাতকে প্রত্যক্ষ করার একটা সুযোগ কিন্তু পেয়েছিলেন এই চার বন্ধু রিল লাইফে। বেড়াতে গিয়ে তারা যেমন প্রকৃতির অংশ হয়ে উঠেছিলেন, তেমনি আবিষ্কার করেছিলেন মানুষের নতুন রূপ। সত্যজিৎ রায়ের ক্যামেরায় বন্দি, যদিও সাদা কালো ফ্রেমে বন্দি হয়েছে গ্রীষ্মের জ্বলন্ত পালামু, কিন্তু সেখানে যে প্রকৃতির স্নিগ্ধতা, আদিমতার এক মনস্তাত্ত্বিক সবুজ স্রোত, তা কিন্তু মানুষের অন্তরে থেকে যাবে চিরকাল। সাদা কালো ফ্রেমেই সবুজ কিন্তু এই সিনেমায় হয়ে উঠেছিল অনন্য। এখন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে রইল এই গানটি বন্ধুদের জন্য।

বন্ধুরা শুনছেন মনের মতো গান, এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আজ চলছে সবুজ পাতার গানের সফর। আজকে গানে গল্পে আড্ডায় আমাদের ঘিরে রয়েছে সবুজ। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আত্মরাদের ঘামেরে তুই বাঁচা। সবুজ মানেই তো আসলে প্রাণশক্তি, সবুজ মানেই ভাঙা দেওয়াল ফুঁড়ে গজিয়ে ওঠা ওই ছোট্ট বটগাছটার বেঁচে থাকার জেদ। মানুষের সঙ্গে প্রকৃতির এই যে নিবিড় সম্পর্ক, তা উদযাপনের একটি অন্যতম এবং ঐতিহাসিক উৎসবের কথা ভেবেছিলেন রবি ঠাকুর, বৃক্ষরোপণ উৎসব। কবি তাঁর 64তম জন্মদিনে শান্তিনিকেতনের উত্তরায়ণে নিজের হাতে অশ্বত্থ, বট, বেল, অশোক ও আমলকি এই 5টি চারাগাছ রোপণ করে পঞ্চবটী প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে 1928 সালে জুলাই মাসে শ্রীনিকেতনের কাছে একটি বকুল গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ উৎসব তিনি শুরু করেন। আর যা তিনি শুরু করে দিয়ে গেছেন তা তো চলবেই আজীবন। এখনো প্রতি বছর 22শে শ্রাবণ কবির তিরোধান দিবসকে মনে রেখেই এই উৎসব পালন করা হয়। নানা, শুনতে একটু কেমন লাগলেও এটাই সত্যি যে মৃত্যুকে শোকের মধ্যে সীমাবদ্ধ না রেখে নতুন সৃষ্টির মাধ্যমে স্মরণ করার অনন্য দর্শন জড়িয়ে আছে এই সবুজের সঙ্গে। রইল একটি রবীন্দ্রসঙ্গীত, স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে।

আচ্ছা বন্ধুরা, সিনেমা হলের অন্ধকারের পর যখন রূপলী পর্দায় প্রথম আলোটা জ্বলে ওঠে, তখন যদি চোখের সামনে ভেসে ওঠে গ্রাম বাংলার মাটির বাড়ি, সামনে ছোট্ট একটা উঠোন, বাড়ির পাশে একটি পুকুর, কিছুটা দূরে গাছপালা ঘেরা বন, বাঁশবন, কেমন হয়? বাংলা চলচ্চিত্রের একটা মস্ত বড় শক্তি হল তার ভিজুয়াল ট্রিটমেন্ট। ভাই বোন জুটি অপু দুর্গা, সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যে রয়েছে সবুজের সমারোহ, অরণ্যের বিশুদ্ধতা, ইন্দ্রিয়ময়তা যেন এখানে জীবন্ত হয়ে উঠেছে। ঘরের হাঁড়ি কুড়ি, নারকোল মালা, ডাংটা থেকে ঘাস, জল, মাঠ, বন পরিব্যাপ্ত এক সাধারণ সংসারের গল্প হয়ে উঠেছে এই সিনেমায়, যা দর্শকের কাছে লাভ করেছে অসাধারণত্ব। সেই অন্ধকারে ছোট্ট অপু আর দুরন্ত দুর্গার গ্রাম বাংলার মাঠে জঙ্গলে হারিয়ে যাওয়া, বলা ভালো সবুজের মধ্যে হারিয়ে যাওয়া, বৃষ্টিতে প্রায় ভিজে গিয়ে বনের এক গাছের তলায় দুজনের আশ্রয়, বন জঙ্গল পেরিয়ে অপু দুর্গার ট্রেন দেখতে যাওয়ার যে আনন্দ, তা আমাদের মনের গভীরতম অনুভূতিকে স্পর্শ করে এখনো। অপু আর দুর্গার গভীর দুই চোখে সত্যজিৎ রায় যেভাবে গ্রাম বাংলাকে ফুটিয়ে তুলেছিলেন, যেভাবে মেঠো আলপথ, পুকুর, নিবিড় ছায়াময় বাঁশের জঙ্গল, যে সবুজের আলো ছায়ামাখা করুণ সুর তিনি তুলেছিলেন, তা জীবনের এক অন্য সত্য বুঝতে শিখিয়েছিল। গ্রীষ্মের দিনে বা শীতের দুপুরে স্কুল ছুটি পড়ে গেছে, বন্ধুদের সঙ্গে ফিরে গেছি আমরা শৈশবে স্মৃতির পথ ধরে, মিছিমিছি খেলা, রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, পুতুলের বিয়ে দেওয়া হচ্ছে, মনে কি তখন পড়েনি সেই আমাতি মেপুর কথা? নিশ্চয়ই মনে পড়েছে, বন্ধুদের এখন তো মনে নিশ্চয়ই পড়বে এই কথা শুনে, সবুজের কথা শুনে। এভাবেই শৈশব, সিনেমা, সবুজ একাকার হয়ে থাকুক আমাদের মধ্যে।

সবুজকে এবার একটু অন্য রকমভাবে উপলব্ধি করা যাক। এখন অর্থাৎ বর্ষা ঋতুতে চারিদিক জলে থই থই। আগে এসো না যেত জঙ্গলে বা পাহাড়ে, বর্ষায় একটু কম যাওয়াই ভালো। পর্যটকের সংখ্যা ওখানে কিছুটা কম হয় এই সময়, আসলে বৃষ্টি তো। কিন্তু এখন কিছুটা তার বদল ঘটেছে। এখন কিন্তু দেখা যায় মানুষ বৃষ্টি বা বর্ষাকে উপলব্ধি করার জন্য অরণ্যে বা পাহাড়ে কিন্তু প্রায় বেড়াতে যান এই সময়টায়। হ্যাঁ সত্যিই তো, সচেতনতা সাবধানতা অবলম্বন করলে যাওয়া তো যাই, কিন্তু যদি কোনো কারণে বেড়াতে যাওয়া না হয়, না না মন খারাপ করার কোনো দরকার নেই। বাড়ির পাশে বা নিজেদের ছোট্ট বাসার পাশে যে গাছ রয়েছে, গাছ তো কিছু না কিছু রয়েছে, সেই নরম পাতার ওপর টুপটাপ যে বৃষ্টির ফোঁটা, সেই ফোঁটা পড়ার শব্দটা একদিন একটু আমাদের মন দিয়ে শুনতে হবে, একদম মন দিয়ে। তাতে আমরা কিন্তু বুঝতে পারবো ওইখানে প্রকৃতি কিন্তু একটা নিজস্ব যেন একটা সুর তৈরি করে ফেলছে। চারপাশের গাছপালা

দিকে তাকালে এখন মনে হয় তারা যেন জলে ভিজে আরও শান্ত স্নিগ্ধ হয়ে উঠেছে এবং ভীষণ তাড়াতাড়ি বেড়ে উঠছে। গ্রীষ্মকালে বা শীতকালে যেন মনে হয় তারা কেমন ঘুমিয়ে আছে, খুব একটা বাড়ছে না। কিন্তু এখন দেখবেন বন্ধুরা, বাড়ির চারপাশের ছোট ছোট ঘাস, ছোট ছোট লতা পাতাও যেন প্রবল বেগে, উথাল পাথাল বেগে যেন বেড়ে চলেছে। আসলে এই সবুজের সঙ্গে বৃষ্টি হয়তো এভাবেই জড়িয়ে, আর সবুজের সঙ্গে বৃষ্টির মেলবন্ধন এখন আপনাদের উপলব্ধি করানোর চেষ্টা। গানে গানে থাকবেন লতা মঙ্গেশকর।

বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন মনের মতো গান, এই অনুষ্ঠান। আর আজ মনের মতো গান এই অনুষ্ঠানে চলছে সবুজ পাতার গানের সফর। আজ গানে গল্পে আড্ডায় আমাদের ঘিরে রেখেছে

পথিক, তুমি কি পথ হারায়েছ? আরণ্যক পটভূমিকায় এই প্রশ্ন যেন সবুজের অন্তর থেকেই উঠে এসেছে। বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের উপর আধারিত চলচ্চিত্র কপালকুণ্ডলা। নবকুমার যখন একাকী পথ হারিয়ে ফেলেছিল, তখন অরণ্যের সবুজ হাতছানি তার নাগরিক মনকে কিন্তু টানতে পারেনি। তিনি ওই গভীর অরণ্যের ভয়াবহতাকে উপলব্ধি করতে পেরেছিলেন। আসলে বাইরে থেকে দেখে যা হয়তো মনে হয় ভয়ঙ্কর, তার সঙ্গে থাকলে বা তার ভিতরে ঢুকে পড়লে মনে হয় না ততটাও তো খারাপ নয়। তেমনই হয়েছিল নবকুমারের সঙ্গে। অন্যদিকে কপালকুণ্ডলা, এই চরিত্রটি আসলেই অরণ্যের নির্যাসে তৈরি, তাই তার সৌন্দর্য অরণ্যের সমর্থকই হয়ে উঠেছে। আর এই সিনেমা বা এই উপন্যাসে বিভিন্ন দৃশ্যে অরণ্য প্রকৃতির

সবুজের যে অনায়াস অবস্থান তা কিন্তু রোমান্টিকতায় ভরা। অর্থাৎ এখানে সবুজ আমাদের কাছে ধরা দিয়েছে রোমান্টিকতায়।

বন্ধুরা, অরণ্য আর অ্যাডভেঞ্চার যেন একে অপরের পরিপূরক। যে কোনো অ্যাডভেঞ্চার বা রোমহর্ষক গল্পের কথা মনে এলেই আমাদের প্রথমেই মাথায় আসে ঘন সবুজ অরণ্য। অরণ্যের পরিবেশের যে একটা নিরবতা, তার সঙ্গে বন্য প্রাণীদের মিশেল এই রোমাঞ্চকতাকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। জঙ্গলের অ্যাডভেঞ্চারের কথা বললেই বাঙালির প্রথমেই মনে আসে শঙ্করের কথা। সাধারণ ঘরের ছেলেটির বরাবর রোমাঞ্চ খোঁজার শখ, তাই অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে শঙ্কর পৌঁছে গিয়েছিল সুদূর আফ্রিকায়। হ্যাঁ, পৌঁছেছিলাম তো আমরাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের হাত ধরে। এই উপন্যাসের রোমাঞ্চকতা অ্যামাজনের প্রাচীন সভ্যতা আর সেই অরণ্যে বসবাসকারী নানা প্রজাতির আদিবাসীদের পাশাপাশি অ্যামাজনের যে সুগভীর জঙ্গলের কথা এবং নানা প্রজাতির জীবজন্তুদের কথা যে উপন্যাসে বলা আছে বা সিনেমায় আমরা দেখেছি, তা কিন্তু বরাবর মুগ্ধ করেছে পাঠককে। আসলে আমাদের কাছে শঙ্কর কিন্তু বরাবরই আমাদের ঘরের ছেলে, চিরসবুজ চিরতরুণ দামাল ছেলে। রইল চাঁদের পাহাড় সিনেমা থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

সবুজ কেবল বাইরে নয়, মনের ভেতরেও থাকা দরকার। সবুজ তো কেবল রঙও নয় একটা, তাই না? সবুজকে ভালোবাসার জন্য বিঘা বিঘা জমিরও প্রয়োজন নেই। বাড়ির উঠোন, ঘরের ছোট্ট বারান্দা, জানলার গ্রিল কিংবা পড়ার টেবিলের এক কোণে রাখা একটা ছোট্ট মানি প্ল্যান্ট বা ক্যাকটাসও মনের একাকিত্ব দূর করতে পারে। একটা গাছের প্রতিদিন একটু একটু করে বেড়ে ওঠা, একটা নতুন কচি পাতার জন্ম নেওয়া, এই যে পুরো প্রসেসটা, তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত আনন্দ আছে। আর সবুজের সঙ্গে সঙ্গে সেই আনন্দকে খুঁজে নিতে হবে কিন্তু আমাদের। আর যদি একটু সময় করে বেরিয়ে পড়া যায় সবুজ পাহাড় আর অরণ্য দেখতে, গ্রীষ্মের শুষ্কতা পেরিয়ে প্রথম বর্ষার বৃষ্টি, যখন উত্তরবঙ্গের জঙ্গল আর পাহাড়ের গাছপালাকে ভিজিয়ে দেয়, তখন প্রকৃতির যেমন যেন তার সমস্ত মলিনতা ধুয়ে এক পরম স্নিগ্ধ উজ্জ্বল সবুজ রূপ ধারণ করে। উত্তরবঙ্গের ঘন সবুজ জঙ্গল, কুয়াশাচ্ছন্ন চা বাগান আর মায়াবী রাস্তা, আর আমাদের মন থাক সব সময় চিরসবুজ, শান ইমন চক্রবর্তী ও অন্যান্যদের কণ্ঠে। রইল এই গানটি এখন বন্ধুদের জন্য।

চারিদিকে পাহাড়, ছোট্ট বাড়ি, সামনে ফুলের বাগান, মহুয়ার বন আর ইউক্যালিপটাস গাছ। এমন সবুজ ঘেরা অরণ্য পরিবেশ যদি থাকে তাহলে শরীর এবং মন দুই ভালো থাকবে, দুইয়ের জন্য ভীষণ উপযুক্ত। বিশেষজ্ঞরা বলছেন যে দিনের কিছুটা সময় যেন আমরা সবুজের মধ্যে কাটাতে পারি। অজয় কর পরিচালিত সিনেমা হারানো সুর, এই ছায়াছবিতে অ্যামনেশিয়াক অলোকের চিকিৎসার জন্য এমনই এক পরিবেশ বেছে নিয়েছিলেন মনোরোগ বিশেষজ্ঞ রমা। চরিত্ররা হলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন, সেই এভার গ্রিন জুটি। সেবা এবং শুশ্রূষা এবং বলা ভালো সবুজের সান্নিধ্যে তাঁর স্বাস্থ্যের উন্নতিও হতে থাকল, আর এইভাবেই চলতে থাকল সিনেমা এবং হ্যাপি এন্ডিং আমরা সবাই জানি। এই চলচ্চিত্রে উত্তম কুমার এবং সুচিত্রা সেন এই জুটির অরণ্যের স্নিগ্ধ রূপে নিজেদের একাত্ম করে নিভৃতে সময় কাটানোর সেই দৃশ্য আমরা সকলেই জানি। সেই দৃশ্যই এখন গানে গানে থাক বন্ধুদের জন্য। আজকের মনের মতো গান এই অনুষ্ঠানের শেষ গান হারানো সুর ছায়াছবি থেকে, শিল্পী গীতা দত্ত। শেষটাও হোক সবুজ দিয়ে, এভারগ্রিন জুটির এভারগ্রিন গান, এভারগ্রিন শিল্পী

বন্ধুরা, আজকের এই মনের মতো গান, এই অনুষ্ঠান যে আমরা থাকলাম সবুজকে ঘিরে, সবুজ পাতার গানের সফরে আমরা বয়ে চললাম একটি ঘন্টা, এই অনুষ্ঠান

কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, আর আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, সেখানে যে পোস্টটি রয়েছে সেখানে কিন্তু আপনারা মতামত জানাতে ভুলবেন না। আর আমাদের চিঠি লেখার ঠিকানাটি একবার বলে দিই, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় অবশ্যই দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন আর চেষ্টা করবেন জীবনকে সবুজ রাখার, আশপাশটা চারপাশটা সবুজ রাখার, সবুজ থাকার।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনে ছিলাম আমি রমা ঘোষ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন গজল। উপস্থাপনায় শিল্পী সানন্দা ঘোষ মজুমদার।

রামধনু অনুষ্ঠানে শুনলেন গজল সানন্দা ঘোষ মজুমদারের পরিবেশনায়। রামধনু অনুষ্ঠানে এখন শুনবেন লোকগীতি পরিবেশনায় শিল্পী অনির্বাণ দাশগুপ্ত।

শুনলেন লোকগীতি, শিল্পী অনির্বাণ দাশগুপ্ত। রামধনু অনুষ্ঠান শুনলেন এতক্ষণ। রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনলাম গজল, পরিবেশনায় ছিলেন শিল্পী সানন্দা ঘোষ মজুমদার, এবং তারপরে শুনলেন লোকগীতি, পরিবেশনায় ছিলেন শিল্পী অনির্বাণ দাশগুপ্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান সংগ্রহশালা থেকে গান। এ অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী ললিতা ঘোষ, গানটির গীতিকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং

সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠানের পরের গান সুনীল দত্তের কথায় জ্যোতির্ময় বোলেলের সুরে সমবেত কণ্ঠে।

আজ সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠানের শেষ গানের শিল্পী অনিমা দাশগুপ্ত।

এতক্ষণ শুনলেন সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী সৃজনী দাশ।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, পরিবেশনায় ছিলেন শিল্পী সৃজনী দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রোমগীতি।

রোমগীতির অনুষ্ঠানের প্রথম গানের। আসব গানটির গীতিকার শ্যামল গুপ্ত এবং শিল্পীরা হলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং মীরা দাশগুপ্ত।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। রম্যগীতিতে এবারের গানের শিল্পী শ্যামল মিত্র, গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার নিখিল ঘোষ।

রোমগীতিতে এবারে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নীতা সেনের সুরে, গোরাচাঁদ মুখোপাধ্যায় এবং গীতা চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতির অনুষ্ঠান। রম্যগীতিতে এবারে প্রবীর মজুমদারের কথায় এবং সুরে তরুণ মজুমদারের মাফ করবেন প্রবীর মজুমদারের কথায় এবং সুরে তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে

রোমগীতিতে এবারে সমবেত কণ্ঠে। গানটির গীতিকার কবিতা সিনহা এবং সুরকার ভি বালসারা।

শুনছেন রম্যগীতি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। রম্যগীতিতে এবারে শেষ গান সলিল চৌধুরীর কথা এবং সুরে সবিতা চৌধুরীর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় থাকবেন মৌলি চৌধুরী।

ঘড়ির কাঁটা বলছে সময় এখন বেলা ১২টা, মানে সময়টা এখন যুগবাণী। আর আজ অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে আছি আমি মৌরি। জানো, আমাদের মানে আমার এক আত্মীয় বাড়িতে না টিয়া পাখি ছিল। ও শুধু কথা বলতে পারে তাই নয়, সেই পাখিটা মানে এখনও আছে, সে বাড়ির প্রত্যেকটা সদস্যের গলা দারুণ নকল করতে পারে। আমাদের ছোট বোন, সে তার মতন করে মা বাবা বলে ডাকতেও পারে। আর সবচেয়ে মজার বিষয় হলো, আমার বোন যদি কোনো কারণে মানে সারাদিন যদি ওর সামনে একবারও না আসে, তাহলে সেই পাখি তাকে যেখানে সেখানে খুঁজতে থাকে। কখনো বোনের নাম ধরে ডাকে, কখনো মা ও কোথায় আছে এমনভাবে ডাকতে থাকে যেন মনে হবে সত্যিই বাড়ির যে কোনো অন্য একটা সদস্য তাকে খুঁজছে। আর ওই ছোট্ট টিয়া পাখিটা যেন বাড়ির একজন সদস্য, সারাদিন সবার সাথে গল্প করে, খেলা করে, দুষ্টুমি করে। আর ওর যত্ন নেওয়ারও কিন্তু ভীষণ রকম একটা ভালো একটা রুটিন আছে। তাকে নিয়ম করে ভালো মানের বাদাম খাওয়ানো হয়, নানান ধরনের ফল, পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। আর শুধু তাই নয়, তাকে সময় মতো পশু চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, আর প্রয়োজনীয় টিকাও দেওয়া হয়। মানে মানুষ প্রাণীর যে সম্পর্ক সেটা তো আজকের নয়, হাজার হাজার বছরের একটা সম্পর্ক। আমাদের খাবার, কৃষিকাজ, জীবিকা, আর এমনকি আমাদের যে মানসিক সঙ্গী হিসেবেও প্রাণীর একটা বড় ভূমিকা রয়েছে। এমন আমরা এটাও দেখতে পারি যে কোনো মানুষ, সে যদি কোনো রকম কোনো অসুস্থতায় ভোগে বা সে যদি ডিপ্রেসড হয়ে থাকে, সে যদি ডিপ্রেশনে ভোগে, তখনও কিন্তু অন্য সময় তাকে বলা হয় যে সে একটা সাপোর্ট অ্যানিমেল তার সঙ্গে রাখা হোক, এবং সেই পশুটি তাকে তার জীবনে একটা পজিটিভ দিক দেখতে সাহায্য করে। কিন্তু এই সম্পর্কটা, এটার আরও একটা গুরুত্বপূর্ণ দিক আছে। এমন অনেক সংক্রামক রোগ আছে যেগুলো প্রাণী থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে, আর এই ধরনের যে রোগগুলো সেগুলোকে বলা হয় জুনোটিক রোগ বা জুনোসিস। আর এই যে রোগ, এই সম্পর্কে কিন্তু আমাদেরকে সচেতন হতেই হবে। আর সেই জন্যই হয়তো প্রত্যেক বছর আজকের দিনে মানে ৬ জুলাই পালন করা হয় বিশ্ব জুনোসিস দিবস। আর আজ অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে আছি আমি মৌলি, আর আমরা আড্ডা দেব এই জুনোসিস দিবস নিয়ে। আর আমাদের আড্ডা চলতেই থাকবে, তবে তার আগে তোমাদের জন্য গান থাকবে না অল্প অল্প গল্প কথার আড্ডায়, সেটা তো হতে পারে না, তাই তোমাদের জন্য থাকছে অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটা।

গানে গানে পথ হারালেও ফিরে আসতে হবে আবারও এই স্টুডিওতে, কারণ এখন তোমাদের সঙ্গে আছি আমি মৌলি, আর তুমি শুনছো অল্প অল্প গল্প কথা। আর আজ 6 জুলাই বিশ্ব জোনোসিস দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মানুষের স্বাস্থ্য, প্রাণীর যে স্বাস্থ্য এবং পরিবেশের যে স্বাস্থ্য, এগুলো কিন্তু প্রত্যেকটা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটি অসুস্থ মানে যে কোনো একটি প্রাণী বা যে কোনো একটি মানুষ বা কোনো পরিবেশে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিন্তু অন্য দুটি ভাগও কিন্তু ঝুঁকির মুখে পড়তে পারে। এই যে জুনোসিস, এই শব্দটা এসেছে একটি গ্রিক ভাষা থেকে। জুন মানে হচ্ছে প্রাণী, আর নোসিস মানে হচ্ছে রোগ, অর্থাৎ যে রোগ প্রাণী থেকে মানুষের মধ্যে বা মানুষ থেকে প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়তে পারে তাকেই বলা হয় জুনোটিক ডিজিজ। মানে শুধুমাত্র যে প্রাণী থেকে আমরা আক্রান্ত হতে পারি সেটাও নয়, মানে আমরাও কিন্তু আমাদের থেকে কোনো রোগ প্রাণীর মধ্যেও ছড়িয়ে দিতে পারি। মানে আমাদের বাড়ির যে পোষা কুকুর বিড়াল আছে, গরু ছাগল হাঁস মুরগি, এমনকি ধরো রাস্তার যে কুকুর বা বিড়ালও আছে, তারাও এদের তালিকার মধ্যেই পড়ে। এবং এই একটা বিষয় আমরা জানা দরকার যে প্রাণী মানে যে শুধু আমরা বাঘ সিংহ হাতি এর মধ্যে বন্যপ্রাণীর কথা বলছি সেটা নয়, এমনকি ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক বা পরজীবীর মাধ্যমেও কিন্তু এইসব রোগ ছড়াতে পারে। আর এই আক্রান্ত প্রাণীরা তাদের কামড়, আঁচড়, লালা, রক্ত এবং তাদের শরীরের যে কোনো পর্যপদার্থ এবং অপরিষ্কার খাদ্য এবং ভালোভাবে রান্না না করা মাংস বা অনেক সময় যেটা হয় যে মশা বা যে কোনো টিক ধরনের যে পোকা, সেগুলোও কিন্তু একটি বাহক হতে পারে এবং এই বাহকগুলির মাধ্যমে এই রোগ সংক্রমণ বাড়তে পারে। এবং এর থেকে এটাও দেখা যায় যে র্যাবিস, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, নিপা এবং অ্যানথ্রাক্স এইরকম বিভিন্ন রকমের এমনকি ইবোলার মতো রোগও এগুলো থেকেই কিন্তু আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে এই যে আজকের দিনটা, সেই দিনটা কতটা প্রয়োজনীয়, কারণ আমাদের অনেকের ধারণাই নেই যে আমাদের প্রিয় পশুটি তাকে যে ডাক্তারের কাছে দেখাতে হবে বা আমার প্রিয় রাস্তায় সেই কুকুরটা আছে তাকেও ডাক্তার দেখাতে হবে, কারণ তার শরীরের সঙ্গে আমার শরীরটাও কিন্তু কোনোভাবে তার সুস্থতার সঙ্গে আমার সুস্থতা এই সব কিছু কিন্তু জড়িয়ে আছে। এবং এটাও দেখা যায় যে প্রতি বছর এই দিবস উপলক্ষ করে একটি নির্দিষ্ট প্রতিপাদ্য থাকে বা থিম থাকে যেটাকে বলে। তবে এই বছরের যে থিমটা সেটা অনেকটা কিন্তু শুধুমাত্র একটা জায়গা নিয়ে নয়, গোটা বিশ্ব নিয়ে। এবছরের থিম হচ্ছে এক বিশ্ব এক স্বাস্থ্য, জুনোসিস প্রতিরোধ করুন, মানে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ প্রিভেন্ট জুনোসিস। মানে যদিও সারা বিশ্ব জুড়ে আলোচনার মূল বিষয় এটাই যে ওয়ান হেলথ বা এক স্বাস্থ্য, মানে যেখানে প্রাণী মানুষ এবং পরিবেশ সব কিছুকেই এক শুধুই বাধা হচ্ছে। আর আজকের এই দিনটা তাহলে জুনোসিস দিবস হিসেবে আজকের দিনটাই কেন, মানে 6 জুলাইটাকেই কেন বেছে নেওয়া হয়েছে সেটা কি তুমি জানো? এর পেছনেও কিন্তু রয়েছে একজন চিকিৎসা বিজ্ঞানের একজন মানুষ আর তার এক অসাধারণ গল্প। 1885 সাল এবং এই দিনে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর প্রথম সফলভাবে র্যাবিস আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে একটা ছোট্ট ছেলেকে জোসেফ মেইনস্টার তার শরীরে সে প্রথমবারের জন্য র্যাবিসের টিকা প্রয়োগ করেন। আর তখনকার সময় যদি কোনো মানুষকে পাগল করে কামড়াতো তার মানে সেটা নিশ্চিত মৃত্যু, কিন্তু পাস্তুরের সেই টিকা শিশুটির জীবন বাঁচিয়ে দেয়। আর সেই দিনটা, সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর আজকের দিনে পালন করা হয় বিশ্ব জুনোসিস দিবস। এবার লুই পাস্তুর কিন্তু তিনি যে শুধুমাত্র র্যাবিসের টিকা আবিষ্কার করেছেন সেটাই নয়, তিনি আমাদের আধুনিক যে জীবাণুবিজ্ঞান আছে সেখানেও তিনি একজন অন্যতম পথিকৃৎ। তার গবেষণা আমাদেরকে এটাও বলে যে অদৃশ্য জীবাণু থেকেই অনেক রকম রোগের সৃষ্টি হয় এবং তার আগে এটা অনেকে জানাই ছিল না। আর আজ আমরা যে নিরাপদ দুধ পান করি বা টিকার মাধ্যমে নানান রকম রোগের প্রতিরোধ করতে পারি, কোভিডের সময় তো আমরা সবাই দেখলাম যে একটা টিকা কিরো কতটা প্রয়োজন ছিল, আর এই টিকার পেছনেও কিন্তু তার অবদান অনেক। আর গত কয়েক বছরে, মানে শুধু কোভিড কেন, র্যাবিস, নিপা, বার্ড ফ্লু থেকে শুরু করে আমাদের এই যে বিভিন্ন রকম যে মহামারী, এই প্রত্যেকটাই আমাদের কাছে একটা বড় শিক্ষা। মানে মানুষ, প্রাণী আর প্রকৃতি, এটাকে আমি বারবারই বলবো কারণ এদের কাউকে আলাদা করে দেখার কোনো সুযোগ একেবারেই নেই। একজনের সুস্থতা আর অন্যজনের সঙ্গে, একে অপরের সঙ্গে তারা ভীষণভাবে মিলে গেছে। আর আমাদের আড্ডা কিন্তু চলতে থাকবে, তাহলে আমরা জেনেই নিলাম যে আজকের দিনেই কেন বিশ্ব জোনোসিস দিবস পালন করা হয়। আমাদের আড্ডা চলতে থাকুক, তবে তার আগে তোমাদের জন্য যেহেতু পশু পাখি নিয়ে গান হচ্ছে, তাহলে একটা
শিলাজিতের কণ্ঠে থাকলো পাখি নিয়ে একটা গান তোমার জন্য।

কাকে উঠতে দিলেও তোমাকে কোথাও উঠতে দিতে যেতে পারছি না, কারণ তুমি এখন শুনছো অল্প অল্প গল্প কথা। আর আজ আমরা আড্ডা দিচ্ছিলাম বিশ্ব জনস্বাস দিবস নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে দেখবে এমন অনেক ঘটনা ঘটে যেখানে আমরা অনেকটা গুরুত্ব হয়তো দিই না। যেমন ধরো, রাস্তায় একটা কুকুরছানা দেখে আমরা তাকে দেখে অনেকটা আদর করে দিলাম, বা কোনো বিড়ালকে দেখে তাকে কোলে তুলে নিলাম আর এই ভালোবাসা প্রকাশ করছি, কিন্তু তারপর যে হাত ধুয়ে যে খাবার খাবো সেটা কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই। আর ঠিক সেই সময় হয়তো কোনো রোগ থেকে আমরা সংক্রমিত হতে পারি আর তার সম্ভাবনা থেকে যাচ্ছে। আবার ধরো, গ্রামের দিকে দেখা যায় যে অনেকেই খালি হাতে গরু বা ছাগলের পরিচর্যা করেন, গোয়াল ঘর পরিষ্কার করেন এবং হাঁস মুরগি সেখানে যে খামারের কাজ হয় সেইগুলো করেন। এগুলো তো স্বাভাবিক কাজ, মানুষ করবে, কিন্তু যদি স্বাস্থ্যবিধি না মেনে করা হয় তাহলে কিন্তু অনেক রকম রোগ ছড়াতে পারে। আর আমরা দেখবে অনেকেই থাকি যারা ফ্রিজ থেকে খুলে কাঁচা দুধ খেয়ে নিই, বা হয়তো আধা সিদ্ধ আমি ডিম খেলাম বা মাংস খেলাম। আর এখন তো আমাদের মধ্যে অনেকেরই

প্রিয় খাবার সুশি বা সাশিমি, যেগুলো চাইনিজ বা জাপানিজ খাবার, এখানে কাঁচা মাংস ব্যবহার করা হয়। আর দেখবে যে এগুলো অনেক সময় আমাদের সংক্রমণের কারণ হতে পারে, তাই নিরাপদ খাদ্যাভ্যাসও কিন্তু জুনোটিক রোগ প্রতিরোধের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। আরেকটা বিষয় দেখবে যে আমরা যেটা আজকাল প্রায় খবরে দেখি যে বন্য হাতি, চিতাবাঘ বা ভাল্লুক তারা লোকালয় ঢুকে পড়ছে। অনেকেই ভাবেন যে প্রাণীগুলোই মানুষের এলাকায় চলে আসছে, আমরা সবাই জানি, তাও দেখবে আমরা ধীরে ধীরে তাদের বন, তাদের বাসস্থান সবকিছু দখল করে নিচ্ছি, তাহলে ওরা যাবেটা কোথায়? তারা আমরা বন কেটে রাস্তা, রিসোর্ট এইসব বানিয়ে যাচ্ছি, তার ফলে তারাও বাধ্য হচ্ছে যে আমাদের কাছাকাছি চলে আসতে। এতে আমরা এবং আমাদের বন্যপ্রাণী তাদের সংস্পর্শ বাড়ছে, আর তার থেকেই কিন্তু নতুন রোগ ছড়ানোর আশঙ্কাও বাড়ছে। আর এদিকে হচ্ছে আমাদের বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কী হয়, বিভিন্ন রকমের রোগ, যেগুলো রোগ বহনকারী যে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো যেগুলো এখনও অবধি বরফের মধ্যে থাকে, সেগুলো বরফটা গলার ফলে সেগুলোও কিন্তু একটা ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। আর এই সব নিয়ে কিন্তু নানান ধরনের সিনেমাও আমরা দেখতে পাই। আর এই কারণে আজ বিশ্বজুড়ে ওয়ান হেলথ, এই যে ধারণাটা, এটার উপরে এত জোর দেওয়া হচ্ছে, কারণ আমাদের স্বাস্থ্য রক্ষা করার জন্য প্রাণীকেও সুস্থ রাখতে হবে আর পরিবেশকেও বাঁচিয়ে রাখতে হবে। প্রাণীদের নিয়মিত টিকা দেওয়া, অসুস্থ প্রাণীর জন্য চিকিৎসার ব্যবস্থা করা, আমাদের পরিবার মানে পরিবেশটাকে পরিষ্কার করে রাখা, আর এগুলো শুধুমাত্র যে প্রাণীদের জন্য সেটা নয়, এগুলো হচ্ছে আমরা নিজেদের জন্যই করা জরুরি। আর মানে দেখবে তুমি, তোমার তো এটা মনে হতেই পারে যে তাহলে আমরা সাধারণ মানুষেরা আমরা আর কি করবো, তার জন্য তো সরকার আছে, বিভিন্ন রকম দপ্তর আছে, তারা তো অবশ্যই আছে, কিন্তু আমাদেরও উচিত যে আমাদের যে পোষা প্রাণী আছে তাদেরকে নিয়মিত টিকা দান করা। তারপরে ধরো আমরা আমাদের পাড়ায় কোনো একটা ক্যাম্প করলাম, যেখানে আমরা নিজের এলাকাতেই এগুলো নিয়ে সচেতনতা বাড়ালাম বা এরকম টিকা দেওয়ার জন্য কোনো একটা ক্যাম্প করলাম, বা ধরো কোনো প্রাণীকে আমরা স্পর্শ করছি, এবং সেটা করার পরে অবশ্যই আমাদের হাত ধুয়ে নেওয়া দরকার বা স্যানিটাইজ করা দরকার। আর মাংস, ডিম, দুধ এবং বিভিন্ন যে খাবারগুলো আছে যেগুলো আমরা কাঁচা খাই, সেগুলোকে ভালো করে রান্না করে খাওয়ার যে অভ্যেসটা, সেটাও আমাদের কিন্তু করতে হবে, কারণ কোনো প্রাণী কামড়ালে বা আঁচড়ালে সেটা অবহেলা করা অবশ্যই যাবে না, আর আমাদেরকে হাসপাতালে কিন্তু দ্রুত যেতে হবে। দেখবে আরও একটা বিষয় আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় অসুস্থ কুকুর বা বিড়াল দেখলেই নিজেরা ওষুধ খাওয়ার চেষ্টা করি, ভাবি যে না আমরা তো সাহায্য করছি, কিন্তু এইটা আমাদের করা থেকে একটুখানি সামলে থাকতে হবে, কারণ পশু যে চিকিৎসকরা আছে তারা কিন্তু সঠিকভাবে নিজেদেরকে প্রস্তুত করে এবং সঠিক সময় সঠিক ওষুধও দিতে পারে। এবং তার পাশাপাশি যে বন্য প্রাণী শিকার করা এবং তাদের যে দাঁত, শিং বা চামড়ার জন্য যে হত্যা করা, কিংবা অবৈধ বন্যপ্রাণী পাচারের মতো অপরাধ দেখলে বা সেগুলোর ব্যাপারে জানতে পারলে আমাদের সঙ্গে সঙ্গে উচিত আমাদের সংশ্লিষ্ট যে বন দপ্তর আছে বা প্রশাসন আছে তাদেরকে জানানো। দেখবে এখনও অনেক জায়গাতে কচ্ছপ, যেগুলো খাওয়া হয়তো ব্যান, সেগুলোও কিন্তু অনেকেই কিন্তু আমরা দেখবো অনেকে বাড়িতে বেআইনিভাবে চাষ করে, এগুলো কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে। একটা সুস্থ পৃথিবী সেটা গড়তে গেলে তো শুধু আমাদের মানুষের উন্নয়ন হলেই চলবে না, আমাদের প্রকৃতি, বন, নদী, আমাদের যে স্বাস্থ্যবিধি আছে সব কিছুকে আমাদের সুন্দরভাবে সমানভাবে গুরুত্ব দিতে হবে। আর আমরা যদি সচেতন হই, প্রাণীদের যত্ন নিই, স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে বিজ্ঞানকে বিশ্বাস করি এবং আমাদের পরিবেশকে রক্ষার জন্য এগিয়ে আসতে পারি, তাহলে অনেকটা দিক থেকে আমরা কিন্তু এই যে জুনোটিক যে রোগ হয় সেই রোগের বিস্তারটাকে আমরা কিন্তু সামলাতে পারি। কারণ একটি রোগমুক্ত পৃথিবী এটা গড়ার দায়িত্ব শুধুমাত্র চিকিৎসক, বিজ্ঞানী বা সরকারের নয়, আমাদেরও, তাই না? আর বিশ্ব জোনোসিস দিবসে আমাদের সেই কথাটাই বারবার মনে করিয়ে দিচ্ছে যে লুই পাস্তুরের যে আবিষ্কার সেটা যেমন লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে, তেমনি আজ আমাদের যে সচেতনতা সেটা আমাদের ভবিষ্যতে বহু প্রাণীকে বাঁচাতে পারে। তাই আসো, চলো আমরা মানুষ, প্রাণী এবং প্রকৃতি সব কিছুর মধ্যে সুস্থ একটা ভারসাম্য বজায় রাখার একটা চেষ্টা করি, এবং প্রাণী, মানুষ এবং পরিবেশ সব কিছুকেই যেন আমরা সুন্দরভাবে আমাদের আগামী দিনের জন্য নিরাপদ এবং রোগমুক্ত একটা পৃথিবীর মধ্যে দিয়ে এগিয়ে নিতে পারি। এটাই থাকবে আমাদের আজকের বার্তা। আর ঘড়ির কাঁটা বলছে যে আজকের মতো আমারও বিতায় নেওয়ার সময়টা প্রায় এসেই গেছে, আবারও হয়তো কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময় নিয়ে, আর অন্য কোনো নতুন একটা বিষয় নিয়ে। আর এতক্ষণ অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে আছিলাম আমি মৌলি। আর আজকের অনুষ্ঠান কেমন লাগলো সেটা যদি জানাতে চাও, তাহলে কিন্তু তুমি খুব সহজেই জানাতে পারো। কোথায় জানাবে? আমাদের যুববাণীর যে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে দেখবে আজকের অনুষ্ঠানের পোস্টার আছে।

সেই পোস্টারে কমেন্ট বক্সে গিয়ে তুমি কমেন্ট করতেই পারো। তোমার যদি কোনো অন্যরকম কোনো বিষয় নিয়ে কোনো অনুষ্ঠান শুনতে চাও সেটাও জানাতে পারো। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। আর যেতে যেতে অবশেষে তোমাদের জন্য অরিজিৎ সিংয়ের কণ্ঠে থাকছে আরও একটা গান।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন মৌলি চৌধুরী, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানে এবারে শুনবেন উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে পরপর দুখানি গান।

শুনলেন পরপর দুখানি লোকগীতি উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে। শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানের শেষ গান শোনাব শিল্পী সহজমা।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক। আজকের বেতার নাটক আঁচড়াক।
1: আজকের নাটক আঁচড়াক, কাহিনী সঞ্জীব চট্টোপাধ্যায়, বেতার রূপ সৌমিত্র বসু, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়, নাটক আঁচড়াক।

0: তা নতুন নোট বইটা বাজারে কিরম খাচ্ছে?
1: দারুণ হর্ষদা, পরশু বেরুলো, এরই মধ্যে লাইন লেগে গেছে।
0: বাহ বাহ বাহ বাহ। আচ্ছা, টিউটোরিয়ালের অ্যাডমিশন তো স্টার্ট হয়েছে কাল থেকে।
1: হ্যাঁ,
0: কিরম ভিড়?
1: ভিড় মানে, আমরা তো কালকেই অ্যাডমিশন ক্লোজ করে দেবো ভেবেছিলাম, তারপর ভাবলাম আপনাকে জিজ্ঞেস না করে।
0: ক্লোজ করে দেবে?
1: হ্যাঁ,
0: অ্যাডমিশন ক্লোজ করে কেন?
1: এক একটা ব্যাচে 60-70টা করে ছেলে হয়ে যাচ্ছে হর্ষদা, এত ছেলে মানে ঘরে তো ধরবেই না, আর বেঞ্চিও নেই।
0: ঘরে না ধরে বাইরের প্যাসেজে বসবে, বেঞ্চ না জোটে চ্যাটাই পেতে দেবে। তাই বলে টিউটোরিয়ালে ভর্তি হতে চাইছে, তোমরা তাকে নো অ্যাডমিশন করে দেবে? পয়সা কি কামড়াচ্ছে নাকি?
1: না না, আসলে অতগুলোকে পড়ানো মানে আপনার এই বয়সে এত স্ট্রেন।
0: দেখো উজ্জ্বল, হর্ষ সরকারকে স্ট্রেন দেখিও না, স্ট্রেন। মফস্বল কলেজে মাস্টারি করতাম, সেখান থেকে আজ এই বাড়ি গাড়ি এসব বিনা স্ট্রেনে হয় না, বুঝছ
1: না? সে তো বটেই, তবে বয়সও তো হচ্ছে।
0: আরে বয়সটা আবার কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, মেপে খাওয়া দাওয়া, নিয়মিত যোগাসন, ব্যাস। দেখি ওসব কথা বাদ দাও তো। আচ্ছা, অ্যাডমিশনের সময় কি ঝামেলা হয়েছিল বলছিলে, কি ব্যাপার বলো তো?
1: সে তেমন কিছু নয়, পরশু কাগজে বেরিয়েছিল না আমাদের টিউটোরিয়াল থেকে কোশ্চেন লিক করে, তাই ওপারার কি একটা ক্লাব থেকে কটা ছেলে এসে খালি চাঁচামেচি করলো আর কি, স্লোগান টোলোগান দিল, শিক্ষাকে পণ্য করা চলবে না, এইসব আর কি।
0: ন্যাকা, শিক্ষাকে পণ্য করা চলবে না?
1: হ্যাঁ,
0: শিক্ষা মানে কি রে? হ্যাঁ, পরীক্ষায় পাশ করা।
1: হ্যাঁ,
0: পাশ করলে চাকরি হবে।
1: হ্যাঁ,
0: চাকরি হলে টাকা পাবি।
1: হ্যাঁ,
0: তা আমার টিউটোরিয়াল হোমে সেই টাকা পাবার উপায় তো করে দিচ্ছি।
1: হ্যাঁ,
0: তার বদলে আমায় কিছু টাকা দিবি না? আরে কি কি কি স্লোগান দিচ্ছিল এটা কি? হ্যাঁ, এখান থেকে কোয়েশ্চেন লিক করে এইসব বলে স্লোগান দিচ্ছিল নাকি?
1: হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো মুশকিল। এমনিতে আমি তত গা করিনি, কিন্তু যখন বলতে লাগলো যে টিউটোরিয়াল হোমের নামে প্রশ্ন বার করে দেবার পাপ চক্র, বন্ধ করো বন্ধ করো, তখন আমি গিয়ে মানে অনেক বলে কয়ে।
0: গাধা গাধা, তুমি একটি গাধা, বুঝছ? যাতে পাবলিসিটি হয় সেইটা বন্ধ করতে কত খরচা করলে? আরে ওইসব ছেলেরা একবার পেয়ে বসলে ছাড়বে ভেবেছ? কারণে অকারণে দল বেঁধে এসে হামলা করবে। যাই গিয়ে শোনো, বুলগানকে একটা খবর দিয়ে রাখতে হবে, সেরম হলে যেন পেড়ো ফেড়ো মেরে খেয়ে দিয়ে যায়।
1: আচ্ছা
0: আচ্ছা, অন্য কোনো খবর আছে?
1: না না,
0: ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে বসো উজ্জ্বল। হ্যাঁ, আমি চানটা সেরে আসি, তারপর একসঙ্গে বেরোবো।
1: আচ্ছা আচ্ছা।

0: এই নাও তোমার গাজর।
1: হ্যাঁ দাও দাও।
0: আমি কিন্তু তোমার উপর ভীষণ রাগ করেছি।
1: কেন?
0: তুমি আমাকে আগে বলনি কেন?
1: কি বলবো?
0: ওই সোফা কাম বেডের কথা।
1: সোফা কাম বেড ডেলিভারি দিয়ে গেছে নাকি? হ্যাঁ,
0: এতে একটু আগে দিল।
1: বাহ,
0: তুমি তো তখন ওখানে তোমার উজ্জ্বলের সঙ্গে কথা বলছো, আমি আর ডিস্টার্ব করিনি।
1: ভালো করেছো, ভালো করেছো। কালকে ওই টিউটোরিয়ালের অ্যাডমিশন ছিল তো, তাই নানা রকম ফ্যাচাং ট্যাচাং গেছে আর কি।
0: ওই গাজর মুখে দিয়ে কথা বলতে দেখলে বিশ্রী লাগে, ইনডিসেন্ট মনে হয়।
1: আরে গাজর, গাজর মানে হলো এনার্জি। হ্যাঁ, গাজর মানে শক্তি। চোখ কত ভালো হয়। এই বয়সে দেখো আমার কোনো চশমা নেই।
0: যাই বলো, প্রফেসরদের চশমা ছাড়া ঠিক মানায় না।
1: আরে সেসব পুরনো দিন কবে শেষ হয়ে গেছে সোমা। এখনকার প্রফেসরদের চোখ বাজ পাখির মতো হতে হবে। হ্যাঁ, কান হবে রাডারের মতো, নাক হবে কুকুরের মতো, যাতে যে কোনো রকম ঝামেলা এলেই একেবারে একেবারে সুপারসনিক স্পিডে ট্যাকল করা যায়।
0: আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আল্লাদে একেবারে গদগদ করছে।
1: হবে না, হবে না বলো। কালকে অ্যাডমিশন হয়েছে, আজ থেকে নতুন সেশন শুরু।
0: আর সেই শুরুর দিনটাই বৌনি হলো ওই সোফা কাম বেড নিয়ে। সত্যি দারুণ ব্যাপার না? সকালবেলায় এমন একটা সারপ্রাইজ দিলে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই দারুণ ব্যাপার। আচ্ছা আমি তাহলে এবার চানে যাই। হ্যাঁ,
0: একবার বসবে না এটায়? নতুন এলো।
1: আর দূর, আমি আর বসে কি করব। তুমি বসো না, তোমার জন্যই তো আনা।
0: দূর, খালি বুড়ো বুড়ো কথা, বসো তো।
1: হ্যাঁ, তা তোমার তুলনায় আমি তো বুড়োই বাবা। আমার কত বয়স জানো?
0: না, জানতে চাই না। তুমি কি একবার বসবে?
1: হ্যাঁ বাবা বাবা, আচ্ছা জেদ তো তোমার। আচ্ছা।

0: না এ না বসলুম, হ্যাঁ বসলুম। এবারে তুমিও একটু পাশে বসো।
1: ভ্যাট, কাজের লোকজন চারপাশে কিরকম গাইয়ার মতো।
0: দুধ দুধ ছাড়া তো বসো না, বসো বসো বসো বসো, আয় বসো না বাবা, বসো বসো। কে কিরকম, হ্যাঁ দারুণ নরম না?
1: ও মা, দেখেছো পমপমটা কোথা থেকে চলে এসেছে?
0: পমপম, ওই ওই, আরে আরে, হাই হাই হাই পমপম, হাই হাই হাই।
1: ওকে তুলবে না কি রূপ?
2: উঠুক না, উঠুক
1: না, না নতুন জিনিসটা শেষকালে নোংরা টোংরা যদি করে দেয়।
0: আরে দিক না, আরে ও তো এ বাড়িরই একজন নাকি? হ্যাঁ এটা তো, এটা তো ওর জন্য এসছে। হ্যাঁ তবে আয় আয় পমপম, আয় আয় উঠে, আয় উঠে, আয় আয় বস।
1: দাও ওর ডরার দাদুটা করে বেরো, নইলে আমাকে তো জ্বালিয়ে মারবে।
0: আরে হয়েছে হয়েছে, আরে আরে আরে দেখো আমার ধুতিটা ছিঁড়বি নাকি রাস্কেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লক্ষ্মী হয়ে থেকো, কেমন? আচ্ছা টাটা
1: টাটা। পম্পম বলো টাটা।
0: বেড়া শিয়ানা হয়েছে খুব।
3: হর্ষদা গাড়ি বের করেছে, আপনি এগুন, আমি আপনার নোট টোট গুলো নিয়ে যাচ্ছি।
0: হ্যাঁ চলো এলুন তাহলে। হ্যাঁ আজকে আর বেশি ঝামেলা নেই, বুঝেছো, তাড়াতাড়ি চলে আসবো, কেমন?
1: আচ্ছা।
0: আরে রাস্তা ধরে কে একটা বুড়ি দুপাশের বাড়ির নম্বর দেখতে দেখতে আসছে, মুখটা চেনা চেনা লাগছে। এ কি, মা না? হ্যাঁ হ্যাঁ মাই তো। কি মুশকিল রে বাবা, হ্যাঁ এত দূরে বাড়ি চিনে চিনে, এই রে এই রে দেখতে পেয়ে গেছে রে
4: বড় খোকা।
0: কি তুমি?
4: হ্যাঁ বাবা চলে এলাম, শুনেছি নাকি বিরাট বাড়ি করেছিস, গাড়ি করেছিস। ও মা, এইটি তোর বাড়ি? ওরে এই তো, এই তো সিনেমার বাড়ির মতো বাবা।
0: তুমি হঠাৎ বলানি কওয়ানি কোথেকে হঠাৎ?
4: কতদিন তোকে দেখিনি বলতো, আর থাকতে পারলুম না, অসুখ এসেছিল তা ধরে পড়লুম, অশোকই তো আমাকে ওই মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল, বলল তুই নাকি ওকে বাড়িতে ঢুকতে দিস না। কেন বাবা, ভাই ভাই ঝগড়া কি জিয়ে রাখতে আছে রে?
0: অশোক, অশোক তোমার কাছে ধান্দায় গিয়েছিল বুঝি, আমার বাড়িটা তোমাকে চিনিয়ে দিতে।
4: ও কথা বলছিস কেন, ছেলে মায়ের কাছে আসবে না?
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা আমাকে তো এবার একটু বেরোতে হবে।
4: হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ, তুই যা, তুই ব্যস্ত মানুষ সে কি আমি জানি নে, তুই যা। তো বৌমা কোথায়? ও ওই বারান্দায় দাঁড়িয়ে বুঝি। ও বৌমা বৌমা, ওই ওই নিচে আসছে বোধ হয়।
0: আরে দাঁড়াও দাঁড়াও, কি কি হচ্ছে, কি তুমি কি এখানে থাকবে বলে এসছো নাকি?
4: ও মা এ কি কথা, থাকবো বলেই তো এসেছি রে, ছেলে আমার মানুষ হয়েছে, বড় লোক হয়েছে, কটা দিন আলোর যত্নে থেকে যায়।
0: ও উজ্জ্বল, হ্যাঁ তুমি তুমি একটু গাড়িতে গিয়ে বসো ভাই, আমি যাচ্ছি। হ্যাঁ
4: এ ছেলেটি কে বাবা?
0: ও ও একটা ছেলে, হ্যাঁ একটা ছেলে। তা আমি বলছিলাম কি,
4: তুই আর বলবি কি, এই তো বৌমা এসে গেছি, তোমাদের বাড়িতে এসে পড়লুম মা। থাক থাক, চির আয়ুষ্মতি হও মা।
0: শোনো মা, মা এ বাড়িতে তোমার অসুবিধে হবে, তোমার তো আবার অনেক রকম বাজ বিচার আছে, এ বাড়িতে কিন্তু মাছ মাংস মুরগি সব চলে, সব তোমার জন্য আলাদা ব্যবস্থা ব্যবস্থা করা কিন্তু
1: না, কিচ্ছু অসুবিধা হবে না মা, আপনি আসুন
0: না। কিন্তু সোমা আমি বলছিলাম যে,
1: তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি যাও আমি দেখছি, আসুন মা আসুন।
4: চলো মা চলো চলো।
1: এটা আবার কি গো বৌমা, কুকুর মা? এ আবার কিরকম কুকুর গো, ঝাঁকড়া ঝাঁকড়া সাদা সাদা লোম, কিরকম করে, এ কি অবমা অবমা, কি করছে দেখো, আপনাকে আদর করছে, ভয় নেই।
4: আদর? হ্যাঁ গো, কামড়ে টামড়ে দেবে না তো?
1: না না এসব কুকুর কামড়ায় না, খালি আদর করে আর আদর খায়। পমপম পমপম দুষ্টুমি করো না, এসো এসো আমার কোলে এসো, এটা তোমার একটা ঠাম্মা হয়।
4: ও কি করছো? ও মা ওর মুখে হাত দিও না, যদি কামড়ে দেয় জলাতঙ্ক হবে যে।
1: না মা জলাতঙ্ক।

0: মা মা মা না মাতা সকালবেলায় দিলে মেজাজটা চটকে আধ ময়লা থান পরে ঠুকঠুক করতে করতে পাড়াশুদ্ধ সবাই দেখলো তো হর্ষ সরকারের মা হচ্ছে এই এই যে উজ্জ্বল সেও তো দেখলো হ্যাঁ সেও তো গপ্প করবে লোকজনের কাছে মান সম্মান বলে আমার আর কিছু
1: কি ভাবছেন হর্ষদা
0: না কি কি ভাববো কিছু না তো কিছু না কিছু না
1: কালকের মতো আজকেও আবার টিউটোরিয়ালের সামনে ঝামেলা হতে পারে কিনা তাই ভাবছেন
0: ওই ওই রকমই একটা আর কি
1: সত্যি এইসব পরোপকারী দাদাদের নিয়ে যে কি মুশকিল তবু আজকে একটা সুবিধে হলো আপনার বাড়ির প্রবলেমটা বাঁচলো
0: বাড়ির প্রবলেম
1: হ্যাঁ বাড়িতে একটাই প্রবলেম এখন কাজের লোক কাজে দেখলাম বুড়ি একটু বয়স হয়েছে তাহলে চলে যাবে কারণ আপনার বাড়ির কাজ তো বেশি না
0: সেটা তো আমি ঠিক জানি না ওই যেরকম সব হয় আর কি ও তোমার বৌদি যা ঠিক করবে আর কি হ্যাঁ

0: তারপর তারপর আর কি, বড় খোকা সেই এক গো, ভাইকে একটা কলাও দিলে চলবে না, সব কলা ও একা খাবে। তোমার শ্বশুর আমি অনেক করে বোঝালাম, সেই এক কথা, ভাইকে কলা দেওয়া চলবে না।
1: কি করলেন তখন? পুরো একাধি কলাই ওকে দিয়ে দিলেন?
0: তাই কি পারি মা, অশোক তো আমার ছেলে, একটু বোকা শোকা, মুখ ফুটে সব কিছু চাইতে পারে না। কিন্তু আমি তো দেখি বুঝেছি, দাদার কাণ্ড দেখে ওর দু চোখ ছল ছল করছে। আমি চুপি চুপি কাঁধি থেকে দুটো কলা সরিয়ে ওকে বললাম, যা যা লুকিয়ে খেয়ে নিকে যা যা।
1: তারপর
0: বড় খোকা কেমন করে টের পেয়ে গেল, আর যাবে কোথায়, এই একটা কাটারি নিয়ে ছুটলো।
1: সে কি, কাকে মারতে?
0: মারতে না, কলা গাছের সামনে গিয়ে এক কোপ। অত বড় ফলন্ত গাছটা মা, একেবারে দুখানা হয়ে ভুঁয়ে গড়িয়ে পড়ল।
1: ইস,
0: ওই ওই ছোটবেলা থেকে একরকম ভীষণ জেদি, একই। নইলে কি আর এত বড়টি হতে পারে বৌমা? দেখছ কাণ্ড, কথায় কথায় বিকেল গড়িয়ে গেল, আমারও হয়েছে মরণ, বকতে শুরু করলে আর দেখো দেখি, দুপুরবেলা খাটা খাটনি করে একটু চোখ বুঝবে তা নয়।
1: না, আমি দুপুরবেলা ঘুমোই না মা, আপনারই বরং কষ্ট হলো।
0: তোমার যেমন কথা, আমার আবার কষ্ট কি? কতদিন পরে বড় খোকার ছোটবেলার গপ্প করলুম, ছেলে পুলের ছোটবেলাটাই তো মায়ের, বড় হলে বউটো এসে ভাগাভাগি করে নেয় না, কি বলো গো?
1: ওর ছোটবেলা গপ্প শুনতে পারি? হ্যাঁ, এমন কাউকে তো পাইনি এতদিন। মা আপনি চা খাবেন তো?
0: চা খাবো, কিন্তু তুমি বসো মা, আমি বরং।
1: তা কি হয়, আমি করছি।
0: তবে চলো আমিও যাই, রান্নাঘরে বসে বসে দুজনে গপ্প করব এখন,
1: চলুন।
2: টিউটোরিয়ালের নামে ব্যবসা ফাঁদা চলবে না, চলবে না,
3: চলবে না, চলবে না।
2: টিউটোরিয়ালের নামে ব্যবসা ফাঁদা চলবে না, চলবে না,
3: চলবে না, চলবে না।
2: টিউটোরিয়াল থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় কেন? হাসপে সরকার জবাব দাও,
3: জবাব দাও, জবাব দাও।
2: টিউটোরিয়াল থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় কেন? হাসপে সরকার জবাব দাও,
3: জবাব দাও, জবাব দাও।
2: টিউটোরিয়ালের নামে ব্যবসা ফাঁদা চলবে না, চলবে না,
3: চলবে না।

0: জ্বালালে তো উজ্জ্বল উজ্জ্বল
1: কি কি ব্যাপারটা কি এদের হ্যাঁ সম্মানে চেঁচিয়ে যাচ্ছে ছেলে মেয়েদের ঢুকতে দিচ্ছে না কথা বলেছো
2: হ্যাঁ কথা তো বললাম কিন্তু
1: কিন্তু কি কি চাইছে কে এরা যা চাইছে জেনে দিয়ে দাও তো যাও ঝামেলা বন্ধ করো যাও
2: কি চাইছে সেটাই তো ঠিক বুঝতে পারছি না
1: ও প্লেস আরে সামান্য ব্যাপার নিয়ে ডাকো ডাকো ওদের যে নেতা ফেতা আছে তাকে ডাকো যাও আই মাইন্ডেড একজনের বেশি জানে ঘরে না ঢোকে বুঝলে যাও
2: ঠিক আছে আমি ডেকে আনছি হর্ষদা ইনি হচ্ছেন সতীনাথ মুখার্জি এই পাড়ার ক্লাবের সেক্রেটারি
3: নমস্কার
2: ইনি আপনার সঙ্গে কথা বলতে চান
1: আসুন আসুন সতীনাথবাবু বসুন বসুন কি খাবেন বলুন চা না কফি
3: আমি আপনার কাছে চা কফি কিছু খেতে আসিনি
1: হ্যাঁ তা অবশ্য ঠিক যা গরম পড়েছে উজ্জ্বল উজ্জ্বল একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করো তো যাও
3: শুনুন আমি আপনার কাছে
1: তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আর শোনো ঠান্ডা থাকে জানো বুঝেছো
3: মিস্টার সরকার
1: বলুন
3: আমি আপনার এখানে চা কফি বা কোল্ড ড্রিঙ্কস খেতে আসিনি আমি এসেছি আমাদের ক্লাবের তরফ থেকে
1: ও আচ্ছা তা আপনাদের ক্লাবের অ্যাক্টিভিটি কি খেলাধুলো
3: আগে খেলাধুলো করবার মাঠ তো কলকাতা শহরে নেই তাই আমরা একটা লাইব্রেরি করেছি পাঠচক্র করেছি সেখানে নানান বিষয়ে সমস্ত চর্চা হয় বছরে দুবার ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ
1: বাবা বাবা খুব ভালো খুব ভালো আরে আপনাদের মতো লোকেরাই তো এইসব কাজে এগিয়ে আসবেন মশাই সতীনাথবাবু আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড আমাকে দিয়ে যদি আপনাদের কোনো রকম সাহায্য হয় ধরুন আর্থিক বা অন্য কোনো রকম মানে
3: আপনাকে দিয়ে আমাদের কোনো কাজ হবে না কেননা আমাদের পথ আর আপনার পথ সম্পূর্ণই আলাদা
1: ছি ছি ছি এটা আপনি কি বলছেন
3: আমার কথাটা শেষ করতে দিন আপনার টিউটোরিয়াল থেকে প্রশ্ন বেরিয়ে যায় কিছু বাছা এই ছেলে মেয়েদের কাছ থেকে বেশি টাকা নিয়ে তাদের আপনারা সাজেশনের নামে কোয়েশ্চেন পেপার দিয়ে দেন আমাদের পাড়ায় এ ধরনের বেআইনি ব্যবসা আমরা করতে দেব না
1: সতীনাথবাবু আইন বেআইনটা তো পুলিশের ব্যাপার
3: পুলিশের কথাটা থাক মিস্টার সরকার ও কথাটা না নাই তুললেন
1: এই দেখুন এই দেখুন আপনাদের পছন্দ মতো কথা আপনারা তুলছেন আর আমি তার প্রতিবাদ করলি দোষ সতীনাথবাবু
3: বলুন
1: শুনুন ঝোঁকের মাথায় কিছু করে বসবেন না আমার টিউটোরিয়াল সম্পর্কে যে সমস্ত কথাগুলো আপনি বললেন তা তো আপনি প্রমাণ করতে পারবেন না পারবেন না তো তার চেয়ে স্ট্রেইট ব্যবসার কথায় চলে আসুন না মশাই কত টাকা চাঁদা পেলে আপনি এই সমস্ত ভিড় টির গুলো হাটিয়ে দেবেন সেটা বলুন
3: তার মানে আপনি ঘুষ দিতে চাইছেন
1: হ্যাঁ না না না আরে ঘুষ হবে কেন চাঁদা চাঁদা কত চাই বলুন না এই তো কোল্ড ড্রিঙ্কস এসে গেছে এত দেরি করলে কেন উজ্জ্বল ইনি সেই কখন থেকে বসে আছেন দাও দাও দাও দাও
3: ও কোল্ড ড্রিঙ্কস আপনারা খান আমি যাচ্ছি
1: তাহলে আপনারা টিউটোরিয়ালের সামনে থেকে ভিড়টা হটাবেন না
3: না
1: ছেলে মেয়েদের টিউটোরিয়ালে ঢুকতেও দেবেন না
3: কতবার আপনাকে বলবো যে না এই পাড়ায় লেখাপড়া নিয়ে ব্যবসা চালাতে আমরা দেব না বুঝলেন আমি যাচ্ছি
1: মুশকিল মুশকিল যত ভাবি ঝামেলা না করে চলবো ততই উজ্জ্বল
2: আগে
1: এখানে থানায় একটা ফোন করো তো হ্যালো হ্যালো ইন্সপেক্টর ব্রহ্মচারী আছেন ও আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার নমস্কার হ্যাঁ আমি বিদ্যা টিউটোরিয়াল হোম থেকে হর্ষ সরকার কথা বলছি আচ্ছা শুনুন আজকে এখানকার স্থানীয় ক্লাবের কিছু ছেলে এসে ওদের ক্লাবের জন্য 2000 টাকা চাঁদা চাইলো হ্যাঁ তা আমি দিতে রাজি না হতে আমার টিউটোরিয়াল গেটের সামনে সেটা বিচ্ছিরি ব্যাপার করছে গালিগালাজ করছে হ্যাঁ ছেলে মেয়েদের ভেতরে ঢুকতে দিচ্ছে না আরে ছোট ছোট মেয়ে তাদেরকে পর্যন্ত নানাভাবে হ্যাঁ আপনি আসছেন হ্যাঁ এক্ষুনি বা বা বা হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ছাড়ছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ আসুন হ্যাঁ উজ্জ্বল ঠিক আছে তো
2: হর্ষদা পায়ের দিনও দিন পায়ের দিনও দিন আপনি সত্যি গুরুদেব

0: বৌমা, বড় খোকা এলো বোধ হয়।
1: আপনি বসুন মা, আমি দেখছি। কি ব্যাপার এত দেরি
2: হয়ে গেল? ওই পুলিশ টুলিশের ঝামেলা মিটিয়ে।
1: পুলিশ? পুলিশ কেন?
2: না না, আমার কিছু না, ওই সতীনাথ মুখুজ্জি অ্যান্ড কোম্পানি বধ হয়ে গেল আর কি। তারপরে বিজয় উৎসব পালনের জন্য
1: আজকে ওইসব খেলে মা রয়েছেন বাড়িতে।
2: ও ও হ্যাঁ, ঝামেলা ভুলে গেছিলাম একদম। সে বুড়ি যায়নি এখনো না? এখানে এখানে গেড়ে বসবার মতলব না কি? কোথায় সে?
1: ও ঘরে। তুমি কি এখন ওর কাছে যাবে?
2: আর ন্যাকামো করো না, সরো সরো তো, আমার কাজ আমায় করতে দাও। এগি এগি, তুমি এই সোফা কাম বেডে পা তুলে বসে আছো কেন?
0: কে বড় খোকা এলি, এত রাত করলি কেন বাবা?
2: নেমে বসো, নেমে বসো, ওখান থেকে ওখান থেকে নেমে বসো। আরে এখনো কাভার লাগানো হয়নি, নষ্ট হয়ে যাবে।
1: আহ, কি পাগলি মতন বকছো,
2: তুমি চুপ করো তো। এ দাম জানো? দাম 12,000 টাকা। বাপের জন্মে দেখেছো কখনো? আমি কিনেছি, আমি আমি।
1: এসো তুমি আমার সঙ্গে, এসো ঘরে এসো।
2: দেখি দেখি, এটা কি ফোমের উপরে, এটা কিসের দাগ? হাত পায়ের নখ গুলো তো কাটতে পারো বসে বসে, এত দামি জিনিসটা কেমন দাগি হয়ে গেল বলো তো।
0: না না বাবা, বিশ্বাস কর আমি আঁচড়াইনি, আঁচড়েছে বাবা তোমার কুকুর।
2: পম্পম
0: ওই দেখো বাবা, এটার তলায় গুটি সুটি মেরে শুয়েছিল এতক্ষণ।
2: পম্পম পম্পম পম্পম, হায় বাবা, বস বস, এই এই এই সোফাটায় বস বস। সব সব ফর্দা ফাই করে দেবে তাদের তোমার কি? হ্যাঁ পম্পম পম্পম, মাই সুইট ডার্লিং, বেটা ছেলে ছটফট করছে দেখো, খুব খুব তেজ হয়েছে আজকাল রে। পম্পম পম্পম, মাই সুইট ডার্লিং, পম্পম পম্পম, আচড়া।
3: সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নাটক আঁচড়াক এখানেই শেষ হল। বেতার রূপ সৌমিত্র বসু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হর্ষ অশোক মুখোপাধ্যায়, উজ্জ্বল ফকির দাস কুমার, সতীনাথ দেবতোষ ঘোষ, মা বন্দনা দেবী এবং সোমার ভূমিকায় সুমিতা সান্যাল। সম্পাদনা নারায়ণ পাল, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়।
4: এতক্ষণ শুনলেন বেতার নাটক আঁচড়াক। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য।

জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কেলোহার্টজে। একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন, বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে কলকাতায় আসছেন

0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুইজারল্যান্ডের জেনিভায় উপভোক্তার সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে, শেষ আটে ইংল্যান্ড ও নরওয়ে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিদায় বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে চলতি মাসের 8 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। তিনি বলেন, এই সফর দুদেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মত বিনিময় করবেন এবং রাষ্ট্রপতি প্রাবোর সঙ্গে ইয়ার্গি কার্তার প্রামানান মন্দির চত্বর পরিদর্শন করবেন বলে জানান। ইন্দোনেশিয়া থেকে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তনি আলবানিজের আমন্ত্রণে মেলবোর্ন যাবেন। এরপর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের আমন্ত্রণে অকল্যান্ড সফর করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেদেশ সফরের ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা সহ ইন্দোনেশিয়ার মানুষ বিশেষ উৎসাহী বলে আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তকে জানিয়েছেন বিজেপির বিদেশ বিভাগের পক্ষ থেকে শিশির বাজুরিয়া।
1: চারদিকে বিশেষ করে আমাদের ভারতীয়, শুধু ভারতীয় না, ইন্দোনেশিয়ানদের মধ্যে রক্ত নতুন করে আমি দেখতে পাচ্ছি। লোকেরা একেবারে, ইংরেজিতে একটা শব্দ আছে এক্সাইটেড, মোদিজি আসছেন, মোদিজি 3 বছর আগেও এসেছিলেন। এটা বিশ্বের সব থেকে বড় মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে, এদের এখানে এরা সংস্কৃত ছেড়ে দেয়নি মনে হচ্ছে না। আমাদের যে ইতিহাস সংস্কৃতি আর এই দেশে কি তফাৎ।
0: ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সেদেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহানির্দেশক অনুরাগ গর্গ বলেন, মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মাদক পাচার রোধের ক্ষেত্রে সমন্বয়, তথ্য আদান প্রদান, সম্মিলিত যোগদান এই সম্মেলনে আলোচিত হবে। তিনি বলেন, বর্তমান সময়ে মাদক পাচার চক্র, সীমান্ত পারে ডার্কনেট প্ল্যাটফর্ম, সিনথেটিক ড্রাগ, নতুন মানসিক বিষয়বস্তু এবং সমুদ্রপথে পাচারের মতন ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আজ কেরালামের কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আয়োজন করছে। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা এই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গের 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুকেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক এই পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী 7 জুলাই বিজ্ঞপ্তি জারি হবে, 14 জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 15 জুলাই মনোনয়নপত্র যাচাই এবং 17 জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। একই দিন বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে। 27 জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14 জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30 জুলাই ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। বিহারের বাকিপুরের বিধায়ক নীতিন নবীন পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা কেন্দ্রে আসনটি শূন্য হয় যোগেশ ভাই নরনদাস প্যাটেলের মৃত্যুর কারণে। অন্যদিকে রাজেন্দ্র ভারতীর সদস্যপদ বাতিল বা অযোগ্য ঘোষিত হওয়ায় মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি শূন্য হয়। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলি বিক্ষোভের মধ্যেই আজ 16 আসাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। আগামী 10 জুলাই 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করা হবে। 16 থেকে 21 জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে এবং 31 জুলাই অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য।

0: নিয়ে আজ একটি বৈঠক বসবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান হিসেবের বিষয়টি নিয়ে বিশেষ তদন্তকারী দল সিটের কাজকর্ম নিয়েও আলোচনা হবার কথা। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি ডক্টর অনিল মিশ্রের পদত্যাগপত্র নিয়েও আলোচনা হবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সমাজ মাধ্যমের একাধিক বার্তায় তাকে শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার আজ ছুটি ঘোষণা করেছে। রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অবদানকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করে।
1: এই সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারার উপরে। এই সরকার পরিচালিত হবে, তার কার্যপদ্ধতি হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। বিদ্যালয়গুলিতে যেভাবে প্রার্থনায় বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হচ্ছে, একইভাবে ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পূজিত হবে, এটাই আমাদের লক্ষ্য এবং স্বপ্ন।
0: এর আগে রেডরোড এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে আজ পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় নিউটাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহ যোগ দেবার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 5 বছরে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি মন্ত্র অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য সমবায় মন্ত্রকের ভূয়সী প্রশংসা করেছেন। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, সমবায় খাতের সঙ্গে যুক্ত 30 কোটি মানুষ এবং সারা দেশের 8,50,000-এরও বেশি সমবায় প্রতিষ্ঠানের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। রাষ্ট্রসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থা ইউএনটিডি এর উদ্যোগে এই অধিবেশন চলবে বুধবার পর্যন্ত। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16 খেলায় আজ ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে গতরাতে খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ বোর্ডের আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির 2 দিনের সম্মেলন আজ শুরু হয়েছে। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আর এখন চলছে বর্ষাকাল, আর এই বৃষ্টিমুখর দিনে প্রথমে বন্ধুদের জন্য রইল কায়া ব্যান্ড থেকে

এই বর্ষাকাল বা এই বৃষ্টির দিন জানলার পাশে বসে বৃষ্টি দেখতে দেখতে শৈশবের কথাটাও কিছুটা মনে পড়ে যায়। স্মৃতির পথে আমরা চলে যাই শৈশবের সেই বৃষ্টির দিনের কথা। স্কুল থেকে বাড়ি ফিরি, মার কাছে বায়না, কাগজের একটি নৌকা বানিয়ে দিতে হবে, আর বাড়ির সামনে সেই জল জমা জায়গাটায় সেই নৌকাটি ছেড়ে দিয়ে আসতে হবে ছাতা মাথায় দিয়ে। তেমনি এক গান আদরের নৌকা চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে রইল সকল বন্ধুদের জন্য।

ঘড়ির কাঁটা বলছে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান শেষ করতে হবে। তবে যেতে যেতে বলে যাই, এই বর্ষার দিনে, এই বর্ষাকালে খুব ভালো করে বৃষ্টি সবাই উপভোগ করুন, সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। এই বলেই শেষ করছি আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। শোনালাম ক্যাকটাস ব্যান্ড থেকে।

শুনলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:34 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম।

সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ শতকরা 98% এবং সর্বনিম্ন পরিমাণ শতকরা 88%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে 51.8 মিলিমিটার। এবার পশ্চিমবঙ্গের মৎস্যজীবী ভাইদের জন্য সতর্কবার্তা। 6 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও এই দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় এই সময়ে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার জন্য মৎস্যজীবী ভাইদের পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের আবহাওয়ার পূর্বাভাস এখানেই শেষ হচ্ছে। শুনছেন আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, উপস্থাপনায় পৌলমি ঘোষ। বিকেল 4:05 মহিলাদের আসর, গল্পপাঠ, উপস্থাপনায় থাকবেন সঞ্চিতা বটব্যাল। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনায় অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পৌলমি ঘোষ। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, লবণাক্ত অঞ্চলে খরিফ ফসলের চাষ, এই বিষয়ে ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গি সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, ওয়ার্ল্ড জুনোসিস ডে, এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে বলবেন ডাক্তার আশিস কুণ্ডু। 7:00 শুনবেন রেডিও নাটক আচরাক, রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, নাট্যরূপ সৌমিত্র বসু, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত্রি 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, 10:15 শাস্ত্রীয় সঙ্গীত। এই অনুষ্ঠানে ঝাপতাল ও রূপক তালে তবলা শোনাবেন পণ্ডিত পরিমল চক্রবর্তী, হারমোনিয়ামে হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, রাত্রি 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সাক্ষ্যদীপা সরকার। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আজকের অনুষ্ঠান পরিচিতি এখানেই শেষ হলো। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন অনুরোধের আসর, উপস্থাপনায় থাকবো আমি পৌলমি ঘোষ।

আকাশবাণী মৈত্রীতে শুরু করছি অনুরোধের আসর। আর আপনাদের পছন্দের, আপনাদের অনুরোধের গান শোনাতে স্টুডিওতে রয়েছে আমি মৈত্রী বন্ধু পৌলমী ঘোষ। মধুরা, নিশ্চয়ই এই বৃষ্টি ভেজা দিনে বেশ ভিজে মন নিয়ে গান শুনতে বসেছেন, কারণ আপনাদের অনুরোধগুলো সেরকমই এসেছে, স্বাভাবিক ব্যাপার। এই সময়ে তো আমাদের একটু নস্টালজিক হয়ে পড়ে মনটা, এত বৃষ্টির মধ্যে মনও সবসময় ভিজে থাকে এবং সেই রকমই গান শুনতেও ইচ্ছে করে। তো সেরকমই বৃষ্টির গানের প্রচুর অনুরোধ আমরা পেয়েছি, নিশ্চয়ই শোনাবো বেশ কিছু গান। শুরুতেই তাহলে শুনে নি গুরু গুরু মেঘের মন্দ্র বাহারে, সবিতা চৌধুরীর কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তিনি এই অনুরোধ পাঠিয়েছেন।

শুনলেন সবিতা চৌধুরীর কণ্ঠে আজকের অনুরোধের আসরের প্রথম গান। চলে যাই পরবর্তী অনুরোধে, পরেও আবারও একটি বৃষ্টির গানই শোনাব। এই বৃষ্টিতে ভিজে মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে মাদার ছায়াছবি থেকে এই গানটি থাকল বীরেশ্বর সরকারের কথা এবং তারই সুরে। অনুরোধ পাঠিয়েছেন কুসুম মণ্ডল এবং বিকাশ মণ্ডল বাদপুর জোগ্রাম জামালপুর পূর্ব বর্ধমান থেকে। তাদের অনুরোধে এই বৃষ্টিতে ভিজে।

হ্যাঁ, আমরাও আপনাদের কথা দিতেই পারি যে এই বৃষ্টির দিনে আপনাদের মন ভরানোর মতন কিছু মিষ্টি গান তো নিশ্চয়ই শোনাবো, যেমন শোনাচ্ছি। চলে যাই আর একটু দেরি না করে পরের অনুরোধে। দেখে নি পরের গানটির অনুরোধ কে পাঠিয়েছেন। সুব্রত কুমার করণ বজবজ বাওয়ালি থেকে শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই সুন্দর রাত্রি এই গানটি। গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে অগ্নি সংস্কার ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে থাকলো এই সুন্দর রাত্রি।

পরের গানটি শোনাব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শোনানোর জন্য অনুরোধ পাঠিয়েছেন এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ, এবং সেই সঙ্গে জামাল আহমেদ সুবর্ণ বোয়ালমারি ফরিদপুর থেকে। তারা সাপমোচন ছায়াছবির এই গানটি শুনতে চেয়েছেন বিমল চন্দ্র ঘোষের কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে তারই কণ্ঠে থাকল শোনো বন্ধু শোনো।

অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জন বাগচি এবং মিনা বাগচি ভট্টাচার্য পাড়া গুপ্তিপাড়া হুগলি থেকে। তারা শুনতে চেয়েছেন মন মেতেছে মন ময়ূরীর এই খেলা, এই গানটি পিকনিক ছায়াছবি থেকে, সুধীন দাশগুপ্তের কথাই এবং সুরে আশা ভোঁসলের কণ্ঠে থাকলো।

শুনলেন সুধীন দাশগুপ্তের কথা এবং সুরে আশা ভোঁসলের কণ্ঠে মন মেতেছে মন ময়ূরীর এই খেলা। আবারও সুধীন দাশগুপ্তের কথা এবং সুরেই শোনাব পরবর্তী গান, তবে সত্যিনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটির অনুরোধ পাঠিয়েছেন কাটোয়া পূর্ব বর্ধমান থেকে চন্দন সেন, পারুল সেন এবং প্রিয়াঙ্কা সেন, সেই সঙ্গে গোলাঘাট বর্ধমান থেকে সত্যদর্শন দত্ত। তারা সকলেই শুনতে চেয়েছেন এই বর্ষার দিনে এলো বরসাজি সহসা মনে হয় এই গানটি। তাদের সকলের অনুরোধে থাকলো সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এলো বরসাজে।

সত্যি আমাদের মনের মধ্যেও বোধ হয় রিমঝিমঝিম গানই চলছে, কারণ বাইরে বৃষ্টি আর এই স্টুডিওর ভেতরেও আপনাদের পাঠানো অনুরোধের গান শুনতে শুনতে আমার মনে হচ্ছে যেন বর্ষায় ভেতরেও চলে এলো, বৃষ্টির ফোঁটা যেন আমার মাথাতে আমার গায়েও পড়ছে। আপনাদেরও নিশ্চয়ই সেরকম মনে হচ্ছে যারা সঙ্গে রয়েছেন, এবং সঙ্গে তো থাকতেই হবে আকাশবাণী মৈত্রীর, তবেই তো আপনারা এত সুন্দর অনুরোধ পাঠাবেন সুন্দর সুন্দর গানের, আর মন ভরিয়ে আপনাদের গান শোনাতেও পারবো আমরা। আজকের সময় প্রায় শেষের দিকে চলে এসেছে, চলে যাই পরবর্তী অনুরোধে। এবার একটু অন্যরকম গান শোনাবো, অন্যরকম না, রবীন্দ্রসঙ্গীত আমাদের সকলের প্রিয়, আর বর্ষা সঙ্গে তো রবীন্দ্রসঙ্গীত, রবি ঠাকুর আমাদের ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, তো সেই রবি ঠাকুরেরই গান শুনতে চেয়েছেন চন্দন দাস, দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালি দাস, ডলি সাকরা মুজফ্ফরপুর বিহার থেকে, এবং সেই সঙ্গে সাগর খরামি, সৈকত খরামি, উর্মিলা খরামি, লালন খরামি ও কর্ণ খরামি গোবিন্দপুর নীলকমল হাই স্কুল হাওড়া থেকে, তারা সকলেই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বাদল দিনের প্রথম কদম ফুল এই রবীন্দ্রসঙ্গীতটি শোনানোর অনুরোধ করেছেন। আর এতজন অনুরোধ করলে আমরা কি না রেখে পারি, তারপরে রবি ঠাকুর আর বর্ষা তো আমাদের সঙ্গে সবসময়ই একসঙ্গে উচ্চারিত হয় বলা যেতেই পারে, তাই সেই রবি ঠাকুরের গান দিয়ে শেষ করব আজকের অনুরোধের আসরের গান। তবে আপনারা কিন্তু অনুরোধ পাঠাতে থাকবেন আমাদের ফেসবুক পেজে এবং অবশ্যই চিঠি বা ইমেলের মাধ্যমে। চলে যাচ্ছি আজকের অনুরোধের আসরের শেষ গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বাদল দিনেরও প্রথম কদম ফুল।

আজকের অনুরোধের আসর এখানেই শেষ হল। সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু পৌলমী ঘোষ, শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন মহিলাদের আসর, গল্পপাঠ পরিবেশনায় সঞ্চিতা বটব্যাল।

নমস্কার, শুরু করছি মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আজকে আছি সঞ্চিতা বটব্যাল। দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা।

আজ গল্প পাঠের আসর। গল্প তো অবশ্যই থাকবে, আর তার সঙ্গে থাকবে গল্পের বিশ্লেষণ। তাহলে আর সময় নষ্ট কেন, শুরু করি আজকের গল্প।

আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার কান্না। বয়স তখন 4 কিংবা 5 চলছে। ছোট ভাইটির বয়স 2.5 কি 3। দুমকায় থাকি, বাবা তখন সেখানে চাকরি করতেন। আমার জন্ম দুমকাতেই। ছেলেবেলা থেকেই আমি একটু অতিমাত্রায় দুরন্ত। হাঁটতে শিখেই প্রথম মাছ কাটা মস্ত বঁটিতে নিজের পেটটা দুফাঁক করি। আজও সেলাইয়ের চিহ্ন আছে। এমনি আরও অনেক দুরন্তপনার চিহ্নই সর্বাঙ্গে চিরস্থায়ী হয়ে আছে। শোনা যায় আমার নাকি একটা উদ্ভট স্বভাব ছিল। দারুণ ব্যথা পেলেও কিছুতেই কাঁদতাম না। সুর করে, তবে কালো হাতি নয়, গান ওরকমই ধরতাম আবোল তাবোল। ব্যথা বাড়লে সুর চড়ত আর দু চোখ দিয়ে জল পড়ত ধারাস্রোতে। মারে বাপরে বলে হাউমাউ করে, শুধু চেঁচিয়ে ভ্যাঁ করে প্রভৃতি যে নানা পদ্ধতি আছে সাধারণ কান্নার, তার একটাও আমি শিখিনি। এদিকে আবার যখন তখন আপন মনের নিজের খাপ ছাড়া সুরে যে কোনো কথা বা শব্দ নিয়ে গানও আমি গাইতাম। সবসময় তাই বোঝা কঠিন ছিল আমি কাঁদছি না গাইছি। একদিন দুপুরে মা ও বর্দি বারান্দায় খেতে বসে শুনছেন, রান্নাঘরে আমি গান ধরেছি। খানিক পরে সুরটা কেমন কেমন ঠেকায় আর পোড়া মাংসের গন্ধ পাওয়ায় তারা উঠে এসে দেখেন উনানের সামনে বসে আমি গান করছি মুখখানা বিকৃত করে। চোখের জলে মুখ বুক ভেসে যাচ্ছে। কি হয়েছে বুঝতে তাদের মিনিট খানেক সময় লেগেছিল। তারপর চোখে পড়ল আমার বাঁ পায়ের গোড়ালির খানিক ওপরে মস্ত একখণ্ড জ্বলন্ত কয়লা পুড়ছে, বেশ খানিকটা গর্ত হয়েছে। কাঠের উনান চিমটে দিয়ে গনগনে কয়লাগুলো নিয়ে খেলতে গিয়ে এই বিপদ। কি বোকা ছেলে তুই, ফেলে দিতে পারলি না আগুনটা, ডাকতে পারলি না হাবা কোথাকার, কাঁদতে পারলি না গাধা ছেলে। প্রায় 1 ইঞ্চি পোড়া দাগ এখনো আছে। পরে অনেকবার ভেবেছি, সত্যি এমন বোকা কি করে হলাম সেদিন। বয়স বাড়লে বুঝেছি ওরকম তীব্র যন্ত্রণা হতে থাকলে সব ছোট ছেলেই বোকা হাবা গাধা হয়ে যায় সাময়িকভাবে। আরেকদিন মা রসগোল্লার কড়াই নামিয়ে অন্য কাজে মন দিয়েছেন। আমি সুযোগের প্রতীক্ষা করছি। আমার ভাগ্য ভালো যে রান্নাঘরেই অন্য কাজে মায়ের বেশ খানিকটা সময় লেগেছিল, নয়তো রসগোল্লার কড়াই নামিয়ে কোনো কাজে মা বাইরে গেলে হয়তো সারা জীবন আমাকে হাত পোড়া আর মুখ পোড়া হয়ে থাকতে হতো। সুযোগ যখন পেলাম, কড়াইয়ের রসটা তখন আর ফোসকা পড়বার অবস্থায় নেই, তবে মজা টের পাইয়ে দেবার মতো গরম আছে। খামলা দিয়ে কতগুলি রসগোল্লা তুলেই মুখে পুরে দিয়ে সেটা টের পেলাম। সেই মুহূর্তে মা আর মেজদা ঘরে ঢুকলেন। মা উঠলেন চেঁচিয়ে, মেজদা 3 লাফে এগিয়ে এসে কড়াইয়ে আঙুল ডুবিয়ে দেখে নিলেন রস কতটা গরম। তারপর বললেন, ঠিক সাজা হয়েছে রাক্ষসের, আর খাবি? যন্ত্রণায় কান্না আসছিল আমার কচি চামড়া। মেজদা বোধহয় সেটা হিসেব করেননি যে তার গরম বোধের চেয়ে আমার গরম বোধ কত বেশি। তাহলে হয়তো মায়া হতো। হঠাৎ ওরা এসে হাজির না হলে মুখের রসগোল্লা ফেলে আমি নিশ্চয়ই একটু কাঁদতাম, কিন্তু আর তো রসগোল্লা ফেলাও যায় না, কাঁদাও যায় না। এতক্ষণে দিদিরাও এসে পড়েছে। মেজদার কথা শুনে ওদের মুখে কৌতুকের হাসি দেখা গেল। আমি সেই সুযোগে চিবিয়ে রসগোল্লা গিলে ফেললাম। আর খাবি?
সকলের মুখে ধীরে ধীরে চোখ বুলিয়ে নিলাম। কড়াই থেকে আরও কয়েকটা আগের বারের চেয়ে সংখ্যায় কম মুখে পুরলাম। হাত মুখ আগেই জ্বলছিল, এবার যেন পুড়ে গেল। কাঁদলাম না, রসগোল্লাও চিবোতে লাগলাম, কিন্তু দমটা আটকে রইল আর চোখের জল এসে গেল। মা এতক্ষণ কেমন এক দ্বিধাগ্রস্ত ভাব নিয়ে আমায় দেখছিলেন, এবার এসে কোলে তুলে নিলেন। মেজদাকে ভর্ৎসনা করে বললেন, তুই কি রে সন্তোষ। মেজদা আমার হাতে আর মুখে গাওয়া ঘি মাখিয়ে দিয়েছিলেন, বলেছিলেন, এটা কোন দেশি ছেলে? আমি ভাবলাম বেশি গরম লাগলে কাঁদবে, কাঁদছে না দেখে। বাড়ির পেছনে বেশ বড় একটা বাগান ছিল, কপি বেগুন আর নানা রকম তরকারিও হতো বাগানে। জল দেবার জন্য বড় একটা কাঁচা কুয়ো ছিল বাগানে। পরিধি খুব বড়, কিন্তু বেশি গভীর নয়। কুয়োর মুখটা তো বাঁধানোই ছিলই না, বাঁশ বা কাঠের কোনো বেড়া পর্যন্ত ছিল না মুখের চারপাশে। বর্ষাকালে বেশি বৃষ্টি হলে লাল ঘোলাটে জলে কুয়ো ভরে উপচে উঠত। শীতকালে সামান্য তলানি যেটুকু জল থাকত, একবার বাগানে দিতেই তা ফুরিয়ে যেত। এই কুয়োটির একটি বিশেষ আকর্ষণ।

0: ছিল আমার কাছে। কুয়োর মধ্যে বড় বড় ব্যাঙ বাস করত অনেকগুলো। দুপুরবেলা সকলে বিশ্রাম নিয়ে ব্যস্ত থাকার সময় চুপি চুপি কোনোদিন একা, কোনোদিন ছোট ভাইকে সঙ্গে নিয়ে কুয়োর ধারে গিয়ে উঁচু হয়ে ঝুঁকে ব্যাং দেখতাম। ঢিল ছুঁড়ে চেষ্টা করতাম ব্যাং শিকারের। বাগান তখন একান্ত নির্জন থাকত, ধারে কাছেও কেউ আসত না। শরৎকালে কুয়োটার জল তখন মাঝামাঝি নেমেছে। ভাইকে সঙ্গে করে একদিন ব্যাং দেখতে গিয়েছিলাম। ভাই আমার চেয়ে বেশি ঝুঁকতে গিয়ে ঝুপ করে কুয়োর মধ্যে পড়ে গেল। আমি বাড়ির দিকে ছুটলাম। ঘরের মধ্যে মেঝেতে পাটি বিছিয়ে মা আর দিদিরা কথা বলছেন পাড়ার এক বাড়ির মেয়েদের সঙ্গে। পাশের ঘরে শুয়ে আছেন বড় জামাইবাবু আর মেজ দাদা। দরজার কাছে থমকে দাঁড়ালাম। কেমন একটা ভয় হলো মনে। সবাই যদি ভাবে আমি ঠেলা দিয়ে ফেলে দিয়েছি ভাইকে কুয়োর মধ্যে, মেজদা যদি শাসন করে। বাড়ির মধ্যে একমাত্র মেজদাকেই ভয় পেতাম, তার কড়া শাসন ছিল। এমনকি আমাদের বেশি শাসন করবার জন্য বাবা পর্যন্ত তাকে মাঝে মাঝে শাসন করে দিতেন। ভয় হলো, কিন্তু মায়ের কানে চুপি চুপি বললাম, মা। মা ধর্মর করে উঠে দাঁড়িয়ে আর্তনাদ করে উঠলেন, কুয়োয় পড়ে গেছে? কোন কুয়ো? বাগানে। মা চেঁচিয়ে সবাইকে ডাকতে ডাকতে ছুটলেন। তার পেছনে ছুটলেন বর্দি, অন্য সবাই ছুটল কয়েক হাত পেছনে। লালুর জামাটা তখনও ভাসছিল, ভিজে জামায় বাতাস আটকে না রাখলে ততক্ষণে সে তলিয়ে যেত। মা দেখেই কুয়োর মধ্যে ঝাঁপ দিলেন। দিদিও দ্বিধামাত্র না করে মাকে অনুসরণ করল। তারপর দড়ি, বালতি এলো, বাঁশ এলো, মই এলো, লালু উঠল, দিদি উঠল, মা উঠলেন। আধ ঘন্টার মধ্যেই লালু আবার খেলে বেড়াতে লাগল। মাঝে মাঝে কঠোর সমালোচনা আর কড়া ভৎসনা দৃষ্টিতে তাকানো ছাড়া আমার দিকে এতক্ষণে কেউ বিশেষ মনোযোগ দেয়নি। এবার মেজদা গম্ভীর মুখে এসে আমার কান ধরে বললেন, চল তোকে চুবিয়ে আনি কুয়ো থেকে। দড়ি বেঁধে তোকে দু ঘন্টা কুয়োর মধ্যে ফেলে রাখলে, জামাইবাবু কাছে ছিলেন, বললেন, আরে আরে কি করছো? মেজদাকে ঠেলে সরিয়ে আমাকে বুকে চেপে ধরে বললেন, ওকে কোথায় মাথায় তুলে আদর করবে, তার বদলে শাস্তি দিচ্ছ? সকলে অবাক হয়ে চেয়ে রইল। জামাইবাবু আবার বললেন, ওর জন্যই তো লালু আজ বাঁচল, এইটুকু ছেলে তো ভয় পেয়ে পালিয়ে যাবার কথা, চুপ করেও থাকতে পারত। ও যে সঙ্গে সঙ্গে এসে খবর দিয়েছে, এই জন্য ওকে পুরস্কার দেওয়া উচিত। আমি ওকে আজ রসগোল্লা খাওয়াবো, যত খেতে পারে। আবহাওয়া বদলে গেল। চাকরকে জামাইবাবু সঙ্গে সঙ্গে রসগোল্লা আনতে পাঠিয়ে দিলেন। চাকর ফিরলে বড় এক জামবাটি ভরা রসগোল্লা আমার সামনে রাখা হলো। চারিদিকে ঘিরে দাঁড়িয়ে হাসি মুখে সস্নেহ দৃষ্টিতে সকলে আমার দিকে চেয়ে রইল। মেজদা কোমল সুরে বললেন, খা মানে খা, নয় একদিন একটু অসুখ হবে, তাতে কি, বিকেলে তোকে সাইকেলে চাপিয়ে বেরিয়ে আনব। চারিদিকে তাকিয়ে আমি হু হু করে কেঁদে ফেললাম। গল্পের বিশ্লেষণ তো নিশ্চয়ই শুনবো, কিন্তু তার আগে একটু আপনাদের জানিয়ে দিই আমার কলম এবং এক কলমে দুই নারী অনুষ্ঠানের বিষয়। আমার কলম, ঝড় বৃষ্টির রাত্রি। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম। প্রথমে হ্যারিকেন, তারপর চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়ার ইচ্ছা। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা দিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা আসর। বাড়িতে হোক বা বাইরে। ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন মেল আইডি mohilamohol.airkolkata@gmail.com mohilamahal@airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026। এবারে আসি এক কলমে দুই নারীর বিষয়ে। লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা ও টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল, যাকে আমরা রোবট বলি, মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের অবশ্যই মেল করুন। আপনারা অনেকেই মেল আইডি জানেন, কিন্তু যে বন্ধুরা আজকে নতুন শুনছেন সেই বন্ধুদের জন্য একবার মেল আইডি বলে দিই, mohilamohol.airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026। আপনাদের চিঠি ও মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল। এখন গল্পের বিশ্লেষণ। গল্পের বিশ্লেষণে থাকছেন ডক্টর ঋষিতা গুপ্ত বক্সী।
1: নমস্কার দিদি, আকাশবাণী মৈত্রীর গল্প পাঠের আসরে আপনাকে স্বাগত। আমি যে গল্পটা পড়লাম সেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার কান্না। এখানে লেখক কি বলতে চেয়েছেন সেটা যদি একটু বিশ্লেষণ করে দেন আমাদের।
2: প্রথমে আমি তোমাদের অনেক ধন্যবাদ জানাই এই পাঠ চর্চার আসরে তোমরা যে আমাকে আমন্ত্রণ করেছো তার জন্য। এই গল্পটা পাঠ করার আগে খুব আমরা যদি একটু মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খুব সামান্য একটা বিষয়ে খেয়াল রাখি, তাহলে গল্পটার মধ্যে ঢুকতে আমাদের খুব সুবিধা হবে। কারণ আমরা যে প্রতিষ্ঠিত মানিক বন্দ্যোপাধ্যায়কে দেখেছি তার কিন্তু খ্যাতির সূত্রপাতই হয়েছিল বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে, যখন তিনি অতসীমামি লিখলেন। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের এই যে অনমনীয় একটা জেদ এবং কিছু অন্যরকম করার যে প্রবণতা, একটু সকলের থেকে আলাদা হওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু আমরা তার সমস্ত পরবর্তীকালের লেখায় দেখেছি। কারণ তিনি প্রথম তো আমাদের বাংলা ছোট গল্পে নিয়ে এসেছিলেন রবীন্দ্র উত্তর পর্বে যে মনস্তত্ত্বের যে গভীরতা তাকে ব্যাখ্যা করেছিলেন। ফলে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় যে অন্যরকম, সেই অন্যরকম মানিক বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাবো এই গল্পটার মধ্যে। কিভাবে না, আমরা যে কটা ঘটনা তুমি পাঠ করেছো, শ্রোতারা শুনেছেন, প্রত্যেকটি ঘটনাই কিন্তু একটা অসম্ভব ব্যতিক্রমী। কারণ প্রথম যে ঘটনাটি সেটা পড়তে গেলে এমনি আমরাই প্রায় মানে আতঙ্কে অস্থির হয়ে পড়ি যে একটা মস্ত বটিতে নিজের পেটটাই তিনি দুফাঁক করে ফেলেছিলেন, তখন মাত্র 4-5 বছর বয়স। এবং আমাদের সামান্য একটু কেটে গেলেও ক্ষত হলেও আমরা যে যন্ত্রণা আমাদের হয়, সেই যন্ত্রণা একটি 5 বছরের শিশু কিভাবে সহ্য করে চুপ করে থেকেছিল সেটা আমরা ভাবতেই পারি না। ফলে কতটা অনমনীয়তা এবং দৃঢ়তা ছিল মানিকের চরিত্রে সেটা আমরা

0: কিন্তু তার শৈশবের এই দৃষ্টান্ত থেকেই বুঝতে পারছি। এবং দুরন্তপনাটা তাকে আষ্টে পৃষ্ঠে সারা জীবন জড়িয়েছিল, সব সময় তার সমস্ত অজানা বিষয়ে যে তীব্র কৌতূহল ছিল সেটা তার শরীরের বিভিন্ন ক্ষতের মধ্যেই চিরস্থায়ী। যেমন এরকম একটা উদ্ভট শখ, আমরা জানি না, আমরা জানি ব্যথা পেলে আমরা সকলেই কাঁদি, আমাদের চোখে জল আসে, কিন্তু অদ্ভুত ব্যাপার যে লেখক মানিক বলছেন যে তার নিজের স্বভাবকে তিনিই বলছেন যে উদ্ভট স্বভাব, যে ব্যথা পেলে তিনি গান করতেন, ব্যথা লাগলে গান করতেন, এবং গানের সুর বা কথা সেটা খুব এলোমেলো, কিন্তু গানটাই ছিল তার ওই যন্ত্রণাটাকে প্রকাশ করার বা বহিঃপ্রকাশের একমাত্র মাধ্যম। এবং এই গানের যখন তিনি গান গাইতেন, ন্যাচুরালি তার বাড়ির লোকেরা বুঝতে পারতেন না কখনো কখনো যে সেটা তিনি ব্যথার জন্য গাইছেন, কষ্ট পেয়ে গাইছেন, না আনন্দে গাইছেন, কারণ আনন্দেরও কিন্তু ওই তার একই বহিঃপ্রকাশ ছিল। এবং একদিন যেরকম গানের সুরের সঙ্গে একটা মাংস পোড়া গন্ধ পেয়ে তার মার বর্দি গিয়ে দেখেছিলেন যে বাঁ পায়ের গোড়ালির উপরে একটা জ্বলন্ত কয়লার টুকরো প্রায় গর্ত হয়ে গেছে, তার কচি চামড়া পুড়ছে। এই যে তখনও তখনও কিন্তু তিনি ওই শুধু গানের মধ্যে দিয়ে ওই চড়া সুরের মধ্যে দিয়ে তার কষ্টটাকে বার করেছেন, সেদিনও কিন্তু তার চোখে জল পড়েনি। এমনকি তার আরেকটা পরবর্তী কাহিনী তিনি নিজেই বলছেন যে কড়াই থেকে গরম রসগোল্লা তুলে নেওয়া। এবং একটা জিনিস খুব লক্ষ্য করছিলাম, তুমি তো পড়তে পড়তে দেখেছো যে খুব স্বাভাবিকভাবে এরকম দুরন্তপনা করলে আমরা কি করে থাকি, মানে প্রত্যেক ক্ষেত্রেই পরিবারের লোকেরা তিতিবিরক্ত হয়ে যান এবং তারা প্রচন্ড বকাবকি করেন। মানিকের পরিবারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যখন তাকে বকাবকি করা হচ্ছে, তার দাদারা বকছেন বা বলছেন, তখন কিন্তু এরকম নয় যে তিনি কেঁদে ফেলছেন, তাতে কিন্তু তিনি আরো তার জেদ বেড়ে যাচ্ছে। এবং কিরকম না, যেরকম যখন কড়াই থেকে রসগোল্লাটা পুড়ে যাচ্ছে, তখন তাকে যখন দাদা বকছেন মেজরা, তখন কিন্তু তিনি কি করলেন, সকলের মুখটা দিকে মুখটা দেখলেন ধীরে ধীরে, তারপর দেখা গেল যে দাদা বলছেন যে আর খাবি, মানে প্রত্যেকেই বলছে কিরম জব্দ হয়েছিস, এরকম আর কি, গরম রসগোল্লা খেতে গিয়ে। তাতে কিন্তু তিনি খাওয়াটা বন্ধ করছেন না, তিনি কড়াই থেকে আরো খাচ্ছেন। এই যে চেষ্টা এবং না কাঁদা এবং এই যে কষ্টটাকে হজম করে আরো আরো বেশি কষ্টের দিকে যাওয়া, আরো বেশি ওই এক্সপেরিমেন্টের মধ্যেই ডুবে থাকা, সারা জীবন তার লেখায় রয়েছে। মানে আমার কান্নার তার একটা ছোটবেলার অভিজ্ঞতা ঠিকই, এটা স্মৃতি, কিন্তু শুধু স্মৃতি নয়, আমরা দেখবো এই অনমনীয় মানিককে সারা জীবন তিনি কিন্তু লেখক, মানে প্রতিষ্ঠা পাওয়ার পরও কিন্তু তিনি এই জেদ এবং এই লড়াই এবং এই অনমনীয়তাটা বজায় রেখেছেন। এবং একেবারে শেষে যে একটিমাত্র ঘটনা দেখছি যেখানে তিনি কেঁদে ফেলছেন, সেটা কখন, যখন তার ভাই, ছোট ভাই কুয়োতে পড়ে গেছিল বাগানে, এবং মাকে তিনি গিয়ে বলেছিলেন, এবং তখনও সকলেরই সন্দেহ ছিল যে নিশ্চয়ই মানিকই ঠেলে ফেলে দিয়েছেন ছোট ভাই লালুকে। তাদের একটা খুব মজার খেলা ছিল যে ব্যাং শিকার। এই এই যে ভাইকে মাচানোর জন্য তিনি চেষ্টা করলেন, তখনও কিন্তু সবাই আড়চোখে তাকে দেখছিল, কিন্তু দেখা গেল যে সেই দিন তার জামাই বাবু যখন অত্যন্ত মায়ার সঙ্গে বললেন যে আজকে ওকে বকা যাবে না, এটা অন্যায় হচ্ছে, এই যে বদলে যাওয়া একটা আবহাওয়া, যেখানে তিনি বললেন যে ওকে মাথায় তুলে কোথায় আদর করবে, তার বদলে শাস্তি দিচ্ছ, হ্যাঁ ওর জন্যই তো লালু বাঁচলো, এই যে কৃতজ্ঞতা বোধ, এবং তারপরে জামাইবাবু যে মিষ্টি এনে দিচ্ছেন, এবং সবাই যে খুব হাসি মুখে সস্নেহ দৃষ্টিতে তাকিয়ে আছে, সবাই বলছেন যে আচ্ছা খা মানিক খা, এইবার চারিদিকে তাকিয়ে তিনি কেঁদে ফেলেছেন, এই প্রথম। এবং এই কেঁদে ফেলাটার মধ্যে কি রয়েছে, না কার কাছে যে পরিচিত প্রতিক্রিয়াটা থাকতো সেই পরিচিত প্রতিক্রিয়াটা এই দিন ঘটেনি, ফলে তিনি বুঝতে পারেননি যে তার প্রতিক্রিয়াটা তিনি কিভাবে দেবেন, ফলে কান্নাটা এক অদ্ভুত, মানে ভেতরের ওই অবরুদ্ধ কৃতজ্ঞতা থেকে বেরিয়ে আসা। কিন্তু আসলে এই আমার কান্না গল্পের যে মানিক, এই মানিকই কিন্তু সারা জীবন ওই ওই যে শৈশবের জেদ তাকে বাঁচিয়ে রেখে তার জীবনকে একেবারে একটা আলাদা এমন পথে চালিত করেছিলেন, যে তুমি জানো যে সারা জীবন তিনি অনেক লড়াই করেছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু তার কালজয়ী লেখার কলম কিন্তু তিনি বন্ধ করেননি। মানে তিনি এটাও বলেছেন যে অনেক বেশি মানুষের কাছে, মানুষ তো নিজের জীবন নিয়েই বাজি লড়ে, ফলে আমরা কিন্তু দেখছি যে বাজি লড়ার প্রবণতাটা সেটা জ্বলন্ত একেবারে ছোট থেকে ছিল।
1: এবং তিনি খুব ব্যতিক্রমী মানুষ ছিলেন
0: একেবারেই, কারণ কোনোদিনও তিনি কারোর অধীনে চাকরি করেননি। একজন গণিতের স্নাতক, প্রেসিডেন্সিতে পড়াশোনা করা মানুষ, যার পরিবার যথেষ্ট বর্ধিষ্ণ ছিল, সেই পরিবারের সন্তান হয়েও কিন্তু তিনি যে আলাদা জীবনযাপনে ছিলেন, চলে গেছিলেন, এবং শুধু লিখে বাঁচবেন বলে, যে সময় কিন্তু লেখা এত মানে সম্মানীয় পেশা ছিল না, আমরা এটা জানি। সেই জায়গা থেকে একজন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি শৈশবেই কিন্তু সেই চিহ্ন রেখে গেছেন আমার কান্নায়, যেখানে তিনি তার ভবিষ্যতে একটা অন্য মানুষ হয়ে উঠবেন, এবং নিশ্চিত আয়ের লক্ষ্যে কখনো পথ মেলাননি, পা মেলাননি, দৃঢ় ব্যক্তিত্ব আর জেদ দুটোই ছিল। কিন্তু মানে আমরা জানি যারা দুরন্ত হয় তারা খুব বুদ্ধিমান হয়, কিন্তু এই যে আমৃত্যু তার দারিদ্র বা মৃগী রোগ, হ্যাঁ, এবং সারা জীবন যে লেখালেখি কি পেশা করা, সেখানে কিন্তু কোথাও তিনি কম্প্রোমাইজ করেননি, কারোর সঙ্গে সমঝোতা করেননি। এই একটা অদ্ভুত জেদের ছবিটাই কিন্তু আমরা এই গল্পটাতেও ফুটে উঠতে দেখছি। মানে বাড়ির লোকের কাছ থেকেও তিনি কোনো করুণা কুড়োতে চাননি কখনো।
1: একদম একদম তাই। অসংখ্য ধন্যবাদ দিদি, খুব সুন্দর করে আমার কান্নাটাকে আপনি বিশ্লেষণ করলেন আমাদের গল্প পাঠে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার,
0: তুমিও ভালো থেকো, অনেক ধন্যবাদ।
2: মহিলাদের আসলে সময়টা আজকের মতো একদম শেষের দিকে, তাই বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সঞ্চিতা বটব্যাল। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।

আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন মহিলাদের আসর। গল্পপাঠ পরিবেশনায় ছিলেন সঞ্চিতা বটব্যাল। শুনছেন আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনায়

0: নমস্কার।
1: নমস্কার।
0: শুরু করছি আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান বন্ধু তোমারই জন্য। প্রত্যেক সোমবার বিকেল 4:35 আপনাদের জন্য আমরা পরিবেশন করি এই অনুষ্ঠান। আপনাদের চিঠি, আপনাদের ইমেল, আপনাদের ভাবনা, আপনাদের সমালোচনা সবকিছু এখানে আসে, অর্থাৎ এখানে আলোচিত হয়। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, পারি কিনা বলতে পারবো না। সে উত্তর কখনো হয়তো বা সন্তুষ্ট করে আপনাদের, কখনো আরও বেশি প্রশ্নের জন্ম দেয়। এভাবেই চলছে বন্ধু তোমারই জন্য, আজও সেভাবে চলবে বলে আমাদের আশা। তাহলে সুতপা, আমরা প্রথমে কি দিয়ে শুরু করছি, ইমেল আর চিঠির মধ্যে?
1: অনুষ্ঠানের শুরুতেই আনন্দমোহন বাইন, আপনার মেল আমার হাতে, কিন্তু আপনি কোথা থেকে লিখেছেন সেই জায়গার উল্লেখ আপনার মেলে নেই। আপনি খুব ছোট্ট মেল করেছেন, কিন্তু খুব গুরুতর একটি কথা লিখেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, এবং খুব সঙ্গত ক্ষোভ। আপনার নামের উচ্চারণ ত্রুটিপূর্ণ ছিল আমাদের গতদিনের অনুষ্ঠানে, যদিও অনিচ্ছাকৃত, তবু এমন ভুল হওয়া কখনোই কোনোভাবেই উচিত নয়, কাঙ্ক্ষিতও নয়, কিন্তু ভুল হয়ে গিয়েছে, ক্ষমা প্রার্থনা করছি। আর কি বলি বলুন, আশা করব আগামী দিনে এমন ভুল আর হবে না।
0: আনন্দমোহন বাইন, তিনি আমাদের নিয়মিত শ্রোতা এবং পত্রদাতা, ইমেলেই লেখেন। সাধারণভাবে যে ঠিকানা লেখেন, আমাদের যেটুকু মনে পড়ছে শেষে থাকে সুপেলা ভিলাই, এটুকু থাকে। কিন্তু কথা হচ্ছে যে আমরা জানিয়ে দিলাম যে ভুলটা আমাদের হয়েছে, আর ওই ছোটবেলা থেকে পড়ে এসেছি, টু এর ইজ হিউম্যান।

0: পরের লাইনটা অবশ্য এইরকম, টু ফরগিভ ডিভাইন। তো দুটোই উচ্চারণ করলাম, ত্রুটি মানুষ মাত্রই হয় এবং আপনার সেই কারণে ক্ষুব্ধ হওয়া অত্যন্ত সঙ্গত। এবং আমি তো বলবো যে আপনার প্রিয় উপস্থাপিকা সুতপা, কারণ আমরা দেখেছি আপনি সুতপার পরিবেশনের প্রশংসা করেছেন বহুবার, তার অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে, আমরা সেটা স্বীকারও করে নিলাম এবং আমাদের দুঃখ আমরা প্রকাশ করলাম। আমরা চলে যাই পরের চিঠিতে।
1: লিখেছেন দিলীপ মান্না চুঁচুড়া হুগলি থেকে। আজ সকালে, আজ অর্থাৎ উনি 5ই জুনের কথা বলছেন, আজ সকালেই শিল্পী সুররঞ্জন গুর্জারি টোরির অসাধারণ পরিবেশনা করলেন, আমাদের মুগ্ধ করেছে। শিল্পীকে ধন্যবাদ না জানিয়ে থাকতে পারছি না, আপনার মারফত তাকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ সব জানালাম। এবার আসি বিরহের গান রেকর্ডে উদর পিণ্ডি বুধরঘাড়ে। বলা হলো রবি ঠাকুরের গান, কিন্তু নজরুলের বাণী বলা হলো। এরকম অনেক হয়, সব তো আর বলা যায় না। ধন্যবাদ আন্তে, নিবেদন ইতি দিলীপ মান্না চুঁচুড়া হুগলির।
0: ওই আর কি, আগের বারে যেটা আমরা উচ্চারণ করলাম, টু এয়ার ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন, দ্বিতীয় ক্ষেত্রটা বা দ্বিতীয় পংক্তিটা এখানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। উনি কিছু ভুল নোটিস করেছেন, কানে গিয়েছে ওনার, এবং তিনি সেটা নিজগুণও ক্ষমা করে দিয়েছেন, এটা বুঝতে পারছি। তবে কাজী নজরুল ইসলামের বাণী রবীন্দ্রনাথের গান এইভাবে বলবেন কেউ, সেটাও আমাদের কেমন একটু ঠিকঠাক বলে মনে হচ্ছে না। শোনার ক্ষেত্রেও কিছু সমস্যা হলেও হতে পারে, কিন্তু যদি এরকমটা হয় তাহলে সেটা শুধরে নিতে হবে, কেননা রবি ঠাকুর আর কাজী নজরুল ইসলাম আমাদের সংস্কৃতির অন্যতম প্রধান দুই স্তম্ভ এবং তাদের প্রত্যেকের পরিবেশন নিজস্ব বৈশিষ্ট্য বহন করে, আলাদা আলাদা ধারায় চলে, ফলে একটাকে দিয়ে আরেকটা ঘোষণা হবে এটা আমাদেরও কেমন একটা লাগছে। যাই হোক, যেহেতু স্পষ্ট কোনো জায়গায় আসতে পারছি না, ধরে নিচ্ছি ত্রুটি হয়েছে, ত্রুটি শোধরানো উচিত। কিন্তু এটাও ঠিক, আপনি যেরকম বলছেন কত যে ভুল হয়, এইটাও একটু লিমিট করে নিতে পারলে বোধহয় ভালো হয়, এতটাও বোধহয় নয়। এই যে আপনি নিয়মিত শুধরে দিচ্ছেন, তার ফলে তো হচ্ছে না, সংশোধন হচ্ছে, তার ফলে ভালো হচ্ছে, তো সেটাও তো মানে আপনারই কৃতিত্ব বলতে হয়। তো ফলে আমাদের সেই জায়গাটাতেই থাকতে হবে যে আমরা নিজেরা কাজ করছি, চেষ্টা করছি, ভুল হচ্ছে, যারা শুনছেন তারা শুধরে দিচ্ছেন এবং আবার ঠিক জায়গায় আমরা পৌঁছতে পারছি। এই প্রত্যয় নিয়ে আমরা পরে চিঠিতে যাব।
1: লিখেছেন কাশীনাথ দাস মানবাজার পুরুলিয়া থেকে। আমি বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে কিছু প্রস্তাব রাখছি। কোনো কেন্দ্র থেকে সান্ধ্যকালীন উচ্চাঙ্গ সঙ্গীতের প্রচার হচ্ছে না, তাই যদি ক্রীড়াঙ্গন অনুষ্ঠানের সময়টিতে, অর্থাৎ সন্ধ্যা 5:50 থেকে 6:20 পর্যন্ত সময়টিতে সান্ধ্যকালীন উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যবস্থা করা হয়, তাহলে আমার মতন সকল উচ্চাঙ্গ সঙ্গীত শ্রোতা খুশি হবে। ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটিকে 10:15 থেকে প্রচার করলে অনেক শ্রোতাই খুশি হবে বলে আমার ধারণা। প্রতিদিন অন্তত 30 মিনিটের জন্য ধারাবাহিকভাবে মহান সাহিত্য পাঠের আসর চালু করতে পারলে খুব ভালো হয়। সকাল 8:00 সময় প্রচারিত জানা অজানা এবং বিজ্ঞানের খবর অনুষ্ঠানগুলো আজ সন্ধ্যায় অনুষ্ঠানে পুনঃপ্রচার চাই, বাকি কথা পরের পত্রে। কাশীনাথ দাস মানবাজার পুরুলিয়া, সান্ধ্যকালীন উচ্চাঙ্গ সঙ্গীত প্রচার হচ্ছে না, 5:50 ক্রীড়াঙ্গনের পরিবর্তে ওই সময়টা উচ্চাঙ্গ সঙ্গীত, ক্রীড়াঙ্গন 10:15, 30 মিনিটের জন্য মহান সাহিত্য পাঠের আসর, জানা অজানা, বিজ্ঞানের খবর আজ সন্ধ্যায় পুনঃপ্রচার।
0: আমি যেটুকু বুঝতে পারলাম পুরো চিঠিটা শুনে আর কি, সেটা হচ্ছে বিকেলবেলায় বা সন্ধ্যেবেলায় ওনার শোনার একটু সুবিধে হয় এবং ওনার পছন্দের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। খেলাধুলো সম্ভবত ওনার পছন্দের তালিকায় নেই, সেই জন্য উনি ওটাকে ঠেলে পাঠিয়ে দিতে চাইছেন 10:15। এইবার এটা তো ঠিকই আছে, যে কোনো মানুষ নিজের ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করবেন, কখনো এরকমও করবেন যে যাতে অন্যরা বুঝতে না পারে যে কোনটা আমার ভালো লাগা কোনটা লাগা নয়, সেভাবেও পরিবেশন করার একটা পথ আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, কতগুলো রীতি দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে, সেই রীতি আকাশবাণীতে অনুসৃত হচ্ছে। দেখুন, সাধারণভাবে উচ্চাঙ্গ সঙ্গীতের যে অনুষ্ঠান হয় তার মধ্যে অন্তত একটা বেশ রাতের দিকে থাকে, সেটাকে সন্ধ্যেবেলায় নিয়ে আসার ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে যাবে। আসলে চাইলেই যে কোনো জিনিসকে রাত থেকে সকালে, সকাল থেকে রাতে নিয়ে যাওয়া যায়, কিন্তু ওই যে রীতি প্রতিষ্ঠিত হয়ে আছে সেগুলোকে চট করে বদলানো কঠিন। এমনকি যারা উচ্চাঙ্গ সঙ্গীত নিয়মিত শোনেন তাদের কাছ থেকে যে ফিডব্যাক আমরা পাই সেখানেও কিন্তু বারবার উল্লিখিত হচ্ছে যে তারা অভ্যস্ত এইরকম সময় এই পরিবেশন শুনতে। খেলাধুলোর ক্ষেত্রে আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে গীতাঞ্জলি প্রচার তরঙ্গেও ক্রীড়াঙ্গন হয়, আবার তারপর পরে মৈত্রী প্রচার তরঙ্গে মৈত্রী ক্রীড়াঙ্গন এই নামে অনুষ্ঠান হয়। ফলে ওই সময়টাকে ধরে রাখার চেষ্টা হয়, মনে করা হয় যে যারা আগ্রহী তারা এই সময় শুনবেন। এইভাবেই ব্যাপারটা চলছে। এখন চট করে সবগুলো পাল্টে দিতে গেলে সমস্যা এত বেশি হবে যে সেটা সামলানো কঠিন হবে। কেননা অনেকেই যেমন বলেছেন, হারানো দিনের গান সন্ধ্যে সাতটায় কেন করেন না, হয় না। এই ধরনের অনুষ্ঠানের জন্য যে মনোনিবেশ দরকার দেখা গিয়েছে সেটা গভীর রাতে অনেক ভালো হয়, এবং সেক্ষেত্রে শোনার যে অবকাশ শ্রোতাদের ক্ষেত্রে সেটা অনেক বেশি থাকে। এই সব কিছু ভেবেই কিন্তু অনুষ্ঠান সূচি সাজানো হয়। সাহিত্য পাঠের আসর প্রত্যেক দিন করাটা এখন আমাদের অনুষ্ঠান সূচিতে নেই, কিন্তু সাহিত্য পাঠ রয়েছে, নানাভাবে সাহিত্য পাঠ রয়েছে। যেমন মহিলাদের রচনা থেকে পাঠ একটা তো রয়েছে, এছাড়াও আমরা বিভিন্ন অনুষ্ঠানে বরণীয় সাহিত্যিকদের লেখার অংশ বিশেষ পাঠ করি, প্রাসঙ্গিকতা বুঝে সেগুলোকে পড়ে শোনাই, এটা চলতে থাকে। আবার সকালের যে অনুষ্ঠানগুলো হয় সেখানেও আমরা অনেক সময় সাহিত্যিকদের রচনা থেকে পাঠ করি। আপনি চাইছেন সেটা বাড়ুক, এটা ভালো, ভালো ভাবনা। আমরা দেখব সেটা আমরা কিভাবে করতে পারি, কোন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পারি। এটাও বলি, রাত্রি নটায় যে কথায় গানে অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা থেকে আমরা পাঠ করি। পাঠ করি এমনভাবে যাতে গানের সঙ্গে সেটা সাযুজ্যপূর্ণ হয়, ফলে ফিরে ফিরে আসে সেটা। আপনি নির্দিষ্ট করে সাহিত্য পাঠের কথা বলছেন, আমাদের ভাবতে হবে আলাদা করে, দেখা যাক কি করা যায়। ধন্যবাদ আপনাকে।
1: এবারে একগুচ্ছ চিঠি। প্রসেনজিৎ পাত্র, প্রযত্নের শর্মা পাত্র, ধরমপুর বাঁকুড়া থেকে লিখেছেন। পরপর কয়েকটি চিঠি, 18ই মে, 21শে মে, 26শে মে এবং 29শে মে আপনি লিখেছেন। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে ডাক্তার রুদ্রজিৎ পালের বক্তব্য আপনার ভালো লেগেছে। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে দাঁত ও মুখের সার্বিক স্বাস্থ্য বিষয়ে ডাক্তার পার্থপ্রতিম চৌধুরীর বক্তব্য আপনার ভালো লেগেছে। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে জলবাহিত রোগ থেকে সাবধান এই বিষয়ে কথিকা ভালো লেগেছে। এই মহাজীবন অনুষ্ঠানে জীবনানন্দ দাশের জীবন কথাও আপনার ভালো লেগেছে এবং সন্ধে 7:45 হাউসফুল সপ্তর্ষি মল্লিকের সাক্ষাৎকার নিয়েছেন পল্লবী সিনহা, আপনার ভালো লেগেছে। এই আপনার জানানোর বিষয় প্রসেনজিৎ পাত্র, প্রযত্নের শর্মা পাত্র, ধরমপুর বাঁকুড়া থেকে আপনি লিখেছেন।
0: আপনি বোধহয় সপ্তর্ষি মৌলিকের কথা বলতে চেয়েছেন। বেশ, আপনার অনুষ্ঠানের যে শ্রবণ ধারা আমরা যা দেখেছি সেটা অধিকাংশ ক্ষেত্রে সন্ধেবেলাতেই হয়, এবং সেখানে আপনার স্বাস্থ্য অনুষ্ঠান থাকে, 7:45 বিভিন্ন অনুষ্ঠান থাকে, সেগুলো আপনি শুনেন এবং সাধারণভাবে প্রশংসাই করেন প্রত্যেকবার, তো এবারও তাই করেছেন, ধন্যবাদ জানাই আপনাকে।
1: সুমন দাস, আপনি লিখেছেন কিন্তু কোথা থেকে লিখেছেন সেটি আমাদের কাছে এসে পৌঁছয়নি। মঙ্গলবার 23শে জুন সন্ধ্যা 6টায় আমরা আপনার মেইল রিসিভ করেছি। আপনি লিখেছেন, আজ সকাল 9:30 মনের মতন গান অনুষ্ঠানটি ভালো হয়েছে, একেবারে মনের মতন। সুমন দাস,
0: বেশ, এই ভালো লাগার তো আর কোনো উত্তর হয় না। আমরা এই ধরনের ফিডব্যাক থেকে নিজেদের উৎসাহিত করে তুলি আর কি, যে এনার্জি দরকার হয় সেটাই ফিডব্যাকই দিতে পারে। তো এই ভালো লাগাটা পৌঁছে যাবে যিনি পরিবেশন করেছেন তার কাছে, ধন্যবাদ আপনাকে।
1: প্রদীপ কুমার চক্রবর্তী, ভুবনেশ্বর ধাম, জেলা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। সুচেতনা মৈত্রী, 16ই জুনের চিঠি। বেশ কিছু অনুষ্ঠানের পরিবর্তন সময়োপযোগী, যা ভালো লাগছে, কিন্তু ঘুরে দাঁড়ানোর গল্প বা অন্দর থেকে বেরিয়ে শুনতে পাচ্ছি না, যার জন্য খারাপ লাগছে। তবে পরিবর্তনশীল জগৎ সম্প্রচার তো আমাদের জন্যই, অভ্যাস বা আগ্রহ ধীরে ধীরে বস।

0: বর্তী হয়। আজ বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। ভাবতে ভালো লাগে আমাদের সমাজ বা সংসারে প্রবীণদের অবদান মূল্যবান। মৈত্রীর প্রতিদিনের অনুষ্ঠান বজায় রেখে অন্তত 10 মিনিটের জন্য বয়স্কদের মানসিক বা শারীরিক স্বাচ্ছন্দ্য বা সুস্থিতি স্থাপনের উপর অনুষ্ঠান তৈরি হোক। সবাকার কুশল কামনায় প্রদীপ কুমার চক্রবর্তী, ভুবনেশ্বর ধাম, পূর্ব বর্ধমান।
1: ধন্যবাদ আপনার চিঠির জন্য। দেখুন, আকাশবাণীর যে পরিবেশন, আকাশবাণীর যে অনুষ্ঠান, সেটা দুটো কাজ সমাধা করার চেষ্টা করে। একটা হচ্ছে বিনোদন এবং আরেকটা হচ্ছে তথ্য পৌঁছে দেওয়া। দুটোই যে কোনো মানুষের জন্য জরুরি। আমি ব্যাংকে কোনো কাজ করতে যাব, আমি ট্রেনের টিকিট কাটব, আমি কোনো একটা অফিসে গিয়ে কিছু একটা সংগ্রহ করব, এই ক্ষেত্রে যেন কোনো বাধা না থাকে সেটা সুনিশ্চিত করতে তথ্য দরকার। অফিসটি কোথায়, বুকিং করতে গেলে কি কি সমস্যা আসে, তাকে কিভাবে কাটিয়ে যেতে হয়, তো এগুলো হলো তথ্য। সেই তথ্য বিভিন্ন সময় বিভিন্নভাবে আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া হয়। আরেকটা হচ্ছে বিনোদন। গান শুনে আমাদের বিনোদন হয়, নাটক শুনে হয়, আবার কখনো কখনো কথার যে মারপ্যাচ তাতেও বিনোদন আসে। তো এই বিনোদন বা এই তথ্য প্রদান, এটা তো আলাদা কোনো বয়সের কথা ভেবে হয় না। আমরা দেখেছি, আজও যেমন দেখছি, আজ থেকে 3 দশক আগে, 4 দশক আগেও দেখা গিয়েছে যে প্রবীণ মানুষদের যে আকাশবাণীর প্রতি আগ্রহ সেটা যথেষ্ট বেশি, তরুণদের তুলনায় তো বেশি বটেই, এবং তারা নিয়মিতভাবে শোনেন এগুলো অনুষ্ঠানগুলো, এবং তারা তাতে যে উপকৃত হন, আনন্দ পান, সে কথাও লিখে পাঠান। তার মানে যদি প্রবীণদের কথাই বলা হয়, যাদের মধ্যে অনেকেই সারাদিনই হয়তো আকাশবাণীর কোনো না কোনো চ্যানেল শোনেন, তাকে আকাশবাণী ধরে রাখতে পারছে, তার প্রয়োজন কোথাও না কোথাও মেটাতে পারছে। সেই দিক থেকে একজন প্রবীণ মানুষের প্রতি আমাদের যে কর্তব্য হওয়া উচিত, সেটা কিছুটা হলেও পালন করা সম্ভব হচ্ছে। বাকি যেটা রইল সেটা হচ্ছে প্রবীণ মানুষদের মানসিক বা শারীরিক যে সমস্যার প্রসঙ্গ, সেটা অনেক ক্ষেত্রে চিকিৎসকরা এসে বলেন, সেটা আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বলা হয় সন্ধ্যেবেলা যেটা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে অতিথিরা আসেন যাদের মধ্যে কেউ কেউ আইনজীবী, অনেক অতিথি আসেন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, এরকম মানুষদের কিভাবে সুস্থভাবে জীবন যাপনের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার ধারণা দেন, তার পরামর্শ দেন। তো সেদিক থেকেও প্রবীণরা উপকৃত হতে পারেন, কেননা এমন তো নয় যে প্রতিবন্ধী বা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা মানসিক সমস্যায় ভুগছেন তারা নির্দিষ্ট কোনো বয়সের, তা তো নয়, বিভিন্ন বয়সের তারা, ফলে সেই দিক থেকেও প্রবীণ মানুষরা উপকৃত হন। তো এইভাবে চলছে, আলাদা করে 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট সেটা হয়তো করা নেই, কেননা যত আমরা আলাদা করব তত আমরা দেখতে পাবো কিন্তু অনুষ্ঠানের যে একটা ধারা সেটা বারবার মার খাবে। ধরুন 1 ঘন্টার একটা অনুষ্ঠান হচ্ছে, আমি সেটাকে এভাবে ভেঙে ফেললাম, 3 মিনিট এইটুকু যাবে, 5 মিনিট এইটুকু যাবে, 7 মিনিট ওইটুকু যাবে, কি হলো? দেখুন, যিনি উপস্থাপনা করছেন বা ঘোষণা করছেন বা অনুষ্ঠানটাকে সাজাচ্ছেন, তাকে প্রতিদিন মনে রাখতে হবে যে ওইটুকু করতে হবে। এই করতে গিয়ে তার যে একটা নিজস্ব পরিবেশন, নিজস্ব ভাবনা, সেটা কখনোই রূপ পাবে না, তার ফলে অনুষ্ঠানটা শুনতেও ভালো লাগবে না, প্রতিদিন একঘেয়ে লাগবে। সেই জন্য যত বেশি আমরা দাগ কাটবো, মার্জিন টানবো, ক্ষোভ বানাবো, তত কিন্তু অনুষ্ঠানে যে ফ্লো, যে প্রবাহটা নষ্ট হবে। সেই জন্য আমরা যা করব সবার জন্য করব, নির্দিষ্ট কিছু মানুষের প্রয়োজনের কথা অবশ্যই মনে রাখবো, সেগুলো থাকবে, কিন্তু ওই ফ্লোটাকে একটা গুরুত্ব দেবো, এটা বোধহয় খুব জরুরি, নাহলে আপনারা আনন্দ পাবেন না, আর আনন্দ যদি না পান সবথেকে বড় কথা যে বিনোদনের অংশটা সেটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এইভাবে দেখি, আমি জানি না আপনি আমার সঙ্গে সম্মত বা একমত হবেন কিনা, আমরা আমাদের মতো করে কথাটা বললাম, ভেবে দেখুন।
0: এবারে ডক্টর দেবাশিস বসুর লেখা, আপনারও ঠিকানা উল্লেখ নেই, June 25, 2026, 12:01।
1: এখানে একটু থামিয়ে বলি, ঠিকানা লেখাটা খুব জরুরি। আমাদের কি হয়, ইমেল যখন আমরা করি, ইমেলের একটা অ্যাড্রেস থাকে, কিন্তু সেই অ্যাড্রেসটা কখনোই আমাদের ভৌগোলিক অবস্থানটা জানায় না, এবং অনেক সময় সেটা ক্রিপ্টিক হয়। যেমন যদি সুতপার যদি একটা ইমেল অ্যাড্রেস থাকে, সেটা এরকম হতে পারে STA 26, আমি তাতে কিছুই বুঝতে পারলাম না যে সুতপা চট্টোপাধ্যায় আমাদের লিখেছেন বা তিনি এই জায়গা থেকে লিখেছেন। ফলে আপনি যদি না জানান যে কোথেকে লিখছেন, আমি জানি।

0: নি, সবারই ব্যস্ততা আছে, চারটি শব্দ লিখলে আরও কয়েক সেকেন্ড চলে যায়, ঠিকই, কিন্তু আমার মনে হয় যে সবাইকে জানানোর ক্ষেত্রে অত্যন্ত উপযোগী ব্যাপারটা, ভেবে দেখবেন পরের বার যাতে ঠিকানা লেখা যায়।
1: চব্বিশে জুন ২০২৬ হারানো দিনের গান, খুব ভালো উপস্থাপনা, মন ভরে গেল, লিখেছেন ডক্টর দেবাশিস বসু।
0: অনেক ধন্যবাদ আপনাকে। আরও একটা কথা যদি অনুরোধ করতে পারি,

0: তাতে কি হয়, যখন আমরা পাঠ করছি তখন সবাই জানতে পারেন যে ও আচ্ছা এই অনুষ্ঠানটা শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে, ফলে চিঠিটাও একটা সম্পূর্ণতা পেল। তার সঙ্গে আপনার ঠিকানা থাকলে তো একেবারে 100% পূর্ণ হলো। তো সেইভাবে যদি লিখতে পারেন খুব ভালো হয়। অনেক ধন্যবাদ।
1: কাপাসডাঙ্গা কলোনি হুগলি থেকে লিখেছেন বাসুদেব দে। 1 জুনের চিঠি। আকাশবাণীর সকল আত্মীয়কে জানাই প্রাণভরা ভালোবাসা। এইমাত্র শেষ হল অর্পিতা পোদ্দারের উপস্থাপনায় আজ সন্ধ্যায়, আর উপস্থাপনার গুণে এখনই কলম ধরতে বাধ্য করল অর্পিতা। এভাবে লিখছি বলে রাগ করলে চলবে না, কারণ আমার বয়স মাত্র 83 আর রেডিও শুনছি 50-এর দশক থেকে। অর্পিতা গানগুলো সাজিয়েছে মনোমুগ্ধকরভাবে। তারপর এক জায়গায় বলল, বাজারে এখন তরমুজের ইনিংস শেষ, এখন চুটিয়ে ব্যাট করছে আম আর লিচু। তবে বাজারে লিচুর যা দাম, ক্যাচ করতে গেলেই ফসকে যাচ্ছে। যাই হোক, কথাগুলির সংযোজন অনুষ্ঠানকে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে। আবারও অর্পিতার কাছ থেকে এরকম উপস্থাপনা চাই, তবে জানি না আমি আর কতদিন ব্যাট করতে পারব। বিনীত বাসুদেব দে লিখেছেন কাপাসডাঙ্গা কলোনি হুগলি থেকে।
0: আমাদের এই চিঠিপত্রের আসরে যেখানে শ্রোতাদের কথা আমরা জানতে পারি, সেখানে বারবারই আমরা দেখতে পাই যে যারা চিঠি লিখছেন তারা প্রবীণ। এবার প্রবীণ তো অনেকেই হতে পারেন, 60 বছরেও প্রবীণ, 65-তেও প্রবীণ, 70, 75, 80 সব কিছুতেই প্রবীণ হতে পারেন। আমাদের কান উৎসুক হয়ে থাকে এরকম একটা চিঠির জন্য। একেবারেই রাগ করো না, আমার বয়স মাত্র 19। হতে পারে যে কর্মজীবনটা রেডিওতে চিঠি লেখার জন্য নয়, এই কর্মময় জীবনে অতটা সময় হয়তো পাওয়া যায় না, ফলে যাকে বলে অবসর কোট আনকোট, সেই অবসরের পরেই বোধহয় সম্ভব হয় চিঠি লেখা, তাই প্রবীণদের কাছ থেকে আমরা চিঠি বেশি পাই। বেশ, এই নিয়ে আমাদের কিছু বলার নেই, কেননা এটা আমরা নিয়ন্ত্রণ করি না, আমরা যা পাই তাই পাঠ করি। এখন ওনার ভালো লেগেছে এটাই সব থেকে বড় কথা। তরমুজের ইনিংস শেষ হয়ে আমলিচুর ব্যাটিং শুরু হয়েছে, এখন আমলিচু আস্তে আস্তে বিদায় নেবে, তারপরে মেজর কোনো ফল ব্যাট ধরবে বলে তো মনে হচ্ছে না, হয়তো অনেকদিন অপেক্ষা করতে হবে। আবার আনারসের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, রাইজিং স্টার। তো এইরকম মিলিয়ে মিশিয়ে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কথা বলার যে ধারা, কথা বলার যে রীতি, সেটাকে আমরা বজায় রাখবো, যাতে ওই যে বললাম তথ্য আর বিনোদন দুটোই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনার ভালো লাগাটা আমাদের সম্বল, এইটুকুই।
1: চন্দনা মুখোপাধ্যায় লিখেছেন কৃষ্ণনগর নদিয়া থেকে। আশৈশব সঙ্গী রেডিও আমার ভালো লাগার ও ভালোবাসার আশ্রয়। আকাশবাণী মৈত্রীর বেশ কিছু অনুষ্ঠান আমি নিয়মিত শুনি। খুব সম্প্রতি মন কেড়েছে মৈত্রীর নতুন অনুষ্ঠান মনের মতো গান। খুব ভালো লাগছে কথায় গানে এই সুন্দর সুরেলা সফর। একটি বিষয় আসি, গত 2টি রবিবার 7ই জুন এবং 14ই জুন সম্প্রচারিত কবিকণ্ঠে অনুষ্ঠানে সাক্ষ্যদীপা সরকারের উপস্থাপনায় কবি গার্গী সেনগুপ্তকে শুনছিলাম। কবির কণ্ঠে যা শুনলাম সে যে একেবারেই আমার নিজের কথা। শুনতে শুনতে মনে হচ্ছিল আমার ভিতরের কেউ যেন আমার সব অনুভূতিগুলো পরপর বলে যাচ্ছে। ওর বাচনভঙ্গি, ওর কণ্ঠস্বর খুব চেনা মনে হচ্ছিল। খুব বেশি করে ওর কণ্ঠ মিলে যাচ্ছিল উপস্থাপিকা সুতপা চট্টোপাধ্যায়ের সঙ্গে। জানি না ওদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক আছে কিনা, আমার অনুমান সত্যি হলে অনুগ্রহ করে জানাবেন তো। চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে।
0: এটুকু বলতে পারি, একই রক্তদান শিবিরে হয়তো দুজনকে রক্তদান করতে কোনোদিন দেখা গিয়েছে বা যাবে, এর বাইরে আর কিছু তো বলার নেই আমাদের। কিন্তু ওই আকাশবাণীটাই একটা রীতি, আকাশবাণীটাই একটা ধারা, সে প্রতিষ্ঠানটা গড়ে দেয়। পরিবেশনের মধ্যে সাদৃশ্য আবিষ্কার করার মধ্যে নতুনত্ব কিছু নেই। আপনি যদি সাদৃশ্য পেয়ে থাকেন, আমরা বলবো সেটা ঠিকই পেয়েছেন, কেননা এই স্টুডিওতে বারবার আমরা যারা এসে বসি তাদের কথা বলার ধরন একই রকম হয়ে যাবে। হ্যাঁ, এখন পুরুষ মহিলা কণ্ঠ আলাদাই থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে কথা বলার যে ধারা, যে রীতি, সেটা আপনি দেখতে পাবেন প্রায় একই রকম। আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো মানে কানে বাজার মতো ভিন্ন, সেটাও থাকে। আসলে ব্যতিক্রম না থাকলে নিয়মটা থাকে কি করে, এটাও একটা কথা। ধন্যবাদ আপনার চিঠির জন্য।
1: মাধব পাল লিখেছেন ভারখান্ডা পূর্ব বর্ধমান থেকে।

0: প্রিয় বন্ধু, তোমারই জন্য আমরা জানি 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে যে 11 জন বিভিন্ন ক্ষেত্রে ভারত সরকারের দেওয়া পদ্মশ্রী সম্মান পেয়েছেন, তার মধ্যে আছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী থেকে প্রচারিত অতিথি অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনতে চাই বিনীত মাধব পাল ভারখান্ডা পূর্ব বর্ধমানের। 10 জুন আপনি চিঠি লিখেছেন।
1: যার কথা আপনি বললেন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা কিন্তু ইতিমধ্যেই হয়েছে এবং আমরা এই চেষ্টাটা ছাড়িনি। তিনি যে মুহূর্তে সায় দেবেন সে মুহূর্তেই এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এবং আপনারা শুনতে পাবেন, এই নিয়ে কোনো সংশয় নেই। আমরা চেষ্টা করছি এটুকু জানবেন। ধন্যবাদ।
0: দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগপার বাঁকুড়া থেকে লিখেছেন, প্রিয় বন্ধু তোমারই জন্য, গত 27 মে হারানো দিনের গানে নজরুল ইসলামের জন্মদিনের গান ও সংলাপ আমাকে মুগ্ধ করল। আমি 72-73 সময় নাগাদ দেখেছি মহাজাতি সদনে মুখ বধির নজরুলকে। শৈলজানন্দ কত স্মৃতিচারণ করলেন, নজরুল গীতি গাইল অনেকেই, কবি নির্বাক প্রতিক্রিয়াহীন। ধন্যবাদ আকাশবাণী মৈত্রী। শুধু চিঠি নয়, বন্ধু তোমারই জন্যতে মেলও পড়া হোক। ইতি দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগপার বাঁকুড়া থেকে লিখেছেন।
1: ইমেলের সংখ্যা ইদানিংকালে, ইদানিং বলতে বেশ কয়েক বছর ধরেই, বেশি, সেটার ভারই অধিক। চিঠি ডাকযোগে যা আসে তার সংখ্যা কিন্তু তুলনায় কম,
0: প্রতি পর্বেই সেটা
1: একেবারেই তাই। ফলে আলাদা করে বলা এটা যেন সেই রকম হয়ে গেল, ও আমরা চিঠি লিখি বলে আপনারা পড়েন না, বা অমুক জায়গা থেকে লিখি বলে আপনারা এটাকে গুরুত্ব দেন না, সেরকম একটু হয়ে গেল যেন। কিন্তু ইমেল পাঠ হচ্ছে, নিয়মিত হচ্ছে। ধন্যবাদ আপনার আগ্রহের জন্য, আকাশবাণীর প্রতি আপনার যে টান আপনি অনুভব করেন তার জন্য। আমরা রয়েছি বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে এবং এই অনুষ্ঠান প্রত্যেক সোমবার বিকেল 4:35 সম্প্রচার হয়, আপনারা জানেন। আপনারা ইমেল করেন, আমরা ইমেল নিয়মিতভাবে বলে দিই। তবু সুতপা, যদি আরেকবার ইমেলের ঠিকানাটা একটু বলে দিতে পারো।
0: বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের মেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com। আর ডাকযোগে যারা লিখবেন তারা লিখবেন, বন্ধু তোমারই জন্য, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। তাহলে আজ আমাদের এখানেই ইতি টানতে হবে মানুষদা।
1: আমরা বিদায় নেওয়ার আগে এটুকু বলবো যে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান যেমন প্রস্তাব চায় আপনাদের কাছ থেকে, তেমনই চায় পরিবেশিত অনুষ্ঠান সম্পর্কে বিশ্লেষণ। তাতে কি হয়, ভালো লাগা মন্দ লাগা তো অবশ্যই জরুরি, বিশ্লেষণটা হলে আমরা বুঝতে পারবো যে কোনো কোনো জায়গায় পরিবেশনটা মান অনুযায়ী হয়নি, বা একটা ধরো গম্ভীর একটা বিষয় হঠাৎ করে লঘু হয়ে গিয়েছে, বা কোনো একটা লঘু বিষয় যেটা আমরা লক্ষ্য রেখেছি লঘু করেই পরিবেশন করব, বিনোদনের জন্য করব, সেটা কোথাও গিয়ে এত গম্ভীর হয়ে গিয়েছে যে তাতে আর মজা ছিল না। এগুলো যদি বিশ্লেষণ করে পাঠাতে পারেন তাহলে খুব ভালো হয়। আপনারা নিয়মিত শুনছেন, নিয়মিত শুনবেন, ভালো থাকবেন, আমাদের চিঠি লিখবেন। নমস্কার।
0: নমস্কার।

শুনলেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায় ও ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হচ্ছে আজ সন্ধ্যায়। আর আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী ঘোষ। হ্যাঁ, আপনাদের সঙ্গে অনেক গল্প করতে, বেশ কিছু ভালো ভালো গান শোনাতে। আর বাইরে তো বৃষ্টি চলছেই, অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে, আর সেই সঙ্গে আমাদের মনের ভেতরেও ভালো লাগার বৃষ্টি যাতে অনবরত পড়তেই থাকে, তার জন্যই কিন্তু আমাদের এই চেষ্টাটুকু করে যাওয়া, আপনাদের ভালো ভালো গান শোনানোর, মন ভালো রাখার এবং বেশ কিছু প্রয়োজনীয় কথা বা গল্প বলার বা ভালো থাকার, ভালো রাখার কথা বলার দরকার আছে। আমাদের বাঙালিদের জীবনে তো আড্ডার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমরা সকলেই জানি। তো সেই উদ্দেশ্যেই আবারও আজ সন্ধ্যায় আমরা স্টুডিওর এপারে আমি আর ওপারে আপনারা দুই বাংলার শ্রোতা বন্ধুরা। বন্ধুরা, আজ সন্ধ্যার গল্প তো শুরু করবই নিশ্চয়ই, শুরুতেই তবে একটা গানের দিকে যাই আমরা, শুনে নেব শ্রীকান্ত আচার্যর কণ্ঠে তবচরণ নিম্নে এই গানটি।

শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একটি দেশাত্মবোধক গান দিয়ে শুরু করলাম আজকের আজ সন্ধ্যার আসর। তার কারণ তো হ্যাঁ অবশ্যই আছে, কারণ আজ 6ই জুলাই। আজকের এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ

করছি ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী এবং সংসদীয় নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। 1901 সালের 6 জুলাই কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন আর তার পিতা ছিলেন প্রখ্যাত বিচারপতি ও শিক্ষাবিদ, যাকে আমরা সকলেই বাংলার বাঘ বলে চিনে থাকি, সেই তিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তারই সুযোগ্য পুত্র কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শিক্ষাজীবনে অসামান্য কৃতিত্বের অধিকারী শ্যামাপ্রসাদ খুব অল্প বয়সেই নিজেকে একজন মেধাবী শিক্ষাবিদ হিসাবে প্রতিষ্ঠিত করেন। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। তার উদ্যোগে বাংলা ভাষা ও ভারতীয় সংস্কৃতির চর্চা শিক্ষাক্ষেত্রে আরও গুরুত্ব পায়। উচ্চশিক্ষার প্রসার এবং গবেষণার উন্নয়নেও কিন্তু তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু দেশের নীতি নিয়ে মতপার্থক্যের কারণে তিনি 1950 সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীকালে 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ভারতের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ধারা হয়ে ওঠে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলির মধ্যে অন্যতম ছিল জম্মু ও কাশ্মীরে তৎকালীন পারমিট ব্যবস্থা এবং বিশেষ সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে তাঁর আন্দোলন। তিনি বিশ্বাস করতেন একটি স্বাধীন দেশে এক দেশের মধ্যে আলাদা সংবিধান, আলাদা পতাকা এবং আলাদা প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তে জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। আর এই আন্দোলনের সময় 1953 সালে তিনি অনুমতি ছাড়াই জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেন এবং গ্রেপ্তার হন। বন্দী থাকা অবস্থাতেই 23 জুন 1953 সালে তার মৃত্যু হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন আমাদের শিক্ষা দেয় আদর্শ, সাহস, শিক্ষা ও জনসেবার প্রতি অটল নিষ্ঠায় একজন মানুষকে ইতিহাসে স্মরণীয় করে তোলে। তার অবদান আজও ভারতের শিক্ষা, সমাজ ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। জন্মজয়ন্তীর এই পুণ্যক্ষণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি জানায় আমাদের আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আর সেই শ্রদ্ধা জানিয়ে পরবর্তী গানটি শোনায় রুমা গুহঠাকুরতার কণ্ঠে ভারতবর্ষ সূর্যের এক নাম।

শুনলেন রুমা গুহ ঠাকুরা তার কণ্ঠে ভারতবর্ষ সূর্যের এক নাম। সত্যি তো আমরা যে দেশে বাস করি তাকে ভালোবাসাটাই আমাদের কাছে বোধহয় সবচেয়ে বড় ব্যাপার, তাই না? চলে যাই, চলুন, গান তো শোনালাম, এবার একটু অন্যরকম গল্পে যাই। কাশ্মীরের নাম হচ্ছিল একটু আগেই জম্মু কাশ্মীরের নাম, তো এই কাশ্মীরের নাম শুনলে এখন আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? বরফে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা আর ডাল লেক কিংবা উলার লেকের অপার সৌন্দর্য, তাই না? কিন্তু সেই কাশ্মীর তার এই সৌন্দর্যের সীমা ছাড়িয়েও আজ নতুন এক পরিচয়ে সারা দেশের দৃষ্টি আকর্ষণ করছে। আর কি সেই পরিচয় বলবো সেই কথায়। উত্তর কাশ্মীরের বান্দিপুরা জেলার উলার হ্রদের তীরে অবস্থিত ছোট্ট গ্রাম আরাগাম, এই গ্রামটি এখন পরিচিত হচ্ছে ভারতের অন্যতম সম্ভাবনাময় বুক ভিলেজ বা বইয়ের গ্রাম হিসেবে। কি সেই ব্যাপারটা জানাচ্ছি সেটাই বিস্তারিতভাবে। প্রায় 3000 মানুষের বাস রয়েছে এই গ্রামে, রয়েছে 500+ পরিবার। আর এই ছোট্ট গ্রামকে বই পাঠাভ্যাস এবং সাহিত্য চর্চার মাধ্যমে গড়ে তোলা হচ্ছে এক অনন্য সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে। লক্ষ্য বইকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং পড়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলা। এই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে পুনে ভিত্তিক একটি সমাজসেবী সংস্থা সরহদ এবং সেই সঙ্গে জম্মু কাশ্মীর প্রশাসন। 2023 সালে এই পরিকল্পনার সূচনা হলেও 2024 সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই প্রকল্পের কাজ। এই বুক ভিলেজের সবচেয়ে অভিনব দিকটা কি হলো জানেন? এখানে কিন্তু কোনো বিশাল গ্রন্থাগার নেই। আমরা যেটা বুঝে থাকি কোনো জায়গায় বই পড়ার অভ্যাস করে তোলা মানেই তো সেখানে একটা বড় লাইব্রেরি থাকবে, গ্রন্থাগার থাকবে, সেখানে প্রচুর বইয়ের সম্ভার থাকবে, এরকমই একটা দৃশ্যকল্প আমরা কল্পনা করে থাকি। কিন্তু এই গ্রামটা গোটা

মিলিয়ে যেন এক ছড়িয়ে থাকা লাইব্রেরি। আসলে গ্রামের বিভিন্ন বাড়িকে ছোট ছোট পাঠক কেন্দ্রে রূপান্তর করার হয়েছে। কোথাও রয়েছে বাংলা, হিন্দি, উর্দু কিংবা ইংরেজি সাহিত্য, কোথাও আবার ইতিহাস, বিজ্ঞান, শিশু সাহিত্য বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির বই। ফলে হচ্ছেটা কি যে একটি বই খুঁজতে গেলেই পাঠককে ঘুরে বেড়াতে হচ্ছে পুরো গ্রামটা জুড়েই, আর সেই পথ চলায় বইয়ের সঙ্গে, মানুষের সঙ্গে এবং গ্রামের সঙ্গে এক নতুন সম্পর্ক গড়ে তুলছে। এই উদ্যোগের অনুপ্রেরণা এসেছে মহারাষ্ট্রের সাতারা জেলার ভিলার গ্রাম থেকে, যেটি কিন্তু ভারতের প্রথম বুক ভিলেজ হিসেবে পরিচিত। তবে আরাগামের বিশেষত্ব হল এখানে কাশ্মীরের নিজস্ব সংস্কৃতি, সাহিত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যকে এক সূত্রে গেঁথে একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার চেষ্টা চলছে। আগামী দিনে এখানে সাহিত্য উৎসব, লেখক পাঠক মুখোমুখি আলোচনা, কবিতা পাঠ, বই প্রকাশ অনুষ্ঠান, লোকসংস্কৃতি বিষয়ক প্রদর্শনী এবং শিশুদের জন্য বিশেষ পাঠচক্রেরও পরিকল্পনা রয়েছে। ফলে এই গ্রাম কিন্তু শুধু বই প্রেমীদের নয়, সাহিত্যভিত্তিক পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারে। আর এই উদ্যোগটির জন্য কিন্তু সবচেয়ে বড় উপকার পাচ্ছে এই গ্রামের ছাত্রছাত্রীরা। যেসব পরিবারের পক্ষে ধরুন বিভিন্ন ধরনের বই কেনা সম্ভব নয়, তারাও এখন সহজেই নানা বিষয়ের বই পড়ার সুযোগ পাচ্ছে। পাঠ্য বইয়ের পাশাপাশি সাহিত্য, সাধারণ জ্ঞান এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির যে বই, সেগুলোও তাদের হাতের নাগালে পৌঁছে যাচ্ছে। আর এর ফলে কী হচ্ছে, শিক্ষার প্রতি আগ্রহ যেমন বাড়ছে, তেমনি গড়ে উঠছে একটি জ্ঞানভিত্তিক সমাজ। একসময় যে কাশ্মীরকে শুধুই তার প্রাকৃতিক সৌন্দর্য কিংবা রাজনৈতিক ঘটনাবলীর জন্য মনে রাখা হতো, সেই কাশ্মীরেরই একটি ছোট্ট গ্রাম আজ বইকে কেন্দ্র করে লিখছে তার নতুন ইতিহাস। আরাগাম প্রমাণ করে দিচ্ছে একটি বই শুধু একজন মানুষের জীবনই নয়, বদলে দিতে পারে একটি গ্রামের পরিচয়ও, একটি রাজ্যের অঞ্চলের পরিচয়ও। বইয়ের পাতায় পাতায় জেগে উঠুক নতুন স্বপ্ন, এই প্রত্যাশায় রইলাম আমি। আর আমার সঙ্গে নিশ্চয়ই এটা শোনার পর আপনারাও থাকবেন সেই প্রত্যাশায়। দেখা যাক আমাদের প্রত্যাশা কতটা সফল হয়, সে ভবিষ্যৎ নিশ্চয়ই বলে দেবে। তবে এবার একটা গানের সময়, অনেকক্ষণ গান না শুনিয়ে আছি তাই না, চন্দ্রবিন্দুর একটি গান শোনাবো, চলুন।

0: মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ, তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
4: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
5: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
6: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
7: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
8: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
9: আকাশবাণী মৈত্রীতে শুনছেন আজ সন্ধ্যায়, আর আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে রয়েছি আমি, পৌলমী ঘোষ। বন্ধুরা, গান তো শোনাচ্ছি, গল্পও শোনাচ্ছি, তবে এবার জানিয়ে রাখি আজকের দিনে, আজকে 6ই জুলাই, আজ কিন্তু বিশ্ব জুনোসিস দিবস। মানুষ ও প্রাণীর মধ্যে সংক্রামিত হতে পারে এমন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই কিন্তু এই দিনটি প্রতি বছর পালন করা হয়। যেমন জলাতঙ্ক, বার্ড ফ্লু, নিপা, ব্রুসেলোসিস এবং কিছু করোনা ভাইরাসজনিত সংক্রমণ এই জুনোটিক রোগের উদাহরণ। 1885 সালের 6ই জুলাই ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর প্রথম সফলভাবে জলাতঙ্কের টিকা প্রয়োগ করেছিলেন, আর সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই দিনটি পালন করা হয়। বিশেষজ্ঞদের মতে পশু, গৃহপালিত প্রাণীর নিয়মিত টিকাকরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ খাদ্য গ্রহণ এবং অসুস্থ প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলে জুনোটিক রোগের ঝুঁকি কিন্তু অনেকটাই কমানো সম্ভব। বিশ্ব জুনোসিস দিবসে সকলের প্রতি আহ্বান, নিজের স্বাস্থ্য, প্রাণীর স্বাস্থ্য এবং পরিবেশের সুরক্ষায় সচেতন হন। সুস্থ মানুষ, সুস্থ প্রাণী এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলে সবাইকে একসঙ্গে কাজ করে এগিয়ে চলতে হবে, আর সেই জন্যই এই দিনটি পালন করা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এছাড়াও জানিয়ে রাখি আজকের দিনে আমরা তো শ্রদ্ধা জানালাম শুরুতেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ, সেই সঙ্গে কিন্তু আরও কিছু বিশিষ্ট মানুষের জন্মদিন, যাদের শ্রদ্ধা জ্ঞাপন বা যাদের স্মৃতিচারণ করতেই হবে, যাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, যারা এখন আমাদের মধ্যে রয়েছেন, সেই রকমই এক মানুষ হলেন চতুর্দশ দলাই লামা তেনজিং গিয়াৎসো তার নাম। তিনি 1959 খ্রিস্টাব্দে তিব্বত থেকে প্রস্থান করে ভারতে আশ্রয় গ্রহণ করেন আর তিব্বতে শান্তি রক্ষার ক্ষেত্রে অবদানের জন্য কিন্তু তিনি 1990 সালে নোবেল শান্তি পুরস্কারও লাভ করেন। আর সেই চতুর্দশ দলাই লামার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করি তার জন্মদিনে। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এভাবেই শান্তির বার্তা পৃথিবীময় ছড়িয়ে দিতে থাকুন। এছাড়া আরও এক মানুষের কথা বলবো যার আজকের দিনে জন্মদিন, আর তিনি হচ্ছেন কিন্তু একদম অন্য এক দিকের মানুষ। বলছি একজন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক যার নাম শুনলেই কিন্তু আর কিছু বলে দেওয়ার প্রয়োজন নেই, সিলভেস্টার স্ট্যালোন। 1946 সালের 6 জুলাই অর্থাৎ আজকের দিনেই তার জন্মদিন। তিনি রকি মুভি সিরিজে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন আর সিলভেস্টার স্ট্যালোনের রকি সিরিজের সর্বশেষ চলচ্চিত্র হয়েছিল রকি বালবোয়া। আর ছবিতে রকি চরিত্রটিকে একটি আন্ডারডগ মুষ্টিযোদ্ধা হিসেবে দেখানো হয়। এছাড়াও তিনি র্যাম্বো চরিত্রের জন্যও অত্যন্ত সুখ্যাতি লাভ করেছিলেন। এখনও পর্যন্ত 6টি রকি ও 4টি র্যাম্বো ফিল্ম হয়েছে। এই চলচ্চিত্র জগতের মানুষটির প্রতি, সিলভেস্টার স্ট্যালোনের প্রতি জন্মদিনের শুভেচ্ছা এবং শ্রদ্ধা থাকলো আমাদের দিক থেকে। আবারও একটা গানের সময় হয়ে গেছে, গান শুনিয়ে দিই বন্ধুদের, তারপরে নিশ্চয়ই আবারও কিছু কথায় আসব। চলুন শুনে নিই লোপামুদ্রা মিত্রের কণ্ঠে অনেক শহর গ্রাম ছাড়িয়ে গানটি।

না সত্যি আমরা অনেক কিছুরই নাম জানি না, আর কত নতুন নতুন বিষয়, নতুন নতুন জায়গা, কত কিছু আবিষ্কার প্রতিনিয়ত হয়ে চলেছে যাদের নাম এখনও আমাদের জানা হয়ে ওঠেনি। সেরকমই এক নাম না জানা বিষয়ের কথা শোনাই এবার। আসলে প্রকৃতি তো প্রতিনিয়ত আমাদের সামনে নতুন নতুন দরজা খুলে দিচ্ছে, নতুন জিনিস জানার, নতুন জিনিস চেনার সুযোগ পাচ্ছি। বহু গবেষণা, বহু অনুসন্ধানের পরও পৃথিবীর অসংখ্য প্রাণী কিন্তু আজও মানুষের একেবারে অজানা। সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে তেমনই এক চমকপ্রদ খবর সামনে এসেছে। কি সেই খবর? অসমের গোয়ালপাড়া জেলার ভূগর্ভস্থ জলে আবিষ্কৃত হয়েছে এক সম্পূর্ণ নতুন প্রজাতির মাছ, যা বিজ্ঞানীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। মাটির বহু নিচে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না আর খাদ্যের যোগানও অত্যন্ত সীমিত, সেই কঠিন পরিবেশেই কিন্তু এত দিন ধরে টিকেছিল এই মাছ। ভূগর্ভস্থ জলস্তর নিয়ে গবেষণার সময় বিজ্ঞানীদের নজরে আসে এই অজানা প্রাণীটি, আর তারপরে শুরু হয় বিস্তারিত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা। গবেষকদের প্রাথমিক পর্যবেক্ষণ বলছে, দীর্ঘদিন অন্ধকার পরিবেশে বসবাসের ফলে মাছটির দৃষ্টিশক্তি তুলনামূলকভাবে একটু দুর্বল, তবে তার অন্যান্য সংবেদনশীল ক্ষমতা কিন্তু অত্যন্ত উন্নত, যা তাকে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। কিভাবে যে এই মাছ এত কম অক্সিজেন, সীমিত খাদ্য এবং সম্পূর্ণ অন্ধকারের মধ্যে জীবনধারণ করছে তা জানার জন্য চলছে আরও আরও গবেষণা। এই আবিষ্কার আসলে শুধু একটি নতুন মাছের সন্ধানই নয়, বরং ভূগর্ভস্থ জলজ বাস্তুতন্ত্র সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ একথা বলা যেতেই পারে। কারণ বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর মাটির নিচেও এমন বহু জীববৈচিত্র্য লুকিয়ে রয়েছে যার সম্পর্কে মানুষের ধারণা এখনও খুবই সীমিত। এই আবিষ্কার ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য নিয়ে গবেষণা এবং ভূগর্ভস্থ বাস্তুতন্ত্রের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, একথা মনে করছেন সকলেই। অসমের এই নতুন আবিষ্কার কিন্তু আবারও মনে করিয়ে দিল, প্রকৃতির বিস্ময়ের শেষ নেই। মানুষের চোখের আড়ালে, মাটির গভীরেও লুকিয়ে থাকতে পারে এমন অসংখ্য প্রাণ, যাদের সন্ধান এখনো বাকি। তাই প্রকৃতিকে জানুন, প্রকৃতিকে ভালোবাসুন, তার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবেন না। সেটা শুধু আপনাদের বলছি না, আমরা সবাই নিজেদের একটু সেটা বোঝাই, আমাদেরই ভবিষ্যৎ অনেক বেশি সুরক্ষিত হবে। আর এরপরে আমরা প্রায় তো শেষের দিকে, ঘড়ির কাঁটা যা বলছে আজকে রাতসন্ধ্যার আড্ডার একেবারে প্রায় শেষ লগ্নে প্রায় আমরা এসে উপস্থিত হয়েছি বলা যেতেই পারে। তবে যাওয়ার আগে তো আপনাদের শোনাতেই হবে ফুটবলের ফুটেজ, তাই না? এখন চলছে বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে, আর সেই উদ্দেশ্যে আপনাদের পাঠানো যে মন্তব্য আমরা ফেসবুকের পেজে পাচ্ছি, পড়ে শোনাব। তাই হীরামন শেখ লিখছেন, অসাধারণ সব খেলা, নিশ্চয়ই খেলাটা যখন ফুটবল আর মঞ্চটা যখন ফিফা বিশ্বকাপ, তখন অসাধারণ খেলাটাই তো আমরা আশা করে থাকি, তাই না? হচ্ছে বেশ কিছু খেলা অসাধারণই হচ্ছে, যত দিন যাচ্ছে এই অসাধারণত্ব আরও বাড়ুক আমরা সেই কামনা করব, তবে তো আমাদেরও আরও ভালো লাগবে, আরও রোমাঞ্চকর হবে আমাদের খেলা দেখার মুহূর্তগুলো, তাই না? আচ্ছা, এরপরে এটিএম ফুয়াদ তিনি লিখেছেন, দুর্দান্ত। হ্যাঁ, তিনি তার ভালো লাগার কথা জানিয়েছেন, খেলা দেখতে দেখতে তার যে অনুভূতি হচ্ছে তিনি সেটা জানিয়েছেন। অবশ্যই দুর্দান্ত খেলাই আমরা দেখতে চাই, আমরা সেটা দেখার জন্যই রাত জাগি প্রত্যেক বার, যখনই যখনই 4 বছর পর পর বিশ্বকাপ হয় আমরা উঠে পড়ে লাগি, কারণ
বাঙালির হৃদয়ে ফুটবল, মননে ফুটবল, সে আর আমরা ভুলি কি করে, তাই না? তাই ফুটবল নিয়ে পাগলামো তো আমাদের চলতেই থাকবে, আর বিশেষ করে বিশ্বকাপের সময় সে তো চলতে বাধ্য। এরপরে শোনাই অর্পিতা পোদ্দার, তিনি কি লিখছেন। তিনি লিখছেন, কেপ ভার্দের খেলা দেখে মুগ্ধ, গোলকিপারের তো কথাই নেই, মেসিও ঠিক বুঝতে পারছিল না বোধহয় যে ওর গোল একটা ওইটুকু দেশের গোলরক্ষক আটকে দিতে পারে। কেপ ভার্দে মাঠে রইল না, তবে মনে রয়ে গেল, ষোলো কলা পূর্ণ হোক, আমাদের চোখ মন ভরুক, কারণ আমাদের তো পাবার বা হারাবার কিছুই নেই ভালো খেলা ছাড়া। খুব সুন্দর করে উনি বুঝিয়েছেন ওনার মনের কথা। সত্যি কেভারদের খেলা দেখে আমরা সকলেই মুগ্ধ তো হয়েইছি, আর সবচেয়ে বড় কথা এই যে শেষের কথাটা উনি বলেছেন, আমাদের পাবার বা হারাবার কিছুই নেই ভালো খেলা ছাড়া। আমি বুঝতে পারছি তার মনের কোণে নিশ্চয়ই একটা খেদ লুকিয়ে আছে আমাদের দেশকে নিয়ে। আমরা যে কবে দেখতে পাবো আমাদের দেশকে সে জায়গায় ফিফা বিশ্বকাপের মতো বড় মঞ্চে, এই আক্ষেপ, এই উদ্বিগ্নতা থেকেই হয়তো এই কথাগুলো আসে, কারণ আমরা তো বড্ড ভালোবাসি ফুটবলটাকে। নিশ্চয়ই আমরা আশা রাখবো কখনো না কখনো ভারতও থাকবে সেই মঞ্চে। এই আশা রেখেই আজকের এই ষোলো কলা, আজকের ফুটবলের ফুটেজ আমরা শেষ করছি, আর সময়ও নেই, আজ সন্ধ্যায় বিদায় নিতে হবে। সঙ্গে ছিলাম আমি পৌলমী ঘোষ, সকলে ভালো থাকবেন এবং আকাশবাণী মৈত্রী শুনতে থাকবেন, সঙ্গে থাকবেন।

আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় ছিলাম আমি পৌলমী ঘোষ। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত। মৈত্রী ক্রীড়াঙ্গনের প্রতিদিনকার আসর খেলাধুলার নানান খবরাখবর নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরি সেই অনুষ্ঠান। আজও সেরকম অনুষ্ঠান আমাদের সঙ্গে আপনারা উপভোগ করতে পারবেন। তবে আজকের অনুষ্ঠানে আমি কিন্তু এই মুহূর্তে স্টুডিওতে একা নই, আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ফুটবলার মোহাম্মদ রফিক। আমি রফিকের সঙ্গে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা কথা বলবো আজ অবশ্যই এই মুহূর্তে যা সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে, সেই ফুটবল বিশ্বকাপ নিয়ে। তবে তার আগে আসুন চলে যাওয়া যাক, দেখে নি এই মুহূর্তে এক নজরে খেলার দুনিয়া। এক নজরে দেখে নেব এই মুহূর্তে খেলার দুনিয়া। ঘটনাবহুল বিশ্বকাপ 2026, ব্রাজিলের বিদায়। প্রথমবার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে উঠে নরওয়ের ইতিহাস সৃষ্টি, ব্রাজিলকে হারালো 2-1 গোলে। রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড। আজ বিশ্বকাপ ফুটবলের শেষ 16 লড়াইয়ে মুখোমুখি পর্তুগাল ও স্পেন, অন্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম। সপ্তমবার মহিলাদের টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ফাইনালে ইংল্যান্ডকে হারালো 7 উইকেটে। উইম্বলডন গ্রান্ডস্লাম টেনিসে পুরুষ সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচ বিশ্বের 1 নম্বর আরিনা সাভালেঙ্কাকে হারিয়ে মহিলা সিঙ্গলসের শেষ আটে

কেটে 318। ভারত এ দল টেস্টে 10 উইকেটে হারালো শ্রীলঙ্কা এ দলকে। জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ প্রথম একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ের 36.4 ওভারে 141 রানে তাদের ইনিংস শেষ। আসুন এবারে সরাসরি চলে যাই বিশ্বকাপের রং।

বিশ্বকাপের রঙ্গমঞ্চে আজ এমন একটি ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরব। এই বিশ্বকাপের রঙ্গমঞ্চে অনুষ্ঠানটি আমরা বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের একটি বিশেষ বিভাগ। প্রতিদিনই আমরা এই অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে বিভিন্ন আকর্ষণীয় কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আজকেও সেরকম একটি আকর্ষণীয় তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদেরকে জানাব যে ফুটবল বিশ্বকাপ কিভাবে সমস্ত শ্রেণীর মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। ফুটবল বিশ্বকাপ 4 বছর অন্তর অনুষ্ঠিত হয় আর প্রতিবারেরই ফুটবল বিশ্বকাপ আমাদের সকলের নজর কেড়ে নেয়। আজ বিশ্বকাপের রঙ্গমঞ্চে কি রয়েছে, বিশ্বকাপের রঙ্গমঞ্চে কি রয়েছে সে কথা বলার আগে একটু রফিকের সঙ্গে আমরা কথা বলে নিই, তারপরে আপনাদের জানাবো আজ বিশ্বকাপের রঙ্গমঞ্চে কি রয়েছে।

0: Since I hear one boy, one rhythm, one soul.
1: ফুটবল বিশ্বকাপ ঘটনাবহুল একটি দুটি খেলা আমরা প্রত্যক্ষ করলাম। একদিকে ব্রাজিল এবং নরওয়ে মুখোমুখি হয়েছিল, অন্যদিকে ইংল্যান্ড আর মেক্সিকো মুখোমুখি হয়েছিল। প্রথমে আমরা ব্রাজিল এবং নরওয়ের খেলার কথায় আসি। নরওয়ে প্রথমবার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠল, ইতিহাস সৃষ্টি করল, আর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় নিতে হল কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই। এই ঘটনা 1990 পরেই প্রথম ঘটল। নেইমার তিনি মাঠে খেলা শেষে কান্নায় ভেঙে পড়লেন। নেইমার, তার কাছে বিশ্বকাপ অধরায় রয়ে গেল, আর তাই নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন। এরকম নানান ঘটনা ঘটল। কোটি কোটি ব্রাজিল ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটালেন আর্লিং হালান্ড। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে হালান্ডকে আমরা দেখেছি, নরওয়ের হয়ে বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাইং পর্বে দেখেছি, এবারের বিশ্বকাপেও দেখেছি। হালান্ডের কাছে গোল করাটা কোনো ব্যাপার নয়, খুব অনায়াস দক্ষতায় তিনি গোল করে যান। গতকালের ম্যাচ নিয়ে তুমি কি বলবে রাফিক?
2: নমস্কার। অ্যাকচুয়ালি আগের দিনের ম্যাচটা একটা অসাধারণ ম্যাচ ছিল, কারণ সারা পৃথিবীতে ব্রাজিল সমর্থকরা একটা থমকে গেছে, কারণ নরওয়ে যেভাবে পাস খেলছিল, খেলাটাকে যেভাবে স্লো করে দিয়েছিল, সেখানে ব্রাজিল যে পেসে ফুটবল খেলে সেই পেসটাকে বন্ধ করে দিয়েছিল। সেই পেস বন্ধ হওয়াতেই ব্রাজিলের কাউন্টার অ্যাটাক তেমনভাবে আসছিল না, তার জন্য ব্রাজিলকে অনেক ফাম্বল করতে হচ্ছিল। কারণ কিছু ওরা যখন মিড থার্ডে বা ডিফেন্সিভ থার্ডে ওরা পাসিং করছিল, তখন ব্রাজিল সেই প্রেস করছিল না, ওরা গিয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। কারণ আমরা বরাবর দেখেছি যে ব্রাজিলকে যে সাম্বার যে ঝড়, যে যে একটা স্কিলফুল মুভমেন্ট, একটা স্কিল বল নিয়ে চলে যাওয়া, সেটা কালকের ম্যাচের অনেক অভাব ছিল বিকজ অফ নেইমার। কারণ এই বড় স্টেজে নেইমার আনফিট থাকলেও আমার মনে হয় নেইমারকে আরও বেশি টাইম দেওয়া উচিত ছিল। গ্রুপ লীগের ম্যাচ থেকেই তাকে খেলিয়ে খেলিয়ে তাকে রেডি করা উচিত ছিল, কারণ যখন কোয়ার্টার ফাইনালের ম্যাচের দিকে যাচ্ছে, টপ 16 ম্যাচের দিকে, তখন নেইমার টিমের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার।

0: কারণ সারা পৃথিবী জানে নেইমার যখন তখন কিছু করতে পারে। সেই ইয়েতেই লাস্ট মিনিট হলো, সেই নেইমারের গোলেই ব্রাজিল 2-1 হলো। কিন্তু এটাই যদি আগের থেকে থাকতো হয়তো নরওয়ে টিম অনেক প্রেশারে থাকতো, কারণ ওদের টিমে একটা নেইমার ছিল।
1: বেশ, নরওয়ে কোন জায়গাটা থেকে টেক্কা দিয়ে চলে গেল, মানে তাদের কি মানে ব্রাজিলের সঙ্গে কি ট্যাকটিক্সে তারা খেললো?
0: আমার আমার মনে হয়
1: কালকে আমরা এতদিন বিশ্বকাপের যে ম্যাচগুলি আমরা ব্রাজিলে দেখেছি, ভিনিসিয়াস জুনিয়রকে বেশ সচল দেখেছি, অনেক গোলের আক্রমণ সে তৈরি করেছে, নিজে গোল করেছে, গোল করিয়েছে। কালকে কিন্তু ভিনিসিয়াসকে আমরা কার্লো আনসেলত্তির তুরুপের তাস ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু কালকে ভিনিসিয়াসকে আমরা সেভাবে সচল দেখলাম না।
0: আমার মনে হয়েছে যে পৃথিবীর যে কোনো টিম ব্রাজিলের এগেনস্টে খেললে, তারা যদি ফার্স্ট ফুটবল খেলে, ডেফিনেটলি সে টিমের কপালে দুঃখ আছে। কারণ ব্রাজিল এমন একটা টিম, মানে যখন তখনই যে পেসে গোল করতে পারে, সেটা ব্রাজিলের থেকে মানে সাম্বার যে ঝড় সেটা ব্রাজিলের মধ্যে আছে। ফার্স্ট কোনো ম্যাচ দেখলাম আমরা যে স্লো টেম্পোতে খেলছে, সেটা হলো নরওয়ে। কারণ ডেফিনেটলি নরওয়ের কোচ গেম প্ল্যান করেছে যে ব্রাজিলের সঙ্গে আমরা হাই টেম্পোতে খেলতে পারবো না, তার জন্য ওরা সবসময়ের জন্য ডিফেন্ডিং থার্ডে পাস করেছে। আর ব্রাজিলের সব থেকে বড় প্রবলেম হচ্ছে রাফিয়ানা নেই বিকজ অফ ইঞ্জুরি। কারণ রাফিয়ানা থাকলে ওরা যে আপারে মানে অ্যাটাকিং থার্ডে যে প্রেসিং করে সেটা রাফিয়ানার থেকে স্টার্ট হয়, সেখানে ব্রাজিলের সব থেকে বড় দুর্ভাগ্য যে রাফিয়ানা টিমের মধ্যে ছিল না। তাই নরওয়ে প্ল্যান করেছে যে আমরা স্লো টেম্পোতে খেলব, যাতে ব্রাজিল কাউন্টার অ্যাটাক বা ব্রাজিল কোনো ফার্স্ট মুভমেন্ট না করতে পারে, তাতে নরওয়ের জন্য অনেক অ্যাডভান্টেজ। সেই ফাঁদেই ব্রাজিল পা দিয়েছে।
1: আমরা দেখলাম যে নরওয়ে যখন আক্রমণ করছে, বিশেষ করে ওদের হালান্ডকে তো গোলের বল সাজিয়ে দিলে গোল করতেও ভুল করে না, মানে একদম সুযোগ সন্ধানী একজন স্ট্রাইকার। কিন্তু মার্টিন ওডেগার্ড, ওদের যে খেলোয়াড়
0: ক্যাপ্টেন
1: অধিনায়ক, সে মাঝমাঠটাকে একদম নিজের হাতে রেখেছে আর কি, নিজের পায়ে রেখেছে, একদম পুরোপুরি নিজের কাছে রেখে দিয়েছে। এবং যখন দেখা যাচ্ছে যে অনেক সময় দেখেছি আমরা দেখলাম যে মাঝমাঠ অবধি তারা নিজেদের মধ্যে খেলতে খেলতে আসছে, আবার পেছন দিকে ফিরে যাচ্ছে, এই জিনিসটা আমরা হয়তো ভেবেছিলাম নরওয়ে খুব আক্রমণ করবে, প্রথম থেকে আক্রমণে যাবে খুব দ্রুত গতির। প্রথম 10 মিনিট কিন্তু তারা একটু আক্রমণে গেছিল, প্রথম দিকে খুব আক্রমণে
0: 2 মিনিট 3 সেকেন্ডে যে গোলটা হলো,
1: গোলটাও হলো কাউন্টার অ্যাটাকে, অফসাইড হয়ে গেল গোলটার জন্য। তখন দেখা যাচ্ছে নরওয়ে, তখন মনে হচ্ছিল যেন নরওয়ে খুব আক্রমণাত্মক খেলা খেলবে, কিন্তু তারা কিন্তু সেই খেলাটা থেকে গুটিয়ে নিল।
0: কারণ আমার মনে হয়েছে পুরো টিমটাকে পরিচালনা করছে ওদের ক্যাপ্টেন মার্টিন। যে প্লেয়ারই বল পাচ্ছে ওকে দিচ্ছে, যখন ওকে বল দিচ্ছে তখন ব্রাজিলের কোনো প্লেয়ার আমি দেখিনি 90 মিনিটসে 2-3 বার ছাড়া ওকে প্রেস করতে করেইনি, খুব কম। যখন ও একটা টিমের ক্যাপ্টেন, একটা টিমের লিডার, বল ধরে যাচ্ছে, পুরো খেলাটা ও পরিচালনা করছে যখন, তখন নরওয়ে টিমটা একটা আলাদা ছন্দের মধ্যে চলে আসছে। যখন ওরা দেখছে যে আমাদের এখানে বিপদ হচ্ছে, ওরা ব্যাকপাস করছে, কারণ ওরা জানে যে ভিনিসিয়াসের পেসের সঙ্গে আমরা পারবো না। আর একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ ছিল এই টিমের ফিজিক্যাল এবিলিটি, এই টিমের ব্রাজিলের থেকে ফিজিক্যাল এবিলিটি অনেক অনেক বেশি ছিল। কারণ আর্লিং হল্যান্ড যে গোলটা করলো, সেই গোলটা করার পেছনে ওর যে ওদের স্টপারের সামনে থেকে যে গেল, গ্যাব্রিয়েলের সামনে থেকে গেল, গ্যাব্রিয়েল ওয়ান অফ দ্য বেস্ট স্টপার ওয়ার্ল্ড এর মধ্যে।
1: গ্যাব্রিয়েলের সঙ্গে একটা দ্বৈরথ আছেই হল্যান্ডের, হল্যান্ড ম্যানচেস্টার সিটিতে খেলে ও আর্সেনালে খেলে,
0: সেখানে দাঁড়িয়ে এটা একটা দারুণ ম্যাচ ছিল, দারুণ। আর হল্যান্ড এমন একটা স্ট্রাইকার, আমার মনে হয় রাইট নাও ওয়ার্ল্ড এর বেস্ট স্ট্রাইকার, নাম্বার 9 এমন হয় যে বল পেলো না বা কিছু পেলো না কিন্তু গোলের আশেপাশে যেন একটা গন্ধ পায়, সেটা হলো হল্যান্ড। কারণ আমি হল্যান্ড এর আগে যখন ডর্টমুন্ডে ছিল, তারপরে যখন সিটিতে আসে, তখন পেপ গার্দিওলা বলেছিল যে হ্যাঁ আমার টিমে মেসি নেই ঠিক আছে, কিন্তু আমার টিমে একটা হল্যান্ড আছে যে গোল করতে পারে। এটা একটা হল্যান্ডের হয়তো ফুটবল ক্যারিয়ার অনেক বেশি ব্রাইট করে দিয়েছে পেপ, সেখান সেই দাঁড়িয়েই ওয়ার্ল্ড কাপের দেখা যাচ্ছে যে একটা ছেলে পুরো টিমের ওপরে কতটা প্রেশার ক্রিয়েট করতে পারে।
1: হল্যান্ড চলে গেল, মেসি আর এমবাপ্পের সঙ্গে এবারের বিশ্বকাপে গোলদাতাদের তালিকায়, মানে সর্বোচ্চ তালিকায় সাতটা গোল করে তিনজনই সাতটা করে গোল করেছে, এরকম কিন্তু দেখা যায় না কোনোবার বিশ্বকাপে, এরকম হয়নি যে তিনজন মিলে সর্বোচ্চ গোলদাতার লড়াই।
0: কারণ এর আগের একটা ম্যাচে আমি একটা স্টোরিতে দেখলাম, মেসি গোল করার পর হল্যান্ড একটা স্ন্যাপচ্যাটে দিয়েছে যে আমিও আছি, এমন একটা দিয়েছে, এটা দেখেছিলাম। বেশ, অ্যাকচুয়ালি এটাই পাওনা। কারণ যেমন নেইমারের লাস্ট বিশ্বকাপ, মেসির হয়তো লাস্ট ওয়ার্ল্ড কাপ, রোনাল্ডোর হয়তো লাস্ট ওয়ার্ল্ড কাপ, কিন্তু সেখানে দাঁড়িয়ে যে এই এই আগামী প্রজন্ম যে কোনো প্লেয়ারকে দেখবে, কোনো আগামী প্রজন্মের ছেলেরা যে আসবে খেলা দেখতে, কার খেলা দেখবে? হল্যান্ডের খেলা দেখবে, ভিনিসিয়াসের খেলা দেখবে, তোমার এমবাপের খেলা দেখবে, ওসমান দেমবেলের খেলা দেখবে।
1: আমি আরেকজনের কথা বলবো, তিনি হচ্ছে ওলিসে,
0: এদের খেলা দেখবে। কারণ এই যে এরা চলে, এটা হচ্ছে আমাদের স্বপ্নের ওয়ার্ল্ড কাপ। কারণ আমরা নেইমারকে এরপরে আর সেই ডান্স দেখতে পাবো না। যদি এর পরের ম্যাচ ভালো কিছু হয়, হয়তো মেসি বা রোনাল্ডোর ম্যাচ ভালো কিছু হলে দেখতে পাবো, না হলে আর সেই দেখতে পাবো না। এটা আমাদের কাছে স্বপ্নের ওয়ার্ল্ড কাপ, কারণ আমরা 90s ছেলে, আমরা এদেরকে ছোট থেকে দেখে বড়
1: হয়েছি,
0: তার জন্য আমাদের কাছে এটা একটা ইমোশনাল। কারণ এই ব্রাজিল হেরে যাওয়াতে, অ্যাজ এ আমি আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু আমি সবসময় চেয়েছি যে নেইমার ভালো খেলুক, নেইমার টিম জিতুক। কারণ সারা ভারতবর্ষ না, সারা পৃথিবীতে ব্রাজিলের একটা আলাদা সমর্থক আছে। সেখানে আমার মনে হয়েছিল যে আর একটু ভালো রেজাল্ট হলে ব্রাজিল আরও সেমিফাইনাল দিকে গেলে মনে হয় বেশি ভালো হতো।
1: তোমার কি মনে হয় যে দ্বিতীয়ার্ধে অ্যানসেলোত্তি যে পরিবর্তনটা করলো, এন্ড্রিককে নামিয়ে দিল, অনেকে বলছিল এটা নাকি অ্যানসেলোত্তির মাস্টার স্ট্রোক, কিন্তু এন্ড্রিক একটা সুযোগ পেয়েও ছিল, গোল করার মতন একটা সুযোগ পেয়েছিল, ওদের গোলকিপার বাঁচিয়ে দিয়েছে, নরওয়ের গোলকিপার বাঁচিয়ে দিয়েছে। ওই সময় এন্ড্রিককে নামিয়ে যদি নেইমারকে নামালে ভালো হতো
0: না? আমার মনে হয় নেইমার নাম্বার 9 নয়, নেইমার নাম্বার 10 বা উইঙ্গার। আমার মনে হয়েছিল যেভাবে টিম সাজিয়েছিল প্রথমে, সেই টিম অনুযায়ী আমার মনে হয় দুটো ব্লকার ছিলই আমাদের ব্রাজিলে, সে তার আগে নাম্বার 10 নেইমারকে ছেড়ে দেওয়া উচিত ছিল। নেইমারকে নাম্বার 10 ছেড়ে দিয়ে ওকে সারা মাঠ খেলতে দেওয়া দরকার ছিল। ওইভাবে থাকলে মনে হয় অপোনেন্ট টিম প্রেশারে থাকতো। আর এন্ড্রিককে নামিয়েছে, কারণ এর আগের ম্যাচ, যে ম্যাচটাতে এক গোলে হারছিল, 2-1 ব্রাজিল জিতলো, সেই ম্যাচে এন্ড্রিকের ভূমিকা অসাধারণ ছিল, অসাধারণ। কারণ একটা ছেলে যখন লাস্টের দিকে নেমে, তার যে পেস, সেই পেসই কিন্তু অপোনেন্ট টিমে শেষ করে দিয়েছিল। কালকের দিনে দাঁড়িয়ে ছেলেটার গোলটা মিস করেছে, কিন্তু আমি মনে করবো অ্যাজ এ জুনিয়র প্লেয়ার ওই জায়গায় পৌঁছেছে, গোল করলে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট থাকতো ওর কাছে, কিন্তু মিস করেছে বলে যে হ্যাঁ, দুঃখ তো অবশ্যই লাগবে যে ও গোল করলে ব্রাজিল আরও চান্স পেত, কিন্তু ওই ওই ওই প্রেশারে ওই জায়গায় কোচ ওকে ভরসা করেছে, মানে ওর মধ্যে পটেনশিয়াল আছে, ওই আগামী প্রজন্মের কোনো ভালো প্লেয়ার হওয়ার দাবিদার রাখে।
1: এবারে আরেকটা ঘটনার কথা জিজ্ঞেস করে আমি তোমাকে অন্য খেলার কথায় যাব, সেটা হচ্ছে পেনাল্টি মিস।
0: প্রেস কনফারেন্স দেখছিলাম, যে বলছিল অ্যানসেলোত্তি বলছিল যে আমার টিমে 5টা পেনাল্টি মারার প্লেয়ার আছে, তার মধ্যে মিস করা, যে মিস ও গোলটা মিস করাতে ওর 5 নম্বরের 1 নম্বর। কারণ ডেফিনেটলি প্রত্যেকটা কোচ চাইবে যে আমার টিমে একজন পেনাল্টি কিকার না থাকুক, আরও 2-3-4-5 থাকে। মিস হয়ে গেছে, কিন্তু সবাই বলছে ভিনিসিয়াসকে দিলে ভালো হতো বা কিছু, কিন্তু ডেফিনেটলি একটা ব্রাজিল টিম খেলছে, ব্রাজিল টিমের যে ব্রাজিলকে রিপ্রেজেন্ট করছে, যে পেনাল্টি মারছে, হয়তো সবার জন্য হয়, কারণ এর আগে মেসিও মিস করেছে,
1: পেনাল্টি মিস
0: হতেই পারে
1: সেটা। কিন্তু পেনাল্টিটা মিস করলো না ওদের গোলকিপার বাঁচালো, তুমি কি বলবে?
0: আমার মনে হয় এই যে মোমেন্টাম ছিল, মোমেন্টাম আর একটু পেসে মারা দরকার ছিল, গোলকিপারের হাইটাই পেনাল্টিটা মারা হয়েছে, কারণ এই খেলার পিক টাইমে পেনাল্টি পেয়েছে, সে একটু পেসে মারলে হয়তো পৌঁছাতে নাও পারতো, কিন্তু গোলকিপার অনেক অনেক ক্লেভার, অনেক চালাক, হয়তো তার সেই চালাকির জন্যই পেনাল্টিটা বার করতে পেরেছে।
1: যাই হোক, আমরা ব্রাজিল নরওয়ের ম্যাচ নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছে ফুটবলার মোহাম্মদ রফিক, রফিকের সঙ্গে আমরা বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা করছি। ব্রাজিলকে হারিয়ে নরওয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে, আর নরওয়ের কোয়ার্টার ফাইনাল প্রতিদ্বন্দ্বী কিন্তু ইংল্যান্ড। ইংল্যান্ড মেক্সিকোকে যেভাবে হারালো, রুদ্ধশ্বাস ম্যাচ, 10 জনে খেলে সেই ম্যাচে মেক্সিকো, মাঠ ভর্তি সমর্থক, তারপরে লাল কার্ড দেখে মাঠের বাইরে যাওয়া,
0: ম্যাচটা মেক্সিকোতে হচ্ছিল
1: আর এই সেই স্টেডিয়াম, যে স্টেডিয়ামে মারাদোনার সেই বিখ্যাত খেলা ইংল্যান্ডকে হারতে হয়েছিল আর্জেন্টিনার কাছে, সেই মাঠে ইংল্যান্ড কিন্তু পাপস্খলন ঘটল আর কি, যেভাবে লড়াই করে তারা মেক্সিকোকে হারালো রীতিমতো অভিনন্দনযোগ্য। তুমি কি বলবে ইংল্যান্ড মেক্সিকো ম্যাচটা সম্পর্কে?
0: প্রথমে বলবো, আমি প্রথমেই ম্যাচটা আমি যখন দেখা শুরু করলাম তখন ইংল্যান্ড সব সময়ের জন্য একটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের দাবিদার, কারণ ইংল্যান্ডের যে হ্যারি কেনের মতন টপ ক্লাস স্ট্রাইকার, বেলিংহাম, সাকা, দারুণ টিম, মাঝমার দারুণ, ডিফেন্ডিং লাইন দারুণ।
1: আমার তো সকলের থেকে এবারে হ্যারি কেনকে নিশ্চয়ই মাথায় রাখবো, হ্যারি কেন যেভাবে গোল করছে। আমার কিন্তু এবারের ইংল্যান্ড দলে সবচেয়ে কার্যকরী বা সবচেয়ে উপযোগী প্লেয়ার বলে মনে হচ্ছে আমার ডেক্ল্যান রাইসকে।
0: ডেক্ল্যান রাইস পুরো মাঝমারটাকে একা কন্ট্রোলে রেখেছে। আমার আমার ডেফিনেটলি টপ খুব ভালো প্লেয়ার, কিন্তু বেলিংহামকে কেন আগেই রাখছি আমি, বেলিংহামকে আমি একটু আগেই রাখছি, কারণ ও জাস্ট রাইজিং প্লেয়ার। ওকে ওকে ইংল্যান্ডের কোচ দারুণ নাম্বার টেনে টেন পজিশানে খেলাচ্ছে, গোল করছে, গোল করাচ্ছে, টিমের জন্য ফাইট করছে। যে ম্যাচটা 2-2-3 হওয়াতে সেই সময় ওই বেলিংহাম একটা বল লাস্ট মিনিটে গিয়ে ওদের ওদের ওদের ক্যাপ্টেনটা, মেক্সিকোর ক্যাপ্টেনটা ফার্স্ট টাচ নেওয়ার পর ওই টাচে বল ক্লিয়ার করে দেয়। তার জন্য আমি বেলিংহামকে আগেই রাখবো, কারণ টিমের মধ্যে এই কমিটমেন্ট না থাকলে একটা টিম জিততে পারে না।
1: আমার সবচেয়ে ভালো লেগেছে কি জানো তো, বেলিংহাম দুটো গোল করেছে, দুটো গোলই খুব ভালো গোল করেছে, একটা হ্যারি কেনের পাশ থেকে দ্বিতীয় গোলটা, আর প্রথম গোলটা বুকাও সাকার ওখান থেকে যেভাবে হেড করে, মানে নিচু হয়ে হেড করে গোলটা করেছে। যখন ইংল্যান্ড পেনাল্টি পেল, বেলিংহাম কিন্তু ছেড়ে দিল, মানে বেলিংহাম যদি গোল করতো হ্যাট্রিক করতে পারতো, বেলিংহাম কিন্তু হ্যারি কেনকে ছেড়ে দিল পেনাল্টিটা মারার জন্য। এটা আমি, আমার মনে হয়েছে যে দলটার মধ্যে একটা টিম স্পিরিট রয়েছে, একটা ইউনিটি রয়েছে, তাই না?
0: এই এই টিম স্পিরিটটাই, এই টিম স্পিরিটটাই একটা টিমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। সেই টিম স্পিরিটটা আমার মনে হয়েছে যে কিছু টিমের মধ্যে নেই, যেমন পর্তুগাল টিমের মধ্যে নেই, ব্রাজিল টিমের মধ্যে আছে বা নেই এমন এমন ব্যাপার আছে, কিন্তু আজকে একটা ছেলে ওয়ার্ল্ড কাপের মঞ্চে হ্যাট্রিকের চান্স পেলে কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না, কারণ সেখানে দাঁড়িয়ে বেলিংহামে
1: এটা তো ইতিহাস লেখা,
0: এটা ইতিহাস লেখা হয়ে যাবে। সেখানে বেলিংহাম নিজের নিজের টিমের ক্যাপ্টেন, নিজের টিমের নাম্বার 9 যে যে গোল্ডেন বুটের দাবিদার, তাকে তুলে দিচ্ছে পেনাল্টি মারো তুমি, কারণ এটা আমাদের টিম, আমরা ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি, তাই তাকে মারতে দিয়েছে। কারণ রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট পেনাল্টি টেকার আমাদের হ্যারি কেন। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে এটা টিমের যে নাম্বার 9 নাম্বার 10 গোল পেলে অনেক টিমের ইনভলভমেন্ট ভালো থাকে, কারণ তার আগের ম্যাচ হ্যারি কেন অসাধারণ, এক কথায় অসাধারণ, কোনো কথা হবে না। তাই সেখানে 10 জনে দাঁড়িয়ে থেকেও সে টিমকে যে ফাইট দেয়, কারণ সেকেন্ড হাফটা টোটালি মেক্সিকো খেলেছে, মেক্সিকো অসাধারণ খেলেছে, অসাধারণ খেলেছে, দুটো গোল করেছে অসাধারণ।
1: যেভাবে 2-0 পিছিয়ে থাকার পর তারা ফিরে এসেছে সেটা তো নিঃসন্দেহে, তারপরে তিনাকে আবার পিছিয়ে,
0: ফার্স্ট হাফে 2-1
1: ছিল,
0: সেখানে মেক্সিকো দারুণ খেলেছে। মানে আমি মেক্সিকোকে দীর্ঘদিন দেখেছি ওয়ার্ল্ড কাপে যে সবসময় একটা ফাইটিং টিম, যে না ছোড়বান্দ, আমরা আমরা হারতে আসিনি, আমরা জিততে এসেছি, লড়াই দিতে এসেছি। সেখানে ইংল্যান্ড তাদের থেকে অনেক বেটার টিম, বাট বেটার টিম হলে কি হবে, একজন রেড কার্ড হওয়াতেও সে রেড কার্ডটা কমন ব্যাপার হতেই পারে, কিন্তু সেখানে মেক্সিকো যে 10 জনে যেটি ফুটবল খেলে, 11 জনে যে ফুটবল খেলেছে, অসাধারণ, অসাধারণ। মানে একটা টিমকে বক্সের মধ্যে দাঁড় করিয়ে রাখে, ইংল্যান্ডের মতো টিমকে পাস খেলছে ওখানে, গোলের জন্য ঝাঁপাচ্ছে, এটা একটা দর্শনীয় ফুটবল।
1: ঠিক, আমরা আলোচনা করছি, আলোচনা এগিয়ে চলেছে, আমরা মেক্সিকো এবং ইংল্যান্ডের খেলা আর ব্রাজিল আর নরওয়ের খেলা নিয়ে আলোচনা করলাম, যে ম্যাচ দুটো হয়ে গেছে, কিন্তু এবারে যে ম্যাচ দুটো হবে আসছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে রয়েছে, যেটা ভারতীয় সময় রাত্রির 12:30 শুরু হবে। টেক্সাসে মুখোমুখি হবে পর্তুগাল স্পেন। এবারের বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগাল আর স্পেনের লড়াই, বলা যাচ্ছে এটাকে দুই প্রজন্মের লড়াই, কারণ একদিকে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বিশ্বসেরা একজন স্ট্রাইকার, অভিজ্ঞ রোনাল্ডো, আর অন্যদিকে বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার লামিনে ইয়ামাল। ইয়ামাল আর রোনাল্ডোর লড়াই, কে জিতবে?
0: এটা অসাধারণ একটা ম্যাচ হবে, কারণ আমি সবসময় চাইবো যে রোনাল্ডোর লাস্ট বিশ্বকাপ, আমি চাই রোনাল্ডো জিতুক, কারণ আমিও রোনাল্ডোর খুব বড় ভক্ত, কারণ আমার বাড়িতে আমার আমার বাবা ব্রাজিল,
1: আচ্ছা,
0: আমার ভাই পর্তুগাল, আমি আর্জেন্টিনা। হ্যাঁ, মানে একটা আলাদাই মুহূর্ত আমাদের বাড়িতে। তাই আমি চাইবো যে রোনাল্ডো জিতুক, কারণ রোনাল্ডোর লাস্ট ওয়ার্ল্ড কাপ, কারণ আমি চাই যে মেসি একটা ওয়ার্ল্ড কাপ পেয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি এবার পেলেও খুশি হব, কিন্তু রোনাল্ডো পেলে আরও খুশি হব, কারণ সে পৃথিবী।
1: যেমন আমার খুব খারাপ লাগছে, মানে নিশ্চয়ই সবারই খারাপ লাগছে যে নেইমার আর বিশ্বকাপ পাবে
0: পাবে না। হ্যাঁ, সেখানে রোনাল্ডো পেলে ভালো লাগবে, কারণ একটা ছেলে এত বছর ধরে একটা পর্তুগাল টিমকে লোকে সাপোর্ট করতো, পর্তুগাল টিম। হ্যাঁ, ঠিক আছে, যেদিন রোনাল্ডো রোনাল্ডোর ইয়ে দেখলাম, রোনাল্ডো যেদিন থেকে পর্তুগালের একটা হলো, একটা ছেলে পাঁচটা ব্যালন্ডি, 975-80 গোল, মানে এটা একটা স্বপ্নের স্বপ্নের কেরিয়ার। মানে এই স্বপ্নর কেরিয়ারটা ভাবতে গেলেও লোকে পাঁচবার ভাবে, স্বপ্নটা ভাবা কি সত্য হবে কি হবে না, সেটা রোনাল্ডো করে দেখিয়েছে যে হ্যাঁ, ডেডিকেশান, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন করলে যে তুমিও একটা কিছু করতে পারবে, সেটা রোনাল্ডো করে দিয়ে। আজকে 41, যদি রোনাল্ডো টিমের প্লেয়াররা রোনাল্ডোকে সাপোর্ট করে, যেমন আর্জেন্টিনা টিম অ্যাভারেজ হলেও আর্জেন্টিনা টিমের মেসি আছে, সেম রোনাল্ডো পর্তুগাল টিমের অ্যাভারেজ টিম না, পর্তুগাল টিম ওয়ার্ল্ডের বেস্ট টিমের মধ্যে
1: ভালো দল
0: একটা টিম, সেখানে কত ভালো ভালো।
1: নুনো মেন্ডেসকে তো আমার ভীষণ ভালো লাগছে, উইং ব্যাক থেকে যে কাজটা করছে,
0: মেন্ডেস আছে, আর কত ভালো ভালো প্লেয়ার,
1: জোয়াও নেভেস আছে,
0: জোয়াও নেভেস আছে, ভিটিনিয়া আছে,
1: হ্যাঁ ভিটিনিয়া আছে,
0: তারপর হচ্ছে আমাদের মিডফিল্ড খেলে ম্যানচেস্টারের ক্যাপ্টেন,
1: ও ভিটিনিয়া আছে, যে জোয়াও নেভেস রয়েছে, আর তার সঙ্গেই আছে হচ্ছে তোমার ব্রুনো ফার্নান্ডেস,
0: ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার। এই টিম যদি রোনাল্ডোকে সাপ্লাই করে, তাহলে চারটে বল দিলে রোনাল্ডো একটা গোল করবে, পাঁচটা দিলে দুটো করবে, এটা এটা টিমের বড় পাওনা যে আমার টিমে কেউ না থাকলে রোনাল্ডো আছে, ঠিক বিপদ হলে ও আমার টিমকে
1: উতরে দেবে।
0: হ্যাঁ, এটাই এটাই এটাই পর্তুগাল টিমের মোটো হওয়া উচিত, কারণ যে ছেলেটা ঝাড়ু দিতে দিতে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হয়েছে, যে ছেলেটা লড়াই করতে করতে সারা বিশ্বকে দেখেছে হ্যাঁ রোনাল্ডো লড়াই করে, যে ছেলেটার মধ্যে না হারার জেদ, যে লড়াই করার জেদ, সেটা ইয়ে টিমে আছে, পর্তুগাল টিমে আছে। মানে সেটা রোনাল্ডোকে দেখে পর্তুগাল টিমের প্লেয়ারদের ভাবা উচিত যে হ্যাঁ আমার টিমে রোনাল্ডো আছে। আর স্পেনকে দেখতে গেলে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট টিম, কারণ বার্সেলোনার 6-7 প্লেয়ার,
1: হ্যাঁ
0: লামিয়া রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট।
1: স্পেনের খেলাটা খুব ছন্দময় খেলা, মানে খুব সাজানো গোছানো খেলা একদম,
0: পেড্রির মতো মিডফিল্ড আছে, হ্যাঁ অসাধারণ অসাধারণ অসাধারণ, কারণ স্পেন
1: নিকো উইলিয়ামসকে পাচ্ছে না,
0: কিন্তু সেখানে দাঁড়িয়ে
1: ওদের ওই ছেলেটা যে গোল করে, মানে আমি ইয়ামালের কথা বলছি না, ওই যে ওয়েরবাজাল বলে,
0: ওয়েরবাজাল, ওটা আন্ডাররেটেড প্লেয়ার, যেমন
1: আন্ডাররেটেড প্লেয়ার,
0: হ্যাঁ জোটা বলে একটা প্লেয়ার ছিল যে মারা গেছে পর্তুগালের, ওর একটা ইন্টারভিউতে দেখে বলে আমি আন্ডাররেটেড প্লেয়ার, সেম ও, কিন্তু ও টিমের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। কিছু কিছু সময় আছে যে বেস্ট প্লেয়ার থেকে আন্ডাররেটেড প্লেয়ার কাজ দিচ্ছে, সে হলো ও, কারণ ওদের টিমে পেড্রি আছে বল খেলতে পারে, ও যে লামিয়া আছে করতে পারে, কিন্তু এমন প্লেয়ার যে ওইখানে ফাইট করে, সেই প্লেয়ার আমার দরকার, সেটা ও, সুযোগ সন্ধানী গোল করতে পারে,
1: ঠিক সময় মতো পৌঁছে যায়, গোলের কাছে চলে যায় একদম,
0: এটাই স্পেন টিমের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট। আর এভারেজ বয়স, স্পেন টিমের এভারেজ বয়স 20-25 মধ্যে অলমোস্ট,
1: হ্যাঁ দৌড়াতে পারবে,
0: কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা লামিয়ার বয়স আজকে 19 বছর, আর রোনাল্ডোর বয়স আজকে 41, অলমোস্ট 20 ফুটবল ক্যারিয়ার, আর ইট জাস্ট স্টার্ট। এটা একটা বড় পাওনা, এটা একটা ফুটবল ইতিহাসের বড় পাওনা, যে আমরা মেসি রোনাল্ডো নেইমার ডিভেট করি না, ডিভেট না, আমি দেখি যে রোনাল্ডোকে দেখছি কি করছে, এটা আমাদের এরপরে আমরা দেখতে পাবো না, পরে একদিন আফসোস করব যে রোনাল্ডো খেলছে না, ওরাই ভালো ছিল, এটা আমাদের কাছে একটা বড় পাওনা। এই ওয়ার্ল্ড কাপ স্বপ্ন, সারা রাত ঘুম হচ্ছে না, পাড়াতে ঢোল বাজছে, রোনাল্ডো খেলছে, মেসি খেলছে, নেইমার খেলছে, লামিয়া খেলছে, এটা উত্তেজিত আনন্দ,
1: আলাদা ব্যাপার বিষয়টা। হ্যাঁ, আমরা আলোচনায় আছি, বেশিক্ষণ থাকবো না অবশ্য আলোচনায়, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে এসছে। আমি একটু ছোট্ট করে আজকের দিনের কথা আপনাদের একটু জানিয়ে দিই, মানে 6 জুলাই দিনটা অনেক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বের জন্মদিন, যেমন রাশিয়ান ফুটবলার রোমান সেরোকভ, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার মাখায়া অ্যান্তেনি, ব্রাজিলিয়ান ফুটবলার জে রোবার্টো, ইউক্রেনের দৌড়বিদ ইয়ানা পিন্টুসেভিচ, তারপরে জাম্বিয়ার ফুটবলার কাইজার কলাম্বা, উত্তর আয়ারল্যান্ডের মেরি পিটার্স।

অ্যাথলিট। আবার যদি ভারতের দিকে তাকাই, ফুটবলার রোমিও ফার্নান্ডেজের আজ জন্মদিন, ফুটবলার সেনা রালতের আজ জন্মদিন, গোলকিপার সঞ্জীবন ঘোষের আজ জন্মদিন, ফুটবলার উইলিয়াম লাল্লুন ফেলার আজ জন্মদিন, তাছাড়া ভারতীয় প্যারা অ্যাথলিট মালতী কৃষ্ণমূর্তি হোল্লার জন্মদিন, ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার শিবপাল সিংয়ের আজ জন্মদিন। বন্ধুরা, আমরা শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের আলোচনার। আপনাদের একটু একটা খবর দেওয়ার রয়েছে, সেই খবরটি হচ্ছে অবশ্যই স্থানীয় ফুটবল, আমাদের ঘরোয়া ফুটবলের খবর আপনাদের একটু দিয়ে দেব। মোহনবাগান সুপার জায়েন্টসের হেড কোচের দায়িত্ব নিতে চলেছেন পানাগাউটিস দিলাম প্যারিস, প্যানোস নামে যার পরিচিতি। গ্রিক কোচের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে সবুজ মেরুনের। গ্রিসের প্রথম ডিভিশনের বিভিন্ন ক্লাবে কোচিং করানোর পর গত বছর ভারতে এসে তিনি পাঞ্জাব এফসির দায়িত্বে নিয়েছিলেন। পাঞ্জাব এফসির সেই কোচ এবারে মোহনবাগান সুপার জায়েন্টের হেড কোচের হট সিটে বসতে চলেছেন প্যানোস পানাগাউটিস দিলাম প্যারিস। অন্যদিকে ইস্টবেঙ্গল দলের দায়িত্ব নিতে চলেছেন আইএসএলের অন্যতম সফল কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। আর প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, আমার পাশে যে মানুষটি বসে রয়েছে মোহাম্মদ রফিক, সে হাবাসের কোচিংয়ে খেলেছে এবং খেলে সাফল্য পেয়েছে। আইএসএলে এটিকে চ্যাম্পিয়ন করেছে, মোহাম্মদ রফিকের গোলই প্রথমবার আইএসএলে এটিকে চ্যাম্পিয়ন হয়েছিল, সুপার স্টার হিসেবে মোহাম্মদ রফিক নেমেছিল। যাই হোক, আমাদের আলোচনা একেবারে শেষ মুহূর্তে, আমরা অনুষ্ঠান শেষ করব কারণ আমাদের সময় একেবারে শেষ হয়ে এসেছে। মোহাম্মদ রফিক আমাদের সঙ্গে ছিলেন। রফিক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আজ ক্রীড়াঙ্গন এই পর্যন্তই, আবার আগামীকাল ঠিক এই সময় কান পাতুন মৈত্রী ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

0: আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, এখন খারিফ মরশুম। খারিফ মরশুমে বিশেষ করে গ্রামীণ এলাকার, নদী তীরবর্তী এলাকার বা লবণাক্ত এলাকায় যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন, এই খারিফ মরশুমে সেই সমস্ত কৃষক বন্ধুরা কি ধরনের চাষ করবেন বা আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে কি রকমের চাষ হয়, সে ব্যাপারে আজকের আমরা আলোচনা করব। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা আমাদের মধ্যে পেয়েছি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থা ভুবনেশ্বর ওড়িশার কৃষি প্রযুক্তি শাখার প্রধান ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গি। ডক্টর সারেঙ্গি, আপনাকে আজকের আসরে স্বাগত জানাই। নমস্কার।
2: নমস্কার।
1: আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত। আজ আমরা আলোচনা করতে চলেছি লবণাক্ত এলাকায় খারিফ মরশুমে চাষবাস। আমি প্রথমেই ডক্টর সারেঙ্গির কাছে জানতে চাইব যে খারিফ মরশুমে মূলত আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে কি ধরনের চাষবাস হয়।
2: খরিফ মৌসুম বললে আমরা বুঝি যখন মনসুন বা বৃষ্টি শুরু হয়, সেখান থেকে আমরা খরিফ চাষবাস শুরু করি। খরিফ চাষতে প্রধান চাষ হল ধান চাষ। ধান চাষ ছাড়া কিছু কিছু আমরা সবজি চাষ করি, যেরকম শসা, উচ্ছে, করলা, লাউ, কি এগুলো চাষ করি। কিন্তু আমাদের যেহেতু এখানকার জমিগুলো সব নিচু জমি, তো ধান চাষটা হচ্ছে এখানকার প্রধান ফসল।
1: তা এই সমস্ত ধরুন চাষের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা যে কথাটা আমরা আজকের আলোচনার মূল বিষয়, যে লবণাক্ত এরিয়ায় সেই সমস্ত এলাকায় যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন, তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন?
2: আমাদের যে খরিফ মৌসুমে যে বিভিন্ন সমস্যা আছে, তার মধ্যে আছে প্রথম কথা হলো যে বৃষ্টি। আমাদের বৃষ্টি যদি ঠিক সময় না হয় বা কম বৃষ্টি হয় বা বেশি বৃষ্টি হয়, বন্যা হয়, এটা একটা সমস্যা। তাছাড়া যে লবণাক্ত অঞ্চলে যে লবণের সমস্যাটা প্রচুর আমাদের হয়, যেরকম যে বৃষ্টি কম হয় তাহলে লবণটা নিচ থেকে উপরে উঠে আসে আর লবণের প্রভাবে বিভিন্ন ফসল আমাদের নষ্ট হয়। লবণ একটা

0: সমস্যা। তাছাড়া বৃষ্টির যে পরিমাণ যদি কম হয়, যেটাকে আমরা ড্রাউট বলি বা অনাবৃষ্টি বলি, আর যেটা বেশি বৃষ্টি হয়, যেটা জল জমাট হয়, ওখানে বন্যা যদি হয়, সেটা একটা সমস্যা। তো এইগুলো মূলত আমাদের খরিফ মৌসুমে সমস্যাগুলো দেখা যায়।
1: তাহলে আমাদের একজন কৃষক বন্ধু যিনি এই সমস্ত এলাকায় রয়েছেন, তিনি তার জমিতে কি পরিমাণ লবণ রয়েছে বা তার মাটির লবণাক্তির পরিমাণটা কতটা, সেটা তিনি বুঝবেন কিভাবে? তার আগে যদি আর একটা কথা আমি কৃষক বন্ধুদেরকে জানাতে চাই, যে লবণটা মাটিতে আসছে কোথা থেকে?
0: এটা খুব ভালো প্রশ্ন। যে আমাদের এই যে এলাকাতে, যে দক্ষিণ চব্বিশ পরগনা হোক বা উত্তর চব্বিশ পরগনা হোক, মেদিনীপুর, হাওড়া, এইসব জেলাতে, এগুলো যে আমাদের সমুদ্রের কাছাকাছি যে নদীগুলো যুক্ত আছে, ওই নদীগুলো থেকে আমাদের যে লবণগুলো আছে, ওই লবণগুলো মাটির যে ভূগর্ভস্থ যে জল আছে, ওখান থেকে ওই লবণগুলো এসে আমাদের মাটিতে চলে আসে। মাটিতে কি করে আসে, যখন গরম সময়ে যে জলগুলো নিচে, জমির নিচে যে জলগুলো আছে, ওই বাষ্পীকরণ হয়, মাটির ভিতরে যে কৌশিক নালীগুলো আছে, যেটা ক্যাপিলারি পোর্স বলা হয় ইংরেজিতে, সেইগুলো দিয়ে জলগুলো যখন উপরে উঠে আসে, ওই জলের সাথে সাথে লবণ গুলো উপরে চলে আসে। এসে তারপরে মাটির যে উপরে, যখন জলটা উপরে বাষ্পীকরণ হয়ে যায়, এই লবণগুলো সব মাটির উপরে জমা হয়ে যায়। তারপর ওই জমা হওয়ার ফলে এগুলো আমাদের ফসলকে নষ্ট করে।
1: আর এই যে ক্ষেত্রে আমরা জমির উপরে যে সাদা সাদা কিছু আস্তরণ দেখি, এগুলো কি মূলত লবণ?
0: এটাই ঠিক, যেগুলো সাদা সাদা আস্তরণ গুলো আমরা দেখছি, সেগুলো লবণ যে থেকে যায়, সেগুলো আস্তে আস্তে জমা হয়, তারপরে আমরা সেটাকে দেখতে পারি।
1: আর এর ফলে আপনার গাছের কি সমস্যা হতে পারে যদি মাটিতে এরকম লবণ উঠে আসে বা জমা হয়ে থাকে?
0: এই লবণ কি লবণ থাকতে পারে, এটাতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এর সাথে যে কার্বনেট, বাইকার্বনেট, সালফেট, এই যে লবণগুলো, বিভিন্ন লবণগুলো হয়, এগুলো কি করে, মাটিতে যে জলটা আছে সেটা শিকড়টা নিতে পারে না। কেন, ওই যে অসমোটিক প্রেশার বেশি হয়ে যায়, তার ফলে শিকড়গুলো নিতে পারে না, শিকড়ের বৃদ্ধি ভালো হয় না। আর যে গাছগুলো হয়, সেই গাছগুলো ভালো পাশকাটি হয় না, তারপরে পাতাগুলো সাদা সাদা হয়ে যায়, ধীরে ধীরে গাছের যে হেলথ বা স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। আর আমাদের একটা ইউনিট এরিয়াতে বা একটা জায়গাতে যতগুলো গাছ থাকার কথা থাকে না, তার ফলে অনেক পরিমাণে আমাদের ফসলের যে অমল কম হয়। মুখ্যত যে ধান ফসলে আমরা দেখব যে যখন শীষ আসবে, শীষগুলো চিটে হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে, চিটে হয়ে যাবে, আর ওই দানাগুলো পুরুষ্ট হবে না, ফলে অনেক আমাদের ফসলের নষ্ট হয়।
1: আমাদের কৃষক বন্ধুরা বুঝতে পারলেন তাহলে যে জমিতে লবণাক্তের পরিমাণ বেশি হওয়ার কারণে বা মাটির উপরে যে সাদা আস্তরণ, যেগুলো লবণ জল বাষ্পীভূত হয়ে যাওয়ার পরে যেগুলো পড়ে থাকে, তার ফলে গাছের কি ক্ষতি হতে পারে। তাহলে কৃষক বন্ধুরা এই মাটিটাকে না পরীক্ষা করে তো বুঝতে পারবে না যে তার জমিতে কি পরিমাণের লবণ রয়েছে, তার জন্য তারা কি করবেন?
0: ঠিক কথা বলেছেন, মাটি আর জল, আমরা এই দুটোকে পরীক্ষা করতে হবে। আমাদেরকে যে আশপাশ যে ডিও অফিস আছে বা আমাদের যে গবেষণা সংস্থা রয়েছে, সেগুলো থেকে আমরা মাটি বা যে জল এর স্যাম্পল নিয়ে ওখানে টেস্ট করতে হবে। আর নিয়ে আমাদের জেনারেলি কি দেখতে হয়, যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাকে দেখতে হয়, লবণের যে মাপটা আমরা করি, এই যে সল্ট বা লবণগুলো থাকে, যদি বেশি থাকলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা বেশি হয়, যেটা 4 থেকে বেশি হয়ে যায় আর মাটিতে, তাহলে আমরা এটাকে বলি এটা লবণাক্ত মাটি। আর সেরকম যদি জলতে 2 থেকে বেশি হলে, সেগুলো আমরা সেচের জন্য উপযুক্ত হয় না, সব থেকে ভালো 1 থেকে কম হলে ওই জলটা ভালো জল হয়। আমাদেরকে ওই মাঝে মাঝে জল বা মাটির স্যাম্পল নিয়ে সেটাকে পরীক্ষা করে আমাকে বুঝতে হবে কি আমার মাটিতে কতটা লবণ আছে। আমরা বুঝতে পারবো যদি বেশি হয়, খুব বেশি হয়, সেই হিসাবে আমাদের চাষবাসের যে পদ্ধতিটাকে আমরা সেই হিসাবে আলাদা আলাদা করে নিতে হবে, তার ফলে আমরা যে লবণের যে সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবো।
1: খারিফ মরশুমে প্রধান ফসল হিসেবে তো আপনি বললেন যে আমাদের এই অঞ্চলের ধান চাষটাই মুখ্য ফসল আর কি, তাহলে আমাদের কৃষক বন্ধুরা যারা থাকেন এই সমস্ত এলাকাতে বা যারা চাষ করতে চান, সেক্ষেত্রে কি ধরনের জাত নির্বাচন করবেন ধানের?
0: ধানের আমরা চাষ যেটা করি, মুখ্যত 3 রকম জমিতে, আমরা 3-4 রকম জমিতে চাষ করি, যে সেটাকে আমরা বলি উঁচু জমি, মাঝারি জমি, নিচু জমি, আর কিছু কিছু জায়গাতে জল জমাট প্রচুর বেশি থাকে, যেটাকে আমরা ডিপ ওয়াটার রাইস বলা হয়। তো যেখানে উঁচু জমি বা অফল্যান্ড এরিয়া আমরা বলি, সেখানে আমাদের যেটা ডিউরেশন কম বা যেটা অল্প দিন অমল হয়ে যায়, সেই রকম জাতকে নির্বাচন করতে হবে, যেরকম ক্যানিং 7 বা মোহন বা আমাদের শতাব্দী এরকম জাতের গুলো, আর যেটা মাঝারি জমি সেটাতে আমাদের যেটা মিডিয়াম ডিউরেশনের জাতের ভ্যারাইটি, যেগুলো উৎপলা, সুমতি, ভূতনাথ, প্রতীক্ষা, এগুলো আমাদেরকে করতে হবে। আর যেগুলো নিচু জমি যেটাতে আমরা মোটামুটি পাঁচ মাস থেকে বেশি জল থাকে, ওইসব জমিতে অমলমনা, গীতাঞ্জলি, সবিতা, পাটনাই, তুলসী, পানিধান, এইরকম বর্ষা ধান, এইরকম যেগুলো বেশি একটু সময় নিয়ে পাকতে সেইগুলো চাষ করতে হবে। তো এইরকম যে জাতের আমাদেরকে নির্বাচন করতে হবে, ধানের ফসল নিয়ে আমাদের জমির অবস্থা নিয়ে আমাদেরকে নির্বাচন করতে হবে।
1: জাত নির্বাচন তো হলো, ভালো বীজ যদি কৃষক বন্ধুরা লাগাতে চান সেক্ষেত্রে কিভাবে তারা বীজটা নির্বাচন করবেন?
0: আমরা বীজ যখন নির্বাচন করব, প্রথম হলো আমাদের যে যেখান থেকে আমরা বীজটাকে সংগ্রহ করব, যদি আমি একটা চাষি, আমি যদি আমার নিজে বীজটাকে রাখতে চাইবো, তাহলে সেই রকম আমাদেরকে মাথায় রাখতে হবে কি পরবর্তী ফসলে আমাকে এটাকে চাষ করতে হবে, সেরকম যে পরিচর্যাগুলো করতে হবে, যে ফসলে আমার ঠিক পরিমাণ মতন জৈবিক সার, রাসায়নিক সার দিতে হবে। আরেকটা মুখ্য কথা হলো, বীজটা আমরা হারভেস্টিং করব, সেইটা যে ফসলটা খুব সময় ম্যাচিওর হতে হবে, মানে যদি গাছের যে বীজটা থাকবে সেটা কিন্তু ভালো করে যে পাকতে হবে, সেটাকে আমাদেরকে দেখতে হবে যে হলুদ মতন হয়ে যাবে যে বীজটা, আর যেটা পুরুষ্ট থাকবে, আর যে শীষগুলো ভারী ভারী থাকবে, নিচু মাথা থাকবে, সেরকম ভালো বীজ দেখে যেখানে রোগ পোকা থাকবে না আমাদেরকে, সেরকম একটা সুস্থ তো ফসল থেকে আমরা বীজটাকে নির্বাচন করব, তাহলে আমরা যে পরবর্তী ফসলে চাষটা ভালো হবে। তাছাড়া যদি আমি বাজার থেকে কিনি, তাহলে একটা সরকারি সংস্থা যেখানে বীজগুলো সার্টিফাই করা হয়, যেরকম আমরা যদি বীজটাকে সার্টিফিকেশন হিসাবে দেখতে হয়, তাহলে একটা ব্রিডর সিড আছে, ফাউন্ডেশন সিড আছে, সার্টিফাইড সিড আছে, ট্রুথফুল লেবেল সিড আছে। ব্রিডর সিড হচ্ছে পুরো 100% পিওর সিড, সেটা জেনারেলি আমাদের যে গবেষণা সংস্থা বা ইউনিভার্সিটিতে থাকে। তারপর হলো ফাউন্ডেশন সিড, ফাউন্ডেশন সিডটা 99.5% পিউরিটি থাকে, সেটাকে আমরা যদি ব্যবহার করি খুব ভালো হয়। নাহলে সার্টিফাইড সিড, যেটা সার্টিফাইড সিড, আমি বলবো সবাইকে সার্টিফাইড সিড ব্যবহার করতে বা সার্টিফাইড বীজ ব্যবহার করতে। আমরা এগুলো দেখে নেব যে প্রত্যেক বীজের যে প্যাকেট থাকে সেগুলোতে আমরা লেবেলিং থাকে, সেই লেবেলিং কে দেখে তার কত পার্সেন্ট জার্মিনেশন আছে, কত পার্সেন্ট ভায়াবিলিটি আছে, কত পার্সেন্ট পিউরিটি আছে, কত পার্সেন্ট মিক্সচার আছে, সেগুলো দেখে আমাদেরকে বীজটি নির্বাচন করতে হবে।
1: আচ্ছা, ধরুন আমরা কোন দোকান থেকে বীজ আমাদের কৃষক বন্ধুরা কিনলেন এবং সার্টিফাইড বীজ কিনলেন, সেক্ষেত্রে কি তাহলে বীজটাকে শোধন করা আবার প্রয়োজন আছে?
0: সেটাকে আগে দেখতে হবে। জেনারেলি সিড যেগুলো সার্টিফাইড সিড সেটা শোধন করা থাকে, যদি না থাকে, যদি আমরাও নিজের বীজটাকে ব্যবহার করছি, তাহলে শোধন অবশ্য করা দরকার, বীজটাকে শোধন অবশ্য করা দরকার। প্রথমে হলো বীজটা আগে আমরা যে আগে বীজ তোলাতে ফেলবো, তার আগে একটু রোদে শুকনো করতে হবে, তাহলে কি হবে, একটু শুকনো করার পরে তারপরে আমরা বীজটাকে শোধন করব। বিভিন্ন পদ্ধতি আছে শোধন পদ্ধতি, যেরকম আমরা যে লবণাক্ত অঞ্চলে আগে একটা লবণ জল দিয়ে শোধন করি, কি করে না, 10 লিটার জলতে 1 কেজি লবণ দিয়ে বীজটাকে আমরা ওইটাতে ফেলে দেবো, ফেলে দিয়ে এইরকম ব্যাচ ব্যাচ করে সেই বীজটাকে আবার তুলে নেব। তুলে নিয়ে যে বীজগুলো নিচে বসে যাবে সেগুলো ভালো বীজ, উপরে যে চিটেগুলো উপরে ভেসে উঠবে সেগুলো আমরা ফেলে দেবো, সেগুলো নেব না সেগুলো। তারপরে আরেকটা শোধন পদ্ধতি হলো, যদি আমরা রাসায়নিক পদ্ধতিতে যাই, তাহলে এমিশন 5 গ্রাম, স্ট্রেপটোসাইক্লিন 1 গ্রাম, 10 লিটার জলতে দিয়ে 10 কেজি বীজের জন্য এটা ট্রিটমেন্ট করতে হবে। আর যদি জৈবিক পদ্ধতিতে করতে হয়, তাহলে আমরা একটা কম্পানিয়ন 1 গ্রাম আর তার সাথে সিডোমোনাস 4 গ্রাম, এটা 1 কেজি বীজের জন্য নিয়ে এটা মিক্সচার করে ট্রিটমেন্ট করতে হবে। এরকম শোধন করলে বীজটা, তাহলে আমাদের পরবর্তী ফসলে, ধানের ফসলে যে চাষটা করব, সেটা রোগ পোকা কম হবে, ফসলের বৃদ্ধিটা ভালো হবে।
1: এবারে বীজ শোধন হয়ে গেল, আমাদের জাত নির্বাচন হয়ে গেছে, বীজ নির্বাচন, বীজ শোধনও হয়েছে, বীজটাকে এবারে বীজতলাতে ফেলতে হবে। বীজতলা ফেলার আগে একটা বীজতলা তো তৈরি করার কোনো পদ্ধতি আছে, সেটা কিভাবে করবেন বীজতলা তৈরি?
0: বীজ তোলাটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এই এই এলাকাতে চাষ করি। কেন এই এলাকাতে আমরা যেহেতু বিভিন্ন রকমের সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে মাথায় রেখে আমাদেরকে বীজ তোলাটা তৈরি করতে হবে। যেরকম আমরা যদি বৃষ্টি বেশি হয়ে যায় তাহলে আমাদেরকে জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে, যদি বৃষ্টি কম হয় জল সেচের ব্যবস্থা রাখতে হবে, তারপরে যে লবণ সমস্যা আছে সেটাকে মাথায় রেখে আমাদেরকে যে বীজ তোলাটা করব। সাধারণত যে আমরা বীজ তোলাটা করব, আমরা যে 1 মিটার বাই 10 মিটার এরকম একটা একটা বেড় করতে

0: বেডগুলো উঁচু করতে হবে, প্রায় 1 ফুট মতন উঁচু করতে হবে। কেন আমাদের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি বেশি হলে বীজ তোলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তো যদি আমরা উঁচু করব তাহলে এই জলটাকে আমরা নিকাশি ব্যবস্থাতে রাখবো, তারপরে আমরা জলটাকে বের করে দেবো যদি বৃষ্টি হয়। পরে যেই বীজটা আমরা ফেলবো, বীজটাকে আগে জলতে দিয়ে তারপরে অঙ্কুর হয়ে যাওয়ার পরে যে বীজ তোলাটা করবো সেটাকে যেরকম আমরা কাদা করে ভালো করে লেবলিং করে যেরকম সব জায়গাতে জল ঠিক মতন থাকে বীজ তোলা তৈরি করব, করে আমরা যে বীজটা ফেলবো সেটাকে সেরকম ইউনিফর্মলি সব জায়গাতে যেরকম সমানভাবে পড়ে সেরকম দিতে হবে। আর বেশি ঘন করব না ও বেশি পাতলা করব না, প্রায় 1 স্কোয়ার মিটার জায়গাতে 1 মিটার বাই 1 মিটার জায়গাতে 25 থেকে 40 গ্রাম মতন বীজ দিতে হবে, দিয়ে আমাদের ওইটাকে সুন্দর করে বীজতলাটাকে তৈরি করতে হবে।
1: একটা বলুন যে বীজতলা তৈরির সময় সেক্ষেত্রে কোনো জৈব সার বা রাসায়নিক সার প্রয়োগের ব্যাপার থাকবে কিছু?
0: অবশ্য করতে হবে, কেন বীজতলা থেকে আমরা যদি ধানার বীজতলাটা ভালো করে করি, যেটা ভিগোর সিডলিং প্রস্তুত করে বা বীজতলা করি, তাহলে তার পরবর্তী সময়ে আমাদেরকে যে ফসলের যে ফলনটা খুব ভালো হবে। যেরকম প্রথম আমাদেরকে ফার্মার ম্যানুয়র বা গোবর সার একটা দিতে হবে, আমি 1000 স্কোয়ার মিটার জন্য বীজতলা করি তাহলে 5 কুইন্টাল মতন এই গোবর সার দিতে হবে। 5 কুইন্টাল মানে যদি 50 কেজি বস্তা হয় 10 বস্তার মতন আমাদেরকে গোবর সার দিতে হবে, আগে দিয়ে সেটাকে ঘেটে দিতে হবে সব জায়গাতে সমানভাবে। তারপরে যদি রাসায়নিক সার কথা বলি তাহলে 5 কেজি নাইট্রোজেন, 3 কেজি ফসফরাস আর 1.5 কেজি পটাস এটা দিতে হবে। কিন্তু আগে প্রথমে অর্ধেকটা নাইট্রোজেন আর পুরো ফসফরাস পটাস, যদি নাইট্রোজেনটা আমি ইউরিয়া হিসাবে বলি, পুরো 5 কেজি নাইট্রোজেন মানে প্রায় 11 কেজি ইউরিয়া, সেটার অর্ধেকটা মানে 5.5 কেজি, আর যদি ফসফরাসটাকে আমি সিঙ্গেল সুপার ফসফেট থেকে দিই তাহলে 3 কেজি মানে 18-19 কেজি মতন সেটাকে পুরো, আর 1.5 কেজি পটাস যদি হয় তাহলে 2.5 কেজি মিউরেট অফ পটাস, এই তিনটাকে মিক্স করে আমি অর্ধেকটা নাইট্রোজেন পুরো ফসফরাস আর পুরো পটাস এটাকে আমরা বীজতলাটে দিয়ে দেব। তারপরে আর যে বাকি নাইট্রোজেনটা থাকলো সেটা 15 দিন পরে সেটাকে আমি দিয়ে দেব।
1: এবার বীজতলাতে গাছ বেড়ে উঠছে চারা গাছ, কতদিন পরে মূল জমিতে বীজতলা থেকে গাছগুলো রোপণ করা যাবে?
0: এটা একটা ভালো প্রশ্ন, যে আমাদের এই এলাকাতে বৃষ্টি উপরে আমরা যেহেতু নির্ভরশীল, যে বৃষ্টি মারতে বৃষ্টি জল হলে তারপরে আমরা রোপানো শুরু করি, সেজন্য আমরা দেখেছি এখানে যে এই খরিফ মৌসুমে প্রায় 40 দিন মতন যে বীজটা হয় বয়স সেটা হলে আমরা রোয়া শুরু করি। কিন্তু যদি যে জায়গাতে আমরা দেখছি যে জলের সমস্যা প্রচুর বেশি বা বন্যা হওয়ার সমস্যা বেশি, ওইসব জায়গাতে আমরা বুনন ধান চাষ করতে পারি। বুনন ধান মানে ওইটা বীজতলা না করে আমরা পুরো শুকনো জমিতে বৃষ্টি হওয়ার আগে এই শুকনো জমিতে চাষ করে বীজটাকে আমরা ফেলে দিই, যেটা যেরকম পেকে তোলা বা কাকড়ি তোলা করি সেরকম কাকড়ি তোলা মতন এটাকে পুরো ফেলে দেওয়া হয়। তারপরে কি হয়, যখন বৃষ্টিটা শুরু হয় যেটা ধানগুলো বেরোয়, তারপরে জল যখন বৃষ্টি হয়ে যায় ধান গাছের হাইট বা লেংথটা অত হয়ে যায় যে ধানের বা জলের যদি বৃষ্টি বেশি হয় তাহলে ও ডুবে যায় না। তো এইরকম যদি আমরা বীজতলা না করে বুনন ধান চাষ করি করতে পারতে পারি, যেখানে আমরা জলের সমস্যা বা বন্যার সমস্যা প্রচুর বেশি নিচু জমিতে সে জায়গাতে করতে পারি। কিন্তু বীজতলা করলে আমাদের প্রায় 40 দিন মতন বীজ যেটা একটু হাইট হয়ে যাবে, যার পরে আমরা
1: সেগুলো মূল জমিতে বসানোর
0: যোগ্য হয়ে যাবে।
1: আর মূল জমিতে বসানোর আগে যেমন আমাদের বীজতলার যে জমিটা তৈরি করার প্রয়োজন পড়লো বা সেখানে সার ওষুধের কথা বললেন আপনি, মূল জমিতে যেখানে ধানটা এবার বেড়ে উঠবে সেই জমিটা তৈরি করা তো একটা ভাইটাল ব্যাপার, সেটা কিভাবে করবে?
0: ঠিক কথা। তার আগে আমি আরেকটা কথা বলি, যে যে বীজতলাটা হলো সেইটাকে বীজতলাতে আমরা শিকড়টাকেও শোধন করতে পারি, যেটা জৈবিক সার এখন পাওয়া যাচ্ছে যেরকম আজোস্পিরিলাম বা ফসফোব্যাকটেরিয়া, একে নিয়ে আমরা ওই বীজতলার যে শিকড়টাকে আমরা শোধন করতে পারি। যদি আজোস্পিরিলাম হয় তাহলে 1 কেজি, আর যদি ফসফোব্যাকটর হয় 1 কেজি, সেটাকে 40 লিটার জলতে দিয়ে এই বীজতলার যে শিকড়গুলোকে আমরা আধ ঘন্টা রেখে দেবো, তাহলে কি হবে যে এই ব্যাকটেরিয়াগুলো পরবর্তী সময়ে যখন রোপান হবে তাহলে ওইগুলো কাজ করবে। তারপরে যে আমরা রোপানও করব, ওই সময় যেরকম কাদা করি, যেরকম আমরা বীজতলাতে করেছি সেরকম সুন্দরভাবে কাদা করে পুরো জমিটাকে ইউনিফর্মলি

0: তৈরি করে তারপরে আমরা বীজগুলো তারপরে রোপানো শুরু করব। সেটাতে আমরা জেনারেলি 15 থেকে 15 সেন্টিমিটার বা 15 বা 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ বা রোপানো হবে, দূরত্বটা হবে। আর প্রত্যেক জায়গাতে দুটো করে বীজ আমরা দেব, বেশি দেব না যদি আমরা যেহেতু যদি।
1: কিন্তু আমাদের কৃষক বন্ধুরা, আমরা যখন গ্রাম বাংলাতে দেখি যেখানে মূল জমিতে রোপণ করেন সেখানে তো দুটো করে দেন না, 4-5টা করে একসঙ্গেই নিজেদের মতো করেই ওনারা বসিয়ে দেন, সেটা কি ঠিক করেন ওনারা?
0: না, বেশি দেওয়া উচিত না, কেন আমরা দেখুন যে হাইল্ডিং ভ্যারাইটি করছি বা হাইব্রিড ভ্যারাইটি করছি, বীজের দাম প্রচুর বেশি। আমরা আর যে পাশকাঠি হয় যে অনেক হাইল্ডিং ভ্যারাইটি হাইব্রিডের যে তার গুণ আছে, প্রচুর পাশকাঠি ওখান থেকে হয়, তো আমরা যদি অনেকগুলো ওখানে বীজ বসিয়ে দেবো তাহলে যে যে গুণটা আছে ওই বীজের গুণ বা যে পাশকাঠি বেশি হয় সেটা হবে না। আর যে গাছটা আমরা যতটা ফলন আমরা এক্সপেকটেশন করতে পারি তা হবে না, সেজন্য আমরা বেশি দেব না, আমাদেরকে দুটো থেকে তিনটে দেব। আর যে আমরা আমি বললাম যে যে ইউনিফর্ম যে প্ল্যান্টিং করব, সেই তা ফলে কি হবে, প্রত্যেক জায়গাতে গাছ থাকলে যে আমরা শীষগুলো হবে, একটা একটা শীষতে যে ধানগুলো হবে সেটা ভালো হবে, পুরুষ্ট হবে, তারপরে ফলন আমরা বেশি হবে। তো আমাদেরকে সেইগুলো দেখতে হবে, প্লান্ট পপুলেশনটাকে ডেন্সিটিটাকে মেনটেন ইউনিফর্মলি করতে হবে, তা ফলে আমরা যে চাষের যে ফলনটাকে বেশি পাব।
1: এবং সেই সাথে গাছের যে বৃদ্ধিটা পাশকাঠি ছাড়া বা আলো পর্যাপ্ত আলো বাতাস পেলে তাদেরও বৃদ্ধিটা বোধ হয় ভালো হবে,
0: খুব ভালো। এটা বিষয়ে আমাদেরকে দেখতে হবে যে ধানের যে প্রত্যেক যে হিল যেটা আমরা বলি, যেরকম চারদিক থেকে হাওয়া বাতাস পায় বেশি পরিমাণ ঘনত্ব হয়ে যায়, তারপরে রোগ পোকা বেশি হয়ে যায়, তারপরে আমরা যদি বেশি নাইট্রোজেন সারও দিই তাহলে সেগুলো প্রচুর ধানের বৃদ্ধিটা বেশি হয়, তার ফলে যে রোগ পোকাগুলো বেশি আটাক, তাহলে আমাদেরকে সেরকম দেখতে হবে যে যেরকম আমরা রোগ পোকা কম হয় আর গাছের যে শক্তিটা সেটা বেশি হয় সেইরকম হিসাবে
1: আমাদের রোপণ করা দরকার। আচ্ছা, চারা রোপণের পর পরিচর্যা, ধরুন আগাছা নিয়ন্ত্রণ বা সার ওষুধ প্রয়োগের ব্যাপারটা, এই ব্যাপারটা যদি বলেন।
0: ঠিক কথা বলেছেন, যেরকম আমরা বীজ তোলাতে সার ওষুধ বা জৈবিক সার ব্যবহার করি, সেরকম যে মূল ফসলতে আমরা জৈবিক সার আর রাসায়নিক সার ব্যবহার করতে হবে। জৈবিক সার হিসাবে আমরা 5 টন প্রতি হেক্টর জমিতে 5 টন আমরা জৈবিক সার দেব, ফার্মায়ার ম্যানিউর যেটা বলা হয়। সেটা আমাদেরকে চাষ করার আগে থেকে, সেটা 1 মাস আগে থেকে জমিতে ভালো করে মিক্স করে দিতে হবে। তারপরে আমরা যেহেতু নিচু জমিতে যে জাতগুলো করছি, লম্বা জাত যেগুলো হাইট বেশি হয়, সেই সব জন্য আমাদের যে সারটা যেটা রেকমেন্ডেশন করা আছে, প্রতি হেক্টর তে 50 কেজি নাইট্রোজেন, 20 কেজি ফসফরাস আর 10 কেজি পটাশ। আমি এটা নাইট্রোজেন ফসফরাস পটাশ হিসাবে বললাম। আর যে নাইট্রোজেনটা দেওয়া হবে সেটাকে আমি স্প্লিট হিসাবে করে বা ভাগ ভাগ করে দিতে হবে, আমরা একসাথে দেব না, কারণ একসাথে দিলে কি হবে, গাছগুলো নিতে পারবে না আর যে সারগুলো দেব সেগুলো সব নষ্ট হয়ে যাবে, যেহেতু এখানে জল জমাট বেশি থাকে। সেই জন্য আমাদেরকে যে প্রথম ডোজটা বা প্রথম যে সারটা দেব রোপানোর 7 দিন পরে, 1 সপ্তাহ পরে, মিনিমাম 1 সপ্তাহ পরে দেব, আগে দেব না, কেন যখন আমরা রোপানো শুরু করছি ওই সময় শিকড়গুলো বৃদ্ধি হয়নি, আমরা যদি সারটা দিয়ে দেব তাহলে ওই সারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, গাছ নিতে পারবে না। সেই জন্য 1 সপ্তাহ পরে যখন শিকড়গুলো একটু সেট হয়ে যাবে, তারপরে আমরা যদি সারটা দিই তাহলে সারগুলো গাছটা নিতে শুরু করবে আর সেটা লস হবার সম্ভাবনা কম থাকে। তারপরে আমরা যে নাইট্রোজেন সারটাকে দেব, আমি যেটা বললাম যে ভাগ ভাগ করে দেব, 1 সপ্তাহ পরে 1/3 যদি আমরা করে দিই, যতটা 50 কেজি নাইট্রোজেন হলে প্রায় 110 কেজি ইউরিয়া, সেটাকে আমরা 3 ভাগ করে দিতে হবে, 1 ভাগতে প্রথমে 1 সপ্তাহ পরে দেব, তারপরে দ্বিতীয় ভাগটা যেটা দেব প্রায় 1.5 মাস পরে, রোয়ার 1.5 মাস পরে দেব, তারপরে আর যেটা লাস্ট তৃতীয় ভাগটা সেটাকে প্রায় 2.5 মাস পরে দিতে হবে। তার ফলে কি হবে, এই যে সারটা গাছের যে যে সময় দরকার আছে সেই সময় এই সারগুলো গাছগুলো নিতে পারবে আর সারের নষ্টটা কম হবে, আমাদের যে খরচাটা কম হবে। আর এখনই আমরা যেটা বলছি যে ইউরিয়াটা আমরা নিচ্ছি নিম কোটেড ইউরিয়া বা স্লো রিলিজ ফার্টিলাইজার আমরা ব্যবহার করব, যেহেতু নিচু জমি, এখানকার যে আমরা যে সারটা দেব এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য আমরা স্লো রিলিজ ফার্টিলাইজার দেব। আর যে প্লেসমেন্ট করা হয় যে যে জায়গাতে আমরা রুট জোনতে যদি বা শিকড়ের যে জায়গা থেকে সারগুলো নেওয়া হবে সেগুলো যদি প্লেসমেন্ট করা হয় তাহলে খুব সুন্দরভাবে নষ্টটা কম হবে, আমরা সারটাকে গাছের

0: বৃদ্ধির জন্য বা গাছের যে দরকার হয় সেই সময় আমরা দিতে পারবো।
1: সার প্রয়োগ তো গেল, এক্ষেত্রে প্রত্যেকটা গাছের যেমন একটা জলসেচের ব্যাপার থাকে, এক্ষেত্রে কেমন পরিমাণের জলসেচের প্রয়োজন আছে বা কতদিন অন্তর জলসেচের দরকার হয়?
0: আমরা যদি খরিফ মৌসুমে চাষ কথা বলি, ধান চাষ কথা বলি, এখান এই সময় সাধারণত আমাদেরকে জলসেচ দিতে হয় না, কেন বৃষ্টিতে আমরা ওইটা বৃষ্টির উপরে নির্ভরশীল, সেই জন্য বৃষ্টির জলতে দিয়ে, কিন্তু নিকাশি ব্যবস্থাটাকে আমাদেরকে ভালোভাবে রাখতে হবে, কেন এই সময়ে বা আমরা ধান রোয়ার পরে যদি বেশি বৃষ্টি হয় আমাদেরকে দেখতে হবে কি এই জলটাকে কি করে আমরা তাড়াতাড়ি আমরা বের করে দিতে হবে। এছাড়া আমরা এখন কিছু কিছু জাত আছে যেগুলো এই সমর্জেন্স টলারেন্ট ভ্যারাইটি বলা হয়, বা যদি বন্যা হয়ে যায় পর্যাত, যেরকম স্বর্ণ সবওয়ান বা সিআর 1000 সবওয়ান বা কিছু কিছু সবওয়ান জাতের ভ্যারাইটি যেগুলো প্রায় 18 দিন মতন যদি জল ডুবে যায় তাহলে এই জাতগুলো নষ্ট হবে না, যে এখন বন্যার জল নেমে যাবে এগুলো আবার ওই উঠে আসবে আর ফসলে মানে যেগুলো যেরকম আমরা হওয়ার কথা হবে। তো সেই জন্য নিকাশি ব্যবস্থাটাকে আমরা ভালো করে রাখতে হবে, জলের যেরকম বীজতলাতে ওই সেরকম যদি জল বেশি হয়ে যায় তাহলে আমাদেরকে নিকাশি ব্যবস্থা রাখতে হবে, আর বীজতলাতে আমাদেরকে যে জলটাকে বের করতে হবে সেটা তাড়াতাড়ি বের করতে হবে না, একটু একটু করে বের করতে হবে, কিন্তু যদি আমরা লাস্টের দিকে যদি পুরোটা জলটাকে বের করে দিই তাহলে যদি পাতাগুলো যদি কাদাতে বসে যায় তাহলে সেগুলো পচে যাবে আর ওইগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য একটু জল রাখতে হবে, যার ফলে যে পাতাগুলো একটু জলের উপরে ভেসে থাকে তাহলে নষ্ট হবে না, পচবে না, ওইখান থেকে আবার নতুন পাতা হয়ে যাবে, ওই পাতা থেকে গাছগুলো আবার শুরু হবে।
1: মোটামুটি আমরা একটা ধারণা দিতে পারলাম আমাদের কৃষক বন্ধুদের যে খরিফ মৌসুমে কি ধরনের চাষবাস হয়, বিশেষ করে আমাদের এতদ অঞ্চলের যে ধান চাষের ব্যাপারগুলো থেকে থাকে, যে সমস্ত কৃষক বন্ধুরা ধান চাষ করেন এবং বন্যা সহনশীল যে জাত ডক্টর সারেঙ্গি যেভাবে আপনাদেরকে বললেন। একেবারে আমরা প্রায় শেষে এসে পৌঁছেছি, আমি সব শেষে জানতে চাইব যে আমাদের কৃষক বন্ধুরা তারা যখন চাষ করবেন আর কি কি বিষয়ে সতর্ক থাকবেন, বিশেষ করে এই খরিফ মৌসুমে যদি ধানের কথা বলি সবশেষে যদি ছোট করে বলেন।
0: ধান ফসলে সব থেকে যেটা আমরা দেখব একটা ক্লিন কাল্টিভেশন যেটা বলি, আমরা সবসময় আগাছা যেগুলো সেগুলোকে পরিষ্কার রাখবো, রোগ পোকা যেটা হয় আমরা যদি গাছের যদি স্বাস্থ্যটাকে ভালো করে না দেখি, যে সারের যে পরিমাণ যে যে সময়ে দরকার হয় সেই সময় যদি আমরা না দিই বা বেশি পরিমাণ সার দিয়ে দিই তাহলে রোগ পোকা সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে ধান ছাড়া আমরা একটা প্রযুক্তি এখনই বের করেছি, ধান ফসলে সবজি চাষ, মানে ধান মাঠতে যে নিচু জমিতে আছে সেটাতে যে বস্তা দিয়ে, বস্তাতে কিছু মাটি আর জৈবিক সার দিয়ে সেই বস্তার মধ্যে যে লতা জাতীয় সবজি যেরকম শসা হলো বা ঝিঙ্গে হলো বা করলা হলো বা লৌকি হলো এগুলোই চাষ করা যেতে পারে, তাহলে আমরা একটা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম হিসাবে যদি আমরা ধান চাষটাকে দেখি তাহলে আমরা ফলন বেশি হবে, আমাদের ইনকামটাও বেশি হবে, ধান ফসলের যে আমাদের যে উৎপাদন এটা ভালো হবে।
1: আমরা তাহলে আজকে এর কথা বলছিলাম লবণাক্ত এলাকায় খরিফ মৌসুমে চাষ, এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে পেয়েছিলাম ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থার কৃষি প্রযুক্তি বিভাগের প্রধান ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গি। ডক্টর সারেঙ্গি, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বিস্তারিতভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য।
0: অনেক অনেক ধন্যবাদ।
1: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সুব্রত। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। সবাই ভালো থাকুন। গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার।
2: ক্ষেতখামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। শুনছেন আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনিয়ে রাখি আজকের হারানো দিনের গানের সম্পর্কে। আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা যেন প্রাণ পেল সেতারের ঝংকারে, অপু দুর্গার বৃষ্টি স্নাত দৃশ্যে। যারে উড়ে যারে পাখির ইন্টারলিউডে স্যাক্সোফোনের ব্যবহার যেন পাখিদের দিগন্তে উড়ায়। আবার গোলাপের ওলিয়া ছেতে তবলার উদ্যমতা, সত্যজিৎ সলিল নচিকেতা এমন সব সঙ্গীত পরিচালকের ভাবনায় মিউজিক অ্যারেঞ্জমেন্ট প্রাণ সঞ্চার করে কোনো দৃশ্য বা গানে, সেই নিয়ে আড্ডায় মাতে আজকের হারানো দিনের গানে। যন্ত্রেরাও কথা বলে, আপনাদের অপেক্ষায় থাকবে মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার ঠিক রাত 11টায় শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: আজ বিশ্ব জুনোসিস দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন বিশ্ব জুনোসিস দিবস দিনটির গুরুত্ব ও তাৎপর্য, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক আশিস কুণ্ডু।
2: বিশ্ব জুনোসিস দিবস আজ, দিনটি কেন পালন করা হয় তা জানবার আগে যেটা জানা জরুরি, জুনোসিস ঠিক কী? কথাটির অর্থ হল কিছু অন্য প্রাণী থেকে মানুষের শরীরে রোগ ছড়ানো, অর্থাৎ অন্য প্রাণীর শরীরের রোগ জীবাণু মানুষের শরীরে অসুস্থতার সৃষ্টি করে। বস্তুত মানুষ কিছুটা হলেও স্বাস্থ্য নিয়ে সচেতন, সুস্থ থাকতে চায়, কিন্তু অন্যান্য প্রাণী তো তা নয়, তারা শরীরে জীবাণু বা অন্যান্য রোগবীজ বহন করে। সেই রোগ সৃষ্টিকারী সংক্রমণ যাতে অন্য প্রাণী থেকে মানুষের শরীরের ক্ষতি না করে, সেই সচেতনতাটুকুই তৈরি করা এই দিনটির উদ্দেশ্য। সেজন্যই এই দিনটি পালন করে মানুষকে অবহিত করা এবং সচেতন করা জরুরি। এবারে আসি, ওই জুলাইয়ের 6 তারিখেই কেন এই দিনটি পালন হয়? মানুষ অসুখ চায় না, তাই প্রতিরোধ করে, বিশেষত অন্য প্রাণীবাহিত অসুখের সংক্রমণ মানুষ আটকাতে চায়। 1885 সালে, অর্থাৎ প্রায় 140 বছর আগে, ফরাসি অণুজীববিদ লুই পাস্তুর জলাতঙ্ক প্রতিরোধে প্রথম জলাতঙ্ক প্রতিষেধক ইঞ্জেকশন দেন জোসেফ মিস্টার নামে একটি জলাতঙ্ক রোগগ্রস্ত কুকুরের কামড় খাওয়া বালককে, এবং বালকটি শেষ পর্যন্ত বেঁচে যায়। প্রতিষেধকের এই সাফল্যের জন্যেই 2007 সাল থেকে এই দিনটিকে পালন করা শুরু হয়। এখন এই দিনটি পালনের উদ্দেশ্য কী? আসলে যে কোনো আন্তর্জাতিক স্বাস্থ্য পরিকল্পনার উদ্দেশ্যই হয় মানুষকে স্বাস্থ্য সচেতন হতে সাহায্য করা। এই দিনটির তাৎপর্য বা উদ্দেশ্য হল সাধারণ মানুষকে শরীরের ক্ষতি করে এমন অসুখ বিসুখ সম্পর্কে কিছু তথ্য দেওয়া। সমস্ত প্রাণীবাহিত অসুখ যাতে প্রাণ সংশয় পর্যন্ত হওয়া সম্ভব, সেই সব বিপদ থেকে সাবধান হওয়ার জন্যই ভারত সরকারের পক্ষ থেকে আকাশবাণীর মাধ্যমে সকলকে অবহিত করা হয় আজকের দিনটি উদযাপনের মধ্য দিয়ে। এবারে কথা বলা যাক, প্রাণীবাহিত অসুখ কিভাবে মানুষের ক্ষতি করে। সত্যি বলতে কি, সমস্ত প্রাণী অনেক রোগ জীবাণু, পরজীবী, পতঙ্গ ইত্যাদি বহন করে তাদের শরীরে, এবং মানুষের সংস্পর্শে এলেই তারা মানুষকে আক্রমণ করে। এখন দেখতে হবে ঠিক কী কী অসুখ হতে পারে। প্রথমেই আসে জলাতঙ্ক, তারপর এনকেফেলাইটিস, ইবোলা, স্ক্রাব টাইফাস, অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, টিউবারকুলোসিস, লেপ্টোস্পাইরোসিস, নিভা ভাইরাস সংক্রমণ, বার্ড ফ্লু, প্লেগ, পিত জ্বর এবং আরও অনেক কিছু। পতঙ্গবাহিত রোগ যেমন ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু ইত্যাদি।

দিও। আর পরজীবী ঘটিত প্রচুর অসুখও আছে, যেমন সিস্টিসার্কোসিস, অ্যামিবিয়াসিস, টিনিয়াসিস প্রভৃতি। কিছু অসুখের প্রতিষেধক নিয়ে প্রতিরোধ করা যায়, যেমন জলাতঙ্কের ভ্যাকসিন, যারা পোষ্য রাখেন বাড়িতে, যেমন বিড়াল, কুকুর, বেজি, বানর, তাঁদের আগে থেকেই নেওয়া অত্যন্ত দরকারি। আর কামড় আঁচড়ের পরে একটুও দেরি না করে অবশ্যই

0: হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার এবং সাবান দিয়ে স্নান করা অত্যন্ত জরুরি। পশু অর্থাৎ কুকুর, বেড়াল, গরু, বাছুর, শুয়োর, এই যে সমস্ত পশুকে মানুষ পালন করে সবার ক্ষেত্রে কিন্তু রোগ ছড়াতে পারে। পশুর খাওয়া ফল সেটা খাওয়া কিন্তু খুবই বিপজ্জনক। আবার দেখুন, দুধ না ফুটিয়ে খেলেও সেটা থেকেও বিপদ আসতে পারে। মশার কামড় থেকে সাবধান হতেই হবে। দিনে মশা তাড়ানোর ব্যবস্থা, মলম ব্যবহার এবং রাতে মশারি অবশ্যই ব্যবহার করতে হবে। এবার আসি অত্যন্ত প্রয়োজনীয় একটি সাবধানতায়। নিজেকে রোগমুক্ত রাখাও যেমন দরকারি, তেমনি আপনার পোষ্য প্রাণীটি তাকেও রোগমুক্ত রাখা আপনার দায়িত্ব। তাকে নিয়মিত ভ্যাকসিন দেওয়া, যেখানে সেখানে ঘোরাফেরা করে যেন সে রোগকে শরীরে ধারণ না করে সেটাও দেখতে হবে। সত্যি বলতে কি, মানুষ এবং অন্য প্রাণী নিয়েই তো সমাজ, তাই মানুষ এবং সমস্ত প্রাণীর সুস্বাস্থ্যের ব্যবস্থা করার দায়িত্ব আমাদের সমাজের। আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থা এবং ভারত সরকারের উদ্যোগে চলছে ওয়ান হেলথ প্রকল্প, সবাইকে সুস্থ রাখার জন্য। আপনারাও এই প্রকল্পে সামিল হয়ে সকলের সুস্বাস্থ্যের জন্য ব্রতী হবার প্রতিজ্ঞা করুন, এটাই আজকের দিনটি পালনের উদ্দেশ্য।
1: বিশ্ব জুনোসিস দিবস উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দিনটির গুরুত্ব ও তাৎপর্য, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক আশিস কুণ্ডু।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে সাতটায় শুনবেন রেডিও নাটক আঁচড়াক, রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, নাট্যরূপ সৌমিত্র বসু, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। রাত্রি 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। রাত্রি 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন সাক্ষ্যদীপা সরকার। রাত্রি 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর। 10:15 শাস্ত্রীয় সঙ্গীত, ঝাপতাল ও রূপক তালে তবলা শুনবেন পণ্ডিত পরিমল চক্রবর্তীর। হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর। রাত্রি 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন রেডিও নাটক আচড়াক।
2: আজকের নাটক আঁচড়াক, কাহিনী সঞ্জীব চট্টোপাধ্যায়, বেতার রূপ সৌমিত্র বসু, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়, নাটক আঁচড়াক।

0: তা নতুন নোট বইটা বাজারে কিরম খাচ্ছে?
1: দারুণ হর্ষদা, পরশু বেরুলো, এরই মধ্যে লাইন লেগে গেছে।
0: বাহ বাহ বাহ বাহ। আচ্ছা, টিউটোরিয়ালের অ্যাডমিশন তো স্টার্ট হয়েছে কাল থেকে।
1: হ্যাঁ,
0: কিরম ভিড়?
1: ভিড় মানে আমরা তো কালকেই অ্যাডমিশন ক্লোজ করে দেবো ভেবেছিলাম, তারপর ভাবলাম আপনাকে জিজ্ঞেস না করে।
0: ক্লোজ করে দেবে?
1: হ্যাঁ,
0: অ্যাডমিশন ক্লোজ করে কেন?
1: এক একটা ব্যাচে 60-70টা করে ছেলে হয়ে যাচ্ছে হর্ষদা, এত ছেলে মানে ঘরে তো ধরবেই না, আর বেঞ্চিও নেই।
0: ঘরে না ধরে বাইরের প্যাসেজে বসবে, বেঞ্চ না জোটে চ্যাটাই পেতে দেবে। তাই বলে টিউটোরিয়ালে ভর্তি হতে চাইছে, তোমরা তাকে নো অ্যাডমিশন করে দেবে? পয়সা কি কামড়াচ্ছে নাকি?
1: না না, আসলে অতগুলোকে পড়ানো মানে আপনার এই বয়সে এত স্ট্রেন।
0: দেখো উজ্জ্বল, হর্ষ সরকারকে স্ট্রেন দেখিও না, স্ট্রেন। মফস্বল কলেজে মাস্টারি করতাম, সেখান থেকে আজ এই বাড়ি গাড়ি এসব বিনা স্ট্রেইনে হয় না, বুঝছো?
1: না সে তো বটেই, তবে বয়সও তো হচ্ছে।
0: আরে বয়সটা আবার কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, মেপে খাওয়া দাওয়া, নিয়মিত যোগাসন, ব্যাস। দেখি ওসব কথা বাদ দাও তো। আচ্ছা, অ্যাডমিশনের সময় কি ঝামেলা হয়েছিল বলছিলে, কি ব্যাপার বলো তো?
1: সে তেমন কিছু নয়, পরশু কাগজে বেরিয়েছিল না আমাদের টিউটোরিয়াল থেকে কোশ্চেন লিক করে, তাই ওপারার কি একটা ক্লাব থেকে কটা ছেলে এসে খানিক চাঁচামেচি করলো আর কি, স্লোগান টোলোগান দিল, শিক্ষাকে পণ্য করা চলবে না, এইসব আর কি।
0: ন্যাকা, শিক্ষাকে পণ্য করা চলবে না?
1: হ্যাঁ,
0: শিক্ষা মানে কি রে? হ্যাঁ, পরীক্ষায় পাশ করা।
1: হ্যাঁ,
0: পাশ করলে চাকরি হবে।
1: হ্যাঁ,
0: চাকরি হলে টাকা পাবি।
1: হ্যাঁ,
0: তা আমার টিউটোরিয়াল হোমে সেই টাকা পাবার উপায় তো করে দিচ্ছি, তার বদলে আমায় কিছু টাকা দিবি না? আরে কি কি কি স্লোগান দিচ্ছিল এটা কি? হ্যাঁ, এখান থেকে কোয়েশ্চেন লিক করে, এইসব বলে স্লোগান দিচ্ছিল নাকি?
1: হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো মুশকিল। এমনিতে আমি তত গা করিনি, কিন্তু যখন বলতে লাগলো যে টিউটোরিয়াল হোমের নামে প্রশ্ন বার করে দেবার, পাপ চক্র বন্ধ করো বন্ধ করো, তখন আমি গিয়ে মানে অনেক বলে কয়ে
0: গাধা গাধা, তুমি একটি গাধা, বুঝছো? যাতে পাবে।

0: ইলেকট্রিসিটি হয় সেইটা বন্ধ করতে কত খরচা করলে? আরে ওইসব ছেলেরা একবার পেয়ে বসলে আর ছাড়বে ভেবেছ? কারণে অকারণে দল বেঁধে এসে হামলা করবে। যাকে শোনো, বুলগানকে একটা খবর দিয়ে রাখতে হবে, সেরকম হলে যেন পেটো ফেটো মেরে খেয়ে দিয়ে দেয়।
1: আচ্ছা
0: আচ্ছা, অন্য কোনো খবর আছে?
1: না
0: ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে বসো উজ্জ্বল। হ্যাঁ, আমি চানটা সেরে আসি, তারপর একসঙ্গে বেরোবো।
1: আচ্ছা আচ্ছা।

0: এই নাও তোমার গাজর।
1: হুম হ্যাঁ দাও দাও।
0: আমি কিন্তু তোমার উপর ভীষণ রাগ করেছি।
1: কেন?
0: তুমি আমাকে আগে বলনি কেন?
1: কি বলবো?
0: ওই সোফা কাম বেডের কথা।
1: সোফা কাম বেড ডেলিভারি দিয়ে গেছে নাকি? হ্যাঁ,
0: এতে একটু আগে দিল।
1: বাহ,
0: তুমি তো তখন ওখানে তোমার উজ্জ্বলের সঙ্গে কথা বলছো, আমি আর ডিস্টার্ব করিনি।
1: ভালো করেছো, ভালো করেছো। কালকে ওই টিউটোরিয়ালের অ্যাডমিশন ছিল তো, তাই নানা রকম ফ্যাচাং ট্যাচাং গেছে আর কি।
0: ওই গাজর মুখে দিয়ে কথা বলতে দেখলে বিশ্রী লাগে, ইনডিসেন্ট মনে হয়।
1: আরে গাজর, গাজর মানে হলো এনার্জি। হ্যাঁ, গাজর মানে শক্তি। চোখ কত ভালো হয়। এই বয়সে দেখো আমার কোনো চশমা নেই।
0: যাই বলো, প্রফেসরদের চশমা ছাড়া ঠিক মানায় না।
1: আরে সেসব পুরনো দিন কবে শেষ হয়ে গেছে সোমা। এখনকার প্রফেসরদের চোখ বাজ পাখির মতো হতে হবে। হ্যাঁ, কান হবে রাডারের মতো, নাক হবে কুকুরের মতো, যাতে যে কোনো রকম ঝামেলা এলেই একেবারে একেবারে সুপারসনিক স্পিডে ট্যাকল করা যায়।
0: আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আল্লাদে একেবারে গদগদ করছে।
1: হবে না, হবে না বলো। কালকে অ্যাডমিশন হয়েছে, আজ থেকে নতুন সেশন শুরু।
0: আর সেই শুরুর দিনটাই বৌনি হলো ওই সোফা কাম বেড নিয়ে। সত্যি দারুণ ব্যাপার না? সকালবেলায় এমন একটা সারপ্রাইজ দিলে।
1: নিশ্চয় নিশ্চয়, দারুণ ব্যাপার। আচ্ছা আমি তাহলে এবার চানে যাই। হ্যাঁ,
0: একবার বসবে না এটায়? নতুন এলো।
1: আরে দূর, আমি আর বসে কি করব। তুমি বসো না, তোমার জন্যই তো আনা।
0: দূর, খালি বুড়ো বুড়ো কথা, বসো তো।
1: হ্যাঁ, তা তোমার তুলনায় আমি তো বুড়োই বাবা। আমার কত বয়স জানো?
0: না, জানতে চাই না। তুমি কি একবার বসবে?
1: হ্যাঁ বাবা বাবা, আচ্ছা জেদ তো তোমার। আচ্ছা এই না এই না, বসলুম। হ্যাঁ বসলুম, এবারে তুমিও একটু পাশে বসো।
0: হ্যাট, কাজের লোকজন চারপাশে কিরকম গাইয়ার মতো।
1: আরে দূর দূর ছাড়া তো, বসো না, বসো বসো বসো বসো। আয় বসো না বাবা,
0: হ্যাঁ
1: বসো বসো। হ্যাঁ কে, কিরকম? হ্যাঁ দারুণ নরম না?
0: ও মা, দেখেছ পম্পমটা কোথা থেকে চলে এসেছে?
1: পম্পম, ওই ওই, আরে আরে, হাই হাই হাই পম্পম, হাই হাই হাই।
0: ওকে তুলবি না কি রূপোর?
1: হ্যাঁ
0: উঠুক না, উঠুক না। না নতুন জিনিসটা শেষকালে নোংরা টোংরা যদি করে দেয়।
1: আরে দিক না, আরে ও তো এ বাড়িরই একজন নাকি। হ্যাঁ এটা তো, এটা তো ওর জন্য এসছে। হ্যাঁ তবে আয় আয় পম্পম, আয় আয়, উঠে আয়, উঠে আয়, বস।
0: দাও ওর বরাদ দাদুটা করে বেরো, নইলে আমাকে তো জ্বালিয়ে মারবে।
1: আরে হয়েছে হয়েছে। আরে আরে আরে দেখো, আমার ধুতিটা ছিঁড়বি নাকি রাস্কেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লক্ষ্মী হয়ে থেকো, কেমন? আচ্ছা টাটা
0: টাটা। পম্পম বলো টাটা।
1: বেড়া শিয়ানা হয়েছে খুব।
2: হর্ষদা গাড়ি বের করেছে, আপনি এগুন, আমি আপনার নোট টোট গুলো নিয়ে যাচ্ছি।
1: হ্যাঁ চলো এলুন তাহলে। হ্যাঁ আজকে আর বেশি ঝামেলা নেই, বুঝেছো, তাড়াতাড়ি চলে আসবো, কেমন?
0: আচ্ছা।
1: হ্যাঁ আরে রাস্তা ধরে কে একটা বুড়ি দুপাশের বাড়ির নম্বর দেখতে দেখতে আসছে, মুখটা চেনা চেনা লাগছে। এ কি, মা না? হ্যাঁ হ্যাঁ মাই তো। কি মুশকিল রে বাবা, হ্যাঁ এত দূরে বাড়ি চিনে চিনে। এই রে এই রে, দেখতে পেয়ে গেছে রে
3: বড় খোকা।
1: কি তুমি?
3: হ্যাঁ বাবা চলে এলাম, শুনেছি নাকি বিরাট বাড়ি করেছিস, গাড়ি করেছিস। ও মা, এইটি তোর বাড়ি? ওরে এই তো, এই তো সিনেমার বাড়ির মতো বাবা।
1: তুমি হঠাৎ বলানি কওয়ানি কোথেকে হঠাৎ?
3: কতদিন তোকে দেখিনি বলতো, আর থাকতে পারলুম না। অশোক এসেছিল, তা ধরে পড়লুম। অশোকই তো আমাকে ওই মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল, বলল তুই নাকি ওকে বাড়িতে ঢুকতে দিস না। কেন বাবা? ভাই

0: ভয়ে ঝগড়া কি জিয়ে রাখতে আছে রে?
1: অশোক, অশোক তোমার কাছে ধান্দায় গিয়েছিল বুঝি আমার বাড়িটা তোমাকে চিনিয়ে দিতে। হ্যাঁ,
0: ও কথা বলছিস কেন? ছেলে মায়ের কাছে আসবে না?
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তা যা, আমাকে তো এবার একটু বেরোতে হবে।
0: হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ তুই যা, তুই ব্যস্ত মানুষ সে কি আমি জানি নে, তুই যা। তা বৌমা কোথায়? ও, ওই বারান্দায় দাঁড়িয়ে বুঝি। ও বৌমা, বৌমা, ওই ওই নিচে আসছে বোধ হয়।
1: আরে দাঁড়াও দাঁড়াও, কি কি কি হচ্ছে? কি তুমি কি এখানে থাকবে বলে এসছো নাকি?
0: ও মা, এ কি কথা, থাকবো বলেই তো এসেছি রে। ছেলে আমার মানুষ হয়েছে, বড় লোক হয়েছে, কটা দিন আলুর যত্নে থেকে যায়।
1: ও উজ্জ্বল, হ্যাঁ তুমি তুমি একটু গাড়ি দিয়ে গিয়ে বসো ভাই, আমি যাচ্ছি। হ্যাঁ,
0: এ ছেলেটি কে বাবা?
1: ও একটা ছেলে। হ্যাঁ একটা ছেলে। তা আমি বলছিলাম কি,
0: তুই আর বলবি কি, এই তো এই তো বৌমা এসে গেছে, তোমাদের বাড়িতে এসে পড়লুম মা। থাক থাক, চির আয়ুষ্মতি হও মা।
1: শোনো মা, মা এই বাড়িতে তোমার অসুবিধে হবে, তোমার তো আবার অনেক রকম বাজ বিচার আছে। এ বাড়িতে কিন্তু মাছ মাংস মুরগি সব চলে, সব তোমার জন্য আলাদা ব্যবস্থা ব্যবস্থা করা কিন্তু
2: না, কিচ্ছু অসুবিধা হবে না মা, আপনি আসুন
1: না। কিন্তু সোমা, আমি বলছিলাম যে
2: তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি যাও আমি দেখছি। আসুন মা আসুন,
0: চলো মা চলো চলো।
2: আপনাকে আদর করছে, ভয় নেই।
0: হ্যাঁ গো, কামড়ে টামড়ে দেবে না তো?
2: না না, এসব কুকুর কামড়ায় না, খালি আদর করে আর আদর খায়। পম্পম পম্পম, দুষ্টুমি করো না, এসো এসো আমার কোলে এসো, এটা তোমার একটা ঠাম্মা হয়।
0: ও কি করছো? ও মা, ও মুখে হাত দিও না, যদি কামড়ে দেয় জলাতঙ্ক হবে যে।
2: না মা, জলাতঙ্ক হয় নেড়ি কুকুর কামড়ালে, একে ইঞ্জেকশন দেওয়া আছে, ভয় নেই। আসুন মা, আপনার জন্য একটা ঘর ঠিক করে দিই।

0: মা মা মা না মাতা সকালবেলায় দিলে মেজাজটা চটকে আধ ময়লা থান পরে ঠুকঠুক করতে করতে পাড়া শুদ্ধ সবাই দেখলো তো হর্ষ সরকারের মা হচ্ছে এই এই যে উজ্জ্বল সেও তো দেখলো হ্যাঁ তা সেও তো গপ্প করবে লোকজনের কাছে মান সম্মান বলে আমার আর কিছু
1: কি ভাবছেন হর্ষদা তবু আজকে একটা সুবিধে হলো আপনার বাড়ির প্রবলেমটা বাঁচলো
0: বাড়ির প্রবলেম
1: হ্যাঁ বাড়িতে একটাই প্রবলেম এখন কাজের লোক তাই যে দেখলাম বুড়ি একটু বয়স হয়েছে তাহলে চলে যাবে কারণ আপনার বাড়ির কাজ তো বেশি না
0: সেটা তো আমি ঠিক জানি না ওই যেরকম সব হয় আর কি ও তোমার বৌদি যা ঠিক করবে আর কি হ্যাঁ

0: তারপর তারপর আর কি, বড় খোকা সেই এক গো, ভাইকে একটা কলাও দিলে চলবে না, সব কলা ও একা খাবে। তোমার শ্বশুর আমি অনেক করে বোঝালাম, সেই এক কথা, ভাইকে কলা দেওয়া চলবে না।
1: কি করলেন তখন? পুরো এক কাঁদি কলাই ওকে দিয়ে দিলেন?
0: তাই কি পারি মা, অশোক তো আমার ছেলে, একটু বোকা শোকা, মুখ ফুটে সব কিছু চাইতে পারে না। কিন্তু আমি তো দেখি বুঝেছি, দাদার কাণ্ড দেখে ওর দু চোখ ছল ছল করছে। আমি চুপি চুপি কাঁদি থেকে দুটো কলা সরিয়ে ওকে বললাম, যা যা লুকিয়ে খেয়ে নিকে যা যা।
1: তারপর
0: বড় খোকা কেমন করে টের পেয়ে গেল, আর যাবে কোথায়, এই একটা কাটারি নিয়ে ছুটলো।
1: সে কি, কাকে মারতে?
0: মারতে না, কলা গাছের সামনে গিয়ে এক কো, অত বড় ফলন্ত গাছটা মা একেবারে দুখানা হয়ে ভুঁয়ে গড়িয়ে পড়ল।
1: ইস,
0: ওই ওই ছোটবেলা থেকে একরকম ভীষণ জেদি, একই, নইলে কি আর এত বড়টি হতে পারে বৌমা? দেখছো কাণ্ড, কথায় কথায় বিকেল গড়িয়ে গেল, আমারও হয়েছে মরণ, বকতে শুরু করলে আর দেখো দেখি, দুপুরবেলা খাটাখাটনি করে একটু চোখ বুঝবে তা নয়।
1: না, আমি দুপুরবেলা ঘুমোই না মা, আপনারই বরং কষ্ট হলো।
0: তোমার যেমন কথা, আমার আবার কষ্ট কি? কতদিন পরে বড় খোকার ছোটবেলার গপ্প করলুম, ছেলেপুলের ছোটবেলাটাই তো মায়ের, বড় হলে বউটো এসে ভাগাভাগি করে নেয় না, কি বলো গো?
1: ও ছোটবেলা গপ্প শুনতে পারি, হ্যাঁ এমন কাউকে তো পাইনি এতদিন। মা আপনি চা খাবেন তো?
0: চা খাবো, কিন্তু তুমি বসো মা, আমি বরং।
1: তা কি হয়, আমি করছি।
0: তবে চলো আমিও যাই, রান্নাঘরে বসে বসে দুজনে গপ্প করব এখন,
1: চলুন।
2: টিউটোরিয়ালের নামে ব্যবসা ফাঁদা চলবে না, চলবে না,
3: চলবে না, চলবে না।
2: টিউটোরিয়ালের নামে ব্যবসা ফাঁদা চলবে না, চলবে না,
3: চলবে না, চলবে না।
2: টিউটোরিয়াল থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় কেন, হাসপে সরকার জবাব দাও,
3: জবাব দাও, জবাব দাও।
2: টিউটোরিয়াল থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় কেন, হাসপে সরকার জবাব দাও,
3: জবাব দাও, জবাব দাও।
2: টিউটোরিয়ালের নামে ব্যবসা ফাঁদা চলবে না, চলবে না,
3: চলবে না, চলবে না।
4: জ্বালালে তো, উজ্জ্বল, উজ্জ্বল,
5: কি কি ব্যাপারটা গিয়ে দেন, সমানে চেঁচিয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের ঢুকতে দিচ্ছে না, কথা বলেছ?
6: হ্যাঁ কথা তো বললাম, কিন্তু
5: কিন্তু কি, কিন্তু কি কি চাইছে কে এরা? যা চাইছে জেনে দিয়ে দাও তো, যাও ঝামেলা বন্ধ করো, যাও।
6: কি চাইছে সেটাই তো ঠিক বুঝতে পারছি না।
5: ও প্লেস, আরে সামান্য ব্যাপার নিয়ে, ডাকো ডাকো ওদের যে নেতা ফেতা আছে তাকে ডাকো, যাও। আই মাইন্ড ইট, একজনের বেশি জানে ঘরে না ঢোকে, বুঝলে? যাও।
6: ঠিক আছে আমি ডেকে আনছি। হর্ষদা, ইনি হচ্ছেন সতীনাথ মুখার্জি, এই পাড়ার ক্লাবের সেক্রেটারি।
7: নমস্কার,
6: ইনি আপনার সঙ্গে কথা বলতে চান।
7: আসুন আসুন সতীনাথবাবু, বসুন বসুন। কি খাবেন বলুন, চা না কফি?
8: আমি আপনার কাছে চা কফি কিছু খেতে আসিনি।
7: হ্যাঁ তা তা অবশ্য ঠিক, যা গরম পড়েছে। উজ্জ্বল উজ্জ্বল, একটু কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা করো তো, যাও।
8: শুনুন, আমি আপনার কাছে,
7: তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আর শোনো ঠান্ডা থাকে যেন, বুঝেছ?
8: হ্যাঁ মিস্টার সরকার,
7: বলুন।
8: আমি আপনার এখানে চা কফি বা কোল্ড ড্রিঙ্কস খেতে আসিনি, আমি এসেছি আমাদের ক্লাবের তরফ থেকে।
7: ও আচ্ছা, তা আপনাদের ক্লাবের অ্যাক্টিভিটি কি, খেলাধুলো?
8: আগে খেলাধুলো করবার মাঠ তো কলকাতা শহরে নেই, তাই আমরা একটা লাইব্রেরি করেছি, পাঠচক্র করেছি, সেখানে নানান বিষয়ে সমস্ত চর্চা হয়, বছরে দুবার ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ।
7: বাবা বাবা, খুব ভালো খুব ভালো। আরে আপনাদের মতো লোকেরাই তো এইসব কাজে এগিয়ে আসবেন মশাই। সতীনাথবাবু, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড, আমাকে দিয়ে যদি আপনাদের কোনো রকম সাহায্য হয়, ধরুন আর্থিক বা অন্য কোনো রকম, মানে
8: আপনাকে দিয়ে আমাদের কোনো কাজ হবে না, কেননা আমাদের পথ আর আপনার পথ সম্পূর্ণই আলাদা।
7: ছি ছি ছি, এটা আপনি কি বলছেন?
8: আমার কথাটা শেষ করতে দিন। আপনার টিউটোরিয়াল থেকে প্রশ্ন বেরিয়ে যায়, কিছু বাছা এই ছেলে মেয়েদের কাছ থেকে বেশি টাকা নিয়ে তাদের আপনারা সাজেশনের নামে কোয়েশ্চেন পেপার দিয়ে দেন। আমাদের পাড়ায় এ ধরনের বেআইনি ব্যবসা আমরা করতে দেব না।
7: সতীনাথ বাবু, আইন বেআইনটা তো পুলিশের ব্যাপার,
8: পুলিশের কথাটা থাক মিস্টার সরকার, ও কথাটা না নাই তুললেন।
7: এই দেখুন, এই দেখুন, আপনাদের পছন্দ মতো কথা আপনারা তুলছেন আর আমি তার প্রতিবাদ করলি দোষ? সতীনাথ বাবু
8: বলুন,
7: শুনুন, ঝোঁকের মাথায় কিছু করে বসুন।

0: না। আমার টিউটোরিয়াল সম্পর্কে যে সমস্ত কথাগুলো আপনি বললেন তা তো আপনি প্রমাণ করতে পারবেন না, পারবেন না তো। তার চেয়ে স্ট্রেইট ব্যবসার কথায় চলে আসুন না মশাই। কত টাকা চাঁদা পেলে আপনি এই সমস্ত ভিড় গুলো হাটিয়ে দেবেন সেটা বলুন।
1: তার মানে আপনি ঘুষ দিতে চাইছেন?
0: হ্যাঁ না না না, আরে ঘুষ হবে কেন, চাঁদা চাঁদা কত চাই বলুন না।
2: এই তো কোল্ড ড্রিঙ্কস এসে গেছে, এত দেরি করলে কেন উজ্জ্বল, ইনি সেই কখন থেকে বসে আছেন, দাও দাও দাও দাও।
1: ও কোল্ড ড্রিঙ্কস আপনারা খান, আমি যাচ্ছি।
2: তাহলে আপনারা টিউটোরিয়ালের সামনে থেকে ভিড়টা হটাবেন না?
1: না,
2: ছেলে মেয়েদের টিউটোরিয়ালে ঢুকতেও দেবেন না।
1: কতবার আপনাকে বলবো যে না, এই পাড়ায় লেখাপড়া নিয়ে ব্যবসা চালাতে আমরা দেব না, বুঝলেন? আমি যাচ্ছি।
0: মুশকিল মুশকিল, যত ভাবি ঝামেলা না করে চলবো ততই।
2: উজ্জ্বল
3: আগে
2: এখানে থানায় ফোন করো তো। হ্যালো হ্যালো, ইন্সপেক্টর ব্রহ্মচারী আছেন? ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, আমি বিদ্যা টিউটোরিয়াল হোম থেকে হর্ষ সরকার কথা বলছি। আচ্ছা শুনুন, আজকে এখানকার স্থানীয় ক্লাবের কিছু ছেলে এসে ওদের ক্লাবের জন্য 2000 টাকা চাঁদা চাইলো। হ্যাঁ, তা আমি দিতে রাজি না হওয়াতে আমার টিউটোরিয়াল গেটের সামনে সেটা বিচ্ছিরি ব্যাপার করছে, গালিগালাজ করছে। হ্যাঁ, ছেলে মেয়েদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। আরে ছোট ছোট মেয়ে, তাদেরকে পর্যন্ত নানাভাবে হ্যাঁ আপনি আসছেন? হ্যাঁ এক্ষুনি, বাহ বাহ বাহ, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ছাড়ছি, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার, হ্যাঁ আসুন। হ্যাঁ কে উজ্জ্বল?
3: আগে
0: ঠিক আছে তো?
3: পায়ের ধুলো দিন, পায়ের ধুলো দিন, আপনি সত্যি গুরুদেব।

0: বৌমা, বড় খোকা এলো বোধহয়।
1: আপনি বসুন মা, আমি দেখছি। কি ব্যাপার এত দেরি
2: হয়ে গেল? ওই পুলিশ টুলিশের ঝামেলা মিটিয়ে।
1: পুলিশ? পুলিশ কেন?
2: না না, আমার কিছু না, ওই সতীনাথ মুখুজ্জি অ্যান্ড কোম্পানি বধ হয়ে গেল আর কি। তারপরে বিজয়োৎসব পালনের জন্য
1: আজকে ওইসব খেলে মা রয়েছেন বাড়িতে।
2: ও ও হ্যাঁ, ঝামেলায় উড়ে গেছিলাম একদম। সে বুড়ি যায়নি এখনো না? এখানে এখানে গেড়ে বসবার মতলব না কি? কোথায় সে?
1: ও ঘরে। তুমি কি এখন ওর কাছে যাবে?
2: আর ন্যাকামো করো না, সরো সরো তো, আমার কাজ আমায় করতে দাও। এগি এগি, তুমি এই সোফা কাম বেডে পা তুলে বসে আছো কেন?
0: কে বড় খোকা এলি, এত রাত করলি কেন বাবা?
2: নেমে বসো, নেমে বসো, ওখান থেকে ওখান থেকে নেমে বসো। আরে এখনো কাভার লাগানো হয়নি, নষ্ট হয়ে যাবে।
1: আহ, কি পাগলি মতন বকছো,
2: তুমি চুপ করো তো। এ দাম জানো? দাম 12,000 টাকা। বাপের জন্মে দেখেছো কখনো? আমি কিনেছি, আমি আমি।
1: এসো তুমি আমার সঙ্গে, এসো ঘরে এসো।
2: দেখি দেখি, এটা কি ফোমের উপরে এটা কিসের দাগ? হাত পায়ের নখ গুলো তো কাটতে পারো বসে বসে, এত দামি জিনিসটা কেমন দাগি হয়ে গেল বলো তো।
0: না না বাবা, বিশ্বাস কর আমি আঁচড়াইনি, আঁচড়েছে বাবা তোমার কুকুর।
2: পম পম,
0: ওই দেখো বাবা, এটার তলায় গুটি সুটি মেরে শুয়েছিল এতক্ষণ।
2: পম পম, পম পম, পম পম, হায় বাবা, বস বস, এই এই এই সোফাটায় বস বস।
0: ওখানে বসাসনি, ও আবার আছড়া বেজে।
2: আছড়াক, আছড়াক, ওর জিনিস 100 বার আছড়াবে, 1,000 বার আছড়াবে, সব সব ফদ্দা ফাই করে দেবে। তাদের তাদের তোমার কি? হ্যাঁ, পম পম পম পম, মাই সুইট ডার্লিং, বেটা ছেলে ছটফট করছে দেখো। হ্যাঁ, খুব খুব তেজ।

0: Hörst du das, Killer? Pom, pom, pom, pom, my sweet darling, pom, pom, pom, pom. Ach, ja.
1: সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নাটক আঁচড়াক এখানেই শেষ হল। বেতার রূপ সৌমিত্র বসু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হর্ষ অশোক মুখোপাধ্যায়, উজ্জ্বল ফকির দাস কুমার, সতীনাথ দেবতোষ ঘোষ, মা বন্দনা দেবী এবং সোমার ভূমিকায় সুমিতা সান্নাল। সম্পাদনা নারায়ণ পাল, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়।
2: শুনলেন বেতার নাটক আঁচড়াক। নাটকটি এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী।

খুশি বল এই শহরে আছে একটাই। স্কুলের বাসটা যে থামে দরজায়, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যায়, ঝিক ঝিক করে ওঠে চোখ দুটো তার, সকল শোনায় তাকে চাচা বাই বাই। খুশি বল খুশি বল তুমি যে আমার, খুশি বল খুশি বল আমিও তোমার, দুজনেতে খেলা করি দুজনে বেড়াই, খুশি বল এই শহরে আছে একটাই। পার্কে নিয়ন জলে যে বিকেলে সে আমার সাথে চলে পা ফেলে ফেলে, রাস্তায় ওকে দেখে কেউ যদি ডাকে ঝপাপ হ্যাঁ

একটা বেনামি কুকুর বললো বন্ধু শেষ হলি রে কুকুর, সেই মানে মানুষকে দিলি ভালোবাসা, রাখলি না কুকুরের ছাতে বালা। সেই থেকে

মোটরের চাকায় সে দিল প্রাণ তাই কুচ কুচে।

এই শহরে ছিল একটাই বুশি বল, বুশি বল।

0: পরিবার এ শহরে ছিল একটাই।
1: পরবর্তী গানটি শুনবেন নাটকের গান ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আমি যেন ছবিটি।

0: আকাশবাণী খবর পড়ছি জ্যোতিষেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশ জুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন। পশ্চিমবঙ্গের 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন, বিহার গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও বিজ্ঞপ্তি জারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবোনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতোল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। জাকার্তা থেকে আকাশবাণীর প্রতিনিধি জানাচ্ছেন,
1: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখে অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিসের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারতের স্থপতি হিসেবে শ্যামাপ্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
2: আজ দেশ কি ধরতি, পশ্চিম বঙ্গাল কি ধরতি, अपने एक महान सपूत, एक महान देशभक्त, भारत की अखंडता के लिए समर्पित एक युगद्रष्टा को श्रद्धा पूर्वक स्मरण कर रही है। आज हम उस विचार बीज का गुणगान कर रहे हैं जो वर्तमान समय में चारों तरफ फल फूल रहा है, जो आधुनिक भारत को दिशा देने में बड़ी भूमिका निभा रहा है।
0: প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদের জীবন ও আদর্শ গণ আন্দোলনের পক্ষে অনুপ্রেরণাদায়ক। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহান এই নেতার জন্মদিন বিশেষ সম্মান ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে 2 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে। গত বছর 6ই জুলাই যে অনুষ্ঠান শুরু হবে তা শেষ হবে আগামী বছরের 6ই জুলাই। উল্লেখ্য, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ গোটা দেশে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যমন্ত্রী।

0: সভার সদস্যরা নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেন শ্রী শাহ। ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনেও এক অনুষ্ঠানে তার মূর্তিতে মালা দিয়ে শ্রী শাহ শ্রদ্ধা জানান। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
1: শ্যামাপ্রসাদজি অনেক প্রকল্পকে उन्होंने विचार भी रखे और अपने छोटे से जीवन के अंदर उसको पूर्ण करने का प्रयास भी किया, मगर सबसे बड़ा काम किया, एक ऐसा बीज बोया भारतीय जनसंघ के रूप में जिसने भारत की सारी राष्ट्रवादी ताकतों को इकट्ठा किया और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया। और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर पूरे भारत में फल देने का काम कर रहा है।
0: শ্রী শাহ বলেন, শ্রী মুখার্জি সেই মহান নেতা যিনি ঘোষণা করেছিলেন, একটি দেশে দুটি সংবিধান, দুজন প্রধান এবং দুটি পতাকা থাকতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, পশ্চিমবঙ্গ গঠন, দেশপ্রেম এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
2: আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান, আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত হওয়া উচিত বলে আমি মনে করি।
0: কলকাতার মুরলীধর সেনলেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করেই। পশ্চিমবঙ্গের রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন হবে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবারাইকে ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামীকাল অর্থাৎ 7ই জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14ই জুলাই। পরের দিন জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই। 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওইদিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। এদিকে নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে প্রার্থীপদ দাখিলের কাজ। বিহারের বাকিপুর, গুজরাটের মজলনপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13ই জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14ই জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30শে জুলাই ভোট গ্রহণ, ভোট গণনা হবে 3রা আগস্ট সকাল 8টা থেকে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবোনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে মোজাম্বিকের হাই কমিশনার আর্মান্দো পেদ্রো মুওয়ানে জুনিয়ার, নিকারাগুয়ার রাষ্ট্রদূত নাদেসকা ইমারা কাদবার্ট কার্লসন, সুরিনামের রাষ্ট্রদূত হানিসা জয়রাম, গাবোনিজ প্রজাতন্ত্রের হাইকমিশনার অরেলিন মার্সেল মিনসা নগুয়েমা, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত উলজিত লুফসানজাভ এবং বাহামাসের হাইকমিশনার পিটার নিকোলাস সেমোনেট রাষ্ট্রপতির হাতে তাদের পরিচয়পত্র তুলে দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর কমোরসের জনগণ এবং বিদেশমন্ত্রী এম বে মোহাম্মদকে সেদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। এক সামাজিক মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, মহাসাগর ভাবনাকে সামনে রেখে ভারত দুদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করতে বদ্ধপরিকর। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনির কফিন নিয়ে তারা সামিল হয়েছেন শোক মিছিলে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন তেহরানের বিভিন্ন পথ

0: পরিক্রমা করে 12 ঘণ্টা যাত্রা শেষে মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। সেখান থেকে তা নিয়ে যাওয়া হবে খামেনির জন্মস্থান মাশরাদে। সেখানকার ইমাম রেজার সমাধিস্থলে তাকে সমাহিত করা হবে বৃহস্পতিবার। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর ম্যাচে পর্তুগাল স্পেনের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16-এর খেলায় ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকে আধুনিক গানের অনুষ্ঠানে প্রথম শিল্পী জয়তী চক্রবর্তী।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। দ্বিতীয় গানটি শুনলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটি শুনব উজ্জয়িনী মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনলেন পরপর দুটো আধুনিক গান। আগের গানটি শুনলাম মুজ্জয়িনী মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং পরেরটা অনুপম রায়ের কণ্ঠে। এবারের গানটি অন্বেষা দত্তগুপ্তের কণ্ঠে।

দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষে এসে গেছি। শুনবো আজকের অনুষ্ঠানের শেষ গানটি রূপঙ্কর বাগচির কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ব্যান্ডের গান। আপনাদের সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আজ ব্যান্ডের গানটা, মানে গানের বিষয় একটু আমিময়। আমি আমি বলতে প্রথমে কি মনে পড়ে আমাদের, সেই আমিটাকে যাকে বহু যুগ আগে ফেলে এসেছি। বারবার মনে হয় যদি আবার ফিরে যাওয়া যেত তাহলে হয়তো এটা করতাম না, এটা করতাম, এটা পেতাম না, এটা চাইতাম না। ওই যে সময়ের পথ ধরে যদি ফিরে যাওয়া যেত আরো ভালো আমি হয়ে উঠতাম আমরা, কিন্তু সেটা তো আর হয় না। যা পেয়েছি, যতটুকু পেয়েছি, যে আমি হয়েছি, সেটাকেই এগিয়ে নিয়ে যেতে হবে। তেমনটাই গাইছেন ভূমি ব্যান্ড। শুনি আমরা।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গান। আজ বাংলা ব্যান্ডের গানে ওই যে বললাম শুধুই আমি ময়, আজ বলবো শুধু আমার কথা, আপনার কথা, আমাদের নিজের সত্তার কথা। জীবনে হয়তো অনেকেরই বন্ধু আসে, প্রেম আসে, পরিবার আসে, কিন্তু সবসময় মনটা যেন কাকে খুঁজে বেড়ায়। রবীন্দ্রনাথের কথায় সে হতে পারে আমাদের জীবন দেবতা। আমাদের সকলেরই হয়তো সেই জীবন দেবতাকে খোঁজার পালা চলতে থাকে। তাই তো আমরা বলি, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। শুনবো পটার গান।

আজ ব্যান্ডের গানে আমরা কথা বলছি আমিকে নিয়ে, নিজেকে নিয়ে। আচ্ছা, জীবনে প্রেম একবার আসে না বারবার আসে, এই নিয়ে তর্ক কোনো দিন শেষ হবে না। প্রেম জিনিসটাই তো আসলে খুব আপেক্ষিক, যে আমি প্রেমে পড়েছি কি না পড়েছি সেটা নিয়েই মানুষের জীবনে দোলাচল চলতে থাকে। কিন্তু জীবনে একজন থাকে কিন্তু, যাকে দেখলে যতবারই দেখবেন, যত বছর পর দেখবেন, যত দূর থেকে দেখবেন, আপনার হিয়া কাঁপবে। তেমনি বলছেন মহিনের ঘোড়াগুলি।

দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষে এসে গেছি। আজকে মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছিলেন ব্যান্ডের গান। আজ আমরা ব্যান্ডে শুধুই ছিলাম আমাকে নিয়ে, আমিকে নিয়ে, আমার নিজের সত্তাকে নিয়ে, আমার ভালোবাসাকে নিয়ে, আমার হারিয়ে যাওয়াকে নিয়ে। সেই সব কিছুর মূলে কে? অবশ্যই আমার মন। সে যদি ভালো থাকে তাহলে সবই ভালো থাকবে, আর সে যদি খারাপ তাহলে তো কিছুই ভালো লাগে না, তাই না? সেই মনের কথা এখন আপনাদের শোনাবেন পরশ পাথর ব্যান্ড।

একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত, একটি মিঠে দক্ষিণ হাওয়া আর একটি দুর্দান্ত। আসল কথা দুটি তো নয়, একটি মেয়ে মোটে, হঠাৎ ভালো হঠাৎ সেটি দোষী হয়ে ওঠে। সেই মেয়েটি বা সেই ছেলেটিই আপনি। যতই আপনি ভাবুন যে শুধুই আমি ভালো হয়ে থাকব, দুষ্টুমি একটুও করব না, বা শুধুই দুষ্টুমি করব, ভালো হয়ে থাকব না, তা তো হয় না। ওই ভালো মন্দ মিশিয়ে হচ্ছে সেই আমিটা, যাকে আমরা বড়ই ভালোবাসি। তাহলে নিজেকে, আমার আমিকে, যাকে বলে ওই গালভরা কথা সেলফ লাভ, সেটিতে থাকুন, নিজেকে ভালোবাসুন, অপরকে ভালোবাসুন। এই বলেই শেষ করছি আজকে ব্যান্ডের গানের অনুষ্ঠান। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। ভালো থাকবেন বন্ধুরা।

বন্ধুরা, আপনারা শুনছেন অনুষ্ঠান কথায় গানে। আজকে আমরা ঘুরে দেখছি যা কিছু পুরনো। আমরা জীবনের পথে যতটা এগিয়ে যাই, যত পাহাড়ের চূড়োয় উঠে যাই, কখনোই যে পুরনোর ওপর এই নতুন ভিত তৈরি হয়েছে তাকে কি ভুলে থাকা যায় বলুন? একটা সময় পর্যন্ত হয়তো ভুলে থাকা যায়, কিন্তু ওই যে ঘরে ফেরার টান বা শিকড়ের প্রতি ভালোবাসা, সে তো মানুষের চিরন্তন। কর্মব্যস্ত জীবনের শহুরে কোলাহল বা প্রবাসের একাকিত্ব, যাই হোক না কেন, পুরনো আপনাকে ফিরিয়ে আনবেই। আর সেই ফিরে আসার অনুভূতি কেমন তা আমরা শুনব ইমন চক্রবর্তী ও রূপঙ্কর বাগচির দ্বৈত কণ্ঠে।

আজ যখন কথায় গানে অনুষ্ঠানে আমরা পুরনোকে ফিরে দেখছি, যা কিছু পুরনো তাকে খুঁজছি, তখন একটা কথা মনে পড়ছে, মনে হচ্ছে যে এই যে অনেক পুরনো জিনিস, যেমন আমাদের বাড়ির কিছু পুরনো কাগজ, কিছু পুরনো পাতা, কিছু পুরনো বই, তার সেই গন্ধ, আর পুরনো গোলাপ যা আমরা বইয়ের ফাঁকে রাখি, সেগুলোকে রাখা নাকি এক মানসিক রোগের কথা, আমার কিন্তু তা মনে হয় না। এই পুরনো জিনিসের মধ্যে একটা আলাদা আনন্দ আছে, সেই পুরনো ফেলে আসার দিনগুলোর স্মৃতি আছে, সেই পুরনো প্রেম আছে। তাই আমি তো এটার মধ্যে খুব আনন্দ পাই যে হঠাৎ করে ছোটবেলার একটা খাতা বা ছোটবেলার একটা বই পেয়ে গেলাম, তখন সেই স্মৃতিগুলো কেমন উজ্জ্বল হয়ে উঠল। আবার তাকের হারমোনিয়ামটাকে একটু ছেড়ে ছুড়ে নামিয়ে হঠাৎ গান গাইতে বসে গেলাম, তাহলে সেটা কি কখনো মানসিক রোগের কারণ হতে পারে? একেবারেই না। পুরনোকেই আমরা রাখতেই পারি নিজের কাছে, কখনো মনের ভেতর, কখনো ঘরের ভেতর। তাই সেই পুরনো গিটারের কথা এবার শুনব অঞ্জন দত্তের কণ্ঠে।

তাহলে বন্ধুরা, আপনারাও নিজের জীবনের সেই পুরনো গিটার, পুরনো হারমোনিয়াম, পুরনো জিনিস খুঁজে বার করে আপনার পুরনোকে লালন করুন, আপনার অতীতকে লালন করুন। আমি ততক্ষণ বিদায় নিই। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আপনারা শুনছিলেন কথায় গানে, আজ খুঁজলাম যা কিছু পুরনো।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন।
1: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মহান দেশপ্রেমিক এবং ভারতের অখণ্ডতার প্রতি নিবেদিত প্রাণ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী ডক্টর মুখার্জির স্বপ্নপূরণে বিকশিত ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাকে স্বীকৃতি দিতেই সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার।
1: পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা আসন এবং বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা আসনের জন্য উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন আজ বিজ্ঞপ্তি জারি করেছে।
0: রথযাত্রা উপলক্ষে 300টিরও বেশি বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
1: পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকা যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আজ আরও দুজন গ্রেপ্তার।
0: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের অন্ত্যেষ্টিযাত্রায় বিপুল জনসমাগম রাজধানী তেহরানে।
1: পর্তুগাল, গ্রিস ও স্পেনে ক্রমশ ছড়িয়ে পড়ছে দাবানল।
0: বিশ্বকাপ ফুটবলের প্রি কোয়ার্টার ফাইনালে আজ রাতে পর্তুগাল স্পেনের মুখোমুখি হবে। ব্রাজিলকে হারিয়ে নরওয়ে এবং মেক্সিকোকে হারিয়ে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে।
1: ইতালির ইয়ানিক সিনার সার্বিয়ার নোভাক জোকোভিচ উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
0: আসছে বিস্তারিত খবরে। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর এটি চতুর্থ ইন্দোনেশিয়া সফর। 2018 মে মাসে দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার পর শ্রী মোদীর এটি প্রথম এই দেশ সফর। জাকার্তা থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন,
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় দুদিনের সরকারি সফরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন। জাকার্তা বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার মন্ত্রী, সেদেশে ভারতের রাষ্ট্রদূত এবং সেদেশে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয়

0: প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
1: সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার ঐতিহাসিক শহর যোগ্যাকর্তায় অবস্থিত প্রাম্বানান মন্দির চত্বর পরিদর্শন করবেন। ওই অঞ্চলে সংরক্ষণের ব্যাপারে দুদেশের মধ্যে সহযোগিতা নিয়েও দুটি দেশ মতবিনিময় করবে। জাকার্তায় প্রধানমন্ত্রী সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে শ্রী মোদি চলতি মাসের 8 তারিখ অস্ট্রেলিয়া পৌঁছবেন। মেলবোর্নে পৌঁছে তিনি ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশগ্রহণ করবেন। ওই সম্মেলনে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। দুই নেতার মধ্যে বিরল খনিজ, সাইবার সুরক্ষা, স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল, উদীয়মান প্রযুক্তি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হবে। সফরকালে প্রধানমন্ত্রী মোদি ভারত অস্ট্রেলিয়া মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের এক বৈঠকে অংশগ্রহণ করবেন। দুদেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন। ভারত অস্ট্রেলিয়া মৈত্রী স্তম্ভ সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণও দেবেন শ্রী মোদি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে চলতি মাসের 10 তারিখ প্রধানমন্ত্রী মোদি দুদিনের সফরে নিউজিল্যান্ড যাবেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে গত 2 বছরে উল্লেখযোগ্য অগ্রগতি প্রাপ্ত দ্বিপাক্ষিক সম্পর্কের দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি। গত 40 বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি হবে প্রথম নিউজিল্যান্ড সফর। সফরকালে শ্রী মোদি সেদেশের বিশিষ্ট শিল্প এবং ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে মিলিত হবেন। এখানেও প্রধানমন্ত্রী দুদেশের মানুষের মধ্যে দৃঢ় বন্ধনের প্রতিফলন স্বরূপ ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কাতার সফর শেষে পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বাহরিনে পৌঁছেছেন। রাজধানী মানামায় তিনি বাহরিনের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে বৈঠক করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, এই বৈঠকে তিনি সেখানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের কল্যাণ নিশ্চিত করার জন্য বাহরিনের বিদেশমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দুই মন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন তিনি। পশ্চিম এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এরপর কুয়েত ও ওমান সফর করবেন।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গ্যাবন সাধারণতন্ত্র, মঙ্গোলিয়া এবং বাহামাসের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করেছেন। মোজাম্বিকের হাই কমিশনার আর্মান্দো পেদ্রো মুইওয়ানে জুনিয়র, নিকারাগুয়ার রাষ্ট্রদূত নাদিসকা ইমারা কাথবার্ট কার্লসন, সুরিনামের রাষ্ট্রদূত হানিসা জয়রাম, গ্যাবন সাধারণতন্ত্রের হাই কমিশনার অরেলিয়েন মার্সেল মিনসা নগুয়েমা, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত ডক্টর উলজিত লুপসানজাভ এবং বাহামাসের হাই কমিশনার পিটার নিকোলাস সিমোনেট রাষ্ট্রপতি মুর্মুর কাছে নিজ নিজ দেশের হয়ে তাদের পরিচয়পত্র পেশ করেন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক এবং ভারতের অখণ্ডতার প্রতি নিবেদিত এক দূরদর্শী ব্যক্তিত্ব। কলকাতায় আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আধুনিক ভারতের পথপ্রদর্শক হিসেবে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
3: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নে হুঙ্কার ভরিতি কংগ্রেস দেশ ভাগ করেছে, আমি পাকিস্তানকে ভাগ করেছি। উনোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশে দুই বিধান, দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না। ইয়ে কেবল এক নারা নহিঁ থা, ইয়ে সমান অধিকার, সমান সংবিধান और समान राष्ट्रीय चेतना का आह्वान था।
2: প্রধানমন্ত্রী বলেন, ডক্টর মুখার্জির 125তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান গত বছর 6ই জুলাই থেকে শুরু হয়েছে, চলবে আগামী বছর 6ই জুলাই পর্যন্ত। জনজাগরণের ক্ষেত্রে ডক্টর মুখার্জির জীবনকে অনুপ্রেরণামূলক বলে আখ্যা দিয়ে শ্রী মোদী বলেন, বাংলায় বিজেপি সরকার গঠনের মাধ্যমে এই মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নপূরণে বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। যে মাতৃভাষায় শিক্ষার ওপর বিশেষ জোর দিয়েছিলেন, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিতে সেই স্থানীয় ভাষা শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য সবসময় চিন্তা করছেন, তার এই অবদানকে স্বীকৃতি।

0: যুক্তি দিতে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে।
1: उन्होंने कहा इसमें पाकिस्तान और बांग्लादेश इस वक्त का पूर्वी पाकिस्तान उसमें जो हिंदू रह गए हैं इनकी कोई चिंता ही आपने नहीं की। भारत में रह गए मुसलमानों की तो चिंता की मगर पाकिस्तान और बांग्लादेश में रहते हुए हिंदू की कोई चिंता नहीं की। ये समझौता एक तरफा है इसलिए मैं आपके मंत्रिमंडल से इस्तीफा देता हूं। और मित्रों आज उनकी ही पार्टी की सरकार ने CAA लाकर सभी हिंदुओं को नागरिकता देने का काम किया है।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 5 বছর ধরে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি মন্ত্র অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য সমবায় মন্ত্রকের ভূয়সী প্রশংসা করেছেন। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, সমবায় খাতের সঙ্গে যুক্ত 30 কোটি মানুষ এবং সারা দেশের 8,50,000 বেশি সমবায় প্রতিষ্ঠানের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। এই দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার একটি স্বতন্ত্র সমবায় মন্ত্রক গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: পশ্চিমবঙ্গের 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইকের পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী 7ই জুলাই বিজ্ঞপ্তি জারি হবে, 14ই জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 15ই জুলাই মনোনয়নপত্র যাচাই এবং 17ই জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। একই দিন বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে। 27 জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13ই জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14ই জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30শে জুলাই ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। বিহারের বাকিপুরের বিধায়ক নীতিন নবীন পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা কেন্দ্রে আসনটি শূন্য হয় যোগেশ ভাই নরন দাস প্যাটেলের মৃত্যুর কারণে। অন্যদিকে রাজেন্দ্র ভারতীর সদস্যপদ বাতিল বা অযোগ্য ঘোষিত হওয়ায় মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি শূন্য হয়।
2: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এবছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে 300টিরও বেশি বিশেষ ট্রেন চালানো হবে। 800টিরও বেশি নিয়মিত চলাচলকারী ট্রেনের পাশাপাশি এই অতিরিক্ত ট্রেনগুলি চালানো হবে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের শ্রী বৈষ্ণব বলেন, আসন্ন রথযাত্রায় ট্রেন চলাচল সুষ্ঠুভাবে পরিচালনা এবং ভক্তদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তিনি জানান, পুরী রেলস্টেশনে 30,000 যাত্রী থাকার বা অপেক্ষার জন্য অস্থায়ী ব্যবস্থাও করা হবে।
3: We will be operating 300 plus special trains during the Rath Yatra of Mahaprabhu Jagannath Ji, and during Onam festival we will be running about more than 100 special trains. This is a big effort from railways, effort from the central government, effort from Prime Minister Narendra Modi Ji to make sure that our citizens get affordable and safe services. We will continue to work in that direction.
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, প্রযুক্তি নির্ভর ও দ্বিভাষিক ব্যবস্থাপনায় শিক্ষাদান গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান দূর করতে এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে সাহায্য করতে পারে। নতুন দিল্লিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট IIM উদয়পুরে চালু হওয়া নতুন একটি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন।
2: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টের সদস্য ডক্টর অনিল মিশ্রের পদত্যাগপত্র গ্রহণ করেছে। রাম মন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগ তাদের নাম উঠে আসার পরই তারা পদত্যাগ করেছিলেন। নতুন সাধারণ সম্পাদক নিযুক্ত না হওয়া পর্যন্ত কৃষ্ণমোহনকে অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে। অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে যে FIR দায়ের করা হয়েছিল তা কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতেই করা হয় এবং এরপর গ্রেপ্তার করা হয় 8 জনকে। ট্রাস্টের তরফে একটি প্রধান কার্যনির্বাহী আধিকারিক নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
0: বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আজ আরও 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত আনন্দ সর্দার সহ ওই 2জনকে আদালতে তোলা হলে তাদের 14 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। এই নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট 3জন গ্রেপ্তার হল। আটক করা হয়েছে আরও 3জন অভিযুক্তকে। এদিকে এই ঘটনায় বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপারের নেতৃত্বে 6 সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে।

0: বারুইপুর নরেন্দ্রপুর সোনারপুর থানা এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি হয়েছে। এদিকে ওই নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় তল্লাশি চালানোর সময় পুকুর থেকে আরও এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম কৃষ্ণকান্ত হালদার, তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিলে রাজধানী তেহরানে সেদেশের জনগণ বিপুল সংখ্যায় কালো পোশাক পরে অংশ নেন। খামেনেই এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের পতাকা মোড়ানো কফিন একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। পশ্চিম এশিয়ায় স্থায়ীভাবে সংঘর্ষ অবসানের লক্ষ্যে ইতোমধ্যেই তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই জাতীয় ঐক্য ও শক্তির প্রদর্শন হিসেবে ইরানের ধর্মীয় নেতৃত্ব এই বিপুল জনতাকে ঐক্যবদ্ধ করার ডাক দেয়। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, এই জনসমাগম 2020 সালে রেভলিউশনারি গার্ডের জেনারেল কাসেম সোলেইমানির শেষ যাত্রার মিছিলের জমায়েতের চেয়েও ব্যাপক আকার ধারণ করেছে। অন্ত্যেষ্টিক্রিয়া মিছিলের দায়িত্বপ্রাপ্ত রেভলিউশনারি গার্ডের জেনারেল হাসান জাদে জানান, এই কফিনগুলি তেহরানের রাস্তা দিয়ে 12 ঘন্টার এক দীর্ঘ যাত্রার মাধ্যমে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। গত শনিবার থেকে শুরু হওয়া এই রাষ্ট্রীয় শোক চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত, যেদিন আয়াতুল্লাহ আলী খামেনেইকে তাঁর জন্মস্থান মাসাদের ইমাম রেজা মাজারে কবরস্থ করা হবে। উল্লেখ্য, ইরানের সঙ্গে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর প্রথম দিকে গত 28 ফেব্রুয়ারি একটি বিমান হামলায় আল খামেনেই সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা নিহত হন।
0: ইউক্রেনের কিয়েভে আজ সকালে রাশিয়ার এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 18 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 60 জন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। তারা আরও জানায়, এই হামলায় পোরিলস্কি জেলায় একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে। অন্যদিকে দারনিৎসিয়া জেলায় বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে রয়েছে বলেও খবর। তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ঠিক আগের দিন এই হামলা চালানো হয়। এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগ দেওয়ার কথা রয়েছে।
1: ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড ইউনিসেফ জানিয়েছে, গত 6 মাসে সুদানের যুদ্ধে অন্তত 300-এরও বেশি শিশু প্রাণ হারিয়েছে অথবা আহত হয়েছে। ড্রোন হামলার জেরেই এই হতাহতের ঘটনা ঘটেছে। 2023 সালের এপ্রিল মাস থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের RSF এর মধ্যে যুদ্ধ চলছে। মূলত কর্দোফান, দারফুর এবং ব্লু নাইল অঞ্চলে এই সংঘাত চলছে।
0: পর্তুগাল, গ্রিস ও স্পেনে গত রাত থেকে শতাধিক দমকলকর্মী দাবানল নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে পর্তুগালে গত 3 দিনেরও বেশি সময় ধরে ক্রমশ ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে সাহায্য করতে স্পেন ও ইতালি তাদের অতিরিক্ত দমকল বাহিনী সেদেশে পাঠিয়েছে। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতে দাবানলের গ্রাসে চলে যাওয়া একটি রিসাইক্লিং প্ল্যান্ট থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে ওই অঞ্চলের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং জানালা দরজা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে গতকাল বিকেলে আরেকটি বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী জানিয়েছে, মান্দ্রা এলাকা পাইন বনের মধ্য দিয়ে ছড়িয়ে পড়া এই আগুন নিয়ন্ত্রণে 155 জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। মধ্য পর্তুগালের ভৌজেলা এলাকায় গত বৃহস্পতিবার থেকে ছড়িয়ে পড়া আগুন নেভাতে 1200-এরও বেশি দমকলকর্মীর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পর্তুগালকে সহায়তার জন্য গত শুক্রবার স্পেন 120 জন দমকলকর্মী ও 45টি অগ্নি নির্বাপক যান পাঠিয়েছে। পাশাপাশি ইতালি ও স্পেন থেকে 3টি অগ্নি নির্বাপক বিমানও পাঠানো হয়েছে। অন্যদিকে স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় জিরোনা অঞ্চলে গত শুক্রবার থেকে সক্রিয় একটি দাবানলে প্রায় 5,400 একর এলাকা পুড়ে গেছে।
1: ভারত সরকারের কাছে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণ সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। গত 1 মাসেরও বেশি সময় ধরে সামগ্রিকভাবে এই অঞ্চল জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সরকারের এক আধিকারিক জানিয়েছেন, এই আবেদন বিশেষভাবে উদ্বেগজনক, কারণ এই অঞ্চলের মানুষরা ভারতের কাছ থেকে ওষুধ ও জরুরি ভিত্তিতে খাদ্য সামগ্রী চাইছেন। এই ঘটনা ওই অঞ্চলের ভয়াবহ অমানবিক পরিস্থিতিকেই প্রতিফলিত করে। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের নির্দেশে পাকিস্তানি প্রশাসন গত 20 দিন ধরে ওই অঞ্চলে রেশন ও ওষুধ সরবরাহ বন্ধ করে রেখেছে। সেখানকার মানুষ তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছেন, পাশাপাশি বিক্ষোভে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক বাসিন্দা এখন ওই অঞ্চল থেকে পালিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন।
0: সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। রাষ্ট্রসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থা ইউএনটিডি এর উদ্যোগে এই অধিবেশন চলবে বুধবার পর্যন্ত। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা

0: পক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য অংশীদাররা উপস্থিত থাকবেন। এখন খেলার খবর।
1: প্রথমে বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আগামীকাল এই পর্বে পরবর্তী ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের মুখোমুখি হবে। ওয়াশিংটনের সিটল স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর 5:30। এদিকে রাউন্ড অফ সিক্সটিনে আজ ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। খেলা 36:39 মিনিটে ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন জুড বেলিংহ্যাম। এরপর 42 মিনিটে মেক্সিকোর জুলিয়ান কুইনোনস একটি গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে 60 মিনিটে ইংল্যান্ডের অধিনায়ক পেনাল্টি থেকে আরও একটি গোল করলে মেক্সিকোর রাউল খিমোনেজও 69 মিনিটের মাথায় পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। ইংল্যান্ডের জ্যারেল কোয়ার্নেস 54 মিনিটে লাল কার্ড দেখেন। অন্যদিকে গতরাতে খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ের হয়ে 79 মিনিটে আর্লিং হ্যালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। হ্যালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে তিনজনেরই গোল সংখ্যা 7। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে।
1: নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বিদায়ের পর ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ব্রাজিলের হয়ে 80 গোল করেছেন তিনি, সে দেশের ইতিহাসে কারোর করা সবচেয়ে বেশি গোল। 2022 বিশ্বকাপেই দেশের হয়ে গোল সংখ্যা নিরিখে পেলের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। চোখের জলেই ব্রাজিলের জাতীয় দলের হয়ে নেইমারের পথ চলার সমাপ্তি ঘটল।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ফিফা আমেরিকান স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ড পাওয়ার ফলে ম্যাচ খেলার নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফা। উয়েফা জানিয়েছে ফিফা খেলার স্বচ্ছতা ও অখণ্ডতা ক্ষুণ্ণ করেছে। এক বিবৃতিতে ফিফা জানায় ফিফা ডিসিপ্লিনারি কোডের 27 অনুচ্ছেদ অনুযায়ী বালোগুনের ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা 1 বছরের পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। উয়েফা তাদের বিবৃতিতে উল্লেখ করে লাল কার্ড দেখার ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞা একটি বাধ্যতামূলক নিয়ম যা মকুব করা বা ইচ্ছামতো প্রয়োগ করা যায় না। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলে প্রতিযোগিতা চলাকালীন এ ধরনের পদক্ষেপ প্রতিযোগিতার নিরপেক্ষতা ও অখণ্ডতাকে ক্ষুণ্ণ করে। উল্লেখ্য রাউন্ড অফ 32 ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার তারিক মোহরামোভিচকে ফাউলের কারণে আমেরিকান খেলোয়াড় বালোগুন লাল কার্ড পেয়েছিলেন। সেই ম্যাচে যুক্তরাষ্ট্র 2-0 গোলে জয়লাভ করেছিল।
1: ইতালির ইয়ানিক সিনার সার্বিয়ার নোভাক জোকোভিচ উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। গতকাল পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ 16 ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন সিনার জাপানের সিনতারো মোচিজুকিকে 6-3, 7-6, 6-3 সেটে হারিয়ে দিয়েছেন। সপ্তম বাছাই জোকোভিচ গ্রেট ব্রিটেনের রোমান সাফিউলিনকে 7-6, 6-3, 3-6, 6-3 সেটে হারিয়ে শেষ 8 পৌঁছেছেন। মহিলাদের সিঙ্গলসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ ইউক্রেনের মার্তা কোস্তুক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। গতকাল রাউন্ড অফ 16 ম্যাচে কোকো গফ সুইজারল্যান্ডের বেলিন্দা বিনচিককে হারিয়ে শেষ 8 পৌঁছেছেন। আজ ইউক্রেনের কোস্তুক মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসলিন ক্রুগারকে 4 সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
0: টেন্ট ব্রিজে আগামীকাল তৃতীয় টি-20 ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:00। 5 ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে হারিয়ে সিরিজ 1-0 এগিয়ে গেছে।
1: জামাইকার অ্যাথলেটিক্স কোচ স্টিফেন ফ্রান্সিস প্রয়াত এমভিবি ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্লাবের তরফে গতকালই খবর জানানো হয়। ফ্রান্সিস সেলিয়ান ফ্রেজার প্রাইস আসাফা পাওয়েলের মতো তারকাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। জামাইকার একটি গোটা প্রজন্মের দৌড়বিদদের তৈরি করার পেছনে তার অবদান অবিস্মরণীয়। এখন দৃষ্টিকোণ। চলচ্চিত্র নির্দেশক চেতন আনন্দের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

প্রখ্যাত চলচ্চিত্র নির্দেশক চেতন আনন্দ, জন্ম পাঞ্জাবের লাহোরে ১৯২১ সালের ২রা জানুয়ারি, পড়াশুনো লাহোরেই। কিছুদিন বিবিসিতে কাজ করার পর দেরাদুনের দুন স্কুলে শিক্ষকতার কাজ শুরু।

চল্লিশের দশকে ইতিহাসের শিক্ষক হিসেবে কাজ করার সময় সম্রাট অশোকের ওপর লেখা একটি চিত্রনাট্য নিয়ে তিনি মুম্বাই পাড়ি দেন। যুক্ত ছিলেন ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন।

সিনেমা জগতে অভিনেতা হিসেবে কাজ শুরু করলেও পরে চলে আসেন নির্দেশনায়। প্রথম ছবি নীচানগর 1946 সালে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। আন্তর্জাতিক সম্মান পাওয়া প্রথম ভারতীয় সিনেমা।

পরে তিনি নিজের প্রযোজক সংস্থা হিমালয়ান ফিল্মসে কাজ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য হাকিকত, হাস্তে জখম, হীরা রাঞ্ঝা এর মতো সিনেমাগুলি।

প্রায় ৫০ বছরের কর্মজীবনে ১৭টি সিনেমায় নির্দেশনা করেছেন তিনি। ছোট পর্দাতেও ছিল সাবলীল বিচরণ। ১৯৯৭ এর আজকের দিনে ৭৬ বছর বয়সে তার জীবনাবসান হয়। কিন্তু চেতন আনন্দের ছবিগুলি আজও সিনেমা প্রেমীদের আবিষ্ট করে রাখে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন।
1: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মহান দেশপ্রেমিক এবং ভারতের অখণ্ডতার প্রতি নিবেদিত প্রাণ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী ডক্টর মুখার্জির স্বপ্ন পূরণে বিকশিত ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাকে স্বীকৃতি দিতেই সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার।
1: পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যসভা আসন এবং বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন আজ বিজ্ঞপ্তি জারি করেছে।
0: রথযাত্রা উপলক্ষে 300টিরও বেশি বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
1: পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকা যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আরও 2 গ্রেপ্তার।
0: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ের অন্ত্যেষ্টিযাত্রায় বিপুল জনসমাগম রাজধানী তেহরানে।
1: পর্তুগাল, গ্রিস ও স্পেনে ক্রমশ ছড়িয়ে পড়ছে দাবানল।
0: বিশ্বকাপ ফুটবলের প্রিকোয়ার্টার ফাইনালে আজ রাতে পর্তুগাল স্পেনের মুখোমুখি হবে। ব্রাজিলকে হারিয়ে নরওয়ে এবং মেক্সিকোকে হারিয়ে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে।
1: ইতালির ইয়ানিক সিনার সার্বিয়ার নোভাক জোকোভিচ উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর, উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস।

0: আজকে ডাক্তার দয়াল বন্ধু মজুমদার এসেছেন, তাকে স্বাগত জানিয়ে প্রথম প্রশ্নটা যেটা করি, যে বর্ষাকালে সাপে কাটার ব্যাপারটা একটু বেশি শোনা যায়। আপনি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করেছেন, রাজ্য সরকারের সঙ্গে কাজ করে এর চিকিৎসার প্রোটোকলটাকে বলা যেতে পারে আবার তৈরি করা বলি অথবা রিভাইভ করা বলি সেটা করেছেন। আজকে দাঁড়িয়ে খুঁটিনাটি বিষয়ে যাওয়ার আগে এই প্রশ্নটাই দরকার, যে আজকে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে সাপে কাটা চিকিৎসা আমাদের রাজ্যে কেমন অবস্থায় আছে? আমরা কি মানুষকে আশ্বাস দিতে পারি যথেষ্ট?
1: দেখুন, মানুষকে আশ্বস্ত করার মতো চিকিৎসা ব্যবস্থা অবশ্যই আছে। পশ্চিমবাংলা গোটা ভারতের মধ্যে একটাই মাত্র রাজ্য যেখানে একেবারে গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও সাপে কাটার চিকিৎসার ব্যবস্থা আছে, এটা আমরা খুব গর্বের সঙ্গে বলি। এই জিনিসটা গত 10 বছর ধরে বিভিন্নভাবে চেষ্টা করে, বিভিন্ন সংস্থা নানান রকম আন্দোলন করে এই জায়গাটাতে আমরা পৌঁছতে পেরেছি যে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রেও কিন্তু সাপে কাটার ব্যবস্থা করা হয়েছে। এবার আপনি তাহলে বলবেন, সাপে কাটায় কি তাহলে লোকের মৃত্যু হচ্ছে না, বা সাপে কাটায় কি গন্ডগোল হচ্ছে না? এখনো হচ্ছে, যথেষ্টই হচ্ছে, আমরা অনেক খবর পাচ্ছি। তার অন্য অনেকগুলো কারণ আছে। এই যে আপনি প্রথমেই একটা কথা বললেন না, যে ম্যানেজমেন্ট, আসলে আমাদের ডাক্তারিতে ম্যানেজমেন্ট কথাটার মানেই হচ্ছে ওটা যেটা আপনি বললেন পরে ব্যাখ্যা করে, যে শুধু চিকিৎসা বললে আমরা যেটা বুঝি, শুধু ওষুধ দিয়ে দিলাম, সেইটাকে ম্যানেজমেন্ট বলে না, সেটাকে বলে ট্রিটমেন্ট। ম্যানেজমেন্টের মধ্যে ট্রিটমেন্ট একটা অংশ। এই যে সাপে কামড়ানোর সাথে সাথে কি করব, তার শুশ্রূষা কি করব, তারপরে কি ব্যবস্থা নেব, কোথায় যাব, এই সব মিলে হলো ম্যানেজমেন্ট। এই প্রত্যেকটা স্তরেই কিন্তু বিভিন্ন রকমের ঘাটতি এখনো থেকে গেছে। এইগুলোর জন্যই আমরা বলতে পারছি না যে সাপে কাটলে একটা রুগী মারা যাবে না। এই ঘাটতিগুলো পূরণের জন্য শুধু স্বাস্থ্যকেন্দ্রে সাপে কাটার চিকিৎসার ওষুধপত্র রেখে দিলাম তাতেই হবে না। তাহলে স্বাস্থ্যকেন্দ্রে সময় মতো এসে পৌঁছতে হবে। এবার এই সময় মতো কথাটাকে সবাইকে বুঝতে হবে যে সাপে কাটার চিকিৎসার জন্য কখন পৌঁছব।
0: ঠিক এই জায়গাগুলোয় আসবো, এবং এর ক্ষেত্রে আপনাদের কতগুলো সূত্রও আছে, সংখ্যা দিয়ে সূত্রায়িত করে আপনারা বোঝান, সেগুলো আমাদের কাছে জানার একটা বিষয়। প্রথমে যে কথাটা বলি, যে কথাটা বহুবার পুনরাবৃত্তি হয়েছে এবং আমার ধারণা যারা বেতার শোনেন তারা অন্যান্যদের থেকে খুব ভালোভাবে জানেন ব্যাপারটা, যে সব সাপ বিশোধন নয়, সামান্য একটা অংশ।

0: বিষধর, কিন্তু সেই ভাবনাটা খুব ভালোভাবে মনের মধ্যে গাঁথা নেই বলে সাপে কাটলেই একটা ভয়ঙ্কর ভীতি তৈরি হয়ে যায়। এই ব্যাপারটা যদি একটু আলোচনা করেন যে বিষধর নয় এবং বিষধর দু রকম, সাপে কাটার লক্ষণগুলো কি কি হতে পারে। দেখুন, এই ব্যাপারে একটা খুব গোদা ধারণার কথা বলে দিই, যেটা আমরা জেনে এসেছি কিন্তু পরবর্তীকালে দেখেছি সেটা সবসময় মেলে না। সেটা হচ্ছে, যারা বিষধর নয় তারা কামড়ালে একটা আঁচড়ের মতো দাগ হবে, যেগুলো বিষধর সেগুলো কামড়ালে দুটো পাশাপাশি ছোট ছোট ফুটো হবে। কিন্তু এরকম হয় না, সবাই একইভাবে কামড়াতে পারে না। এবার আপনি যদি চিকিৎসক হিসেবে আপনার অভিজ্ঞতার সাহায্যে বর্ণনা করেন।
1: এই যে আপনি একটা জিনিস আমাকে ধরিয়ে দিলেন, যে আমাদের একটা ধারণা ছিল যে বিষধর সাপের কামড় মানে দুটো কামড়ের দাগ থাকবে, এটা আমি প্রথমেই বলে দিই। সাপের কামড় নিয়ে কোনো কথা বলতে গেলেই প্রথম কথাটাই যেটা আমরা বলি, এই কথাটা আজকের থেকে ভুলে যান। দুটো কামড়ের দাগ সব সময়তেই হবে না,
0: দুটো ফুটো পাশাপাশি,
1: দুটো ফুটো। যে বিষধর সাপে কামড়েছে মানে দুটো ফুটো, আর বিষিন সাপে কামড়েছে মানে অনেকগুলো ফুটো বা আঁচড় কামড়, এরকম নির্দিষ্ট করে বলাটা খুব মুশকিল। এই দুটো ফুটোর দাগ খুঁজতে গিয়ে কিন্তু অনেক সময়তেই আমরা বিষধর সাপের কামড় আমরা মিস করেছি। ডাক্তারবাবু হয়তো বলেছেন হাসপাতালে যে আমি বিষধর কামড়ের রোগ লক্ষণ দেখতে পাচ্ছি, কিন্তু বাড়ির লোকে মানতে চাইছেন না, কেন কামড়ের দাগ নেই আপনি কি করে বলছেন। একটা রোগী যখন আমাদের কাছে এসে পৌঁছয়, তার রোগ লক্ষণ দেখে আমরা চিকিৎসা করি। তাহলে বিষধর সাপের কামড়ের কিছু কিছু রোগ লক্ষণ আছে, যেটা সবাই জানলে কিছু সুবিধা হয় আমাদের। এই রোগ লক্ষণগুলো কি? সাধারণভাবে আমাদের রাজ্যে ফনাযুক্ত যে সাপগুলো আছে, গোখরো আর কেউটে, এই বিষধর সাপগুলো যখন কামড়ায়, তার রোগ লক্ষণ হচ্ছে কামড়ের সাথে সাথেই জায়গাটা জ্বলে পুড়ে উঠবে, সাথে সাথেই জায়গাটা জ্বলে পুড়ে উঠবে, জায়গাটা ক্রমশ ফুলে যেতে থাকবে। কামড়ের দাগ দুটোও হতে পারে, একটাও হতে পারে, অনেক কটা হতে পারে, একটা চেরা দাগ হতে পারে, যা কিছুই হোক, কিন্তু যেখানটা কামড়েছে সেই জায়গাটা জ্বলে পুড়ে যাচ্ছে। অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কি যেন একটা ফুটলো, কি যেন একটা হলো, জ্বলতে শুরু করলো। এবার আলোতে গিয়ে দেখা গেল যে সেখানে কামড়ের দাগ, একটা কি দুটো যাই হোক, এবার জায়গাটা ফুলে যাচ্ছে। এটা হচ্ছে ফনাযুক্ত সাপের কামড়ের একেবারে প্রথমেই এই লক্ষণটা পাওয়া যায়। এটা দেখেই আমরা বুঝে যাই যে একে ফনাযুক্ত সাপে কামড়েছে। অনেকটা এই ধরনের রোগ লক্ষণ হয় চন্দ্রবোড়া সাপের কামড়ে, সেখানেও কিন্তু দুটো ফুটো হয় বা একটা ফুটো হয়, কিন্তু জায়গাটা জ্বলতে পুড়তে শুরু করে, আস্তে আস্তে ফুলতেও থাকে। চন্দ্রবোড়ার এই যে জ্বালা পোড়া বা ফোলাটা গোখরো কেউটের মতো একেবারে সাথে সাথেই ভয়ঙ্করভাবে শুরু হয় না, ওই জন্য অনেক সময় একটু চন্দ্রবোড়া কামড়টা বুঝতে দেরি হয়ে যায় আমাদের,
0: কিন্তু তার মানে অভিঘাত খুব মারাত্মক।
1: হ্যাঁ, তাতে মানে চিকিৎসা করাটাও খুব কঠিন হয়ে যায়,
0: যেখানে কিডনি চিকিৎসাও করতে হয়,
1: কিডনি ফেল করে যায়। আরেকটা রকমের বিষধর সাপ আছে যেটাকে নিয়ে আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে, ভীষণ রহস্যময় সাপ, সেটা হচ্ছে কালাচ বা কালাচিতি সাপ। এই সাপটাকে নিয়ে মুশকিল কি হচ্ছে, এই সাপটা বেশিরভাগ ক্ষেত্রেই রাত্রেবেলা খোলা বিছানায় উঠে এসে কামড়ায়। খোলা বিছানা মানে কি, মেঝেতে ঘুমানো হলো, মাদুর বা একটা পাটি পেতে ঘুমানো হলো, মশারি টাঙানো হলো না, যেটা গ্রীষ্মে বা বর্ষাকালে খুব করি আমরা। এই সাপটা আস্তে আস্তে বিছানায় উঠে এসে পিঠের কাছে শুয়ে থাকলো, ঘুমের মধ্যে একটু পাশ ফিরলেই ও একটা সূক্ষ্ম মশার মতো কামড়ে দিয়ে ওখান থেকে সরে পড়বে।
0: সেক্ষেত্রে জ্বালা পোড়াটা ওই রকম
1: কিচ্ছুই হবে না, জ্বালা পোড়া, ওকে যে কামড়েছে বোঝার কোনো উপায় নেই। কিন্তু দু চার ঘন্টা পর থেকে এবার রোগ লক্ষণগুলো দেখা যায়। এই রোগ লক্ষণগুলো আবার বিচিত্র, সাপে কামড়েছে হয়তো পায়ে, সাপে কামড়েছে হাতে, কিন্তু সেই রুগী পরদিন সকালবেলা আমাদের কাছে এসে হাজির হলো পেট ব্যথা নিয়ে কি গলা ব্যথা নিয়ে, গাঁটে গাঁটে ব্যথা। এমনকি কদিন আগে রানাঘাটের একটা রুগী এসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বুকে এমন ব্যথা, ডাক্তারবাবুরা ভেবেছেন হার্ট অ্যাটাক। তারা হার্ট অ্যাটাকের পরীক্ষা নিরীক্ষা করে যখন কিছুই পাচ্ছেন না, তখন সন্দেহ করলেন যে একে কালাচ সাপে কামড়েছে। তাহলে এবার আপনি বলবেন যে পেট ব্যথা রুগী গেলেই কি তাহলে আপনি তাকে কালাচ সাপের কথা ভাবেন? সেটা তো ভাবি না। আমাদের কাছে 100টা যদি পেট ব্যথা রুগী আসে, একজন হয়তো তার মধ্যে কালাচ সাপের রুগী হলেও হতে পারে, তাও হয় না। তাহলে বুঝি কি করে? এর রোগ লক্ষণ যেটা দেখে আমরা বুঝি সেটা হচ্ছে শিবনেত্র, বলি বাংলায় শিবনেত্র বা ইংরেজিতে টোসিস, দুই চোখের পাতা পড়ে আসছে। সকালবেলা পেট ব্যথা শুরু হলো বা বিকেলের দিকে গলা ব্যথা শুরু হলো, হাসপাতালে এলো কি বাড়িতে ওষুধ কিনে খেলো, তারপরে দেখা গেল হয়তো 4 ঘন্টা পরে কি 6 ঘন্টা পরে, আমরা যখন এই রুগীকে হাসপাতালে ভর্তি করে রাখি, দেখলাম যে রুগী চোখ খুলে তাকাতে পারছে না, কথা বলছে আমার সাথে, আমার মুখের দিকে তাকানোর চেষ্টা করছে, চোখের পাতাটা আর খুলতে পারছে না। এটাকে বলা হয় সিব।

0: নেত্র। তাহলে কি হলো, গোখ্র কেউটে সাপের কামড়ে একটা ভয়ঙ্কর ব্যথাযুক্ত কামড় হবে, জায়গাটা ফুলতে থাকবে। চন্দ্রবোড়ার কামড়ে একটু ব্যথা হবে, একটু ফুলবে, কিন্তু একটু দেরি হলেই, চিকিৎসা করতে দেরি হলেই শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত শুরু হয়। কামড়ের জায়গাটা থেকে রক্ত বেরোতে থাকে, দাঁতের গোড়া থেকে রক্ত বেরোয়, হাসপাতালে এলে সিস্টার একটা ইঞ্জেকশন দিল, সেই জায়গাটা ফুলে গেল, পরবর্তী সময়তে রক্ত বমি করতে পারে, কাশি দিলে রক্ত উঠতে পারে, প্রস্রাবের সাথে রক্ত বেরোতে পারে, এইগুলো দেখলে আমরা বুঝতে পারি একে চন্দ্রবোড়া সাপে কামড়েছে। আর এই যে শিবনেত্র বললাম, এটা হচ্ছে শরীরে নার্ভ বিষ ঢোকার লক্ষণ। কালাজ সাপের কামড়ে শিবনেত্রটা বললাম যে অনেক দেরি করে হয়, শিবনেত্র ছাড়া অন্য কিছু লক্ষণ থাকে না, এটা দেখে বুঝি। গোখ্র কেউটে সাপের কামড়েও কিন্তু শিবনেত্র হয়, সেটা একটু তাড়াতাড়ি হয়, এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই হয়ে যায়। কিন্তু সেই সময়তে রোগী এত অস্থির হয়ে যায়, এত খারাপ হয়ে যায়, যন্ত্রণায় ছটপট করছে, দম আটকে আসছে, মুখের মধ্যে ঘড়ঘড় করছে, মুখের কস দিয়ে লালা গড়িয়ে পড়ছে, সব দিক থেকে রুগীটা এত খারাপ লাগে দেখতে, তখন আর ওই আলাদা করে যে শিবনেত্র হয়েছে কিনা চোখ খুলে তাকান আমার দিকে, ওটা বলার আর সুযোগই থাকে না। আমরা ওই অন্য রোগ লক্ষণগুলো দেখেই বুঝে যাই যে একে কেউটে গোখ্র সাপে কামড়েছে।
1: ঠিক, এখানে ডাক্তার দয়ালবন্ধু মজুমদারের কাছে আমার প্রশ্ন এটা হবে যে এই লক্ষণগুলো বিশ্লেষণ করার ক্ষমতা তো সবার থাকবে না, কেউ কেউ একটা লক্ষণ দেখে হয়তো অভ্যস্ত, কেননা ওই এলাকায় ওই ধরনের সাপ বেশি আছে, অন্য কোনো সাপের আগমন ঘটলে সে বুঝতে পারবে না যে এই ধরনের সাপ কামড়েছে, বিশেষ করে কালাচের ক্ষেত্রে তো খুব বেশি সমস্যাটা, তো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়াটা কর্তব্য যখনই একটা আন্দাজ করতে পারল। কত দ্রুত হাসপাতালে নেওয়া উচিত এবং কত দ্রুত চিকিৎসা শুরু করা উচিত এ ব্যাপারে যদি একটু বলেন, মানে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কোনো ক্ষেত্রে যদি একটা ঢিলেমি থাকে সেটাও একটা মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। সেই জন্যই এই প্রশ্নটা আপনার কাছে রাখা যে কত দ্রুত আমাদের সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কিভাবে নিয়ে যাওয়া উচিত।
0: দেখুন, আমি আপনাদেরকে প্রথমেই একটা কথা বলে দিই, এই যে বিষহীন সাপে কামড়েছে না বিষধর সাপে কামড়েছে, এটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের নয়। যে সাপেই কামড়াক, যদি আপনার সন্দেহ হয় যে আমাকে সাপে কামড়েছে, আপনি সাপটা যদি দেখতেও পান, তবুও আমি বলবো যে বাড়ির কাছের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে হাজির হন। বিষ ঢুকেছে কিনা, বিষের লক্ষণ দেখছি কিনা, সেই দায়িত্বটা ডাক্তারের উপর ছেড়ে দেন। এবার কত তাড়াতাড়ি পৌঁছব, যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা জানেন যত তাড়াতাড়ি রোগ ধরা পড়বে, যত তাড়াতাড়ি চিকিৎসা হবে, তার ফল তত ভালো হবে। সাপের কামড়ের ক্ষেত্রে খুব সহজে মনে রাখার জন্য আমরা একটা কথা বলি, রুল অফ হান্ড্রেড, ইংরেজিতে বলি 100 সংখ্যার নিয়ম। আমরা বলি

0: হবে, সেটা শরীরে যেতে 1 ঘন্টা 40 মিনিট সময় লেগে যাবে, তাহলে আপনাকে আদর্শভাবে বলতে গেলে আদর্শ সময়টা হচ্ছে 1 ঘন্টার মধ্যে চিকিৎসাটা শুরু করতে হবে। এরপরে আপনি আমাকে বলবেন যে তাহলে কেউ যদি 2 ঘন্টা পরে পৌঁছে তাহলে কি হবে, 2 ঘন্টা পরে পৌঁছলে তার বিপদটা বেড়ে যাবে, তার বাঁচার সম্ভাবনাটা কমে যাবে। বিশেষ করে চন্দ্রপোড়া সাপের কামড়ে যদি কেউ 2 ঘন্টার পরে চিকিৎসা শুরু করে, আমরা নিশ্চিত বুঝে যাই যে তার কিন্তু কিডনি ফেল করবে, তখন আর গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে তার চিকিৎসাটা কমপ্লিট হবে না। গ্রামের চিকিৎসা কেন্দ্রে প্রথমে অ্যান্টিভেনামগুলো দিয়ে দেওয়া হবে, তারপরে যখন দেখা যাবে যে তার কিডনিতে এবার বিষের লক্ষণ দেখা যাচ্ছে, প্রস্রাব কমে যাচ্ছে বা প্রস্রাব লাল হচ্ছে, তখন তাকে শহরের বড় হাসপাতাল যেখানে কিডনির চিকিৎসা হয় মানে ডায়ালিসিস হয় সেখানে গিয়ে পৌঁছতে হবে। দেরি হলেও যে চিকিৎসা হবে না কোনো কথা না, কালার চাপের কামড়ে রুগী আমরা অনেক সময় 20 ঘন্টা পরেও চিকিৎসা শুরু করেছি, আসেইনি আমাদের কাছে, পেট ব্যথার চিকিৎসা হচ্ছিল অন্য কোনো জায়গাতে, গ্রামের হাতুড়ে ডাক্তার চিকিৎসা করছিলেন বা প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসা হচ্ছিল, এবার রুগী যখন অনেক খারাপ হয়ে গেল, যখন চোখের পাতা পড়ে আসছে, রুগী ঝিমিয়ে আসছে, তখন হাসপাতালে এলো, তখনও আমরা চিকিৎসা শুরু করেছি, সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রুগীর শ্বাসকার্য বন্ধ হয়ে যায়, তখন তাদের আবার ভেন্টিলেটার লাগে, এই ভেন্টিলেটারের জন্য আবার বড় হাসপাতাল লাগে। কিন্তু আমরা বলবো যে প্রথম চিকিৎসাটা যেভাবেই হোক, আপনি ভাবলেন তাহলে চন্দ্রপোড়া কামড়ালে আমি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে কেন যাব, যত তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু হবে, অ্যান্টিভেনাম সিরামটা যত তাড়াতাড়ি শরীরে দিয়ে দেওয়া যাবে, অন্যান্য যে জটিলতাগুলো, এই যে কিডনি নষ্ট হওয়া বা শ্বাসকার্য বন্ধ হয়ে যাওয়া, এই জটিলতাগুলো হওয়ার সম্ভাবনা কমে যাবে। আপনি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে প্রথমেই যে অ্যান্টিভেনামটা দেওয়া হবে সেটা নিয়ে নেন। এবার স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবুই বলে দেবেন আপনাকে কখন যেতে হবে বড় হাসপাতালে, প্রথমেই বড় হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন না।
1: আমরা আজকে ডাক্তার মজুমদারের কাছ থেকে এমন কিছু শুনলাম যা অতি প্রয়োজনীয়, অন্য কারো জন্য নয়, শুধু নিজের জন্যই, আবার নিজে যদি বিচক্ষণ হওয়া যায় তাহলে অন্যের প্রাণও বাঁচানো যায়। স্নেক বাইট ম্যানেজমেন্ট, সাপে কাটা রোগী শুশ্রূষা, চিকিৎসা, যত্ন ইত্যাদি সবকিছু নিয়েই আমরা একটা কোথাও যেন পৌঁছতে পারলাম আজকের আলোচনার মাধ্যমে। বিদায় নেওয়ার আগে দুটো কথা বলে যেতে চাই, গরম পড়েছে, গরমের মধ্যে নিজেকে সুস্থ রাখতে সব রকম ব্যবস্থা নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, উপযুক্ত পরিমাণ জল পান করুন, শরীরকে ঠান্ডা রাখার জন্য স্নান করুন, এবং কোনো সময় হিট স্ট্রোক হয়েছে আপনার বা আপনার আশেপাশের কারো এরকম মনে হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন, বিজ্ঞানের পথে চলুন।
2: শুনছিলেন জ্ঞান বিজ্ঞানের আসর, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। এখন শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার সুফল ভোগ করছেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ডক্টর অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে বহাল করা হয়েছে কৃষ্ণমোহনকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে।

0: আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাঁকে অভ্যর্থনা জানানো হয়। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তারা। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখ অস্ট্রেলিয়া যাবেন। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে তিনি 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। ডক্টর মুখার্জির এই ভাবনায় বিকশিত ভারতের মন্ত্র গাঁথা রয়েছে। তিনি যে মাতৃভাষার শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছিলেন, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিতে সেই স্থানীয় ভাষার শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে বলে শ্রী মোদী উল্লেখ করেন।
2: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনহোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশ হে দুই বিধান দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে বিজেপির সরকার গড়ে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য সবসময় চিন্তা করেছেন। তাঁর সেই অবদানকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে। শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
3: শ্যামাপ্রসাদ জি অনেক প্রকল্পকে উনোনে বিচার ভি রাখে और अपने छोटे से जीवन के अंदर उसको पूर्ण करने का प्रयास भी किया, मगर सबसे बड़ा काम किया, एक ऐसा बीज बोया भारतीय जनसंघ के रूप में जिसने भारत की सारी राष्ट्रवादी ताकतों को इकट्ठा किया और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया। और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर পুরে ভারত মে ফল দেনে কা কাম কর রহা হ্যায়।
0: অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শ্যামাপ্রসাদের জন্যই ভারতে শরণার্থী হিন্দুরা আশ্রয় পেয়েছেন। এই কঠিন সত্যকে স্বাধীনতার পর কংগ্রেস, পরে সিপিআইএম এবং পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ভুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আজ কলকাতায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠান শেষে শ্রী শাহ আজই দিল্লি ফিরে গেছেন। দেশের বিভিন্ন অংশেও আজ যথাযোগ্য মর্যাদায় ডক্টর শ্যামাপ্রসাদের 125তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ভারত কেশরী শ্যামাপ্রসাদের জীবন ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতি উৎসর্গীকৃত ছিল। তিনি আজ নতুন দিল্লিতে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ ভোপালের সাতগাদিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মার্ট শিল্প পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্যামাপ্রসাদ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাগাল্যান্ডেও এই উপলক্ষে এই উপলক্ষে কোহিমায় বিজেপির সদর দপ্তরে উপমুখ্যমন্ত্রী ও বিজেপি পরিষদীয় দলের নেতা ওয়াই প্যাটন ড মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ড অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণমোহনকে বহাল করার কথা জানিয়েছেন ট্রাস্টের হিসাবরক্ষক গোবিন্দ দেবগিরি। উল্লেখ্য, কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতেই মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের বিষয় সামনে আসে এবং এফআইআর নথিভুক্ত করা হয়। গ্রেপ্তার হন আটজন। একজন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বহাল করার ব্যাপারেও ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে। এজন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করে যোগ্য নাম খোঁজা হচ্ছে। সীমান্ত সড়ক সংগঠন বিআরওর তহবিলে কারচুপির অভিযোগে দায়ের হওয়া চারটি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২৬টি স্থানে তল্লাশি চালিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র, অসম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড বেশ কিছু অবৈধ নথিপত্র এবং ডিজিটাল তথ্য প্রমাণ উদ্ধার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মেজর ইঞ্জিনিয়ার র্যাঙ্কে ১০ আধিকারিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, লাদাখে প্রজেক্ট বিজয়াকা এবং যোজক প্রকল্পের কাজে ভুয়ো ক্যাজুয়াল শ্রমিকের নাম করে সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগে মামলা দায়ের করে প্রতিরক্ষা মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শ্রী শাহ জানান, গত পাঁচ বছরে সমবায় ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে প্রশংসনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইর শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনেইর কফিন নিয়ে তাঁরা সামিল হয়েছেন শোক মিছিলে। এদিকে ভারতের ইরানের দূতাবাস আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ায় ভারত সরকার এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে দুদেশের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং মানবিক বন্ধন আরও দৃঢ় হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল গুজরাত, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও পরবর্তী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ ১৬ ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। আজকের মতো খবর পড়া শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল ৬:২০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল ৭/৭/২০২৬ মঙ্গলবার মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল ৫:৫৬ ভারতীয় সময় সকাল ৬:০৫ শুনবেন সুচিন্তন। কাল শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। ৬:১০ প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের আসরে শুনবেন চারুকিশী ও বসন্ত মুখার্জির আগে সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য। ৬:৩০ এই মহাজীবন, কাল শুনবেন নরেন্দ্রনাথ মিত্রের সংক্ষিপ্ত জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী মঞ্জু গুপ্তের কণ্ঠে, 6:55 কৃষক বন্ধুদের জন্য। পরিবর্তিত পরিস্থিতিতে

শস্যের জাত নির্বাচন, এ বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডক্টর সুদেশনা পাজা। সাতটা বেজে পাঁচ মিনিটে লোকগীতির অনুষ্ঠান, সাতটা বেজে পনেরো মিনিটে আসুন বেরিয়ে যান ভারতে। কালকের স্থান শিলচর, আসাম। উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সকালের আড্ডা, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। আটটা বেজে ত্রিশ মিনিটে ঐতিহাসিক শহরের কথা, কালকের স্থান ইস্তাম্বুল, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কথাকার অনুষ্ঠানে শুনবেন স্মরণে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, তাঁকে নিয়ে বলবেন জন্মেঞ্জয় সাহু। সকাল নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আলহাইয়া বিলাবল রাগে খেয়াল, পরিবেশনায় পণ্ডিত তুষার দত্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা ও হারমোনিয়ামে হিরণময় মিত্র। নটা বেজে ত্রিশ মিনিটে মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। দশটা বেজে ত্রিশ মিনিটে রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভক্তিগীতি শিল্পী পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে, এরপরে শুনবেন দোতারা শিল্পী নবনীল সরকারের কণ্ঠে। এগারোটায় গ্রামীণ মহিলাদের জন্য বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান, এ বিষয়ে আলোচনায় থাকবেন ডক্টর সুপর্ণা গঙ্গোপাধ্যায়, ডক্টর ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় এবং স্বাগতা মণ্ডল মল্লিক। এগারোটা বেজে ত্রিশ মিনিটে রম্যগীতি, বেলা বারোটায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় দেবহার ঘোষ সাহা। বারোটা বেজে ত্রিশ মিনিটে বেতার নাটক আপন পর, রচনা প্রবোধ কুমার সান্যাল, বেতার নাট্যরূপ সত্যব্রত চট্টোপাধ্যায়, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। একটা বেজে চল্লিশ মিনিটে বাংলা ব্যান্ডের গান, মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি দুপুর দুটো বেজে ত্রিশ মিনিটে, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর তিনটে বেজে ত্রিশ মিনিটে। তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে শুনবেন অনুরোধের আসর, চারটে বেজে পাঁচ মিনিটে মহিলাদের আসর বিষয় রেডিও ক্লিনিক, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে অন্বেষা অনুষ্ঠানে বিজ্ঞান নাটিকা মেঘ ভাঙা বৃষ্টি, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। পাঁচটা বেজে পাঁচ মিনিটে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। এম এস ধোনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জলি চট্টোপাধ্যায়। ছটা বেজে কুড়ি মিনিটে ক্ষেত খামারের কথা, পাট পাতা বিকল্প আয়ের উৎস, এ বিষয়ে ডক্টর দেবপ্রসাদ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। ছটা বেজে পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য, শুনবেন পিঠের ব্যথা কখন সতর্ক হওয়া জরুরি, এ বিষয়ে কথিকা, বলবেন ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায়। সাতটায় যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কবি কণ্ঠে, কবি সুদেশনা মৈত্রের সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শুনবেন প্রথম পর্ব। রাত আটটা বেজে পনেরো মিনিটে এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী চন্দ্রা মুখোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন তৃষিতা মুখোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। রাত নটায় কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা, নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা কলতান, আরবিআই মিউজিয়াম, এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। দশটা বেজে পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কিরবানি রাগে সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর, রাত এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আগামীকাল সাত সাত দু হাজার ২৬ মৈত্রী প্রচার তরঙ্গের পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঝাপতাল ও রূপক তালে তবলা পরিবেশনে পণ্ডিত পরিমল চক্রবর্তী, তাকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঝাপতাল ও রূপক তালে তবলা পরিবেশনে ছিলেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। তাকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি সৃজিৎ মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, ত্রিদেশীয় সফর প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন।
1: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মহান দেশপ্রেমিক এবং ভারতের অখণ্ডতার প্রতি নিবেদিত প্রাণ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী ডক্টর মুখার্জির স্বপ্ন পূরণে বিকশিত ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাকে স্বীকৃতি দিতেই সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার।
1: রথযাত্রা উপলক্ষে 300টিরও বেশি বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
0: পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার।
1: বিশ্বকাপ ফুটবলের প্রিকোয়ার্টার ফাইনালে আজ রাতে পর্তুগাল স্পেনের মুখোমুখি, ব্রাজিলকে হারিয়ে নরওয়ে এবং মেক্সিকোকে হারিয়ে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে।
0: আজ বিস্তারিত খবরে, ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ

0: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর এটি চতুর্থ ইন্দোনেশিয়া সফর। 2018 মে মাসে দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নতি হওয়ার পর শ্রী মোদীর এটিই প্রথম সেই দেশ সফর। জাকার্তা থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় দুদিনের সরকারি সফরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন। জাকার্তা বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার মন্ত্রী, সেদেশে ভারতের রাষ্ট্রদূত এবং সেদেশে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার ঐতিহাসিক শহর যোগ্যকর্তায় অবস্থিত প্রাম্বানান মন্দির চত্বর পরিদর্শন করবেন। ওই অঞ্চলের সংরক্ষণের ব্যাপারে দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়েও দুই দেশ মতবিনিময় করবে। জাকার্তায় প্রধানমন্ত্রী সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে শ্রী মোদী চলতি মাসের 8 তারিখ অস্ট্রেলিয়া পৌঁছবেন। মেলবোর্নে পৌঁছে তিনি ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশগ্রহণ করবেন। ওই সম্মেলনে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। দুই নেতার মধ্যে বিরল খনিজ, সাইবার সুরক্ষা, স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল, উদীয়মান প্রযুক্তি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হবে। সফরকালে প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের এক বৈঠকেও অংশগ্রহণ করবেন। দুই দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন। ভারত অস্ট্রেলিয়ার মৈত্রী স্তম্ভ, সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণও দেবেন শ্রী মোদী। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে চলতি মাসের 10 তারিখ প্রধানমন্ত্রী মোদী দুদিনের সফরে নিউজিল্যান্ড পৌঁছবেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে গত দুবছরে উল্লেখযোগ্য অগ্রগতিপ্রাপ্ত দ্বিপাক্ষিক সম্পর্কের দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি। গত 40 বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই হবে প্রথম নিউজিল্যান্ড সফর। সফরকালে শ্রী মোদী সেদেশের বিশিষ্ট শিল্প এবং ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে মিলিত হবেন। সেখানেও প্রধানমন্ত্রী দুদেশের মানুষের মধ্যে দৃঢ় বন্ধনের প্রতিফলন স্বরূপ ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কাতার সফর শেষে পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বাহরিনে পৌঁছেছেন। রাজধানী মানামায় তিনি বাহরিনের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে বৈঠক করেন। পশ্চিম এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এরপর কুয়েত ও ওমান সফর করবেন।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গ্যাবন সাধারণতন্ত্র, মঙ্গোলিয়া এবং বাহামাসের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করেছেন। মোজাম্বিকের হাই কমিশনার আর্মান্দো পেদ্রো মুইওয়ানে জুনিয়র, নিকারাগুয়ার রাষ্ট্রদূত নাদেসকা ইমারা কার্দবার্ট কার্লসন, সুরিনামের রাষ্ট্রদূত হানিসা জয়রাম, গ্যাবন সাধারণতন্ত্রের হাই কমিশনার আর্লিয়েন মার্সেল মিনেৎসা নগোয়েমা, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত ডক্টর উলজিত লুফসানজাব এবং বাহামাসের হাই কমিশনার পিটার নিকোলাস সিমোনেট রাষ্ট্রপতি মুর্মুর কাছে নিজ নিজ দেশের হয়ে তাদের পরিচয়পত্র পেশ করেন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন মহান দেশপ্রেমিক এবং ভারতের অখণ্ডতার প্রতি নিবেদিত এক দূরদর্শী ব্যক্তিত্ব। কলকাতায় আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আধুনিক ভারতের পথপ্রদর্শক হিসেবে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
3: डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने हुंकार भरी थी, कांग्रेस देश भाग करे छे, आमी पाकिस्तान के भाग करे छी। उन्होंने देश को मंत्र दिया, एक देश है, दुई विधान, दुई प्रधान एवं दुई निशान, आमरा कोखोनो मैंने नेबो ना। यह केवल एक नारा नहीं था, यह समान अधिकार, समान संविधान और समान राष्ट्रीय चेतना का आह्वान था।
2: প্রধানমন্ত্রী বলেন, ডক্টর মুখার্জির 125তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান গত বছর 6 জুলাই থেকে শুরু হয়েছে, চলবে আগামী বছর 6 জুলাই পর্যন্ত। জনজাগরণের ক্ষেত্রে ডক্টর মুখার্জির জীবনকে অনুপ্রেরণামূলক বলে আখ্যা দিয়ে শ্রী মোদী বলেন, বাংলায় বিজেপি সরকার গঠনের মাধ্যমে এই মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে

0: বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি যে মাতৃভাষায় শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছিলেন, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিতে সেই স্থানীয় ভাষায় শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য সবসময় চিন্তা করেছেন। তার সেই অবদানকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে।
1: উনোনে কাহা উসমে পাকিস্তান অর বাংলাদেশ ইস ওয়াক্ত কা পূর্বি পাকিস্তান উসমে জো হিন্দু রহ গয়ে হ্যায় ইনকি কোই চিন্তা হি আপনে নাই কি, ভারত মে রহ গয়ে মুসলমানো কি তো চিন্তা কি, মগর পাকিস্তান অর বাংলাদেশ মে রহতে হুয়ে হিন্দু কি কোই চিন্তা নাই কি, এই সমঝোতা এক তরফা হ্যায় ইসলিয়ে মে আপকে মন্ত্রিমন্ডল সে ইস্তিফা দেতা হুঁ। অর মিত্রো আজ উনকি হি পার্টি কি সরকার নে সিএএ লাকার সবি হিন্দুও কো নাগরিকতা দেনে কা কাম কিয়া হ্যায়।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।
2: পশ্চিমবঙ্গে 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইকের পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14 জুলাই পরীক্ষা করে দেখা হবে। ওই আসনগুলিতে 30 জুলাই ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এবছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে 300টিরও বেশি বিশেষ ট্রেন চালানো হবে। 800টিরও বেশি নিয়মিত চলাচলকারী ট্রেনের পাশাপাশি এই অতিরিক্ত ট্রেনগুলি চালানো হবে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের শ্রী বৈষ্ণব বলেন, আসন্ন রথযাত্রায় ট্রেন চলাচল সুষ্ঠুভাবে পরিচালনা এবং ভক্তদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তিনি জানান, পুরী রেলস্টেশনে 30,000 যাত্রী থাকার বা অপেক্ষার জন্য অস্থায়ী ব্যবস্থাও করা হবে।
1: We will be operating 300 plus special trains during the Ratha Yatra of Mahaprabhu Jagannath Ji and during Onam festival we'll be running about more than 100 special trains. This is a big effort from railways, effort from the central government, effort from Prime Minister Narendra Modi Ji to make sure that our citizens get affordable and safe services. We'll continue to work in that direction.
2: বাড়ুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আজ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত আনন্দ সর্দার সহ ওই দুজনকে আদালতে তোলা হলে তাদের 14 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। এই নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট 3 জন গ্রেপ্তার হলেও আটক করা হয়েছে আরও 3 জন অভিযুক্তকে। এদিকে এই ঘটনায় বাড়ুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপারের নেতৃত্বে 6 সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। বাড়ুইপুর নরেন্দ্রপুর সোনারপুর থানা এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি হয়েছে। এদিকে ওই নাবালিকা দেহ উদ্ধারের ঘটনায় তল্লাশি চালানোর সময় পুকুর থেকে আরও এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম কৃষ্ণকান্ত হালদার, তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।
0: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টের সদস্য ডক্টর অনিল মিশ্রের পদত্যাগপত্র গ্রহণ করেছে। রাম মন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগে তাদের নাম উঠে আসার পরই তারা পদত্যাগ করেছিলেন। নতুন সাধারণ সম্পাদক নিযুক্ত না হওয়া পর্যন্ত কৃষ্ণমোহনকে অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে।
2: ভারত সরকারের কাছে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণ সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। গত 1 মাসেরও বেশি সময় ধরে সামগ্রিকভাবে ওই অঞ্চল জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সরকারের এক আধিকারিক জানিয়েছেন, এই আবেদন বিশেষভাবে উদ্বেগজনক কারণ এই অঞ্চলের মানুষরা ভারতের কাছ থেকে ওষুধ ও জরুরি ভিত্তিতে খাদ্য সামগ্রী চাইছেন। এই ঘটনা ওই অঞ্চলের ভয়াবহ অমানবিক পরিস্থিতিকেই প্রতিফলিত করে। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি প্রশাসন গত 20 দিন ধরে ওই অঞ্চলের রেশন ও ওষুধ সরবরাহ বন্ধ করে রেখেছে।
0: এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: আগামীকাল এই পর্বে পরবর্তী ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের মুখোমুখি হবে। ওয়াশিংটনের সিটল স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর 5:30। এদিকে রাউন্ড অফ 16-এ আজ ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে গতরাতে খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে।
1: নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিলের বিদায়ের পর

0: সবচেয়ে বেশি গোলতা। 2022 বিশ্বকাপেই দেশের হয়ে গোল সংখ্যা নিরিখে পেলের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। চোখের জলেই ব্রাজিলের জাতীয় দলের হয়ে নেইমারের পথ চলার সমাপ্তি ঘটল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ফিফা আমেরিকার স্ট্রাইকার ফোলারিন বালাগুনের রাল কার্ড পাওয়ার ফলে ম্যাচ খেলার নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফা। উয়েফা জানিয়েছে ফিফা খেলার স্বচ্ছতা ও অখণ্ডতা ক্ষুণ্ণ করেছে। এক বিবৃতিতে ফিফা জানায়, ফিফা ডিসিপ্লিনারি কোড 27 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বালাগুনের ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা 1 বছরের পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। উয়েফা তাদের বিবৃতিতে উল্লেখ করে, লাল কার্ড দেখার ফলে এক ম্যাচে নিষেধাজ্ঞা একটি বাধ্যতামূলক নিয়ম যা মকুব করা বা ইচ্ছে মতো প্রয়োগ করা যায় না।
1: আন্তোনিও লোপেস হাবাস আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গল ফুটবলে দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন। স্প্যানিশ কোচের সঙ্গে ইস্টবেঙ্গলের 1 বছরের চুক্তি হয়েছে। আজ নতুন কোচ হিসাবে হাবাসের নামই ঘোষণা করেছে ইস্টবেঙ্গল।
0: ক্রেনব্রিজে আগামীকাল তৃতীয় টি-20 ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়। 5 ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে রয়েছে।
1: ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ পর্ষদ BCCI জিম্বাবুয়ে সফরের জন্য ভারতের পুরুষ ক্রিকেট দল ঘোষণা করেছে। চলতি মাসের 23, 25 ও 27 তারিখে হারারেতে 3টি টি-20 ম্যাচে ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। বিশ্বকাপ জয়ী উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। পেসার যশ ঠাকুর ও অশোক শর্মা প্রথমবারের মতো দলে স্থান পেয়েছেন। এছাড়া দ্রুতগতির বোলার মায়াঙ্ক যাদবও দলে ফিরেছেন। অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এই দলে খেলবেন বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক ভার্মা, ঈশান কিষাণ, শিবম দুবে, সূর্যাংশ সেজ, রিঙ্কু সিং, হর্ষ দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, মায়াঙ্ক যাদব, প্রভসিমরান সিং প্রমুখ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন।
0: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মহান দেশপ্রেমিক এবং ভারতের অখণ্ডতার প্রতি নিবেদিত প্রাণ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী ডক্টর মুখার্জির স্বপ্ন পূরণে বিকশিত ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাকে স্বীকৃতি দিতেই সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার।
0: রথযাত্রা উপলক্ষে 300টিরও বেশি বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
1: পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকা যৌন নির্যাতন খুনের ঘটনায় আজ আরও 2 জন গ্রেফতার।
0: বিশ্বকাপ ফুটবলের প্রিকোয়ার্টার ফাইনালে আজ রাতে পর্তুগাল স্পেনের মুখোমুখি হবে। ব্রাজিলকে হারিয়ে নরওয়ে এবং মেক্সিকোকে হারিয়ে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে।
1: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

ট্রেনে করে যাচ্ছেন ভারতের এক জায়গা থেকে আরেক জায়গায়, মাঝে পেরিয়ে যাচ্ছে এক একটি রাজ্য, কোথাও লালের ছোঁয়া, কোথাও আবার ধূসর। আর আমাদের বাংলা সবুজের বাহার, তেমনই বদলে যাচ্ছে সঙ্গীতের সুর, বাদ্যযন্ত্রের ঝংকার। রাজস্থানের রাবণ হত্যাতে বা বিহারের ঐতিহ্য ফুটে উঠছে সারিঙ্গিতে। আর আমাদের সবুজ বাংলায় বাঁশি বয়ে নিয়ে আসছে সেই রাখালি সুর। তবে কিছু মানুষ রয়েছেন যারা এই রাজ্যের বিভেদ ভেঙেছিলেনই, তার সঙ্গে সীমান্তের বেড়া পেরিয়ে পশ্চিমী সুর বয়ে এনেছিলেন বাদ্যযন্ত্রের ব্যবহারে। সেই সঙ্গীতের ম্যাজিশিয়ানদের বাদ্যযন্ত্রের মূর্ছনা আজ আমাদের হারানো দিনের গানে। মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকারের সঙ্গে তাদের কথা বলব, যাদের জাদুতে যন্ত্র হয়ে উঠেছে ভাষা।

আসলে সত্যজিৎ মনে করতেন, কোনো দৃশ্যের গভীরতা যদি সত্যিই মানুষের কাছে পৌঁছে দিতে হয়, তাহলে আবহ সঙ্গীতকেই প্রথমে তার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ঠিক সেই কারণেই হয়তো তার ছবিতে থিম মিউজিক এতটা গুরুত্বপূর্ণ ছিল। একটু ভেবে দেখুন, কতই তো ফেলুদা এলো গেল, ফেলুদার মিউজিক এলো গেল, কিন্তু সেই ফেলুদার থিম এখনও আমাদের মনে শিহরণ জোগায়, এখনও আমাদের ফোনের রিংটোন সেই ফেলু থিম।

এই মিউজিক অ্যারেঞ্জমেন্টকে যিনি একেবারে পরীক্ষা নিরীক্ষার একেবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, তিনি অবশ্যই সত্যজিৎ রায়।

আবার গুপি গাইন বাঘা বাইন, তার বেশিরভাগ গানে তিনি বহুমাত্রিক হারমোনিকে যন্ত্রে তুলে ধরছেন, যেমন ওই গানটি নহি যন্ত্র। এই গানে একটি জায়গা রয়েছে রাজা ধিক ধিক ধিক, রাজা ধিক ধিক ধিক। জায়গাটিকে হয়তো আরও একটু বেশি এফেক্টিভ করার জন্য তিনি তিনটি বাদ্যযন্ত্রের প্রয়োগ করলেন, বেহালা, চেলো, ডাবল বেস। এবং এই তিনের মিলিত প্রয়োগে শব্দগুলো যেন আরও বেশি ভারী হয়ে আমাদের মগজে ধাক্কা দেয়। সে যে রাজা ধিক ধিক ধিক।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক

বলছো? সত্যজিতের বাদ্যযন্ত্রের ভাবনার কথা বলছি। তাহলে আরও একটি ব্যাপার হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন, যে পটভূমি অনুযায়ী কিন্তু তার বাদ্যযন্ত্র বদলে যেত। নাগরিক জীবনে একটু পাশ্চাত্য যন্ত্রের ব্যবহার, আবার কাঞ্চনজঙ্ঘার ভিখিরি বালকের গলায় নেপালি গান আর আঞ্চলিক যন্ত্রের ব্যবহার, সোনার কেল্লায় রাজস্থানী লোকগান আর রাবণ হত্যা যন্ত্র, তারপরে আসে সেই ক্যামেল অ্যান্ড ট্রেন থিম। আপনি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে পারবেন দৃশ্যটি। মরুভূমির মাঝে ছুটছে ট্রেন, তার পাশে উটের পেছনে ফেলুদা, তার সাদা রুমাল নাড়াচ্ছেন ট্রেন থামানোর জন্য। কি মনে পড়ছে? তো তবে তার সবকটি মিউজিক অ্যারেঞ্জমেন্টের কথা বলা তো সম্ভব নয়, আর সেটা উচিতও নয়, কারণ আমাদের সব সুরকারদের কথা বলতে হবে। কিন্তু আরেকটি গানের কথা মনে পড়ছে, আমি ঠিক বলছি কি না সেটা আপনারাই ভেবে দেখুন। গানটি হলো ওরে হাল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কিতা বল। গানটি শুরু হচ্ছে ডুকডুক ডুকডুক ডুকডুক করে সেই থামরোল, মানে যাকে বলে যুদ্ধের দামামা, কিন্তু ওই জায়গাটা লক্ষ্য করুন, মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যাইবে ঘরে। হঠাৎ করে এখানে ঢুকছে বাঁশি সঙ্গে করতাল, মানে ঠিক কোন জায়গা থেকে যন্ত্রের ব্যবহারটা শুরু হয়ে কোথায় এসে থামল আমরা তো ভাবতে পারবো না, কিন্তু যিনি ভেবেছেন তার মগজাস্ত্রের জোরই তো আলাদা, তাই না?

0: আয়রে আয় আয়রে আয় আয়রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায় মিহিদানা পুলি পিঠে জিবে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি আসে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি ও রে
1: কি আমি ঠিক বলেছিলাম তো আপনারা ধরতে পেরেছেন তাহলে ওই করতাল আর বাঁশির আওয়াজ এবার বলি আর একজনের কথা ছন্দের জাদুকর নচিকেতা ঘোষ একসময় তার গানে পিয়ানোর ব্যবহার শুরু করেছিলেন কিন্তু লক্ষ্য করলেন গানগুলো অনেকটা সুলিলের মতো হয়ে যাচ্ছে তখন তার ইউরোপীয় সঙ্গীতের বোধকে কাজে লাগালেন একে তো বেসিক গানে ব্যবহার করলেন বিদেশি সুর অন্যদিকে অর্কেস্ট্রেশনে এমন কিছু যন্ত্রের ব্যবহার করলেন যে মনে হয় জ্যাজ শুনছে কয়েকটি গানের কথা বলি তাহলে আপনারা ধরতে পারবেন প্রথমেই বলি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে লজ্জা মরি মরি একি লজ্জা আবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আজ কেন ও চোখে লাজ কেন কোথাও ভরপুর স্যাক্সোফোনের ব্যবহার আবার কোথাও ওয়েস্টার্ন ভায়োলিন আরেকটি সম্পূর্ণ ছবির কথা বলবো ছবির প্রত্যেকটি গানে এক অপূর্ব প্রাচ্য পাশ্চাত্যের মিলন যেমন সুন্দরভাবে ছবির বিষয়বস্তুকে তুলে ধরছে তেমনি কি সুন্দরভাবে দেখুন উত্তম কুমার গাইছেন মান্নাদের কণ্ঠে পেছনে বাজছে স্যাক্সোফোন গিটার ড্রাম তার সঙ্গে হালকাভাবে মিশে যাচ্ছে তবলা ও হারমোনিয়াম সিনেমাটি হোটেল স্নোফক্স

খুন হয়ে গেছে প্রেম ঘাতকের ছুরিতে, মন বলে ফুলটা যে মরে গেছে কুড়িতে, খুন হয়ে গেছে প্রেম ঘাতকের ছুরিতে, মন বলে ফুলটা যে মরে গেছে।

নচিকেতা ঘোষের কথা বলছি। তিনি যে শুধুমাত্র মূল গানে কি যন্ত্র ব্যবহার হবে তা নিয়ে ভাবতেন না, আবার গানের প্রিলিউডে কি যন্ত্রের ব্যবহার হবে তা নিয়েও রীতিমতো খুঁতখুঁতেছিলেন। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বিখ্যাত গান বনে নয় মনে মোর, গানটি রেকর্ড হচ্ছে, কিন্তু প্রিলিউডের মিউজিক কিছুতেই পছন্দ হচ্ছে না তাঁর। কি করা যায়, ডাক পড়ল রাধাকান্ত নন্দীর। পরিচালক বললেন, তুই গানটা দুবার শোন, তারপর শুরুতেই একটা টুকরো বাজিয়ে দে, তারপর গানটা শুরু হবে। এমন ছোট ছোট পরিবর্তনেই তো জিনিয়াসরা ইতিহাস তৈরি করেছেন, তাই না? আরেকটি গান, হেমন্ত মুখোপাধ্যায় যে গানটিতে একটি বিশেষ পরিচিতি পেয়েছেন, তার পেছনেও রয়েছে নচিকেতা ঘোষের ভাবনা। গানটির অ্যারেঞ্জার ছিলেন মনোহারি সিং। গানটি শুনলে বোঝা যায় যে মিউজিক কোন জায়গায় যেতে পারে। ইংলিশ ফ্লিউটের সঙ্গে মিশে যাচ্ছে স্যাক্সোফোন, তারপর আর কোনো ঠিকানা নেই, তার আর পর নেই কোনো ঠিকানা।

না ধা, ধা ধি না না তি না ধা, কাহার বা নয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছ চাটি। তবলা তার হাতে শুধু একটি বাদ্যযন্ত্র ছিল না, যথার্থই তিনি বলতেন তবলা আমায় বাজায়, তাই তো আমি বাজি। তিনি রাধাকান্ত নন্দী, তবলার জাদুকর, যার তবলা যদি বকবক বকম বকম গানটিতে নিখুঁতভাবে কথা না বলত, তাহলে হয়তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ আর মানবেন্দ্রর সুর এমন প্রাণ পেত না। এই লিস্টে অনেক লম্বা, তার ওই একটুখানি তবলার জাদু যে কত গানকে অন্য মাত্রায় নিয়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না। তাই গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার যখন লিখেছিলেন, রাধাকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কিন্তু বদলে দিতে বাধ্য হলেন, কারণ উল্টোপাল্টা তবলা তো রাধাকান্ত বাজান না, তাই রাধাকান্ত হয়ে গেল শশীকান্ত।

গানটি আমাকে মনে করিয়ে দিল যে হারানো দিনের গানের আসর তো শুধু আজকের নয়, প্রতি রাতের আসর। তাই এখন টুক করে আপনাদের জানিয়ে দেব কালকের হারানো দিনের গানের বিষয়। পঞ্চাশের দশকের মাঝামাঝি রংমহল বিশ্বরূপার পাশাপাশি গানের জলসা হতো উজ্জ্বলা রূপবাণী বসুশ্রীতেও, কখনো সকালে কখনো বা হোল নাইট। এসব জলসায় ঘটত নতুন শিল্পীদের আবির্ভাব, আর তাদের মধ্যে কেউ কেউ প্রথম গানেই ছাপ ফেলতেন শ্রোতার মনে। প্রথম বাংলা বেসিক রেকর্ড আমার প্রথম গান তোমারে শোনাবো বলে গানটি গেয়ে সুপারহিট হয়েছিলেন অসিত বরণ। আবার চল্লিশের দশকে প্রথম রেকর্ড করা গান ভালোবাসা যদি অপরাধ হয় গেয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অপরেশ লাহিড়ি। কাল হারানো দিনের গানে থাকবে সেই সব শিল্পীদের কথা যারা জলসা হোক বা বেসিক গান, রবীন্দ্রসঙ্গীত কিংবা আধুনিক প্রথম গানেই তুলেছিলেন আলোড়ন। কালকের হারানো দিনের গানে তাদেরই কথা ও গান নিয়ে আপনাদের সঙ্গে থাকবে পাপড়ি ভট্টাচার্য। কাল ঠিক রাত ১১টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

আবার আমরা ফিরব যন্ত্রের ঝংকারে। যিনি বলতেন স্কাই ইজ মাই লিমিট, তিনি যন্ত্রসঙ্গীত ব্যবহারের রাজা সলিল চৌধুরী। কোনটা ছেড়ে কোনটা বলবো বলুন তো, তার ভাবনায় তো যন্ত্র কথা বলে। লতা মঙ্গেশকরের গাওয়া গানটি বলি, কত নিশি গেছো নিধারা। প্রিলিউড ইন্টারলিউডে শুধু সারেঙ্গি থাকতে পারত, সারেঙ্গির কান্নার সঙ্গে ঢুকে পড়ল হালকা তবলা। আরও আছে বাঁশি কেন গায়, সেখানে তো শুধু বাঁশি বাজবে, একদম না, হঠাৎ করে কি করে তার মধ্যে তারশানায় ঢুকে পড়ল। শুধু ঢুকে পড়ল নয়, ঢুকে পড়ে তুল কালাম করে দিল। আর এই তুল কালাম করতে পারে কার ভাবনা? তার ভাবনা, সলিল চৌধুরীর।

ভারতীয় সঙ্গীতে পাশ্চাত্য মিউজিকের ব্যবহার সেটা তো প্রথম নয়, আগেও হয়েছে, অনেকেই করেছেন। কিন্তু সলিল যেন এক ধাপ এগিয়ে, তিনি গানে কোয়ার অর্কেস্ট্রার ব্যবহার করলেন। তার গানে পিয়ানো, ব্যাঞ্জো, অ্যাকর্ডিয়ন, ভায়োলিন, চেলোর মতো ইউরোপীয় বাদ্যযন্ত্রের সঙ্গে ঢুকে পড়ছে বাঁশি, সেতার, এসরাজ, আর অদ্ভুত সুন্দর সেই মিশ্রণ। যিনি তার ছবিতে বাদ্যযন্ত্রের নানা রকম ব্যবহার করেছে, একটি কম্পোজিশনের কথা বলছি, লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি বিখ্যাত গান না যেও না। গানটি সুন্দরভাবে সেতারে বেঁধেছিলেন, কিন্তু ওই যে তিনি সলিল চৌধুরী, অন্যরকমভাবে ভাববেন, তাই টুক করে তার মধ্যে ঢুকে যায় ম্যান্ডোলিন। ম্যান্ডোলিন কি? খুব ভালো করে শুনলে বোঝা যায় হয়তো সেটি ইউকুলেলেও হতে পারে। আমার মনে একটু দ্বন্দ্ব আছে, আপনারা হয়তো জানতে পারেন। এমন একটি মানুষ যিনি তার গানে সুরে এত বাদ্যযন্ত্রের ব্যবহার করতে ভালোবাসতেন, তিনি আবার একটি ব্যতিক্রম রচনা করেছেন। তার আরেকটি কম্পোজিশন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ধিতাং ধিতাং বলে, খুব কম যন্ত্রের ব্যবহার। শুধু তাই নয়, এমন ভাবে যন্ত্রের ব্যবহার যে কণ্ঠের সঙ্গে মিলে যায়, আর কণ্ঠই হয়ে ওঠে সেই আসল মিউজিক।

এবার কার কথা বলি, শচীন কর্তার কথা। তার সুরের সবচেয়ে বড় শক্তি মাটির গন্ধ, তাই তার গানে ঢুকে পড়ত খোল, মৃদঙ্গ, মন্দিরা, বাঁশি, একতারা, সারিন্দা, মানে লোকবাদ্যের সঙ্গে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের যন্ত্রের এক অদ্ভুত মেলবন্ধন। তবে তার সেরা কম্পোজিশন দেখতে গেলে আপনাকে একটু হিন্দি গানের দিকে চোখ রাখতে হবে। গীতা দত্তের কণ্ঠে গাওয়া গানটি সুনো গজর ক্যা গায়ে সময় গুজরতা যায়, গানটি শুনবেন ভালো করে। শুরু হচ্ছে ট্যাম্বুরিন আর হ্যান্ড ড্রামের সঙ্গে, একেবারে উদ্দাম স্ট্রিংয়ের সুর। তারপর ধীরে ধীরে ঢুকে পড়ছে পিয়ানো, পিয়ানোর সুর কমছে কমছে, এখানেই শেষ নয়, শেষ হচ্ছে ম্যান্ডোলিন, সানাই, তার সঙ্গে কোরাস। কিন্তু এত বাদ্যযন্ত্রের ভ্যারিয়েশন কেন? তার কারণ আছে, বিষয়বস্তুটাকে সুন্দরভাবে তুলে ধরে এই বাদ্যযন্ত্রের ব্যবহার। গানটিতে বোঝানো হচ্ছে যে, সতর্ক করা হচ্ছে যে তার বিপদ আর সময় চলে যাচ্ছে, তাই পিয়ানোর শব্দ যেন ঘুড়ির টিকটিক শব্দ, আর বাঁশি এক সতর্ক বার্তা বয়ে আনছে যে সময় গুজরতা যায়, যে সময় ধীরে ধীরে বয়ে যাচ্ছে। আমরা বরং তার গানে আর অনবদ্য ঢোল আর একতারার ব্যবহার শুনি।

শচীন কর্তার যন্ত্রসঙ্গীতের কথা বলছি, আরও একটি দিক কিন্তু না বললে হবে না। তারই কণ্ঠে একটি গান, যেটিকে আমরা অনেক সময় নৌকো গান বলেও জানি, 12 বছর পরে তিনি প্লেব্যাক করেছিলেন সুজাতা সিনেমাটিতে, এবং এটিকে তার কামব্যাক গানও বলতে পারি। গানটি শুনলে আপনারা দেখবেন অদ্ভুত বৈঠার শব্দ। শব্দটি আসলে কিন্তু সত্যিকারের বৈঠার নয়, ছোট্ট একটি কাঠের ব্লক নিয়ে তৈরি করা হয়েছিল শব্দটি, আর তার সঙ্গে অদ্ভুতভাবে মিশে যাচ্ছিল বাঁশির শব্দ। যেমন পিতা তেমন পুত্র, একই রকমভাবে বিভিন্ন শব্দ নিয়ে বরঞ্চ আরও বেশি পরীক্ষা নিরীক্ষা করতেন শচীন পুত্র রাহুল। চুরালিয়া হে গানটি মনে পড়েছে? টুং টুং টিং টিং, সামনে একটি শব্দ আছে, ওটি হচ্ছে কাপ্লেটের টুংটাং শব্দ। আবার স্যান্ডপেপার ঘষে বাঁশের লাঠি ঠুকে তিনি চলন্ত ট্রেনের শব্দ করেছিলেন, গানটি মনে পড়ল? হোগা তুমসে পেয়ারা কন। আরও একটি আমাদের প্রিয় গান, মেরে সামনে ওয়ালি খিড়কি মে, ওখানে একটা চিরুনির ঘস ঘস একটা শব্দ আছে, ওটা আসলে ধাতুর তৈরি ল্যাটিন আমেরিকান একটি স্ক্র্যাপ, তার নাম গুইরো। ভারতীয় সঙ্গীতে রাহুল দেব বর্মণ এক যন্ত্রসঙ্গীতের নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। তাই তো তোলো ছিন্ন বিনা গানটির প্রিলিউডে ওই মাউথ অর্গ্যানের ছোঁয়া গানটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়।

আরও একজন সঙ্গীত পরিচালক যার গানে এ ধরনের এফেক্টের ব্যবহার খুব থাকত, তিনি সুধীন দাশগুপ্ত। তিনিও শিরিশ কাগজ ঘষে ট্রেনের এফেক্ট দিতেন গানে, আর তার বেশিরভাগ গানে যন্ত্রসঙ্গীতের ব্যবহারটা অনেকটা বিষয় অনুযায়ী আসত। একটি গান বলি, উৎপলা সেনের কণ্ঠে পথের ধারেই মুক্ত আমি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। কথাটি শেষ হওয়ার আগেই শুনবেন একটি অ্যাকর্ডিয়নের অদ্ভুত বেলুর কাজ।

সত্যি সত্যি শব্দ যেটা পারল না সেখানে মুক্ত ছড়িয়ে দিল যন্ত্র। তিনি নিজেও খুব ভালো যন্ত্রানুষঙ্গ বাজাতে পারতেন, তাই আবহ সঙ্গীত তৈরির সময় যদি কখনো বাদক না পাওয়া যেত, হয়তো পিয়ানো বাজানোর কেউ নেই, অ্যাকর্ডিয়ন বাজানোর কেউ নেই, নিজেই বসে পড়তেন বাজাতে, কিন্তু মিউজিক অ্যারেঞ্জমেন্টে কোনো রকম আপোষ করতেন না।

আসলে আমাদের জীবনে যদি এমন হতো, ছোট ছোট মুহূর্তগুলো কেউ যদি এমন যন্ত্রে গেঁথে দিত, তাহলে কি না ভালো হতো। লালপাথরের একটি দৃশ্য, স্ত্রীকে চাবুক মারল স্বামী। স্ত্রী কান্নায় ভেঙে পড়ছেন, কিন্তু সেই বেদনা আরও বেশি ফুটে উঠছে যন্ত্রের সিম্ফনিতে। তাই স্ত্রীর কান্না যন্ত্রের মূর্ছনাতে একাকার হয়ে যাচ্ছে। একই জিনিস চোখে পড়ে পথের পাঁচালিতে, দুর্গার মৃত্যু সংবাদের প্রতিক্রিয়া তার সানাইতে, যেন সানাই কাঁদছে। বাজিয়েছিলেন দক্ষিণামোহন ঠাকুর। আরও একটি ছবির, আর এই ছবিরই আরও একটি অনবদ্য দৃশ্য, বৃষ্টির দৃশ্য। রবিশঙ্কর সেতারে দেশরাগের ব্যবহার করছেন, এক অনন্য মাইল ফলক। বৃষ্টির অবিরাম ধারার সঙ্গে মিশে যাচ্ছে সেতারের টুংটাং শব্দ, যেন কাব্য তৈরি করছে। আরেকটি, যে রাতে মোর দুয়ারগুলি গানে যে বেত্রাঘাতের শব্দ, মনে হয় না কোথাও না কোথাও গিয়ে সমাজের মেরুদণ্ডের উপর পড়ছে।

0: আমার তো ভীষণ ভালো লাগলো আজ অনুষ্ঠান করে। এই যন্ত্রের ঝংকার যেন অন্য এনার্জি দিল আমার মধ্যে। আশা করি আপনাদের ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লেগেছে, কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন। আমাদের মেল করবেন maitribondhu23@gmail.com-এ, এবং আপনাদের অন্য অনুষ্ঠানও কেমন লাগছে জানাবেন, এবং এই যন্ত্রের ঝংকার ছড়িয়ে পড়ুক আজ আপনাদের হৃদয়ে। এই বলেই শেষ করলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58, বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 56 সেকেন্ড, বাংলাদেশ সময় 12:30 হয়ে 19 সেকেন্ড।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 12:22 পেরোলাম আমরা। শুনবেন আধুনিক গান। আজ আধুনিক গানের এই অনুষ্ঠানে আমরা প্রথমে শুনব শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। শিল্পীর কণ্ঠে বেশ কয়েকটি মন ভালো করা আধুনিক গান এখনও রইল শ্রোতা বন্ধুদের জন্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটেইলস বাংলা পরিষেবা এবং নিউজ অন এয়ার অ্যাপে শুনছেন বাংলা ধ্বনিক গান শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।

রেডিও ঘড়ির কাটায় রাত্রি ১২টা বেজে ৩৫ মিনিট হয়ে ৩৭ সেকেন্ড পেরোলাম। আমরা শুনছেন বাংলা ধ্বনিক গান, আর এই মুহূর্তে আমরা বাংলা ধ্বনিক গান শুনছেন শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আরও বেশ কয়েকটি মন ভালো করা বাংলা ধ্বনিক গান সাজানো রইল শ্রোতা বন্ধুদের জন্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটেইলস বাংলা পরিষেবা এবং নিউজ অন এয়ার অ্যাপে শুনছেন বাংলা ধ্বনিক গান। এতক্ষণ বাংলা ধ্বনিক গানে শুনছিলেন শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে। এই মুহূর্তে আমরা বাংলা ধ্বনিক গান শুনব শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে।

শুনছেন বাংলা ধ্বনি গানের শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আরও বেশ কয়েকটি বাংলা ধ্বনি গান এই মুহূর্তে রইল শ্রোতা বন্ধুদের জন্য।

শুনছেন বাংলা ধ্বনি গান শিল্পী ভূপেন হাজারিকা। শ্রোতা বন্ধুদের জন্য শিল্পীর কণ্ঠে আরও বেশ কয়েকটি মন ভালো করা বাংলা ধ্বনি গান রইল। এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে আকাশবাণী কলকাতা।

এতক্ষণ আপনারা আধুনিক গান শুনছিলেন শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে। আধুনিক গানের এই শেষ পর্বে আমরা আধুনিক গান শুনব শিল্পী শিপ্রা বসুর কণ্ঠে। শিল্পীর কণ্ঠে বেশ কয়েকটি বাংলা আধুনিক গান রয়েছে শ্রোতা বন্ধুদের জন্য। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 1:29 হয়ে 53 সেকেন্ড পেরোলাম আমরা। আধুনিক গান শিল্পী শিপ্রা বসু।

আধুনিক গানের শিল্পী শিপ্রা বসু। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন এয়ার অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন এয়ার অ্যাপে। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি দুটো বেজে গেছে, তাই এখন সময় বাংলা ছবির গান শোনার। আজ শুরুতে আমরা শুনব ওগো বধূ সুন্দরী ছবি থেকে গান, শিল্পী বাবুল সুপ্রিয়।

সুন্দরী ছবি থেকে গান শুনছেন। পরের গানটি দ্বৈত কণ্ঠে বাবুল সুপ্রিয় এবং অলকা ইয়াগনিক।

0: बोल ना पार्ली।
1: ए, केले पर रुक लाई रे।
0: अबे गा, गाना।

0: শুনছেন বাংলা ছায়াছবির গান। এই মুহূর্তে আমরা গান শুনব ওপেন টিবাস্কোপ। এই ছবি থেকে প্রথম দুটি গানের শিল্পী উপল সেনগুপ্ত।
1: ওপেন টিবাস্কোপ, টাই টু ইট আইস্কোপ।

0: Tequila.
1: ওপেন টিবায়োস্কোপ থেকে এর পরের গানটি অনুপম রায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এয়ার অ্যাপে শুনছেন বাংলা ছায়াছবির গান। এখন গান শুনছেন তানসেনের তানপুরা। এই ছবি থেকে পরের গানটির শিল্পী জিমুত রায়।

সাদা ছায়া ছবির গান, গান শুনলেন তানসেনের তানপুরা এই ছবি থেকে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

চেপে স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 3টে বেজে গেল। এখন সময় নানা রঙের গানের। আজ নানা রঙের গানের শুরুতে আমরা শুনব দ্বিজেন্দ্র গীতি, প্রথম শিল্পী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।

শুনছেন নানা রঙের গান, এখন শুনবেন অতুল প্রসাদ সেনের গান, প্রথম শিল্পী অমিতা দালাল।

শুনলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 MHz FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। প্রভাতিতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত আলোক চ্যাটার্জি, শুনবেন রাগ বৈরাগী, তবলায় পিনাকী চক্রবর্তী, হারমোনিয়ামে রতন নট্য। পণ্ডিত আলোক চ্যাটার্জির পরিবেশনায় খেয়াল, রাগ বৈরাগী।

পণ্ডিত আলোক চ্যাটার্জির পরিবেশনায় এতক্ষণ শুনলেন বৈরাগী রাগে খেয়াল। প্রভাতিতে এরপরে শুনবেন সারেঙ্গি, শিল্পী পঙ্কজ মিশ্র, শুনবেন রাগ টোড়ি, তবলায় ইমন সরকার। পঙ্কজ মিশ্রর পরিবেশনায় সারেঙ্গি, শুনবেন রাগ টোড়ি।

0: টোড়ি রাগে, শিল্পী পঙ্কজ মিশ্র। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ভোর পাঁচটা বেজে দুই মিনিট, 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের প্রথম শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

107 মেগাহার্টজ FM রেইনবোয় শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান এবং আপনাদের সঙ্গে আমি তপারতি। পরবর্তী শিল্পী প্রথমে দেবব্রত বিশ্বাস, তারপরে সুদেশ নামিত্র।